ভারসাম্য সামঞ্জস্য ফিরে আসতে পারে। তাকে আমরা যত গ্রহণ করতে পারি এবং জীবনের বিভিন্ন পর্যায়ে ছোট থেকে বড় অবধি একই গান একই কবিতা বিভিন্ন অর্থ নিয়ে হাজির হয় জীবনের কাছে, যে কোনো মহৎ সৃষ্টির সেটাই সবথেকে বড় একটা গুণ। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে শিশু পড়ছে ছড়ার মতো করে, কিশোর কিশোরী যৌবনে যখন উপনীত হয় তখন সে তাকে পড়ছে, তাতেই পড়ছে প্রেমের পাঠ। আর বার্ধক্যে সে একই বিশ্বে লোকে পাচ্ছে ভাগবতের পাঠ। তার কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বৈচিত্র্য প্রতি মুহূর্তে তা আমাদের নতুন করে ভাবায়, নতুন করে চিন্তা করায়। ঠিক তেমনি রবীন্দ্রনাথের লেখা প্রতি মুহূর্তে দেখি, প্রতি সময়ে দেখি বদলে বদলে যায় তার অর্থ তার ভাব। নিজের মননে নিজের চিন্তন দিয়ে তাকে আবিষ্কার করা, নতুন নতুন করে যে যেরকমভাবে দেখবে সে সেভাবেই পাবে। এই একটি মানুষ আমাদের এই বাংলা ভাষাকে কোথায় পৌঁছে দিয়েছে। সত্যি সত্যি বাংলা ভাষা ভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করতে পারি, কারণ এত রকমের হীরে মানিক জহরত এই বাংলা ভাষায় ছড়ানো রয়েছে, বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন শিল্পী স্রষ্টাদের, রবীন্দ্রনাথ তাদের মধ্যে শ্রেষ্ঠতম হয়তো। এবং প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা তার কাছে আশ্রয় পাই। সুতরাং আজকে যেহেতু 22শে শ্রাবণের প্রাককালে তাকে নিয়ে অনুষ্ঠান করার একটা ভীষণ তাগিদ অনুভব করছিলাম, আর সেই জন্যই শোনালাম আপনাদের সেই গল্পটা রবীন্দ্রনাথের শেষের কদিন। এখন চলে আসি আপনাদের পাঠানো বার্তায়। প্রচুর বার্তা এসেছে, একটু চট করে পড়তে শুরু করে দিই, তারপর আবার ফিরে আসবো কিছু কথায় কিছু গানে। শুভ সকাল দাদাভাই, গান গল্প কবিতা শুনবো বলে অপেক্ষা করে আছি চিরন্তনীর জন্য, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই হাওড়া থেকে। ধন্যবাদ শর্মিষ্ঠা। ভোরের হাওয়ায় চিরন্তনী জাগায় নতুন প্রাণ, অনুপ্রেরণার গল্পে ভরে দূর হয় সব ক্লান্তি ম্লান। অসাধারণ সব গানের সুর ছুঁয়ে যায় অন্তরখানি, শুক্র শনি রবির ভোরে সবার প্রিয় সাথী জানি। রেডিওর এই মধুর আসর হৃদয় রবে দূর হবে ক্লানি। সৌভিক সরকার, কসবা হালতু থেকে অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন নিবেদিতা সেন শাওরাপুলি থেকে, আজ শুক্রবারের চিরন্তনীদের শুনছি নানা গল্প, খুব ভালো লাগছে এই অনুষ্ঠান, গানে গল্পে কবিতায় ভরা। আরও কত কি, 22শে শ্রাবণ মানেই আমাদের রবীন্দ্রনাথ, শেষ জীবনের গল্প। ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগতে মাথারি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমায় হরণ করে নিয়ে আজও। শুক্রবারের ভোরে শুরু বিরহ চিরন্তনী, সাথে আছেন উজ্জ্বলবাবু সবার প্রিয় মানি। সুরের রাজার জীবন কথনে শেষের সেদিন আজ, মেঘদূত সাথে নিয়ে সেই হৃদয়ে বিরহ মাঝ। পঠনে গানে শেষের সেদিন আজ ভোরাইয়ে বিন, সুন্দর সকাল রিত্য হচ্ছে বিরহ গীতি শুনে। ছুটি পাওয়ার সেই বেদন স্বাচ্ছন্দ সেই চলন, নিবেদনের আন্তরিকতায় সবচেয়ে গেলাম ভুলে। শেষের দিনে বরণ মোরা কেন করতে পারি না, শেষের ঋষি কবির জীবন কথন সদাই দেয় যে প্রেরণা। প্রকৃতি আজ অবগুণ্ঠনে ঢাকা ঝরে পড়ার অপেক্ষা, তোমার অমৃত নিবেদন সুধায় করছি মোরা প্রতীক্ষা। বেদনা বিধুর কথন গান সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া। নবরূপে সাজানো আসর তুমি আলোকদাতা, রবীন্দ্রিক অমৃত গান হোক মোদের ত্রাতা। জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো, কীর্তি এই সমাজে দেখায় নিত্য আলো। স্মরণের আবরণে মরণের যত্নে ডাকে ডেকে, স্মরণ করে সবাই মোরা জীবনের রেখা আঁকি। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই জীবন এবং মৃত্যু, এই নিয়ে কিছু কথা যদি শেষের বেলায় সম্ভব হয় বলবো, এবং আমার নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চিন্তার কথা। এরপর আসছেন কে, অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুপ্রভাত দাদা, 22শে শ্রাবণের প্রাক মুহূর্তে আজকের এই অনুষ্ঠান খুব প্রাসঙ্গিক, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এরপরে সুপ্র

ভাই উজ্জ্বল তপতিদিহীন মঠ থেকে বলছি। আজ শুনছি ভাইয়ের অনবদ্য পরিবেশনায় কবিগুরুর শেষের দিনের স্মৃতিচারণ। ভোলা যায় না সেই দিনের শ্রাবণধারার কথা, সহস্রোত্র প্রণাম জানাই কবিগুরুর চরণে। ধন্যবাদ। সুপ্রভাত উজ্জ্বল ভাই, আজ কবির শেষ দিনের দিনলিপি যেন অপূর্ব সুন্দরভাবে উপস্থাপিত করলেন, কিন্তু মনে বিষাদের সুর অস্বীকার করা যায় না। বাইশে শ্রাবণ, ক্যালেন্ডারের পাতায় একটি দিন, চোখ পড়তেই কোথায় যে যাই ভেসে, মনের মধ্যে জমা হয়ে থাকা অব্যক্ত কিছু কথা ক্যালেন্ডারের পাতায় উঠেছে ভেসে। নববর্ষে নব আনন্দে জেগে আজ এই দিন নক্ষত্রের পতন, মনের মধ্যে বিষাদের সুর বাজে, বাইশে শ্রাবণ তোমার চলে যাওয়া বিশ্বের কাছে অপূরণীয় ক্ষতি, বাঙালির মনে প্রাণের দেবতা তুমি, সাহিত্য দিয়ে বিশ্ব করেছ জয়, জীবনের যত জটিল পথের বাঁকে সব প্রশ্নের উত্তর সদা পায়। শোকে তাপে মনে তোমার অমৃত বাণী, মলমের মতো প্রলেপ ছড়িয়ে দেয় প্রাণের দেবতা হৃদিমন্দিরে বাস, তোমাকে ছাড়া কি জীবন কি পায় দিশা, তোমার সৃষ্টি সাহিত্য রথে চড়ে গঙ্গা জলে গঙ্গা পুজোই করি, হে মোর কবি প্রণাম তোমায় রবি। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন হাই উজ্জ্বলদা, বাইশে শ্রাবণ প্রাককালে শেষের কদিনের কথা, বাইশে শ্রাবণ নিয়ে আচিরন্তনী শুনলাম, সাথে উপভোগ করলাম তোমার গল্প পাঠ, তারিফ করার মতো, ভীষণ ভালো লাগলো। উৎপল মাইতি বেহালা থেকে, অনেক ধন্যবাদ উৎপল আপনাকে। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, মনটা আরও খারাপ হয়ে উঠল, প্রণাম জানাই, খুব সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। আসলে যদি সম্ভব হয় শেষের দিকে সময় পাই, তাহলে জীবন মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা বা আমার নিজের কিছু ব্যক্তিগত অনুভূতির কথা আপনাদের জানাব। সুপ্রভাত উজ্জ্বল দাদা, সপ্তাহের প্রথম চিরন্তনী, বাইশে শ্রাবণের প্রাককালে আজ শুধুই রবীন্দ্রনাথ, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে পাঠিয়েছেন। গুড মর্নিং উজ্জ্বলদা, আজকের চিরন্তনীতে শুনলাম রবীন্দ্রনাথের শেষ জীবনের ঘটনা, মন ছুঁয়ে গেল, আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আকবর মোল্লা বুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, দারুণ, পঁচিশে সাহিত্য সাহেন্সার জন্মদিন, বাইশে তার মহা জন্মদিন, বাহ খুব সুন্দর। আসলে এই মৃত্যুর বাধা পেরিয়ে আমাদের তো নতুন করে আবার জন্ম হয়, ঠিক, খুব সুন্দর। এরপর লিখছেন বিশ্বনাথ মণ্ডল, চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, প্রিয় চিরন্তনী আজ উজ্জ্বলবাবুর সুচারু উপস্থাপনায় শুনছি বাইশে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কয়েকটি দিনের কিছু কথা গান, আজকের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের সাহিত্য কীর্তি চিরকাল অক্ষুণ্ণ থাকবে, সশ্রদ্ধ প্রণাম জানাই কবিগুরুকে। শুভেচ্ছা সহ বিশ্বনাথ মণ্ডল, চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে। এরপরে লিখছেন চিরন্তনী এফ এম রেনবো, প্রভাত প্রণাম উজ্জ্বলদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠ মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এই দ্বারে, এলাম আমি সুদূর থেকে, যার বজবজের মধ্যে মোর বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস আমার উৎপলাতক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। আর কারুর কারুর মেসেজগুলো একটু চট করে পড়ে দিয়ে, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, চিরন্তনীর গান গল্প শোনার আশায় বেতারে পাতি কান, শাশ্বতবাণী জীবনকে দেয় সঠিক পথের সঠিক সন্ধান, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন ভোরের ঘাসের বুকে যেন বৃষ্টি আবেশ ঝরে, চিরন্তনীর এই আবেদন হৃদয় আপন করে, শান্ত নদীর বুকে আজি মায়ার আবেশ লাগে, হৃদয়ের এই মায়া মৃগ গানের ছোঁয়ায় জাগে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ লাস্ট ওয়ার্ড অফ কবিগুরু রবীন্দ্রনাথ বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, অনেক ধন্যবাদ আপনাকেও। আগস্টের প্রথম শুক্রবারের ভোরে আহরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত, সদ্য পেরিয়ে এলাম হিরোশিমা দিবস, উজ্জ্বল ভাই আজ তোমার রবি প্রয়াণের কথা ও গানের পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করেছে, আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে, আনন্দ উৎসবে হস্তচালিত দেশজ পোশাক ও খাদি বস্ত্র কিনুন, আসুন আমরা সবাই এগিয়ে এসে দেশের হাত শক্ত করি, এই নিবেদন, ধন্যবাদ আপনাকেও। রবি ঠাকুরের চরণে
জানাই আমার ভক্তি।

শ্রদ্ধা ভালোবাসায় ভরা শতকোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। সুখের মাঝে তোমায় পেয়েছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরাই দিও আনি। গঙ্গা চলে গঙ্গা পুজো করলাম, আমার রবি ঠাকুরের জন্মদিন আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে। মৌলি মুখোপাধ্যায়, ঢাকুরিয়া থেকে। অনেক ধন্যবাদ মৌলি আপনাকে, খুব সুন্দর করে আপনার বক্তব্যগুলো রবীন্দ্রনাথের গান কবিতা দিয়ে সাজিয়ে লিখেছেন। এরপরে লিখছেন কে, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানির শিলিগুড়ি, দার্জিলিং থেকে। গল্পখানি শুনলাম ভালো লাগলো, সাথে আছি দাদাভাই, এক সপ্তাহ আগে আমাদের প্রিয় গুরু ভাই ইহ জগৎ হইতে চলে গেল। আচ্ছা, আপনাদের কোনো বন্ধু বা ভাইয়ের কথা বলেছেন, অবশ্যই সেটা খুবই কষ্টের দুঃখের, তবে সেখান থেকে তো উত্তরণের পথ আমাদের রবীন্দ্রনাথ দেখিয়েছেন না। এরপর সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, সুপ্রভাত ভাই, উজ্জ্বল 22 শ্রাবণের প্রাককালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রিক অনুষ্ঠানের ভাবনা ও সুচারু উপস্থাপনার জন্য ধন্যবাদ ও প্রাণভরা ভালোবাসা জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। একটা ছোট্ট গানের পরে আবার ফিরে আসছি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথেরই কথা, যেন প্রতি মুহূর্তে আমাদের এই কথাই বলছেন গুরুদেব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। একদম প্রায় শেষ মুহূর্তে এসে গেছি, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় জন্ম মৃত্যু ইত্যাদির ব্যাপার নিয়ে। আজ থেকে বেশ অনেক বছর আগের কথা, তখন সে বছরে রবীন্দ্রনাথের সার্ধ জন্ম শতবর্ষ চলছে। HMB সারেগামা থেকে আমাকে বলা হলো যে রবীন্দ্রনাথের 22শে শ্রাবণে একটা সিডি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান, এটা দিয়ে কম্পাইলেশনের জন্য। সিডির নাম ঠিক হলো তবু অনন্ত জাগে। প্রথমে ঠিক ছিল একটা সিডি হবে, পরে যে কোনো কারণেই তাদের ভালো লাগার জন্য হোক বা যা হোক কারণে

সেটাকে ডাবল সিডি করা হয়েছিল। তবু অনন্ত জাগে ভলিউম 1, তবু অনন্ত জাগে ভলিউম 2। তবে এই কাজটি করবার সময় আমার ব্যক্তিগত কিছু অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলি। প্রায় 3-4 মাস রবীন্দ্রনাথের সঙ্গে, আক্ষরিক অর্থে তার লেখার সঙ্গে ঘর করেছিলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সময়ে তার জীবনে মৃত্যু এসেছে, কারণ মৃত্যু অবধারিত প্রত্যেকের জীবনে, মৃত্যুর দুঃখও অবধারিত। সেই দুঃখকে তিনি কিভাবে কাটিয়ে উঠেছেন, সামাল দিয়েছেন, তা কিন্তু আমাদের কাছে আমাদের জীবনে দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। আর সেই জন্যেই এই সিডিটাতে একটা ট্যাগলাইন করেছিলাম, শোক থেকে উত্তরণের দিশা। আমাদের প্রত্যেকের জীবনে শোক কোনো না কোনো সময় আসবেই, তখন সেখান থেকে যেন উত্তরণের একটা দিশা পাওয়া যায়, সেই কথা ভেবেই এই ট্যাগলাইনটি করা হয়েছিল। রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে তার কথা, তার লেখা, সেগুলো দিয়ে সাজানো হয়েছিল এই সিডিটা। তবে একটা জিনিস বলি, যে এই কাজটা করবার সময় যেটা বুঝেছিলাম, রবীন্দ্রনাথের ভাষাতে, জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলার অঙ্গ পাতুলা বা ফেলা। আরও অনেক কথা বলার ইচ্ছে ছিল বা ইচ্ছে রইল পরবর্তীকালে, কারণ আজকে সময় আমাকে কিন্তু বলছে আমার যাওয়ার সময় হয়েছে। এই মুহূর্তে ফিরে আসবো আবার রবিবার, আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরেই অরুণিমা আসবে আপনাদের কাছে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আজ শেষ করব স্বাভাবিকভাবেই নিয়ম মতো বন্দে মাতরম এই গান দিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আগামীকাল 22শে শ্রাবণ, সেই সময় রবীন্দ্রনাথের মনন স্মরণের মধ্যে দিয়ে আমরা যেন নতুন নিজেদের অস্তিত্বকে আরও প্রকাশ

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6টা বেজে 1 মিনিট হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশের সময় সকাল 6টা বেজে 32 মিনিট হয়ে 9 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ অংশত মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে আগাম

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: যারা ভারী পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজেরই প্রভায় সুন্দরকে দেখে নেয়, অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন। আলোর বেলাতেই কেবল সুন্দর আসেন দেখা দিতে, কালোর দিক থেকে তিনি দূরে থাকেন এ কথা একেবারেই বলা চলল না। বিষম অন্ধকার না বলে বলতে হল বিশদ অন্ধকার, যদিও ভাষাতত্ত্ববিদ এরূপ কথায় দোষ দেখবেন। কালো দিয়ে যে আলো এবং রং সবই ব্যক্ত করা যায় সুন্দরভাবে তার উপদক্ষ মাত্রেই জানেন। এই যে সুন্দর কালো এ সাধনা বড় কঠিন, সেই জন্য জাপানে ও চীন দেশে একটা বয়স না পার হলে কালি দিয়ে ছবি আঁকতে হুকুম পায় না গুরুর কাছ থেকে শিল্প শিক্ষার্থীরা। যে রচনায় রস রইল সেই রচনাই সুন্দর হল এটা স্থির, কিন্তু রস পাবার মতো মনটি সকল মানুষেই সমানভাবে বিদ্যমান নেই, কাজেই এটা ভালো ওটা ভালো নয় এই রকম কথা ওঠে। মেঘের সঙ্গে ময়ূরের মিত্রতা, তাই কোন একদিন নিজের গলা থেকে গন্ধর্বনগরের বিচিত্র রঙের তারা ফুলে গাঁথা রঙিন মালা ময়ূরের গলায় পরিয়ে দিয়ে মেঘ তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলে। মানুষ প্রথম ভাবলে এমন সুন্দর সাজ কারো নেই, তারপর হঠাৎ একদিন সে দেখলে বকের পাতি পদ্মফুলের মালার ছলে সুন্দর হয়ে মেঘের বুক থেকে মাটির বুকে নেমে এলো। মানুষ বললে ময়ূর ও বক এরা দুইটিই সুন্দর। আবার এলো একদিন জলের ধারে সারস পাখি, মেঘ যাকে নিজের গায়ের রঙে সাজিয়ে পাঠালে। এমনি একের পর এক সুন্দর দেখতে দেখতে মানুষ বর্ষাকাল কাটালে, তারপর শরতে দেখা দিলে আকাশে নীল পদ্মমালার দুটি পাপড়িতে সেজে নীলকণ্ঠ পাখি। এমনি ঋতুর পর ঋতুতে সুন্দরের সন্দেশ বহ আসতে লাগল একটি পর একটি মানুষের কাছে। সবশেষে এলো রাতের কালো পাখি, আকাশপটের আলো নিভিয়ে অন্ধকার দুখানি পাখনা মেলে। পৃথিবীর কোনো ফুল আকাশের কোনো তারার সঙ্গে মানুষ তার তুলনা খুঁজে না পেয়ে অবাক হয়ে চেয়ে রইল। এই যে একটি মানুষের কথা বললেন, এমন মানুষ জগতে একটি দুটি পাই যার কাছে সুন্দর ধরা দিচ্ছেন সকল দিকে, নানা সাজে নানা রূপে বর্ণে সুরে ছন্দে। ময়ূরই সুন্দর, কলবিঙ্ক নয় কাক নয়, এই কথা যারা বলছে এমন মানুষই পৃথিবী ছেয়ে রয়েছে দেখতে পায়। যার চোখ সুন্দরকে দেখতে পেলে না আজন্ম তার চোখের উপরে জ্ঞানাঞ্জন শলাকা ঘষে ঘষে খইয়ে ফেললেও ফল পাওয়া যায় না। আবার যে সুন্দরকে দেখতে পেলে সে অতি সহজেই দেখে নিতে পারলে সুন্দরকে, কোনো গুরুর উপদেশ পরামর্শ এবং ডাক্তারি দরকার হল না তার, বিনা অঞ্জনেই সে নয়নরঞ্জনকে চিনে নিলে। মাটি থেকে আরম্ভ করে সোনা পর্যন্ত যে ভাষায় কথা চলে, সেটি থেকে ছন্দময় ভাষা পর্যন্ত, তারের সুর থেকে গলার সুর পর্যন্ত বহুতর উপকরণ দিয়ে রূপদক্ষরা

0: রচনা করে চলেছেন সুন্দরের জন্য বিচিত্র আসন, মানুষের কাজে কতটা লাগবে কি না লাগবে এ ভাবনা তাঁদের নেই। কাদায় যে গড়ে সে কাদা ছানা থেকেই সুন্দরের ধ্যান করে চলে, না হলে গড়ার উপযুক্ত করে মাটি কিছুতেই প্রস্তুত করতে পারে না সে। এ কথাটা কারিগরের কাছে হেঁয়ালি নয়। চাষের আরম্ভ থেকেই সোনার ধানের স্বপ্ন জমিতে বিছিয়ে দেয় চাষা, কিন্তু যা সুন্দরের ধ্যান মনে নেই, সে যখন ভালো মাটি নিয়ে বসে যায় এবং দেখে মাটি বাগ মানছে না তার হাতে, তখন সে হয়তো বোঝে, হয়তো বোঝেও না কথাটার মর্ম।
1: শুনছিলেন সুচিন্তন। আজ শুনলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ আকাশবাণী মৈত্রী। এবারে শুনবেন সুবদ্ধ সঙ্গীতে সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। প্রথমে শুনবেন রাগ চারুকেশী এবং পরবর্তীতে বসন্ত মুখরী।

বসন্ত মুখার্জি রাগের মাধ্যমে আজকের সুবদ্ধ সঙ্গীত এ পর্যন্তই। শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে উৎসাহ উদ্দীপনায় আজ জাতীয় তাঁত দিবস উদযাপন করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সংসদে তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। দক্ষিণ কোরিয়ার আসানে মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা সহ তিন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালাম, মাহে, ওড়িশা ও কর্ণাটকের উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। একটি ভিডিও বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেছেন, 1905 সালে 7ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ে সামিল হয়েছিল। তিনি দরিদ্র তন্তুবাই পরিবার এবং নিজ হাতে বস্ত্র প্রস্তুতকারী কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া একটি স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে এই ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবাই পরিবারগুলিকে শক্তিশালী করার গুরুত্বের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন।
1: हमारा काम है आत्मनिर्भर भारत बनाने के लिए हमारे इन छोटे छोटे छोटे गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना। आइए हम स्वयं हैंडलूम से कुछ न कुछ खरीदें, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। आइए 7 अगस्त हैंडलूम डे।
0: 1905 সালের এই দিনেই শুরু হওয়া স্বদেশী আন্দোলনের স্মরণে প্রতিবছর 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস পালন করবে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার দেওয়া হবে। মোট 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। এছাড়া 4টি স্মারক ডাকটিকিট প্রকাশ, 2টি বইয়ের মোড়ক উন্মোচন এবং পুরস্কারপ্রাপ্ত তাঁত পণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, দেশের তাঁত ঐতিহ্যকে তুলে ধরা এবং তাঁত শিল্পীদের অবদানকে স্বীকৃতি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
2: कंप्रेस्ड बायोगैस CBG इसका प्रोडक्शन एक डेकेड के अंदर 10 गुना बढ़ाने का टारगेट, करीब 5 एम

0: MMSCMD प्रोडक्शन के लेवल तक पहुंचाने का इसमें टारगेट लिया गया है। अगर इसको हम एनवायरमेंटल पॉइंट से देखें तो दिस विल सेव अबाउट 40 मिलियन टन्स ऑफ कार्बन डाइऑक्साइड एमिशन, करीब 75,000 करोड़ रुपीस नेशनल जीडीपी को ऐड होगा और अबाउट 1.5 लाख जॉब्स विल बी क्रिएटेड बाय दिस प्रोग्राम।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন, এই প্রকল্পটি কম্প্রেসড বায়োগ্যাস প্রসারে বড় ধরনের পদক্ষেপ। এর লক্ষ্য হল দেশে জৈব গ্যাস উৎপাদন প্রায় 10 গুণ বৃদ্ধি করা। এর ফলে কৃষক সমবায় সমিতি, এমএসএমই, নারী উদ্যোক্তা ও গ্রামীণ উদ্যোগসমূহ উপকৃত হবে। পাশাপাশি এটি জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করবে, আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনাকে উৎসাহিত করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয় সড়ক নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হবে বিল্ট অপারেটর ট্রান্সফার বা বিওটি টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের গড় গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেক নেমে আসবে। এছাড়া সড়ক নিরাপত্তা উন্নত হবে, সাশ্রয় হবে জ্বালানির এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে NH15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর 4 লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে বলে উল্লেখ করেছেন। সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2:45 অধিবেশন পুনরায় শুরু হলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকার বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। অন্যদিকে নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কড়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন গতকাল গোটা দিনের মতো মুলতুবি হয়ে যায়। বিল লোকসভায় প্রথমবার মুলতুবির পর দুপুর 2:00 অধিবেশন ফের শুরু হলে লোকসভা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 ওপর গঠিত যৌথ কমিটির প্রতিবেদন পেশের সময়সীমা 2026 সালের শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিবেচনার জন্য ও পাশের লক্ষ্যে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করেন, তবে কোনো আলোচনা ছাড়াই হট্টগোলের মধ্যে বিলটি পাশ হয়ে যায়। বিলটি পাশের পর প্রিজাইডিং অফিসার সন্ধ্যা রায় দিনের মতো অধিবেশন মুলতুবি করেন এবং আজ সকাল 11:00 পুনরায় বসার ঘোষণা করে দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জয়পুরে গতকাল ব্রিক্সের শিল্প ও বাণিজ্য মন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে অংশ নিতে সদস্য দেশগুলির প্রতিনিধিরা জয়পুরে পৌঁছেছেন। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশ্ব বাণিজ্য, এমএসএমই, ডিজিটাল পরিষেবা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করা হচ্ছে। এছাড়া নতুন শিল্প সম্ভাবনার জন্য সহযোগিতা জোরদার করা, ডিজিটাল বাণিজ্যের প্রসার ও স্থানীয় মুদ্রায় বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অংশ নিচ্ছেন। জয়পুর বিমানবন্দরে পৌঁছানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী গোয়েল বলেন, বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে 10 জন নাবিক সহ 16 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং 75 জন আহত হয়েছেন বলে সরকার রাজ্যসভায় জানিয়েছে। প্রশ্নোত্তর পর্বে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, নিহতদের দেহ দ্রুত দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ভারতীয় দূতাবাস ও কনসুলেট নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত হালনাগাদ সংগ্রহ করেছে এবং প্রয়োজনীয় সাহায্যও করেছে। ভারত ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 8-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে।

0: প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়। মন্ত্রক আরও বলেছে, এই সফল উৎক্ষেপণ দেশের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইল ফলক। ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্সে আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ভারতের তন্বী শর্মা ও রক্ষিতা রামরাজ। প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশী খেলোয়াড় শ্রেয়াংশী বালিশেট্টিকে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন তন্বী। অন্যদিকে জাপানের মানামি সুইজুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রক্ষিতা। অন্য কোয়ার্টার ফাইনালে ভারতের অস্মিতা চালিহার প্রতিপক্ষ জাপানের শীর্ষ বাছাই হিনা আকেচি। প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন জিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন অস্মিতা। এদিকে পুরুষ ডাবলসে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণপ্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার মান ওয়েই চং ও সো উই ইক জুটির। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা, মাহে, ওড়িশা ও কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে উৎসাহ উদ্দীপনায় আজ জাতীয় তাঁত দিবস উদযাপন করা হচ্ছে। সংসদে তৃতীয় ব্যয় বরাদ্দ বিল 2026 গৃহীত। দক্ষিণ কোরিয়ার আসানে মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তন্বী শর্মা সহ তিন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন প্রমোদ চৌধুরীর জীবন কথা।
2: তৎকালীন সাহিত্যসেবীদের রবীন্দ্রনাথের প্রতি অকপট আনুগত্য আর বিশ্বাসের কথা বলতে গেলেই প্রমোদ চৌধুরীর প্রসঙ্গ প্রথমেই উঠে আসে। বৈচিত্র্যপূর্ণ জীবন তার। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিলেতে পাড়ি দিয়ে ব্যারিস্টার হয়ে দেশে ফিরেও নানা কাজের মধ্যেও সাহিত্যপ্রীতি প্রমথকে অন্য সবার থেকে পৃথক করেছে। বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামের পরিচিতি থেকে বীরবলী ধারার প্রবর্তন করেছিলেন তিনি। বিদগ্ধ ও বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা, বিদেশি কাব্যরীতি অনুসরণে কাব্য ছাড়াও গল্পকার হিসেবেও তার খ্যাতি বড় কম ছিল না। প্রমথ ছিলেন রবীন্দ্রনাথের যৌবনকালের বন্ধু আশুতোষ চৌধুরীর কনিষ্ঠ ভাই। আশুতোষ কবির ভাইঝি প্রতিভা সুন্দরীকে বিয়ে করেন 1886 সালে। রবীন্দ্রনাথের স্নেহধন্য প্রমথর সঙ্গে সে সময় কবির পত্রালাপ চলত ভাই প্রমথ সম্বোধনে। সেই সম্পর্ক সুদৃঢ় হল 1899 সালে, যখন প্রমথ কবির আদরের ভাইঝি ইন্দিরাকে বিবাহ করেন। ইন্দিরা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। এরপরই রবীন্দ্রনাথের পত্রে সম্বোধনের ভাষা বদল হয়, কল্যাণীয়েষু প্রমথ। কালক্রমে উভয়ের সাহিত্যিক আত্মীয়তা গভীর হয়। প্রমথর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র উভয়কে আরও ঘনিষ্ঠ করে তোলে। বীরবলী বৈঠকে আড্ডায় সমবেত হতেন সে যুগের মনীষী প্রবীণ ব্যক্তিত্বরা। সেটাই ছিল তরুণদের মিলন ক্ষেত্র, অনেকের মতে ইন্টেলেকচুয়াল আড্ডার আসর। সেখানে জ্ঞানবিজ্ঞানের বিচিত্র বিষয় নিয়ে আলোচনা হতো। বাংলা সাহিত্যে সাময়িক পত্র সবুজপত্র একটি বিশেষ স্থান অধিকার করেছিল। পবিত্র গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণে একটি ঘটনার কথা জানা যায়। প্রমথর অধীন এক কর্মচারীর জামাতা ছিলেন ঠাকুরমার ঝুলির রূপকার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। হঠাৎই তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। অনেক বিচার বিশ্লেষণের পর ডাক্তাররা মত প্রকাশ করেন, দক্ষিণারঞ্জনের লেখা একটি কবিতা সবুজপত্রে প্রকাশিত না হওয়াই রোগের মূল কারণ। প্রমথর কানে যেতেই তিনি কবিতাটি রবীন্দ্রনাথের অনুমোদনের জন্য পাঠান। অচিরেই সেটি প্রকাশিত হয়। প্রমথর লেখা চিঠিগুলির মধ্যে আছে সাহিত্যতত্ত্ব, ধর্ম, শিক্ষাতত্ত্ব, কোথাও আবার জমিদারির আর্থিক সংকট নিয়ে আলোচনা।

0: রবীন্দ্রনাথ দত্তের পৌরোহিত্যে সংবর্ধনা সমিতি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, রবিবাসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র দেওয়া হয়। সংবর্ধনা সমিতির উদ্যোগে প্রমথর গল্প ও প্রবন্ধর একটি সংস্করণ গল্প সংগ্রহ প্রকাশিত হয় আর দেওয়া হয় ১,০০০ টাকার একটি তোড়া। নিজেকে বিদূষক বলেছেন প্রমথ, বলেছেন রসিকতার ছলে সত্য কথা বলতে গিয়ে ভুল করেছি। অনেকে আমার সত্য কথাকে রসিকতা বলে আর আমার রসিকতাকে সত্য কথা বলে ভুল করেন। পাঠকরা যে আমার লেখার ভিতর সত্য না পান, রস পেয়েছেন, এতেই আমি কৃতার্থ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন প্রমথ চৌধুরীর জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrebanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com, maitrebanduhu maitribondhu23@gmail.com।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নূতন সেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য। আজ শুনবেন ধান রোয়া যন্ত্রের ব্যবহার, বলেছেন ডক্টর নিবেদিতা মণ্ডল।
2: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ধান রোয়া যন্ত্রের ব্যবহার, এ বিষয়ে বলছেন ডক্টর নিবেদিতা মণ্ডল।
3: ধান রোয়া একটি অত্যন্ত শ্রমসাধ্য ও শ্রম নিবিড় কাজ। কৃষি শ্রমিকের শহরমুখী যাত্রা এবং ভিন্ন রাজ্যে গমন, তাছাড়াও বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাওয়ার জন্য মজুরের সংখ্যা দিন দিন কিন্তু কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি ধান রোয়া করতেই হয় তাহলে আমাদের যন্ত্রের উপর নির্ভরশীল হতেই হবে। ধান রোয়া যন্ত্রটি আসলে কি যদি বোঝাতে চাই, তাহলে এটি একটি শক্তিচালিত ধান রোপণ করার যন্ত্র, যেটা হেঁটে চালানো সম্ভব এবং বসে চড়ে চালানো সম্ভব, দু ধরনেরই হয়। হেঁটে চালানো মেশিন ইঞ্জিন চালিত, মেশিনের পেছনে হ্যান্ডেল ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর চড়ে চালানো মেশিনও কিন্তু ইঞ্জিন চালিত, মেশিনের ওপর বসে স্টিয়ারিং ঘুরিয়ে মেশিন এগিয়ে নিয়ে যেতে হয়। ধান রোয়া যন্ত্রে সারি থেকে সারির দূরত্ব নির্দিষ্ট থাকে, সাধারণত 30 সেন্টিমিটার বা 11.8 ইঞ্চি দূরত্বে দুটি আঙুলের একটি ফর্ক লাগানো থাকে, যারা আঙুলের মতন চারাকে ধরে নিয়ে মাটির মধ্যে পুঁতে দেয়। সারিতে গুচি থেকে গুচির দূরত্ব 12 থেকে 22 সেন্টিমিটার আর চারার সংখ্যা 4 থেকে 8টি পর্যন্ত হয়। এই চারার সংখ্যা কিন্তু বাড়ানো কমানো সম্ভব হয়। এবার বলি বীজতলা। এই মেশিনে ধান রুইতে গেলে বিশেষ ধরনের বীজতলা তৈরি করার প্রয়োজন হয়, যেটা 2 ফুট বাই 1 ফুট সাইজের পিভিসি ট্রে এর মধ্যে তৈরি করতে হয়। 1 বিঘা জমির জন্য মোটামুটি 24টি ট্রে প্রয়োজন। 1 বিঘা রোয়া করার জন্য আমাদের 2.5 থেকে 3.5 কেজি ধান বীজ প্রয়োজন হয়ে থাকে। এই পার্থক্যটা, মানে 2.5 থেকে 3.5 কেজি কেন বলছি, এটা হচ্ছে মোটা থেকে সরু ধান, এই ভিত্তিতে আর কি নির্দিষ্ট করা হয়। প্রধানত শুকনো ঝুরঝুরে মাটি আগে থেকেই তুলে রাখতে হবে এবং চালুনি দিয়ে চেলে রাখতে হয়। প্রতিটি পিভিসি ট্রেতে মাটি আর জৈব সার 2:1 অনুপাতে মিশিয়ে ভর্তি করে ভালোভাবে ভিজিয়ে দেওয়া হয়, মানে 2 কেজি মাটির সাথে 1 কেজি জৈব সার। প্রতিটি ট্রেতে 110 থেকে 130 গ্রাম পর্যন্ত নির্বাচিত, শোধিত আর অঙ্কুরিত ধান বীজ প্রয়োজন হয়। এটাও কিন্তু যন্ত্রের দ্বারা বা হাতে ছিটিয়ে বোনা হয়। বোনার পর বীজগুলো হালকা হাতে মাটি জৈব সারের মিশ্রণ দিয়ে ঢেকে দিয়ে ট্রেগুলি খড় বা প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা হয়। বীজ ফেলার প্রথম 3-4 দিন সরু মুখ ঝাড়ি দিয়ে 2-3 বার জল দিতে হয়। 3-4 দিন বাদে যখন চারা বের হয়ে যায় তখন আচ্ছাদন সরিয়ে দিতে হয়। সেচ নালার মাধ্যমে চারাগুলিতে রস সরবরাহ করা হয়। চারার বয়স যখন 8 থেকে 9 দিন তখন NPK 19-19-19 সার স্প্রে করতে হয় চারা গাছগুলির ওপর 3 গ্রাম/লিটার জলে গুলে। তারপর 12 থেকে 13 দিনের বয়সের চারাতে 0.5 গ্রাম চিলেটের জিঙ্ক প্রতি লিটার জলে গুলে স্প্রে করা হয়। 14 থেকে 15 দিন বয়সের চারাতে 5 গ্রাম 19-19-19 প্রতি লিটার জলে গুলে আবার স্প্রে করতে হয়। চারাতে ঝলসা বা বাদামি দাগ দেখা গেলে প্রতি লিটার জলে 0.5 গ্রাম ট্রাইসাইক্লাজোল গুলে স্প্রে করতে হয়। বোরো ধানের ক্ষেত্রে ঠান্ডা থেকে রক্ষা করতে রাত্রে পলিথিন শীট দিয়ে এই বীজতলাগুলিকে ঢেকে রাখার প্রয়োজন আছে। এবার বলি ধান রোয়া যন্ত্রের সুবিধা কি কি, মানে এই যন্ত্র ব্যবহার করে চাষি ভাইরা কি সুবিধা পেতে পারে। এই যন্ত্র খুব দ্রুত দক্ষতার সাথে রোয়ার কাজ সম্পন্ন করে। একদিনে 1 থেকে 2 হেক্টর জমি এরা রোপণ করতে পারে। যেহেতু কম মজুর লাগে এবং সময়ে চারা বোনা সম্পন্ন হয়, তাই এটি ভীষণভাবে অর্থকরী বা উপকারী দিক আছে।
2: শুনছিলেন ধান রোয়া যন্ত্রের ব্যবহার, এ বিষয়ে বললেন ডক্টর নিবেদিতা মণ্ডল।

আকাশবাণী মৈত্রীতে আজকের অনুষ্ঠান পরিচিতি কি কি আছে সেটা একটু বলে নিই। আজকে 7/8/2026 শুক্রবার মৈত্রীর প্রথম অধিবেশনে ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান হিমাচল প্রদেশের কল্পা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের 8:00 উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 কলকাতা ডায়েরি, এই অনুষ্ঠানে শুনবেন স্প্যানিশ ভাষার প্রবীণ শিক্ষক এবং ডক্টর দিব্যজ্যোতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন শিরোপা রায়। এদিন শুনবেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন জৌনপুরী রাগে খেয়াল, পরিবেশনায় মধুমিতা চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে পিনাকী চক্রবর্তী এবং সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় সুর পিয়াসী, এরপরে শুনবেন লোকগীতি শিল্পী পারমিতা ঘোষের কণ্ঠে। 11:00 বিকাশের পথ, প্রযোজনায় সপ্তর্ষি ঘোষ। 11:15 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সুরঙ্গমা। 12:00 যুবানীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 সাঁওতালি গান, দুপুর 1:00 বেতার নাটক শেষের যাত্রী রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ নিরূপ মিত্র প্রযোজনায় আশিস গিরি। 1:40 বাংলা ব্যান্ড বা পপ গানের অনুষ্ঠান। 2:30 অনুরোধের আসর, আর বিকেল দুপুর 3:00 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি, কারণ আজকে অনুরোধের আসর 2:30। দ্বিতীয় অধিবেশন মৈত্রীর সূচনা হবে বিকেল 5:00, আর বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রমা ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানটিতে শুনবেন গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ এবং তার প্রতিকার বিষয়ে ডক্টর অনিমেষ শিকদারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে শুনবেন স্তন্যপান এবং মায়ের শরীর, এই বিষয়ে কথিকা বলবেন ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। 7:00 বেতার নাটক শেষের রাত্রি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ নিরূপ মিত্র প্রযোজনায় আশিস গিরি। 7:45 হাউসফুল, এই অনুষ্ঠানে শুনবেন চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আম্রপালি ঘোষ মিত্র, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 8:15 মহিলাদের আসর, এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল জগৎ, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবোপমা মিশ্র, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণভরায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন জৌনপুরীর আগে খেয়াল, সামগ্রিক পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পুরিয়া ধানের স্ত্রী রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তাকে তবলায় সহযোগিতা করেছেন জ্যোতির্ময় রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভরায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীতে আজকে কি কি অনুষ্ঠান আছে সেই সম্পর্কে অনুষ্ঠান পরিচিতি।

মৈত্রীতে এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। লোকসঙ্গীতের অনুষ্ঠানে পরপর দুটি গান শোনাব। প্রথম গানটি শিল্পী ইমন চক্রবর্তী এবং শেষ গানে অভিজিৎ বসু।

লোকগীতির অনুষ্ঠানে ব্যাক টু ব্যাক দুটো গান শুনলাম। প্রথম গানে ছিলেন ইমন চক্রবর্তী, আর এই মুহূর্তের গানে ছিলেন অভিজিৎ বসু। এনাদের দুজনের গান দিয়ে আজকের এই সময়ের লোকসঙ্গীতের আসর শেষ করলাম। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আজকে আমরা কল্পা নিয়ে কথা বলবো, কল্পা নিয়ে আড্ডা দেব। যারা কল্পা গেছেন, কল্পা কিন্নর গেছেন যারা, তারা জানেন যে স্বর্গ যদি হয় তাহলে সেই স্বর্গের রূপটা আমরা কল্পায় গিয়ে দেখতে পাই, তাই তো? কল্পা হিমাচল প্রদেশের এমন এক অঞ্চলে অবস্থিত, কিন্নর জেলার এমন একটি পাহাড়ি গ্রাম যেটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2750 থেকে 2960 মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার তুষার ঢাকা কিন্নর কৈলাস পর্বতমালা মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে না মোহিত করে দেবে। আমি নিজে কল্পা যাইনি, কিন্তু আজকে আসুন বেরিয়ে যান ভারতে করতে করতে কল্পা নিয়ে যখন পড়ছিলাম, আমি এর বর্ণনা শুনেই মুগ্ধ হয়ে গেছি। এবং যারা আপনারা গেছেন তাহলে কী দৃশ্য দেখে এসেছেন, তাই না? সেটাই আরও একবার মনে করিয়ে দেবো। আর যারা আমরা যাইনি বলতে একদম দ্বিধা নেই, তারা অবশ্যই যাব এই মনোমুগ্ধকর পরিবেশে। এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য, তুষার দিয়ে ঢাকা পর্বতশ্রেণী, আপেলের বাগান এবং শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। যারা শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা নিলিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু কল্পা একটি আদর্শ ভ্রমণ স্থান। তবে এই মুহূর্তে কতটা নিলিবিলি আছে সেটা বলা মুশকিল, কারণ কল্পা ভীষণ পরিমাণে যাকে বলে জনপ্রিয় হয়ে গেছে এই মুহূর্তে। তবে তার সৌন্দর্য একদমই কমেনি, বলা যায় যে হাড় হিম করা যদি ঠান্ডায় যাওয়া যায় তাহলে তার সৌন্দর্যকে, তার নীলিবিলি পরিবেশকে আমরা কিন্তু আরও একটু পেতে পারি। তাই জন্য আমরা এমন সময় কল্পা যাওয়া বাজবো যেই সময় একটু কল্পা ভিড়টা কম থাকে। তবে অনেক জায়গা আছে যেটায় মানুষ প্রচুর পরিমাণে যায়, তার থেকে কল্পায় একটু কম যায়। কল্পার সবচেয়ে আকর্ষণ হলো কিন্নর পর্বতমালা। ভোরবেলায় সমুদ্রের প্রথম আলো যখন বরফে ঢাকা শৃঙ্গগুলির ওপর পড়ে, তখন পুরো পাহাড় সোনালি গোলাপি কমলা রঙে রঙিন হয়ে ওঠে। এই অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করার জন্য বহু পর্যটক ভরে উঠে অপেক্ষা করেন। সন্ধ্যার সময়ও পাহাড়ি রূপ এরকমই অন্য রকমভাবে আমাদের সামনে ভিন্ন রূপে ভিন্ন আলোয় ধরা দেয়। সূর্যাস্তের লাল আভায় তুষার শৃঙ্গগুলি এক একটি অনন্য সৌন্দর্যে পরিণত হয়। কল্পার চা বাগানের এবং কল্পার চারদিকে আপেল বাগানের বিশেষ আকর্ষণ আছে। আপেলের মরশুমে গাছে লাল লাল ঝুলে থাকা আপেল এবং সবুজ আপেল আপনার চোখ জুড়িয়ে দেবে। এবং স্থানীয় মানুষজন মূলত আপেল চাষ, কৃষিকাজ এবং পর্যটনের ওপরই কিন্তু নির্ভরশীল। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক এবং অতিথিপরায়ণ বলে জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গভীরভাবে লালন পালন করে চলেছেন তারা। আচ্ছা, কল্পায় আমরা কি কি দর্শনীয় স্থান পাবো সেগুলো একটু বলে দিই। কিন্নর কৈলাস ভিউ পয়েন্ট, নারায়ণ নাগিনী মন্দির, হুবুলানকার গোম্পা বৌদ্ধ মঠ, রোগী গ্রাম এবং সুইসাইড পয়েন্ট, আপেলের বাগান এবং পাহাড়ি গ্রামগুলির মনোরম পথ। তাহলে দেখা যাচ্ছে যে একটি

গ্রামের রূপ উপভোগ করতে, যেখানে কল্পা নিজের সৌন্দর্যেই যাকে বলে মনোমুগ্ধকর, সেখানে সেই ভিউ পয়েন্ট দেখে, বা এই যে বললাম না সুইসাইড পয়েন্ট, সব জায়গায় হয়তো একটা করে এগুলো থাকে, মানে খুব খাড়া যেখানে পর্বত শৃঙ্গ থাকে সেখানে দেখা যায়, তো সেখান থেকে যেন একটু কম দর্শনীয় স্থান কল্পা, এ কারণেই বলবো, কারণ ভিউ পয়েন্ট দেখতে গিয়ে বা আমরা বিভিন্ন জায়গা দেখতে গিয়ে সেই জায়গার সৌন্দর্যকে অনেক সময় হারিয়ে ফেলি। দেখবেন যদি আপনি, আপনার যত বয়স হবে, কোনো একটা জায়গায় একটা নির্জনতায় আপনি বসে থেকে সেই পাহাড়কে উপভোগ করতে অনেক বেশি পারবেন, যত আমরা ছোটবেলায় কোনো জায়গায় গিয়ে সেখানকার চিড়িয়াখানা দেখতাম বা অন্য কিছু দেখতাম। আসলে আমরা যখন বেড়াতে যাই, আমরা আমাদের মনকে কিন্তু হিল করতে যাই, আমাদের মনের মধ্যে জমে থাকা সমস্ত ময়লা দূর করে যাই সেই প্রকৃতির নির্মল হাওয়ায়, শুদ্ধ বাতাসে, এবং পাহাড় সেই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার মতো, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, সেই মৌনতার অঙ্গীকার শেখায় আমাদের পাহাড়, এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা বাড়ি ফিরি। কল্পায় ভ্রমণের সেরা সময় এপ্রিল থেকে জুন মাস, এই সময় মনোরম আবহাওয়া, সবুজ প্রকৃতি আপনি পাবেন, তবে এই সময় ভিড়ও কিন্তু প্রচণ্ড পাবেন, ওই যে বলে দিলাম। আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পরিষ্কার আকাশ, আপেলের মরশুম, তুষার শৃঙ্গের অসাধারণ দৃশ্য। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে বাঙালিরা চারিদিকে ঘুরতে যান পুজোর সময়টা, পুজোর পরে পরে, তবে জীবনে একবার যদি ওই আপেলকে ছুঁয়ে দেখতে, আপেল গাছকে ছবি তুলতে, আপেল কুড়োতে আমরা যেতে যাই, তাহলে অবশ্যই সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে যেতেই হবে আমাদের কল্পায়। ডিসেম্বর থেকে জানুয়ারি তুষারপাতের জন্য আদর্শ জায়গা, যারা ঠান্ডায় কুপোকাত হন না তারা অবশ্যই চলে যাবেন এই অফবিট সিজনে, এবং সেখানে কল্পার অনুভূতিটা আপনার মনের মধ্যে এমনভাবে থেকে যাবে যে সেই অনুভূতি নিয়েই হয়তো আপনি চলে যাবেন। আসলে আমরা যখন কোনো জিনিস কিনি, সেই বস্তুকে রেখে আমরা চলে যাই, কিন্তু আমাদের এই যে বেড়াতে যাওয়া, আমাদের অনুভূতি, আমরা যা কিছু শিখি সেগুলো নিয়ে আমরা চলে যাই, এবং সেগুলো প্রাণ ভরে বলতে পারি এইটা তো আমার নিজের, এইটা অন্য কারুর নয়। আর সেই অনুভূতি আপনাকে কিন্তু দেবে কল্পা। আসুন বেরিয়ে যান ভারতে, আসুনই না, ঘুরে দেখুন ভারতবর্ষ। যাবার আগে একটা ছোট্ট গান, শুভঙ্কর ভাস্কর, পার্থসারথি এদের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে এবং কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আজ এক বিশেষ অনুষ্ঠানে 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। প্রকাশিত হবে 4টি স্মারক ডাক টিকিট। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। অসমে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পেও ছাড়পত্র মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভারত ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম রোধ করার লক্ষ্যে 2টি আদেশনামায় স্বাক্ষর করেছেন। দক্ষিণ কোরিয়ার আসানে মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের তানভি শর্মা সহ 3 খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি নাগরিককে উৎসাহ ও আনন্দের সঙ্গে আজ জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেছেন, 1905 সালের 7ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল এবং সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক লড়াইয়ে সামিল হয়েছিল। তিনি দরিদ্র তন্তুবায় পরিবার এবং নিজ হাতে বস্ত্র প্রস্তুতকারী কারিগরদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া একটি স্বনির্ভর দেশ গড়ে তোলার লক্ষ্যে এই ক্ষুদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তন্তুবায় পরিবারগুলিকে শক্তিশালী করার গুরুত্বের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেন।
1: হামারা কাম হ্যায় আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে হামারি ইন ছোটে ছোটে ছোটে গরিব পরিবারোঁ কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ করনা। আইয়ে হাম স্বয়ং হ্যান্ডলুম সে কুছ না কুছ খরিদে, উসকা এক ভিডিও বনায়ে আর দেশ আর দুনিয়া মে উস ভিডিও কো প্রচারিত করে, তাকি হামারে বুনকর ভাই বহনো কে সামর্থ্য কা পরিচয় দুনিয়া কো ভি হো। আইয়ে 7 আগস্ট হ্যান্ডলুম ডে।
0: 1905 সালের এই দিনেই শুরু হওয়া স্বদেশী আন্দোলনের স্মরণে প্রতিবছর 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার প্রদান করা হবে। মোট 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। এছাড়া 4টি স্মারক ডাক টিকিট প্রকাশ, 2টি বইয়ের মোড়ক উন্মোচন এবং পুরস্কারপ্রাপ্ত তাঁত পণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, দেশের তাঁতের ঐতিহ্যকে তুলে ধরা এবং তাঁত শিল্পীদের অবদানকে স্বীকৃতি দিতে এই অনুষ্ঠানের আয়োজন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পরে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে দেশের যে সমস্ত কৃষিজ সম্পদ বর্জ্য হিসেবে অব্যবহৃত পড়ে থাকবে সেগুলি এবং গোবর প্রেস ম্যাড বা চিনিকলে আখ তৈরির সময় উৎপন্ন বর্জ্য, পুরসভার জৈব বর্জ্য এবং অন্যান্য বায়োমাস সম্পদকে স্বচ্ছ জ্বালানি হিসেবে কাজে লাগানো হবে। অন্যদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ অসমে গুয়াহাটির কাছে বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 15 নম্বর জাতীয় সড়ক বরাবর 4 লেনের জাতীয় সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। প্রায় 136 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের জাতীয়

0: নির্মাণে 8,970 কোটি টাকার মতো খরচ হবে। প্রকল্পটি রূপায়িত হলে হবে বিল্ট অপারেট ট্রান্সফার টোল পদ্ধতিতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতের গড় গতি 100% বৃদ্ধি পাবে, অন্যদিকে ভ্রমণের সময়ও অর্ধেকে নেমে আসবে। সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। রাজ্যসভায় আলোচনার জবাবে অর্থমন্ত্রী সীতারামন জানান, সরকার রেল মন্ত্রকের কাজের জন্য 196 কোটি টাকারও বেশি অতিরিক্ত দাবি পেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোবর্ধন প্রকল্প অনুমোদিত হওয়ার বিষয়টি পরিচ্ছন্ন শক্তি, গ্রামীণ সমৃদ্ধি এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠার সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, NH-15 অন্তর্গত গুয়াহাটি তেজপুর 4-লেনের করিডোর প্রকল্প নির্মিত হলে ভ্রমণের সময় কমবে, সড়ক নিরাপত্তা উন্নত হবে এবং বিভিন্ন স্থানে বড় বাইপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন করা সম্ভব হবে। ভারত ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4-এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সমস্ত কার্যক্ষমতা ও কারিগরি মানদণ্ড যাচাই করা সম্ভব হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি পরিচালিত হয়। মন্ত্রক আরও বলেছে, এই সফল উৎক্ষেপণ দেশের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইলফলক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফল অভিযানের জন্য স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ও DRDOকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতকরণ এবং বার্থ ট্যুরিজম রোধ করার লক্ষ্যে দুটি এক্সিকিউটিভ অর্ডার বা আদেশনামায় স্বাক্ষর করেছেন। ওভাল অফিসে বক্তব্য রাখার সময় ট্রাম্প সুপ্রিম কোর্টের রায়কে একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, তাঁর প্রশাসন মার্কিন অভিবাসন ব্যবস্থার তথাকথিত অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, গত জুন মাসে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে সেদেশে অবৈধভাবে বা সাময়িকভাবে উপস্থিত পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুরা 4-4 সংশোধনীর নাগরিকত্ব ধারার অধীনে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে।
1: We had a very unfortunate decision in the Supreme Court concerning birthright. It was close, but a very, very unfortunate decision. So we're making adjustments because it's very unfair. This was done for a different reason. This was done right after the Civil War. This was for the babies of slaves.
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের পক্ষে এই পরিস্থিতি বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং তাতে অগ্রগতিও হচ্ছে। অন্যদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে রেজা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। ভারত সিঙ্গাপুর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপে চিহ্নিত 8টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারত ও সিঙ্গাপুরের মধ্যে পররাষ্ট্র বিষয়ক আলোচনার 19তম পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদেন্দ্র ট্যান্ডন এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রকের স্থায়ী সচিব নীতি লুক গো। উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছে এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আসিয়ান সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, বন্দরগুলির কাজ শুধু পণ্য পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নয়, নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত দ্বিতীয় জাতীয় বন্দর নিরাপত্তা সম্মেলনে সমুদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের বন্দরগুলিকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করে তোলার উপর জোর দিয়েছেন শ্রী সোনোয়াল। ব্যাডমিন্টনে দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের তানভি শর্মা ও রক্ষিতা রামরাজ। প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশী খেলোয়াড় শ্রিয়াংশী ভালি শেট্টিকে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন তানভি। অন্যদিকে জাপানের মানামি সুইজুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা

0: আগমনকাল মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের একটা, সঙ্গে রয়েছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় কি কি রয়েছে শুনে নেব। আজকে জাতীয় তাঁত দিবস, তাই শাড়ি নিয়ে কিছু বাড়াবাড়ি হবে, শাড়ি নিয়ে কথা হবে, শাড়ি নিয়ে আড্ডা হবে, অবশ্যই হতে হবে। আড্ডা হবে এথিক্যাল হ্যাকিং নিয়ে, কারণ এই মুহূর্তে সেই এথিক্যাল হ্যাকিং এমন একটা কেরিয়ার যা আগামী 10 বছরে প্রচণ্ড পরিমাণে ডিমান্ডে থাকবে। কথা হবে রাজস্থানের লাখের বালা নিয়ে, আর কথা হবে ময়ূর মুদ্রার উপকারিতা নিয়ে। তাহলে প্রথমেই আড্ডার আগে গান শুনে নিতে হবে। গান শুনবো ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে।

আমদানি গরুদ আর ঢাকাই, অসমের মুগা সিল্ক, পাট সিল্ক, বিহারের বগলপুরি সিল্ক, তসর, তসর আসে বিহার থেকে, ঝাড়খণ্ডের তসর সিল্ক, ওড়িশায় সম্বলপুরি, বোমকাই, কোটকি, আহা এই শাড়িগুলো পুরীতে গিয়ে কে না কিনেছে তাই না? উত্তরপ্রদেশে বেনারসি, মধ্যপ্রদেশে চান্দেরি মাহেশ্বরী, মহারাষ্ট্রের পৈঠানি নাওয়ারি, গুজরাটের পাটোলা বাঁধনি, রাজস্থানের বান্ধেজ, কোটাডোরিয়া এবং লেহেরিয়া, পাঞ্জাবে যদি যাই তাহলে দেখব ফুলকারি, হিমাচল প্রদেশ কন্নড় শাল স্টাইল বোনা শাড়ি, এটাও যদিও সীমিতভাবে প্রচলিত তবে আছে বটে, কর্ণাটকের বিখ্যাত মাইসোর সিল্ক আর ইলকাল, তামিলনাড়ুর কাঞ্জিভরমকে কি করে বলবো, কাঞ্জিপুরম থেকে এসেছে কাঞ্জিভরম, কেরালের কাসাবু বা সিট্টুমুন্ডু এবং অন্ধ্রপ্রদেশের পোচামপল্লি ইক্কাত, মঙ্গলগিরি, ধর্মবরম, তেলেঙ্গানায় গাদওয়াল, নারায়ণপেট এবং পোচামপল্লি, আর ছত্রিশগড়ের কোসা সিল্ক। ভারতের ঐতিহ্যবাহী শাড়িগুলির মধ্যে বেনারসি, কাঞ্জিবরম, বালুচরি, সম্বলপুরি, পাটোলা, পৈঠানি, চান্দেরি, মাহেশ্বরী, মাইসোর সিল্ক, গাদওয়াল, কাসাবু সারা পৃথিবীতে বিখ্যাত। আমাদের সারা পৃথিবীর লোক চিনি শাড়ি দিয়ে, আর শাড়ি মানি অপূর্ব সুন্দর সংস্কৃতির ঝলক আমাদের কাছে উঠে আসে, উঠে আসে বিভিন্ন প্রদেশের রং, তাদের বুনন। তাই এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও আমাদের শাড়ির প্রতি ভালোবাসাকে চারিয়ে দিতে হবে, আমাদের নিজস্ব শিল্পকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। সেই জন্যই আজকের দিনটি এত বিশেষ। শাড়ি পরুন, শাড়িতে থাকুন, রঙিন থাকুন, ঝলমলে থাকুন, আর আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই আপনার পছন্দের নারীকে, আপনার মাকে, প্রেমিকাকে, প্রেয়সীকে, বউকে, মেয়েকে শাড়ি কিনে দিন, বোনকে অবশ্যই।

হ্যাঁ, আজকে জাতীয় তাঁত দিবস। এই দিনটি মোটামুটি আমাদের যদি ইতিহাস দেখতে হয় তাহলে 1905 সালে 7ই অগস্ট স্বদেশী আন্দোলনের সূচনার দিন ছিল, এবং সেই দিনটিকে ধরেই 2015 সাল থেকে প্রতি বছর পালন করা হচ্ছে আমাদের দেশে জাতীয় তাঁত দিবস। আর যারা শাড়ি ভালোবাসেন তারা তো জানেনই বিভিন্ন জায়গার আমাদের দেশে কত রকমের শাড়ি, তাই না? যেমন পশ্চিমবঙ্গে তাঁত, বালুচরি,

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শুনতে শুনতে এমন একটা সময় চলে এসেছি যেখানে ইথিক্যাল হ্যাকিং নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিছুদিন আগেই হইচই পড়ে গেছিল যে সংস্থার নাম বলছি না, এক জায়গায় একটি ছাত্র তার লিস্টে নাম ওঠেনি এবং সে তার ওয়েবসাইটটা সেই সংস্থার ওয়েবসাইট পুরো হ্যাক করে নেয়। কি সমস্যা! সেরকম হাইফাই একটা টেকনোলজির ইনস্টিটিউট, সেখানে একটি ছাত্র যে পায়নি সে কিন্তু হ্যাক করে নিল সেই ওয়েবসাইটটা এবং সেই পুরো সাইটটা যাকে বলে। তাহলে যত দিন যাচ্ছে, যত আমরা ডিজিটালাইজড হচ্ছে

গোপন নেই কোনোভাবেই। যদিও বারবার সতর্ক করা হয় আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের কোনো ডিটেলস কোনো ফোনের মাধ্যমে আপনি শেয়ার করবেন না, কিন্তু তবুও কোথাও গিয়ে এই সারা বিশ্বের ওয়েবে আমরা কিন্তু এতই কি সিকিউর? একদমই নয়। এই যে হ্যাকিং, হ্যাকিংটা কিন্তু একটা বড় ধরনের কেরিয়ার হতে পারে পরবর্তীকালে, কারণ এখনো পর্যন্ত সেভাবে হ্যাকিং নিয়ে, যাকে বলে যে আমরা যেমন বিএ, এমএ, বিএসসি, এমএসসি, বিটেক, এমটেক, এরমভাবে যতভাবে প্রচলিত এই ডিগ্রিগুলো, হ্যাকিংয়ের কেরিয়ারটা ততভাবে এখনো প্রচলিত নয়। তবে আগামী দিনে মোটামুটি 5-6 বছরের মধ্যে দেখবেন হ্যাকিংয়ের কেরিয়ার ভীষণভাবে উঠে আসছে এবং বিভিন্ন দিকে বিভিন্ন সংস্থা, সরকারি থেকে বেসরকারি বিভিন্ন সংস্থা সারা পৃথিবী জুড়ে এথিক্যাল হ্যাকারদের অ্যাপয়েন্ট করছে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবভাবে কিন্তু এথিক্যাল হ্যাকারদের বিভিন্ন কাজ দেওয়া হয়, বিভিন্ন প্রজেক্টমূলক, এবং অবশ্যই সরকারের কাছে থাকেন হ্যাকাররা এবং তারা সরকারি হ্যাকার। তাই জন্য এই রকমভাবে বিভিন্ন আপনি কেরিয়ার মধ্যে আপনাদের জানাশোনা কেউ যদি থাকে পড়তে চায়, তখন কিন্তু তাকে হ্যাকিং নিয়ে পড়তে উৎসাহিত করতে পারেন, কারণ পরবর্তীকালে এই হ্যাকিং নিয়ে কেরিয়ার গড়লে তার আর কোনো ভাবনা চিন্তা দরকার নেই, আগামী বিশ্ব তার জন্যে অপেক্ষা করছে এবং আমরা অপেক্ষা করছি আরও একটি গানের জন্য। এবারের গানে শিলাজিৎ মজুমদার।

সকালের আড্ডায় রয়েছি এবং সকালের আড্ডায় এমন একটি পর্বে এসে হাজির হয়েছি যেখানে নটসূর্য অহিন্দ্র চৌধুরীর জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ শুনে নেব।

0: নট সূর্য নাট্যজগতের এক মহিরুহ, এক ঘরানা। তার নামেই নাট্যজগতের এক যুগকে অভিহিত করা হয় অহিন্দ্রযুগ হিসেবে, অহিন্দ্র চৌধুরী। অভিনয় জীবন শুরু ১৯২৩। মঞ্চের পাশাপাশি তার সমান দাপট দেখা যায় রূপলী পর্দায়।
1: আমরা যখন পাশ করেছিলাম তখন আমাদের এই সায়েন্স নিতে হয়েছিল। দেখো এই বুড়ো বয়সে কেমন কাজে লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই পজিটিভ পোলটা ধরো তো। ধরবো মানে যদি শক্ত না, ও এখনো ব্যাটারির সঙ্গে কানেকশনই হয়নি। ধরো কি? আচ্ছা তাহলে ও ধরছো না, ওটা নিও।
2: আমি নিও তো নেই, কিন্তু না না, ওটা বোধ হয় ঘ হবে।
1: তাহলে আমার জানলাটা কি হলো?
2: জানলা
1: সুইচে কি লেখা আছে দেখো
2: আগে চ।

0: না না না ছ ছ
1: ছ
0: আরে ছ
1: বাহ,
0: ওটা যদি ছ হবে তাহলে আমার খ গেল
1: তো, খ কোথায় গেল? খ আগে খ
0: মানে খ তো রয়েছে ওই কয়ের পাশে।
2: অভিনীত ছবিগুলির মধ্যে প্রিয়তমা, চিরকুমার সভা, তটিনীর বিচার, রাজনর্তকী, সোনার সংসার, শেষ উত্তর, কৃষ্ণকান্তের উইল, কঙ্কাবতীর ঘাট, ডাক্তার বিশেষ উল্লেখের দাবি রাখে।
0: কিছু বলবি? না কিছু না, পরে বলবো। হ্যাঁ শোন শোন, শিরামণিকে বলে এলুম। না না না, কোন ওজোর আপত্তি আর না, বলি পরীক্ষাগুলো তো সব একে একে শেষ হয়ে গেল, এবার গারস্থ ধর্মের দিকে একটু মন দাও। তোমার মা বেঁচে থাকলে একদিন আমাকে উদ্ব্যস্ত করে তুলতেন। বাবা, প্রস্তাবটা ভীতিপ্রদ নয়, বিবাহ আমরাও করেছি, হিন্দুর বিবাহ হিন্দু জীবনের একটা সংস্কার, অবশ্য কর্তব্য কর্ম। রায়ধামের বিশাল রাজপুরী শূন্য খা খা করছে, এর প্রতি ঘরে পূর্বপুরুষদের আত্মা আমাদের মুখের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। মহান রায়বংশ এসে ঠেকেছি দুটি প্রাণীতে, আমি তো শ্মশানের দিকে পা বাড়িয়ে রয়েছি, বংশের একটিমাত্র প্রদীপের মতন শুধু জ্বলছিস তুই। আর যিনি ঘরের লক্ষ্মী ছিলেন, তিনি তো দেড় বছর বয়সে তোকে আমার হাতে দিয়ে স্বর্গে গেছেন। না খোকা না, তোকে বিবাহিত না দেখলে এদের সমস্ত আশা অতৃপ্ত থেকে যাবে।
2: অহিন্দ্র চৌধুরী, অভিনেতা, নাট্য সংগঠক ও লেখক, সঙ্গীত নাটক একাডেমি তাকে সম্মানিত করে। নাট্য শতবার্ষিকী উপলক্ষে স্টার থিয়েটার পদক পান তিনি। ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দেয় ডিলেট। তার অভিনয়, স্বরক্ষেপণ, ব্যক্তিত্ব আজও নাট্যমোদীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা।
3: আজকের কালেকশন মন্দ নিজের হাতে বিক্রি করতে বলা খুব সহজ ব্যাপার না?
1: তাহলে
3: কালকে ওই তোর ওই ট্রাঙ্কের মধ্যে দেখছিলাম যে ব্রেসলেট ছাড়া এক ছড়া হার আছে
1: বাবা,
3: সেটা আমি আজ নিয়ে গেছিলাম যাচাই করবার জন্য। দোকানদার আমাকে চোর ঠাওরালে, মনে করলে যে চোরাই মাল বিক্রি করতে এসেছে, আমি সেটাকে ফিরিয়ে নিয়ে এলাম।
2: অহিন্দ্র চৌধুরীর জন্মদিনে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

শুনলেন দৃষ্টিকোণ, আজ শুনলেন নটসূর্য অহেন্দ্র চৌধুরীর জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ। আছি সকালের আড্ডায়, আর সকালের আড্ডায় এবারের গানে অনুপম রায়।

0: যাই করেনি তাই করেনি, গরম ভাই কমছে না। হ্যাঁ, এখন ওয়েদারের রিপোর্ট একটু বলে দিই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কথা আজকে, কিন্তু কখনো কখনো এই কলকাতার আশেপাশে যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে তাহলেও বিচলিত হবেন না, কারণ কালটা বর্ষাকাল আর গরম যতই বৃষ্টি পড়ুক না কেন একদম কমছে না। সর্বোচ্চ তাপমাত্রা দিনে থাকবে 29.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন, বেশি কম নয় কিন্তু, 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মোটামুটি গরম থাকছে, চাপচাপে বৃষ্টি থাকছে, আর বৃহস্পতিবার থেকে শুক্রবারে চলে এসছে, যখন তখন বেরোতেও হবে, সপ্তাহ শেষ হয়ে হয়েও হইল না শেষ, এরকম একটা ওয়েদার নিয়েই আমাদের চলতে হবে সমুখ পানে, এবং বিজনেস এর জায়গায়, চাকরির জায়গায়, যেখানে ইচ্ছা যেখানে খুশি আপনারা জানো। তবে বর্ষাটা একটু যদি কম হয় তাহলে মানুষজনের একটু সুবিধা হয়, তাই না? একটু কেনাকাটা বিক্রি বাটা সমস্ত কিছু হয়। আর রয়েছি কিসে শুনে নি।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডা মানে দৃষ্টিকোণ, সকালের আড্ডা মানে গান, সকালের আড্ডা মানে গল্প, অনেক বিভিন্ন তথ্য, বিভিন্ন রকমের কথোপকথন, তার সঙ্গে জানা অজানা। সময়টা এখন জানা অজানার, বিজ্ঞানের কথিকা ভিত্তিক অনুষ্ঠান জানা অজানায় কি রয়েছে আজকে শুনে নি।
2: জানা অজানা,
3: জানাও জানায় রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিক। আজ প্রথম পর্ব, লিখেছেন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। বক্স অফিস হিট করেছে এমন সমস্ত ফিল্মেই দেখা যায় বিজ্ঞানীর চরিত্রে দাড়িওয়ালা, আপন ভোলা, লম্বা চুলের মালিক, অনেকটা সুপার বিটলদের মতো এক আকর্ষণীয় ব্যক্তিত্ব অভিনয়ে ডুব দিয়েছেন। ল্যাবরেটরিতে একটা টেস্ট টিউব হাতে নিয়ে অথবা ইলেকট্রন মাইক্রোস্কোপে চোখ রেখে তিনি গভীর বৈজ্ঞানিক পর্যবেক্ষণে মগ্ন। অন্যমনস্ক, কিছুটা উদাসীন এবং ভুলো মন নিয়ে এই সব বিজ্ঞানীরা সাধারণ মানুষের কাছে গভীর শ্রদ্ধার পাত্র বটে। এঁরা যেন মর্তলোকের অধিবাসী নন, মহাকাশ থেকে কোনোক্রমে হঠাৎই ছিটকে এসে ধরণীর ধুলিকে ধন্য করেছেন। বিজ্ঞানীদের মুখনিসৃত বাক্য, লেখনীর ভাষা, অবশ্যই গণিত ও সমীকরণ সহযোগে আমাদের কাছে যথার্থই হিব্রু ভাষার মতো, এই আর কি। নানা সংকেত পাই, ডেল্টা, এপসাইলন, ল্যামডা আমাদের বোধবুদ্ধিকে হকচকিয়ে দেয়। এসব দেখে আমরা হতভম্ব হয়ে পড়ব, তাতে আর সন্দেহ নেই। অর্থাৎ এটা মানতেই হবে যে ছেলে বুড়ো সকলের কাছেই এইসব বিজ্ঞানীরা হয়ে ওঠেন এই গ্রহে থেকেও যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা। তাই আমাদের মতো সাধারণ মানুষের কাছে এরা প্রায়শই হয়ে ওঠেন এক দারুণ দুর্বোধ্য জীব। এদের অন্তর্ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাও নেহাত চারটিখানি ব্যাপার নয়। এই আপাত গম্ভীর, আত্মভোলা, জাগতিক সমস্ত ব্যাপারে নির্লিপ্ত বিজ্ঞানীরা জড় পদার্থের অভ্যন্তরীণ নানা রহস্যের কিনারা করতে সদাই ব্যস্ত থাকেন। পেল্লাই সব সাংকেতিক চিহ্ন, ইকুয়েশন,

0: ক্যালকুলাস, থার্মোডিনামিক্স অথবা ট্রিগোনোমেট্রির মধ্যে অবগাহন করে। বিজ্ঞানীদের চেহারা সম্পর্কে একটা মোটামুটি ধারণা জন্মায় টিনটিনের প্রফেসর ক্যালকুলাস, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু অথবা জর্জ গ্যামোর আশ্চর্য চরিত্র মিস্টার টমকিন্স ইন ওয়ান্ডারল্যান্ডের প্রফেসরের ছবি দেখলে। এক ডক্টর কি মত ছায়াছবিতে বিজ্ঞানীকে দেখলে অবশ্য সেটা ঠিক বোঝা যাবে না, তবে বিভিন্ন সিনেমায় পাহাড়ি সান্নালের কথাবার্তায় এই রকম একটা চরিত্রের আভাস মেলে। কানন দেবী অভিনীত ডাক্তার অথবা শেষ উত্তর ছবিতেও সম্ভবত এই রকম একটি বিজ্ঞানীর চরিত্র দেখেছিলাম, অবশ্যই তা অনেক কাল আগে। যাই হোক, মোদ্দা কথাটা হলো এই যে ল্যাবরেটরিতে নির্বাসিত এইসব ভিন গ্রহের বাসিন্দা নিরস বিজ্ঞানীরা কি কৌতুকপ্রিয় হতে পারেন? হিউমা, স্যাটার, উইট, বেঁচে থাকার মনুষ্যজনোচিত রসদ কি এদের প্রয়োজন হয় কখনো? অথবা প্রয়োজন হলেও তাকে গলাধকরণ বা হজম করবার শক্তি তাদের আছে কি? আমাদের মতো সাধারণ মানুষের মনের কোণে এমন একটা ধারণা উঁকি ঝুঁকি মারা খুবই স্বাভাবিক। কারণ আর যাই হোক, বিজ্ঞানীরা প্রাণ খুলে অট্টহাসি ফোয়ারা ছুটিয়ে দিয়েছেন এমন দৃশ্য বড় একটা সহজলভ্য নয়। প্রবাদ আছে, যে বিজ্ঞানী নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস আবিষ্কার করেছিলেন তাকে নাকি জীবনে খুব কষ্ট করে একবারই মাত্র হাসতে হয়েছিল। অর্থাৎ কিনা, তিনি যখন নিজের উপর এই নাইট্রাস অক্সাইডের প্রতিক্রিয়া পরীক্ষা করেন সেই সময়। রসিক পাঠক, তাহলে বুঝুন এবারে ব্যাপারটা। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, হিউমার ইন দ্য ইউনিফর্ম, এই প্রবচনগুলো আর যাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হোক না কেন, বিজ্ঞানীদের বেলায় তা কতখানি কার্যকরী সে বিষয়ে অনেকেরই হয়তো সন্দেহের অবকাশ আছে। জানা অজানা এতক্ষণ শুনলেন রসিক বিজ্ঞানীদের নিয়ে ধারাবাহিকের প্রথম পর্ব। লিখেছেন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী।
1: সকালের আড্ডায় শুনছিলাম বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। আর এই জানা অজানায় বিজ্ঞানীদের কথা শুনতে শুনতে আরও একটা দিকের কথা মনে পড়ল, সেটা হচ্ছে মনের দিক। হ্যাঁ, এই যে লাফিং গ্যাস, এই যে আমরা হাসলে ভালো থাকব, এই যে হাসি খুশি থাকলে আমাদের মনটা ফুরফুরে থাকে, আর প্রত্যেকটা সকালের আড্ডায় তাই আমি শেষ করি মনের কথা দিয়ে। আজকে কি আছে সেই মনের কথায়? শরীর এবং মন যেখানে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে এই রকম একটি মুদ্রার কথা বলবো, সেটি হলো ময়ূর মুদ্রা। ময়ূরা মুদ্রা বা ময়ূর মুদ্রা কত্থকে, ভরতনাট্যমে এই দুটোতে কিন্তু ব্যবহার হয়, এবং আমাদের ইন্ডিয়ান ডান্স থেরাপিতে এই দুটি জিনিসই ভীষণভাবে ব্যবহৃত হয়। কেন বলছি? কারণ ভারতের আমাদের যে যোগের সংস্কৃতি আছে সেখানে মুদ্রা বিশেষভাবে উল্লেখ্য, এবং মুদ্রায় দেখবেন আপনি বিভিন্ন রকমের মুদ্রা আছে, মানে নৃত্যের জন্য মুদ্রা, বিভিন্ন ক্রিয়াকলাপ বা পুজো আচার জন্য মুদ্রা, তেমনই চিকিৎসা মুদ্রা বেশ কিছু আছে। এই চিকিৎসা মুদ্রার ভেতর বেশ কিছু চিকিৎসা মুদ্রা আছে যেগুলি মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে, তার মধ্যে ময়ূর মুদ্রা একটি। এটি মানসিক ফোকাস বাড়াতে, মেন্টাল ফোকাস বাড়াতে, জীবনে স্ট্রেস রিলিফ করতে এবং আপনার শরীরের মধ্যে ব্যালেন্সিং বজায় রাখতে সাহায্য করে। এই ময়ূর মুদ্রা সুন্দরভাবে আমরা যারা নাচ নাও শিখি তারা যদি প্রত্যেক দিন 10 মিনিট করে প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমাদের মানসিক অবসাদ, আমাদের জীবনে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো অনেক পরিমাণে কমে যাবে। আর আস্তে আস্তে মুভমেন্টের মাধ্যমে, মুভমেন্ট থেরাপির মাধ্যমে, এই ময়ূর মুদ্রা প্র্যাকটিসের মাধ্যমে আপনি কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে যাবেন শরীরের দিক থেকে এবং মনের দিক থেকে, আপনার যতই বয়স হোক না কেন। আবার কিন্তু এই মুভমেন্ট থেরাপির মাধ্যমে আপনি নাচের একটি ছোট্ট অংশ আপনার জীবনে বলা যেতে পারে অঙ্গীকারভূত করতে পারেন, এবং এরকম ছোট ছোট বিভিন্ন জিনিস দিয়ে আমরা আমাদের জীবনকে সাজিয়ে তুলি। আসলে জীবনটা যদি আমরা ভীষণ পরিমাণে দীর্ঘায়িত করে দেখি তাহলে কোথাও গিয়ে জীবনটা দুঃখের, কিন্তু যদি ক্লোজ আপে দেখি জীবনটা তাহলে কিন্তু জীবনটা অবশ্যই বর্ণময়। আর এই বর্ণময়তা আমাদের হাতিয়ার, যেখানে আমরা নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, আড্ডার মাধ্যমে প্রতিদিন নিজেকে ভুলিয়ে রাখি, প্রতিদিন নিজেদের জীবনচর্চার ভেতরে একটু একটু করে রং পুড়ে দিই, আর সেই রঙে

রঙিন হতে হতে আজকে আমি স্টুডিও থেকে বিদায় নেব। ছিলাম সকালের আড্ডায় এতক্ষণ আপনাদের সঙ্গে শ্রীরূপা মুখোপাধ্যায়। তবে যাবার আগে সকালের আড্ডা শেষ করব একটা দারুণ গানে, দিব্যেন্দুর কণ্ঠে বং কানেকশন থেকে এই গানটি আপনার জন্য।

0: শুনছিলেন সকালের আড্ডা, ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu, maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com, maitribondhu, maitribondhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতার ডায়েরি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতার ডায়েরি। আজকের অতিথি স্প্যানিশ ভাষার প্রবীণ শিক্ষক দেবজ্যোতি মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানুষ প্রতিম দাস। আজ শুনবেন প্রথম পর্ব।
1: নমস্কার, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান, আপনারা শোনেন, আপনারা পছন্দ করেন। আজকে আমাদের অতিথি দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। দিব্যজ্যোতি মুখোপাধ্যায় একজন শিক্ষক, এইটুকু বললে তার সম্পর্কে কিছুই বলা হয় না। বরঞ্চ অন্য দিক থেকে শুরু করা যাক। বাঙালির মধ্যে অন্যের ভাষা, অন্যের সংস্কৃতি জানার যে আগ্রহ আছে, সে আগ্রহটা কোথাও গিয়ে তো বিকশিত হতে হবে, কোথাও গিয়ে তো তার প্রয়োগ হতে হবে, বা কোথাও গিয়ে তো শিক্ষার জায়গাটা পেতে হবে। তো সেই শিক্ষা দেবেন কে? অন্য ভাষা শিখতে চাইলাম, ধরা যাক রুশ ভাষা শিখলাম, ধরা যাক পোলিশ ভাষা শিখতে চাইলাম, ধরা যাক স্প্যানিশ শিখতে চাইলাম, তা সেটা শেখাবেন কে? অভিজ্ঞ মানুষ ছাড়া ভাষা শিক্ষা কি হয়? তেমনই একজন অভিজ্ঞ শিক্ষককে আমরা পেয়েছি। আমরা দিব্যজ্যোতি মুখোপাধ্যায়কে যদি বলি স্প্যানিশ ভাষার অন্তত ভারতে বা কলকাতায় শিক্ষকদের মধ্যে একজন আইকনিক ফিগার, খুব একটা ভুল হবে না। এই ব্যাপারে যারা জড়িত তারা সবাই চেনেন দিব্যজ্যোতি মুখোপাধ্যায়কে, কিন্তু এইটুকু বললে হবে না, আরও অনেক কথা আসবে, আরও অনেক পরিচয় আসবে ধীরে ধীরে। ওনার যে ডক্টরেট সেটা কিন্তু স্প্যানিশ ভাষায় নয়, সেটা ইতিহাসে, সব জানব। আজকে কলকাতার ডায়েরিতে স্বাগত জানাই স্প্যানিশ ভাষার অসামান্য একজন শিক্ষক দিব্যজ্যোতি মুখোপাধ্যায়কে।
2: নমস্কার।
1: এইটা কিভাবে হলো, মানে ইতিহাস পড়ে

0: ছিলেন একজন, সম্ভবত ইতিহাসের শিক্ষকই তিনি হতেন, বা সবাই যে পড়ার সঙ্গে চাকরিটাকে মেলাতে পারেন তা নয়, অন্য কিছু করতেন। স্প্যানিশ ভাষার শিক্ষক হওয়াটা কিভাবে হলো?
1: দেখুন, স্প্যানিশ ভাষা শেখাটাও আমার কাছে একটা এমন একটা দিক যেটা আগে আমি ভাবিনি। আমি প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ করতে গিয়েছিলাম, ইতিহাসের ছাত্র। তখন আমি সেখান থেকে প্রথম চীনা ভাষা শিখি, কারণ আমার রিসার্চের কাজে লাগবে এটা মাথায় রেখে। চীনা ভাষা শেখার সময় আমার মনে হয়, কেন লোকে বলে যে চীনা ভাষা সবচেয়ে কঠিন ভাষা, তাহলে একটা ইউরোপের ভাষা শেখা উচিত। সেই সময় একটা অদ্ভুত জিনিস প্রচলন ছিল অনেকের মধ্যে, পেন ফ্রেন্ড বলা হতো, অর্থাৎ পত্রবন্ধু। পত্রবন্ধু এক দেশ থেকে চিঠি লিখতাম, হাতে যেত। সেই সময় কোস্টারিকা বলে মধ্য আমেরিকার একটা ছোট্ট দেশ, সেখানে আমার একটা পেন ফ্রেন্ড হয়েছিল, একটি মেয়ে। সেও আমায় চিঠি লিখত, একটি চিঠি পৌঁছতে এক মাস লাগতো, উত্তর পেতাম। সে আমায় বলল যে আমার মাতৃভাষা স্প্যানিশ, যদি শেখো আমি সাহায্য করতে রাজি আছি। সেই থেকে শুরু স্প্যানিশ ভাষাটা। এবং আমি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ছাত্র শেষ করলাম, করার পর ভালো লাগলো, মিশন পড়াবার সুযোগ করে দিল। সেটা 1989 আমি পড়াতে ঢুকে, তখন আমি এমএ ক্লাসের একজন ছাত্র। পড়াতে দেখলাম জিনিসটা খারাপ নয়, বেশ নতুনত্ব আছে তার মধ্যে, একটা অন্য কালচারকে জানতে পারছি, অন্য সভ্যতাকে জানা যাচ্ছে। এবং সবচেয়ে অবাক কি জানেন তো, আমি তখন এমএ ক্লাসের 22-23 বছরের ছাত্র, প্রথম দিন ক্লাসে গিয়ে দেখলাম আমার ক্লাসে বসে আছে আমার জন্মের আগেরও কিছু ভদ্রলোক। পরে জেনেছিলাম সেই ভদ্রলোক আমার জন্মের আগে স্প্যানিশ শিখেছিলেন, তার কর্মজীবনে থাকলে আমার রিটায়ার্ড লাইফে ফিরে এসছেন। এই যে একটা ইন্টারাকশন, বয়স্ক লোক স্যার বলছে, অস্বস্তিকর। একটা সময় ছিল যখন আমি ছোট বড় সব ছাত্রছাত্রীদেরই আপনি বলতাম, কারণ আমি আপনিটা কোথায় তুমি বলবো আর কোথায় আপনি বলবো বুঝতাম না, একটা কাট অফ জায়গা, তার জন্য আমি আমার থেকে কম বয়সীদেরও আপনি বলতাম। মানে এই যে একটা অভিজ্ঞতা, একটা বিদেশি ভাষা পড়ানোর অভিজ্ঞতা, এটা কিন্তু একটা বিরল।
0: বেশ, এইভাবে শিক্ষক হয়ে ওঠা। এইবারে বলা যেতে পারে খুব বিচ্ছিরিভাবে আমাদের আলোচনার গতিপথ থেকে ঘুরিয়ে দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আপনার একেবারে পছন্দের নয়, কিন্তু আমরা যাবো সেখানটায়। সেটা হচ্ছে, এভাবে ভূমিকাটা করা যাক, স্প্যানিশ ভাষা যে শুধু স্পেনে বলা হয় তা তো নয়, লাতিন আমেরিকার বহু দেশে স্প্যানিশ ভাষা বলা হয়। এই সব দেশের মধ্যে একটি দেশের নাম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার একটি

0: বললেন, ডিয়েগো মারাদোনা, মারাদোনার সঙ্গে বার তিনেক আমার ফোনে কথা হয়েছে। আমি বুয়েনোস আইরেসে থাকাকালীন মারাদোনা তার বাড়িতে যাওয়ার ইনভিটেশন দিয়েছিল, কিন্তু আমার দুর্ভাগ্য বলতে পারেন আমি যাওয়ার চেষ্টা করেও পৌঁছতে পারিনি। কারণ তার আগের দিন মারাদোনা তার শেষ ম্যাচটি ওখানে ক্লাব ম্যাচ খেলেছিল এবং তাতে ডোপ টেস্টে উনি আটকে ছিলেন। তার ফলে তার যারা উগ্র সমর্থক, যাদেরকে বাররা ব্রাভা বলা হয় আর্জেন্টিনাতে, তারা তার বাড়িটাকে ঘিরে রেখেছিল এবং আমার কাছে কোনো লিখিত ইনভিটেশন ছিল না। তার জন্য পুলিশ আমায় বলেছিল, তুমি নিজের দায়িত্বে যেতে পারলে যাও, আমরা তোমাকে প্রোটেকশন দিতে পারবো, কারণ তোমার কাছে কোনো নেই। এবং আমার সঙ্গে যে আর্জেন্টিনা সাংবাদিক ছিল, সে বলল না যাওয়াই ভালো, কারণ সামনে যাদের দেখছো তারা আস্ত রাখবে না, তাই চলে আসতে হয়েছে। তাছাড়া লিওনেল মেসির সঙ্গে প্রথমবার যখন মেসি এসেছিলেন 2011 সালে, আমাদের দুজন ছাত্র দুটি টিমের ইন্টারপ্রেটার ছিল, আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের অনুরোধে আমাকে মেসির দায়িত্ব নিতে হয়েছিল, যে মেসির যাতে ভাষাগত কোনো অসুবিধা না হয়। তার জন্য প্রায় বলতে গেলে 15-16 ঘন্টা আমায় হোটেলে থাকতে হতো। মেসির সঙ্গে ঘরে গেছি, মেসির সঙ্গে বেরিয়ে একই বাসে আমরা মাঠে গেছি, মাঠের সাইড লাইনে গিয়ে বসেছি, মেসি খেলেছে, বন্ধুসুলভ কিছু কথা হয়েছে, মানে হয়তো বলতে পারেন হ্যাঁ উপভোগ করেছি। তার সঙ্গে সঙ্গে ইন্টারপ্রেটার হলেন, আপনি উপভোগটা ঠিক মতো করতে পারবেন না, 25% যদি ভাষান্তর থাকে 75% উটকো ঝামেলা আপনার ঘাড়ে থাকবে, মানে অদ্ভুত অদ্ভুত ঝামেলা আপনি যেটা অ্যান্টিসিপেট করতে পারবেন না। তবে এছাড়াও কিন্তু আরও অনেক ওয়ার্ল্ড কাপারের সঙ্গে মানে যোগাযোগ হয়েছে। ব্রাউন বলে আর্জেন্টিনার একজন ওয়ার্ল্ড কাপার ছিল,
1: মার্টিনেজ এসেছিলেন,
0: মার্টিনেজের সঙ্গে হয়েছিল, কলম্বিয়ার একজন সোনালি চুলের গোলরক্ষক ছিলেন রেনে ইগুয়েতে, ইগুয়েতার সঙ্গে এখনো যোগাযোগ রাখি আমি। ইগুয়েতার একটা বন্ধুত্ব সুলভ আমাদের ইয়েছেও, একবার একটা ম্যাচে এসেছিল, এই সূত্রগুলো রয়েছে ফুটবল।
1: এখন ধরা যাক এমন কিছু শ্রোতা রয়েছেন যারা শুনছেন, তাদের মধ্যে তীব্র সমর্থক, আমি তীব্র শব্দটা বিশেষণটা খাটে কিনা জানি না, মেসির ভক্ত, প্রচণ্ড ভক্ত, তারা বলবেন তোমার ওসব স্প্যানিশ ঠ্যানিশ পাশে থাক, তুমি একটু মেসির কথা বলো। আমি তাদের আগ্রহকে একটু এগিয়ে নিয়ে যদি আপনাকে প্রশ্ন করি, মেসি মানুষটি কেমন সেটা ফুটবল মাঠে আমরা দেখেছি, তার পায়ের যে জাদু, পায়ের শিল্প, এমনি মানুষটি কেমন, কি মনে হয়েছে?
0: মেসি আমার যত ফুটবলার দেখা, আমি আর্জেন্টিনা গিয়ে বা ল্যাটিন আমেরিকার অন্য অন্য দেশে গিয়েও ফুটবলারদের মিট করেছি বা এখানে যেটুকু দেখেছি, যেটুকু তাদের সম্বন্ধে খবর রাখি, মেসি তাদের মধ্যে একটি সবচাইতে শান্ত প্রকৃতির একটি লোক, যে খুব শান্তভাবে কথা বলে, তার আচরণে কখনো উগ্রতা আমি দেখিনি ওইটুকু সময়। ইংরেজি জানেন না, বলেছিলেন ইংরেজি শিখতে চান, অবভিয়াসলি এদের সময় নেই বা হয়তো সে প্রয়োজনও নেই তাদের শেখার, কিন্তু শান্ত ভদ্র, যাকে এবারে ওয়ার্ল্ড কাপে অনেকটা বেশি টাফ দেখা গেছে, মাঠের মধ্যেও কিছু অনাকাঙ্ক্ষিত কিছু জিনিসে জড়িয়ে পড়েছিলেন, কিন্তু মেসিকে, আমি যে মেসিকে দেখেছি, খুব শান্ত, খুব ভদ্র, মানে নাম করা ফুটবলারদের সঙ্গে মেলানো কিন্তু মাঝে মাঝে মুশকিল।
1: আমরা এইটুকু কর্তব্য সেরে নিলাম, আমরা রয়েছি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে, আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন স্প্যানিশ ভাষার শিক্ষক দিব্যজ্যোতি মুখোপাধ্যায়, এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে কিভাবে তিনি শিক্ষক হয়ে উঠলেন, কেন ঘটল ব্যাপারটা। আচ্ছা, এই যে ভাষা, যে কোনো ভাষাই হোক, সেটা তো হাওয়ায় মানে নিরালম্ব হয়ে থাকে না, সেটা প্রকাশিত হয় বা তার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, সে যেমন রোজকার কাজ হতে পারে, রোজকার কথাবার্তা হতে পারে, তেমনি সাহিত্যের পাতায় তার একটা রূপ বেরিয়ে আসে, গানে একটা রূপ বেরিয়ে আসে, অন্যান্য কিছুতেও আসে। তো খুব স্বাভাবিক, আমরা ধরে নিতেই পারি যে আপনি এগুলোর মধ্যেও আকর্ষণ খুঁজে পেয়েছেন। আমাদের একটু বলবেন যে পড়ানো বাদ দিয়ে স্পেনের এই সৃষ্টিমূলক যে কাজগুলো, তার কোনটা আপনাকে আকর্ষণ করে বেশি?
0: স্প্যানিশ এমন একটি ভাষা যেটা 21টা দেশের জাতীয় ভাষা,
1: বেশ,
0: ইউরোপে শুধু স্পেন, আমেরিকায় নর্থ আমেরিকায় মেক্সিকো,

0: একটা সেন্ট্রাল আমেরিকান দেশ আছে, এবং সাউথ আমেরিকাতেও ব্রাজিল বাদ দিয়ে সবাই প্রায় স্প্যানিশ বলে। এবার এই একুশটা দেশের লোকে না লাতিন আমেরিকা একটা শব্দ এখানে ব্যবহার হয় আমাদের, লাতিন আমেরিকা, যেন মনে হয় লাতিন আমেরিকা একটা কোনো ডিশ,
1: অখণ্ড,
0: একটা অখণ্ড একটা কালচার। না, লাতিন আমেরিকার প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের তফাত আছে, কিছু জিনিস আমাদের সঙ্গে মেলে। আমি লাতিন আমেরিকার বেশ কিছু দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, একের অনেক অধিকবারও গেছি। রাস্তায় হাঁটতে হাঁটতে না কোথাও মনে হয় যে আমাদের সঙ্গে কোথাও একটা যোগসূত্র আছে, যেটা আমি ইউরোপে বহুবার স্পেনে গিয়েও পাইনি।
1: সেটা কি এই কারণে যে মানে দারিদ্র্যের সূচকে তাদের সঙ্গে আমাদের খুব পার্থক্য নেই, বা বলা যেতে পারে তারাও হয়তো ভাত খায়?
0: এই ক্ষেত্রে একজন মেক্সিকান কালচারাল সেক্রেটারি, যে মেক্সিকান নোবেল লরিয়েট অক্তাভিও পাজের সঙ্গেও কাজ করেছিল, কোনরাদ একটা অদ্ভুত কথা আমায় বলেছিল। সে আমায় বলেছিল, দিব্য, একটা গরিবের মেক্সিকোতেই জন্ম হোক আর কলকাতাতেই জন্ম হোক, চাঁদটাকে পোড়া রুটিই মনে হয়, কারণ দুটো গরিবের ফিলিং এক। এবং আমার এই জায়গাগুলোতে গিয়ে মনে হয়েছে আমাদের মিল এবং অমিলের না জায়গাগুলো আমরা অনেকে জানি না, যে কলকাতা বা বাংলার সঙ্গে লাতিন আমেরিকার সম্পর্ক কিন্তু অনেক দিনের। পানামা ক্যানেল যে তৈরি হয়েছে তাতেও কিন্তু বাঙালি লেবার ছিল। লাতিন আমেরিকাতে মানে আমি এমন মহিলাকে পেয়েছি, 3 বছর বয়সে তার বাবার সঙ্গে চলে গেছে, বাঙালি বনগাঁ অঞ্চলের মধ্যমহিলা। মেক্সিকোর যে কমিউনিস্ট পার্টি আছে তাতে প্রতিষ্ঠাতার মধ্যে একটা বাঙালি নাম আছে, এম এন রয়। এবং এই ক্ষেত্রে একটা অদ্ভুত গল্প বলি, মেক্সিকোতে এম এন রায়ের নামে একটা বাড়ি, যেই বাড়িটায় উনি থাকতেন, বাড়িটার গেটে এখনো এম এন রায় লেখা,
1: পুরো নামটা বোধহয় উচ্চারিত হয় না, মানবেন্দ্রনাথ
0: এম এন রায় লেখা। এবার যে কেউ একটু নেটে যদি সার্চ দেয় এম এন রায় মেক্সিকো সিটি, দেখবে সেটা একটা নাইট ক্লাবের নাম। ওই বাড়িটাকে যে নাইট ক্লাব কিনে নিয়েছে, তারা যেহেতু ফলকে লেখা এম এন রয়, তারা তাদের নাইট ক্লাবটার নামও দিয়েছে এম এন রয়। এবং এই গল্পটা আমি বহু আমাদের কমিউনিস্টদেরও করেছি, বহুকে বলেছি, কেউ প্রতিবাদ করবে কিনা সেটা তাদের ব্যাপার। কিন্তু অদ্ভুত একটা লোক যে ওখানে গিয়ে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করলো, আজকে তার নামে তার বাড়িতে একটা নাইট ক্লাব চলছে। এরকম না প্রচুর আমাদের সঙ্গে কানেকশন আছে, মানে এইগুলো খুব অদ্ভুত কানেকশন। খুব সম্ভবত জ্ঞানী জেলসিং প্রেসিডেন্ট থাকাকালীন আর্জেন্টিনা গিয়েছিলেন, উনি একটা মধ্যে হাতি গিফট করেছিলেন আর্জেন্টাইন গভর্নমেন্টকে। সেই হাতিটাকে রাখার জন্য বুয়েনোস আইরেস চিড়িয়াখানায় একটা মন্দির তৈরি হয়। মন্দির শৈলী দেখলে সেটা শিব মন্দির, হাতিটা সেখানে থাকতো, এখন হাতিটা আর নেই, মারা গেছে, কিন্তু সেই মানে দেবতাবিহীন মন্দির এখনো দাঁড়িয়ে আছে।
1: আচ্ছা,
0: মানে এই যে সূত্রটা আমাদের সঙ্গে, এই সূত্রটা কিন্তু সব জায়গায় একটা পাওয়া যায়
1: না। এটা তো ধরুন কালচারাল এক্সচেঞ্জের জায়গা বলছেন আপনি, আমি যদি সরাসরি বলি যে শুধু তাদের কালচার, তাদের সঙ্গীত, তাদের সাহিত্য, সে তো আপনাকে পড়তেই হয়েছে খুব স্বাভাবিকভাবে। সেটার ক্ষেত্রে কয়েকটা নাম খুব স্বাভাবিকভাবে উঠে আসে, আমি ইচ্ছে করে উচ্চারণ করছি না, আমি দেখতে চাই আপনি কি নাম বলেন।
0: না না, দেখুন, আমার কাছে যে নামগুলো আপনি বলতে চাইবেন, পাবলো নেরুদা থেকে শুরু করে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অক্তাভিও পাজ, এরা আমার কাছে কিন্তু ইম্পর্টেন্ট বর্তমানকালের লেখক লেখিকারা।
1: আচ্ছা,
0: কারণ আপনি দেখবেন পাবলো নেরুদার অসংখ্য বই আছে বাংলায় অনুবাদ, এবং এক একটা বই পড়লে মনে হয় স্বরচিত পাবলো নেরুদার কবিতা, মানে সেগুলো অনুবাদ হয়েছে কিন্তু তার মূল তার থেকে আলাদা, সেটা আলাদা কথা। কিন্তু আজকে ভাবুন তো, একটা বর্তমান কবি কলকাতায় বসে কি ভাবছে, আর একটা লাতিন আমেরিকায় একই বয়সী একটি ছেলে কি ভাবছে, মিল আছে কি নেই? তারা যেমন রবীন্দ্রনাথ, তারপরে ব্ল্যাঙ্ক, রবীন্দ্রনাথের পরে আর কেউ কবিতা কোনদিন লিখেছি বলে লাতিন আমেরিকার অনেকেই জানে না। অনুবাদ কোনটা হয়, সে ঝুম্পা লাহিরিও অনুবাদ হয়েছে, আমাদের অনেকের অনুবাদ, কিন্তু তার সেগুলো আমেরিকা থেকে। ইউএসএ মেক্সিকোতে যেগুলো জনপ্রিয়তা পায় তারা ব্যবসায়িক কারণে করে। তার জন্য আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট এখনকার মধ্যে একটা সেতুবন্ধন করা, যে আমাদের যারা আর্টিস্ট তাদের সঙ্গে ওদের আর্টিস্টকে এক জায়গায় বসানো, আমাদের সাহিত্যিক ওদের সাহিত্যিক, আমাদের ছাত্র ওদের ছাত্র, যাতে বর্তমানটাকে চিনি, কারণ ইতিহাস জানা যায়,

0: ইতিহাস জানতে জানতে বর্তমানকে আমরা হারিয়ে ফেলছি।
1: এবং বারবার এটাই উঠে আসে যে যত এই বন্ধনটা দৃঢ় হয় মানুষের মধ্যে যেমন প্রীতি বেড়ে ওঠে, আজকের সমাজে আজকের বিশ্বে যেটা খুব গুরুত্বপূর্ণ, একই সঙ্গে সৃষ্টিমূলক কাজও অনেক বেশি হয় এই এক্সচেঞ্জের মাধ্যমেই হয়। স্প্যানিশ গানের কথা আপনি কিছু উল্লেখ করলেন না, সেটারও বোধ হয় একই রকম একটা বিবর্তন ঘটে গেছে। মানে
0: স্প্যানিশ গান বললেই আপনারা বলবেন সাকিরা, হ্যাঁ রিকি মার্টিন, এদের নাম, এদের বাদ দিন, বাদ দিয়ে স্পেনের ফোক সঙে ঢুকুন, অসাধারণ পেরুর ফোক সং, আর্জেন্টিনার ফোক সং, কোস্টারিকার ফোক সং, আমি নাম বলবো না, একজন খুব বড় মাপের লোকসঙ্গে গায়ক, তিনি আজকে নেই, তিনি বইমেলা হলেই আমায় এসে ধরতেন। তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, আমায় এসে বলতেন এই লাতিন আমেরিকার ক্যাসেট দেবেন আমায়, আমি একটু সুরটা নেব, কারণ তখন তো পাওয়া যেত না, ওই সুর নিয়ে তিনি অনেক গান কম্পোজ করেছেন।
1: আচ্ছা, এখানকার গায়ক আপনার কাছে?
0: এখানকার গায়ক ওখানকার জিনিস চাইতেন যে, এবং রিদিম আলাদা, আপনি মানে শব্দ না খুব মূল্য রাখে, মানে আর্জেন্টিনার কিছু গান আছে যে জীবনকে ধন্যবাদ জানাচ্ছে, দুটো চোখ দেওয়ার জন্য সে তার প্রিয় লোকটাকে দেখতে পাচ্ছে, সে কালো থেকে রঙিনকে আলাদা করতে পারছে, পাটাকে ধন্যবাদ জানাচ্ছে সে তার প্রিয় লোকটার বাড়িতে হেঁটে যেতে পারছে, সে এই যে শব্দের যে একটা ভার, এটা কিন্তু লাতিন আমেরিকার একটা নিজস্ব মানে একটা শৈলী, তার জন্য ওয়ার্ডগুলো কাউন্ট করে, যেটা না যে কোনো শ্রেণীর লোকের একদম হৃদয়ে গিয়ে ধাক্কা মারবে।
1: এই ব্যঞ্জনা নিয়ে শব্দটা তো আসেনি আগে আমার কাছে এইরকমভাবে। এই যে কথা বলতে বলতে আমরা এমন একটা জায়গায় চলে এলাম, আমাদের কাছে খুব এখন আর ম্যাটার করে না যে আমরা কলকাতায় বসে আছি কিনা, পেরুতে বসে আছি কিনা, এটাই বোধ হয় মানে সংস্কৃতির বিশ্বায়নের সব থেকে বড় গুণ আর কি, বড় বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে আমার মাঝে মাঝে যেটা মনে হয়, এই যে উৎসবগুলো হয় যেখানে কালচারাল এক্সচেঞ্জ তো পটেই, বিভিন্ন শিল্পীরা আসেন একসঙ্গে গান বা লেখকরা একসঙ্গে আলোচনা করেন, আমি খুব নিরপেক্ষ দৃষ্টিতে আপনাকে একটু তাকাতে বলছি, সত্যি সত্যি এই বিশেষভাবে আয়োজিত উৎসবগুলো কি ঘটায় মেলবন্ধন, নাকি দেখা যায় তাতে ওই খ্যাতিমানেরা শুধু পাশাপাশি একটু বসেন?
0: দেখুন, আমার মতে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা বলতে পারি, খুব একটা ফলপ্রসূ হয় না। এই ঘটনাটার আগেও কিছু নেই, পরেও কিছু নেই। যারা এলেন তাদেরকে আমরা চিনলাম না, জানলাম না, চলে যাওয়ার পর তাদের কিছু নেট ঘেটে দেখলাম, আরে তো বিরাট বড় একটা লোক ছিলেন। আমরা যেটা চেষ্টা করছি, আমরা প্রত্যেক মাসে আমাদের ছাত্র শিক্ষককে দিয়ে না অনলাইনে একটা অনুষ্ঠান করে থাকি, ভার্চুয়াল অনুষ্ঠান। যেমন 20 জুলাই কলম্বিয়া ন্যাশনাল ডে ছিল, তার আগের দিন আমরা রবিবার একটা অনুষ্ঠান করি, কলম্বিয়া থেকে একজন লেখক, কবি, আরেকজন ফ্যাশন ডিজাইনার এবং কবি, একজন পুরুষ মহিলা, আর দিল্লির থেকে কলম্বিয়ান এম্বাসির কালচারাল সেক্রেটারি জয়েন করে। আমাদের উদ্দেশ্য ছিল কলম্বিয়ান নারীর পাস্ট এবং প্রেজেন্ট এইটাকে জানানো, এবং আমাদের ছাত্রছাত্রীরা প্রশ্ন করাই করা, এবং সেখানে বসেই আমরা ঠিক করি এই আইডিয়াটাকে আমরা ক্যারি করব একটা বছর। ওখানকার লেখিকারা এখানকার লেখিকাদের সঙ্গে আমরা ভার্চুয়াল মিট করাবো, একসঙ্গে বই করব। এই ক্ষেত্রে আপনাকে উদাহরণ দিতে পারি, কোস্টারিকার সঙ্গে আমরা একটা বই পাঠ করেছি এবারের বইমেলায়, এবছরের একটা গল্প 10 জন লেখক লেখিকা মিলে লেখা, 5 জন আমাদের ছাত্রছাত্রী বাঙালি কলকাতায়, বইটা স্প্যানিশে, আর 5 জন কোস্টারিকার লেখক লেখিকা। ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের এক ছাত্রী লিখেছে, গল্পটার কন্টিনিউয়েশন সেকেন্ড চ্যাপ্টার কোস্টারিকায় লেখা, থার্ড চ্যাপ্টার আবার কলকাতায় লেখা, ফোর্থ চ্যাপ্টার আবার কোস্টারিকায়, এই করে মোট 10 জন লেখক লেখিকাদের একটা বই আমরা বার করেছি। এটাতে দেখা গেছে মানে কে কাকে কিভাবে বুঝছে। আমি তো গল্পটাকে একদিকে ঘুরিয়ে দিলাম কলকাতার থেকে, ও আবার সেটাকে কোস্টারিকার ফ্লেভার ফেললো। এবং আমাদের এবারে যেটা ঠিক হয়েছে, কোস্টারিকার একটা পাবলিশিং হাউসের সঙ্গে আমরা এরকম নানান জিনিস আমরা বার করব।
1: এই প্রসঙ্গে আবার চলে আসে সেই আপনার শুরুতে বলা কথাটা, কোস্টারিকার একজন পত্রবান্ধবী আপনাকে উৎসাহিত করেছিলেন স্প্যানিশ ভাষা শিখতে, তাকে খুঁজে পেয়েছিলেন।
0: কোস্টারিকার যে বান্ধবী আমায় হেল্প করেছিল, আমি ঠিক যখন পড়াতে ঢুকি মিশনে, তখন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ তখন

0: ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিছুই ছিল না। তারপরে আমি প্রায় 2018 বা 2019 প্রায় 25 বছর পর আমি কোস্টারিকা যাই, গিয়ে আমার অন্যান্য বন্ধুদের যাদের সঙ্গে ছিলাম তাদের বলি যে একবার যদি খুঁজে বার করা যায় মেয়েটিকে। এটা কিন্তু একটু অ্যাবনর্মাল না যে একটা ইয়াং সেই 22-23 বছরের মেয়ে এতদিন কি তার বাপের বাড়িতে আছে, কোথায় চলে গেছে? আমি ফিরে আসার আগের দিন আমরা একটা অ্যাডভেঞ্চারে বেরোই, বাড়িটা খুঁজে পাই, দরজা নক করি, একটি মেয়ে বেরোয়, দেখা গেল সে আমার সেই বান্ধবীর ছোট বোন, এবং সে জানালো যে ওরা দুই বোনই সেই বাড়িতেই থাকে। এবং ঠিক পরের দিন আমরা আবার যাই মেয়েটিকে সারপ্রাইজ দিতে, এবং 25 বছর পর তাকে একটা আবিষ্কার করা, মানে এটা না ইটসেলফ একটা আমার কাছে একটা অদ্ভুত জিনিস যে কাউকে এভাবে খুঁজে পাওয়া যায়, যে এটা ড্রামাটিক একটা,
1: মানে এটা শুনে আমাদের মনে হচ্ছে যে একটি নয় অনেক গল্প রচিত হতে পারে এই মূল থিমটার উপরে। আমি জানি না সত্যি সত্যি কেউ লিখেছেন কিনা। আমরা কলকাতার ডায়েরির এই পর্ব শেষ করতে চাইব এখানে, এবং আপনাদের অপেক্ষা করার জন্য অনুরোধ করব, কেননা দিব্যজ্যোতি মুখোপাধ্যায় আমাদের সঙ্গে পরের অনুষ্ঠানেও থাকবেন। স্প্যানিশ ভাষার শিক্ষা, স্প্যানিশের উচ্চারণ, স্প্যানিশ শিখে কি লাভ হতে পারে আমাদের, কারা কারা শিখছেন, কোথায় কোথায় শেখানোর সুযোগ আছে, অর্থাৎ শিক্ষক হওয়ার সুযোগ আছে, এমন অনেক কথা আমরা পরের পর্বে বলবো। তবে হ্যাঁ, আজকের পর্ব বাবু ধন্যবাদটা তো আর বাকি থাকতে পারে না। আমরা সত্যি তার যে এই কথা বলা উপভোগ করেছি, তার এই গল্প বাস্তব সত্যিকারের গল্পগুলো আমরা জেনে আনন্দ পেয়েছি। আপনাকে ধন্যবাদ জানাই। আর শ্রোতাদেরও বলি কেমন লাগছে চিঠি লিখে জানাতে ভুলবেন না, ইমেলও করতে পারেন maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
2: শুনলেন কলকাতার ডায়েরি অনুষ্ঠানে স্প্যানিশ ভাষার প্রবীণ শিক্ষক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী। কলকাতার ডায়েরি এখানেই শেষ হল। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী তিমির বিশ্বাস।

0: শুনছিলাম আধুনিক গান, শিল্পী ছিলেন তিমির বিশ্বাস।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়, রাগ জৌনপুরী। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, রাগ জৌনপুরী।

জৌনপুরীর আগে শুনছিলেন খেয়াল, শিল্পী ছিলেন মধুমিতা চট্টোপাধ্যায়। তবলায় শিল্পীকে সহযোগিতা করেছিলেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান।
3: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের

এই গান যখন প্রথম শুনল বাঙালি, খানিকটা ধাক্কা খেয়েছিল, চমকে যাওয়াও বলা যায়, কারণ এমন ধারার গান এর আগে তো শোনেনি সে। বাঙালির কাছে একেবারে নতুন, বলা যায় এক্সপেরিমেন্টাল এই গানখানি। এক্সপেরিমেন্টাল এই কারণেই সলিল চৌধুরী এবং হেমন্ত মুখোপাধ্যায় পরস্পরের বন্ধু ছিলেন বটেনি, কারণ ভারতীয় গণনাট্য সংঘের আইপিটি এর সঙ্গে তারা দুজনেই যুক্ত ছিলেন, এবং ভারতের পরাধীনতার সেই সময়টাতে 40-এর দশকের শুরু থেকে যখন হেমাঙ্গ বিশ্বাস আইপিটি এর হয়ে বিভিন্ন জায়গায় গান গাইছেন, সেই সময় তার সঙ্গেই গান গাইতেন সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, বন্ধুতা সেখানেই। কিন্তু তারপর ক্রমশ বন্ধুত্ব, গান, পেশা, নেশা সবটা মিলে যেতে লাগলো, আর এভাবেই একের পর এক এমন কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গান আমরা পেলাম যাতে সত্যিই ঋদ্ধ হলাম বলাই যায়। একটা গানের মধ্যে দিয়ে একটা গোটা গল্প বলে দেওয়া, কখনো কোনো কবিতার শরীরে গানের সুর বসিয়ে তৈরি করা অন্য রকমের গান, এমন গানের ধারা বাংলায় কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ একটি গানের মধ্যে দিয়ে একটা পুরো গল্প, কখনো সেটা কবিতা থেকে, কখনো বা গান হিসেবে তৈরি হবে বলেই লিখছেন গীতিকারেরা। গল্প বলছে একটা গোটা গান। গল্প বলার সেই গানগুলো নিয়েই আজকের মনের মতো গান। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। গল্প বলার গান বললেই যেমন রানারের কথা মনে হয়, গায়ের বধুর কথা মনে আসে, একই সঙ্গে কিন্তু মনে আসে কফি হাউসের গল্পটার কথাও। মান্নাবাবু এমন সুন্দর করে এই গান, একটা গল্প আমাদের কাছে এনে দিলেন, অবশ্যই তার জন্য যদি আমরা বলি ধন্যবাদ, তারও প্রাপক অবশ্যই সুপর্ণকান্তি ঘোষ, নচিকেতা ঘোষের সুযোগ্য পুত্র তিনি। সেই মানুষটি লিখলেন গান তার মান্না কাকুর জন্য, সুর করলেন মান্না দে, আর অসাধারণ একখানা আমরা একটি গান পেলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, সুপর্ণকান্তি ঘোষের সুরে গাইলেন মান্না দে, তৈরি হলো কফি হাউসের সেই গান।

1983 যখন এই গানখানি গৌরীপ্রসন্ন মজুমদার লিখলেন, সুপর্ণকান্তি ঘোষ সুর করলেন, গাইলেন মান্না দে, গানটি রিলিজ করার পরে পরে যথারীতি এমন একখানি গান, সে গান নিয়ে মাতবে না জনতা হতে পারে কি? সেই সময়টা গানের, সেই সময় বলবো না, 80-এর দশকে গান একটু লম্বা হতো বটে, তার আগে পর্যন্ত 70-এর দশক পর্যন্ত আমরা দেখতাম যে গানের একটা সাধারণ, যদি তার ডিউরেশন বলি, দৈর্ঘ্য, সেক্ষেত্রে সেটা মোটামুটি 3 মিনিট, অর্থাৎ 2 মিনিট 40 সেকেন্ড থেকে 3 মিনিট 20 সেকেন্ডের মধ্যে। কিন্তু কফি হাউস নামে এই গানখানি 6 মিনিট 26 সেকেন্ডের গান, বেশ বড় গান, প্রায় 2 খানি গানের সময় নিয়ে, কিন্তু তবু মানুষ শুনল, কারণ এই গান যে গল্প বলে। গান শুনলে একবার শুরুটা করলে আর শেষে কি হলো না জানা অব্দে ছাড়া যায় না। গল্প বলা গানের এই তো মজা। এই গানগুলোর দৈর্ঘ্য সে কারণে একটু বেশিই হয়, কারণ একটা গোটা গল্পকে একটা গানের শরীরে সংকুলন যদি করে দিতেই হয়, একটু স্থান সংকুলন করতে সময় তো লাগে। তবু এই গানগুলি মানুষের অত্যন্ত ভালো লাগার গানের তালিকায় জায়গা করে নিয়েছে ক্রমশ। এর বেশ কিছু বছর বাদে 90-এর দশকে যখন জীবনমুখী গান নামক আধুনিক বাংলা গানের এক নতুন ঘরানার সূচনা হলো, সুমন চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী তারা গাইছেন, সেই সময়ও কিন্তু বেশ কিছু গান পেলাম যে গান এভাবে গল্প বলার গান হয়ে রইল। কফি হাউসকে নিয়েই নচিকেতা গান বাঁধলেন, বছর দশেক পর কফি হাউসে গিয়ে কেমন দেখলেন তিনি, শোনা যাক।

নব্বইয়ের দশকে যখন জীবনমুখী গান আমরা পেলাম, আধুনিক গানই বটে, কিন্তু এ সকল গল্প, এ সকল গান জীবনের গল্প বলে, প্রেম, চাঁদ তারা, ফুল, সেসব কিছু থাকে না, বরং কঠিন কঠোর জীবন। প্রেম যদি থাকেও বা সেও থাকে তার একেবারে বাস্তব রূপটুকুকে নিয়ে। তাই বোধ হয় মানুষ এর নাম দিল জীবনমুখী গান। তাই যদি হবে তাহলে নব্বইয়ের দশকের বহু বহু আগে যখন রানার হলো, যখন গায়ের বধূ হলো, সেই গানগুলোকে কি জীবনমুখী বলা যায় না? এই তর্ক সেই নব্বইয়ের দশক থেকেই চলছে, শুরু হয়েছে, এখনও জীবনমুখী গান বললেই এই তর্কের কথা আসে। থাক না, তর্ক বিতর্ক সব একদিকে, আমরা বলুন গল্প বলা গানগুলো শুনি।

নচিকেতার গান যখন শোনাচ্ছি, প্রায় সমসাময়িক বলাই যায় তার খানিক আগে আমরা পেয়েছি অঞ্জন দত্তকে, সেই 90-এর দশকেই বটে। এবং অঞ্জন দত্ত এলেন হাতে গিটার নিয়ে, সঙ্গে নিয়ে এলেন বেলা বোসকে। বাঙালি প্রেমে পড়ে গেল বেলা বোসের আর এই গানের।

অঞ্জননাথের এই বেলাবোস যদি যৌবনের প্রেমের গল্প বলে, যৌবনের লড়াইয়ের গল্প বলে, সাকসেসের গল্প বলে, জীবনযুদ্ধের গল্প বলে, তাহলে আরও এক গল্প তার গানেই রয়েছে, বন্ধুতার গল্প।

90-এর দশকের গল্প বলার গানগুলো শুনছি যখন আমরা, সেই সময় লোপামুদ্রা মিত্রের কথা কিন্তু বলতেই হয়। অর্থাৎ একদিকে সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী অথবা অঞ্জন দত্ত গিটার হাতে গান শোনাচ্ছেন, তারা জীবনের গল্প বলছেন। আবার একই সঙ্গে সেই সময় কিন্তু মহিলা কণ্ঠ হিসেবে স্টেজ মাতিয়ে দিলেন লোপামুদ্রা মিত্র। তারও কণ্ঠে এক অদ্ভুত শিকল ভাঙার সেই বলা যায় উত্তাপ রয়েছে, যে কারণে এই কণ্ঠকেও মানুষ আপন করে নিল খুব সহজে, একেবারে অন্যরকম।

গল্প বলার গানগুলো, তার মধ্যে একটা বড় অংশই কবিতা থেকে হয়েছে। ঠিক যেমন আমরা রানার পেয়েছিলাম সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে, আমরা একইভাবে জয় গোস্বামীর লেখা কবিতা, তাতে সুর করলেন সমীর চট্টোপাধ্যায়, গাইলেন লোপামুদ্রা মিত্র। এভাবেই কবিতা থেকে গান আমরা বেশ কিছু পেয়েছি। আবার শুধুমাত্র একটা গান লেখা হলো গল্পের জন্যই, এমনও তো হয়েছে। ভারী মিষ্টি ছোট্ট একখানি গান রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনা যাক। সে গানখানি হেমন্ত মুখোপাধ্যায়ের সুযোগ্যা কন্যা রানু মুখোপাধ্যায়, স্প্যানিয়েলের গল্প।

আমি ডর যাই, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যাই, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনাই তাকে চাচা বাই বাই। খুশি বল খুশি বল তুমি যে আমার, খুশি বল খুশি বল আমিও তোমার, দুজনে তে খেলা করি দুজনে বেড়াই, খুশি বল এই শহরে আছি একটাই। পার্কে নিয়ম জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে ডেকে কেউ যদি ডাকে ঝপাপ খায় না কিছু ফলে না কি যায়,

বাচ্চা বেনামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলে ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতে বালা। সেই থেকে কি

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে।

0: গুশিবার এ শহরে ছিল
1: মনের মতো গানে আজ গল্প বলা গানগুলো শুনছিলাম। আধুনিক গানই মূলত জীবনমুখী গান, সেই অর্থে বলা হয় বটে, তারাও তো আধুনিক গান।

0: কিন্তু বাংলা ছবি, বাংলা ছবি ছবির মধ্যে দিয়েই তো একটা গোটা গল্প বলে, অথবা অনেক টুকরো গল্প বলা হয়ে যায় একটা ছবিতে। কিন্তু এমনও কিছু গান রয়েছে বাংলা ছবিতে যে গান সমগ্র গল্পটাকে, ছবির গল্পটাকে ওই একটা গানে বলে দেয়। আর সে কথা বলতে গেলে অবশ্যই সবার আগে মনে আসে সংসার সীমান্তে ছবির এই গানখানি। একটা গোটা ছবি, সেই ছবির পুরো গল্পটাই যেন এই 6 মিনিট 8 সেকেন্ডের মধ্যে ধরা রইল। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান বটেই, কিন্তু তার সঙ্গে অনবদ্য সংলাপে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়, অ্যাকসেন্টের উচ্চারণ, কিন্তু সেই উচ্চারণও কত সাবলীল। একটা গোটা গল্প সংলাপে, গানে, সুরে গান হয়ে গেল। এই গল্পের গান দিয়ে শেষ করব আজকের মনের মতো গান অনুষ্ঠানখানি। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার।
1: কি ভাবছিস?
2: ভাবছি ফুরিয়ে গেল এমন সুন্দর দিনটা।
1: হ্যাঁ রে, একটা দিন কষে সুপ করায় দিনটা মনে রাখিস, সেই সঙ্গে অঘোর দাসকেও।

0: আপনি জাহাজ ধরুন কোথায় যায় রে?
1: বিলে
0: অনেক দূর।
1: কেন, তুই যাবি নাকি?
0: মরণ, তুই জানা।

0: সত্যি তুই কোথাও চলে যা।
1: কোথায়?
0: দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পিছু লাগবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দুর্দেশে?
1: একটা তো মুছে পেট, তার নিকে এত কিসে?
0: আজ একটা পাঁচটা হতে কতক্ষণ
1: কি করে?
0: তুই চুরি ছেড়ে দে, আর পাঁচজন মতো ঘর সংসার করবি।
1: জব্বর বলেছিস, তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে?
0: আমি জানতাই বলল, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর।
1: দাগিয়া সামিন নাকি মালা হেঁটে লাইন দিয়ে ডেঙড়ে আছে সব।

0: তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস।
1: আমি
0: কেন লয় কেন শুনি?
1: কিন্তু আমায় ওরা ছাড়বে কেন?
0: কারা?
1: বা তোর দলের লোক রয়েছে, আমার দলের লোক নেই। ওদের কাছে চুল শুধু দিককে রয়েছে।
0: দিককে রয়েছিস মানে?
1: বাপরে, আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়ি,
0: কত টাকা,
1: তার কি কোনো নেকাজোকা আছে? সে অনেক।
0: ধর আমি যদি সব সুদে দিই,
1: তুই অত টাকা তুই পারবি কেন?
0: পারবো পারবো, অগরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই শুধু মুখ ফুটে বল একবার, একটা শেষ চেষ্টা করে দেখি। সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি, শুয়ে বসে স্বস্তি নেই। এদিকে দল, ওদিকে পুলিশ, খালি সাবধান সাবধান, জানলে ছুটে ছুটেই, ধরা পড়লে কুত্তার মতো মার, জেল। এ কি সালা মাইন্ডসেট জীবন? দূর দূর, চল সব লাথি মেরে চলে যাই কোথাও।
1: নেচল নেচল আমাকে নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর এভাবে এমন করে পাচ্ছি না।
0: তবে শোন, এই দেখ কালকে কটা টাকাই বা খরচা করেছি, এদেই সব হয়ে যাবে। এই তোর গা ছুঁই আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমার সত্যি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। সুরপি আশির শিল্পীদের পরিবেশনায় নজরুল গীতি শুরুতেই

সুরপিয়াসির শিল্পীদের পরিবেশনায় শুনলেন নজরুল গীতি। নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন রামধনু। এখন লোকগীতি শিল্পী পারমিতা ঘোষ।

পারমিতা ঘোষের কণ্ঠে শুনলেন লোকগীতি। নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে বিকাশ পথ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান বিকাশ পথ।

জীবন বিমা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের পরিবারের কোনো সদস্য, বিশেষত মূল উপার্জনকারী সদস্যের হঠাৎ মৃত্যু হলে সেই পরিবারে নেমে আসে আর্থিক অনিশ্চয়তা, বিপন্ন হয় ভবিষ্যৎ। কোনো মানুষের অভাব পূরণ করা কারুর পক্ষে সম্ভব নয়, তবু সেই অনিশ্চিত ভবিষ্যতের কিছুটা ক্ষতিপূরণ করতে পারে জীবন বিমা। কিন্তু ভারতবর্ষের মতো এই বিপুল জনসংখ্যার দেশে প্রায় 70% মানুষই বিমার আওতার বাইরে রয়ে গেছেন। দেশের সেই বিশাল সংখ্যক মানুষকে বিমার আওতায় আনার লক্ষ্যে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকার যুগান্ত

0: সরকারি একটি যোজনা চালু করেন, যার নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বা PMJJBY। এটি ভারতের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি অন্যতম শক্তিশালী স্তম্ভ। সামান্য প্রিমিয়ামের বিনিময়ে সাধারণ মানুষের হাতে জীবন বীমার সুরক্ষা পাইয়ে দেওয়ার মাধ্যমে এই প্রকল্পটি সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অত্যন্ত কম খরচে প্রান্তিক মানুষের কাছে বীমার সুবিধা পৌঁছে দিতে এই যোজনাটি এক অনন্য দৃষ্টান্ত। কারো মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করাই এর মূল লক্ষ্য। আজ আমরা বিকাশ পথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। কথা হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হাওড়ার ডেপুটি ম্যানেজার অর্ণব দাসের সঙ্গে।
1: ভারতের একটি বিশাল জনসংখ্যা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যাদের কোনো প্রাতিষ্ঠানিক বীমা সুরক্ষা ছিল না। এই অভাব দূর করতেই 2015 সালে 9 মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা শুভ সূচনা করেন। এটার লক্ষ্য ছিল সবচেয়ে কম খরচে দেশের প্রতিটি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে জীবন বীমা সুবিধা পৌঁছে দেওয়া। এটি হল টার্ম লাইফ ইন্স্যুরেন্স, যেখানে শুধুমাত্র 436 টাকা বার্ষিক প্রিমিয়ামের পরিবর্তে 2 লক্ষ টাকার ডেথ বেনিফিট পাওয়া যায়, অর্থাৎ মাসে প্রায় 36 টাকার মতো, যা ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি বছর অটোমেটিক কেটে যাবে। টার্ম ইন্স্যুরেন্সে শুধুমাত্র স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু হলেই তার ডেথ বেনিফিট পাওয়া যায়, এখানে কোনো ম্যাচুরিটি অ্যামাউন্ট ক্লেম করা যায় না। এই রকমই টার্ম ইন্স্যুরেন্স হলো PMJJBY অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা।
0: এই ইন্স্যুরেন্স করতে কি কি যোগ্যতা লাগে?
1: এই ইন্স্যুরেন্স করার বয়সের যোগ্যতা হলো 18 বছর থেকে 50 বছর বয়সী। যে কোনো ভারতীয়ই যার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে তিনি এই সুবিধা পেয়ে থাকবেন। অতিরিক্ত কোনো ডকুমেন্ট বলুন বা ভেরিফিকেশন বলুন কিছুই লাগবে না। বয়সের ভিত্তিতে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়ামের কোনো হেরফের হয় না। 18 থেকে 50 বছর বয়সী যে কোনো ভারতীয়ই মাত্র 436 টাকার বার্ষিক প্রিমিয়াম দিলেই 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে থাকেন।
0: এখনো পর্যন্ত কতজন এই প্রকল্পটি গ্রহণ করেছেন?
1: দেশবাসী এই প্রকল্পটিকে 2 হাত বাড়িয়ে গ্রহণ করেছেন। সরকারি সর্বশেষ পরিসংখ্যান 2026 সালের রিপোর্ট অনুযায়ী PMJJBY এ পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন, আর এই স্কিমের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 21,500 কোটি টাকারও বেশি ক্লেম বা দাবি সেটেলমেন্ট করে 10 লক্ষেরও বেশি মানুষকে বা শোকতপ্ত পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে। সেই জন্য আমি বলবো যে যাদেরই এখনও কোনো বীমা নেই তারা যেন আজই ব্যাংকে বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলেন, একটি সহজ ফর্ম পূরণ করে অটো ডেবিট অর্থাৎ অটোমেটিক টাকা কেটে নেওয়ার সিস্টেম চালু করুন। মাত্র 100 টাকার বিনিময়ে আপনার অবর্তমানে আপনার পরিবারের একটি বড় আর্থিক সুরক্ষা দেওয়া যাবে।
0: প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা কথা বলেছিলাম এই প্রকল্প থেকে উপকৃত কিছু মানুষের সঙ্গে। কথা হল হুগলির বাসিন্দা দীপেন্দু বর্মনের সঙ্গে।
2: নমস্কার, আমি দীপেন্দু বর্মন, বাড়ি হুগলি। আমার দিদির SBI গ্রাহক পরিষেবা কেন্দ্রে একটি জনধন অ্যাকাউন্ট ছিল, তো ওই অ্যাকাউন্টে দিদির একটা PMJJBY ইন্স্যুরেন্স করা ছিল। এর জন্য প্রত্যেক বছর 436 টাকা করে কাটত। তো এই অ্যাকাউন্টে আমি নমিনি ছিলাম ভাই হিসাবে। দিদি হঠাৎই শরীর খারাপে মারা যায়। আমি যখন ওই অ্যাকাউন্টটা বন্ধ করতে যাই দেখছি এই অ্যাকাউন্টে আমি নমিনি আছি। তো আমি যখন দেখলাম 436 টাকা করে আমি যখন জিজ্ঞেস করলাম বললো এটা আছে এনি টাইপ অফ ডেথ ক্লেম,

0: নমিনি যে আছে 2 লাখ টাকা কভারেজ পাবে। তো আমি সেই সূত্রে আমার সমস্ত ডকুমেন্টস, আমার দিদির সমস্ত ডেথ সার্টিফিকেট আর ডকুমেন্টস নিয়ে আমি যখন ক্লেম করি, তার ওই দিন 1 মাসের মধ্যে আমি সেই ইন্স্যুরেন্সের যে ক্লেম 2 লাখ টাকা কভারেজ আমি পেয়েছি।
1: ক্লেম করার সময় আপনার কি কি ডকুমেন্ট লেগেছিল?
0: ক্লেমের জন্য দিদির ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড এগুলো লেগেছে জেরক্স। তেমনি আমি যেহেতু নমিনি, নমিনি হিসাবে আমার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস একটুখানি লেগেছে। আমি আরও আমার পরিচিত সবাইকে বলেছি যে এরকম প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমার একটা ইন্স্যুরেন্স 436 টাকা বছরের করিয়ে রাখা দরকার। এক্ষেত্রে পরিবারেরও কিছুটা সাপোর্ট পাওয়া যায়, মানুষের তো দুর্ঘটনা বলে আসে না। আমি সবাইকে একটু বলবো যে এই প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা 436 টাকা করিয়ে রাখুন।
1: বাঁশবেড়িয়ার ছাত্রী অর্পিতা চক্রবর্তী বললেন,
2: আমি পড়াশোনা করি আর ছোটখাটো একটা কাজ করি। আমার বাড়ির পাশে SBI এর শাখা আছে, গ্রাহক সেবা কেন্দ্র, তো ওদের মারফতে আমি জানতে পারি যে এরকম একটা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা রয়েছে, যেটা ওই বছরে 436 টাকার মতো টাকা কাটবে। তার পরিবর্তে আমার যদি কখনো কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, ইন দ্য সেন্স ডেথ বা কিছু হয়ে যায়, তো আমাকে একটা লাইফ কভারেজ আমার ফ্যামিলির যে মেম্বার, যে নমিনি রয়েছে, তাকে দেওয়া হবে। আমি আমার বাড়িতে একমাত্র একটা মেয়ে এবং আর্নিং মেম্বার আমার বাবা আছে বর্তমানে, তারপরে আমি। তো আমার মনে হয়েছিল যে এটা করে রাখলে যদি আমার কখনো কোনো কিছু হয়, তার পরিবর্তে আমার বাবা মার হয়তো কিছুটা হেল্প হবে, তো সেটা ভেবেই আমার এই পলিসিটা করে রাখা।
1: মানকুণ্ডুর বাসিন্দা ভাস্কর মণ্ডল জানালেন,
3: আমি মানকুণ্ডু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক। আমার বাড়ি মানকুণ্ডুতে এবং আমি একটি বেসরকারি সংস্থায় কর্মরত। আমার দাদার নাম সাধন কর্মকার, ইনিও মানকুণ্ডু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে অ্যাকাউন্ট করেন এবং তাকে PMJJBI করানো হয়। কিছুদিন আগেই অ্যাক্সিডেন্টে উনি মারা যান। আমার দাদার বয়স ছিল 37 বছর। আমার দাদার জন্য আমি নমিনি হিসাবে ছিলাম, সেক্ষেত্রে আমি 2 লক্ষ টাকা বেনিফিটেড হয়েছি। এর জন্য আমি আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেই গ্রাহক সেবা কেন্দ্রকে অনেক ধন্যবাদ।
1: আপনি কি আর কাউকে এই প্রকল্পটি গ্রহণ করার জন্য বলবেন?
3: আমি প্রত্যেককেই PMJJBI প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা করার জন্য সাজেস্ট করব, এবং যাতে আমি আমার পরিবারবর্গকেও, আমি অলরেডি গত মাসেই প্রত্যেকটি অ্যাকাউন্টে আমার পরিবারের 3 জনের অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি তাতে PMJJBI করাই। এক্ষেত্রে 436 টাকা করে বছরে কাটা হয় এবং মে মান্থে এটি রিনিউয়াল হয়। 18 থেকে 50 বছরের যে কেউ এই PMJJBI পরিষেবা নিতে পারবেন। এখন এই বর্তমান পরিস্থিতিতে 365 দিন, 436 থেকে 365 দিন দিয়ে ভাগ করলে 1 টাকা চালানার হিসাব করা হয়। এরকম 1 টাকা চালানায় পরিষেবা অন্য কোনো জায়গায় কিন্তু আমরা পাই না।
1: ত্রিবেণীর বাসিন্দা সৌরভ সাহা জানালেন,
4: গত কিছুদিন আগে যাবৎ আমি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার

0: পূর্ণতা তথ্য জানার জন্য আমাদের নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রতে যাই এবং সেখানে গিয়ে সম্পূর্ণ ধারণাটা পরিষ্কার হওয়ার পরে আমিও সেই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার সুরক্ষার 436 টাকা বিনিময়ে একটি 2 লাখ টাকার কভারেজ পাওয়ার জন্য পুরোপুরিভাবে জানতে পেরে নিজেও করেছি, যাতে আমার পরবর্তীতে আমার কোনো কিছু হয়ে গেলে আমার পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিত থাকতে পারে সেই কারণেই আমার এটা করা। এবং তার উপলব্ধি পার্শ্ববর্তী বাড়ির লোককে দেখতে পাচ্ছি, সে তার ছেলের শিক্ষাগত যে খরচ সেটা চালাচ্ছে, সেই কারণে আমিও সেইভাবে চলেছি।
1: চুঁচুড়ার বাসিন্দা শুভদীপ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিলেন।
2: আমি শুভদীপ চট্টোপাধ্যায়, আমি বর্তমানে একটি প্রাইভেট সংস্থায় কর্মরত। আমার বাড়ি চুঁচুড়াতে, আমার ঠাকুমার অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাংকে, এই বিষয়ে আমি কিছু জানতামই না। তো ঠাকুমা হঠাৎ করে মারা যান, আমাকে ব্যাংক থেকে একদিন ডেকে পাঠায়। তো আমাকে বলে তোমার ঠাকুমার অ্যাকাউন্টে PMJJBY বিমাটা করা আছে। তো আমি PMJJBY বিমা সম্বন্ধে প্রথমে কোনো ধারণাই আমার ছিল না। তো ব্যাংক আমাকে বলে যে তুমি সমস্ত, আমি যেহেতু নমিনি ছিলাম, তুমি যদি সমস্ত ক্লেম বা ডকুমেন্টস, ক্লেমিং ডকুমেন্টস নিয়ে আসো তাহলে তোমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ঢুকবে। তো আমি সেই কথা মতো পুরো জিনিসটাকে, প্রসিডিংটাকে সাবমিট করার পর উইদিন 1 মান্থের মধ্যে ব্যাংক আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকিয়ে দেয়। এবং বর্তমানে আমি নিজেও PMJJBYটা করে নিয়েছি। আমি এখন সবাইকেই বলি যে একটা সরকারের এত মানে কম টাকার মধ্যে এরকম একটা বেনিফিট আমরা পাচ্ছি।
1: প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সম্পর্কে বিস্তারিত শুনলাম এবং জেনে নিলাম এই প্রকল্প মারফত উপকৃত কিছু মানুষের কথা। অত্যন্ত সামান্য খরচে বিপুল আর্থিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দেওয়া এই প্রকল্পটি কেবলমাত্র একটি সরকারি প্রকল্প হয়েই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভারতের সাধারণ ও প্রান্তিক মানুষদের স্বাবলম্বী ও সুরক্ষিত হওয়ার অঙ্গীকার। আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক মেলবন্ধনে তৈরি এই সুরক্ষা কবচ দেশের প্রতিটি নাগরিকের ভবিষ্যৎকে করে তোলে আত্মনির্ভর ও সুরক্ষিত। দেশের প্রতিটি মানুষের কাছে এই বীমার সুরক্ষা পৌঁছে যাওয়াটাই এই প্রকল্পের অভীষ্ট লক্ষ্য। বিকাশ পথ অনুষ্ঠান আজ এ পর্যন্তই। গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা সুজিত গুপ্ত, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুরঙ্গমার শিল্পীবৃন্দের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

ঘড়ি কাটা বলছে, সময় এখন বেলা 12টা বেজে গেছে। আর তোমরা তো জানোই যে বেলা 12টা মানেই সময়টা এখন যুববাণী। আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি, আর আজ 7ই আগস্ট। আজকের দিনটা আমাদের বাংলা সংস্কৃতি ইতিহাসে একটু অন্যরকম, কারণ আজকের দিনে মানে একই দিনে জন্ম নিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আবার আজকের দিনটা আরও একটি কারণে

গুরুত্বপূর্ণ, কারণ আজকে ঠিক একটা দিন পরে পৃথিবী থেকে বিদায় জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তারা একই পরিবারের মানুষ, ঠাকুর পরিবারের। আমরা সবাই জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তবে আজ আমাদের আড্ডা ঠাকুর বাড়ি নিয়ে নয়, আজ আমাদের আড্ডা হবে সেই মানুষটিকে নিয়ে, যিনি আমাদের ভারতীয় শিল্পকে নতুন করে নিজের মুখে চিনিয়েছেন এবং যার লেখা পড়ে বড় হচ্ছে, বড় হয়েছে কত প্রজন্ম। আর আজ অল্প অল্প গল্পকথার আদে তোমার সঙ্গে থাকছি আমি মৌলি, আর আড্ডা হবে আমাদের বাংলার সেই শিল্পী, বাংলার ঠাকুর পরিবারে অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তবে তার আগে তোমার জন্য থাকছে শোভন কাঙ্গুলি কণ্ঠে এই গানটা।

এনে এসেছে গানের পর, আর তুমি শুনছ অল্প অল্প গল্পকথা। ক্ষীরের পুতুল, রাজকাহিনী, নালক, এই যে বইগুলো, এগুলো পাতায় পাতায় যেই মানুষটা আজও বেঁচে আছেন তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি আবার তুলির টানে এঁকেছেন ভারত মাতার মতন এক কালজয়ী ছবি। অবনীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গেলে দেখবে যে শুধু একজন শিল্পীর কথা বলা হয় না, বলা হয় এমন একজন মানুষের কথা যিনি বিশ্বাস করতেন একটা ছবিও গল্প করতে পারে, আর একটা গল্প ছবি এঁকে দিতে পারে। তার গল্পটা শুরু হয় 1871 সালের 7ই আগস্ট। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বাড়ি এই যে বাড়িটা, এটাতে শুধু একটা অভিজাত পরিবারের যে বাসস্থান সেটা তো একেবারেই নয়, এবং সেই সময়ে এই বাড়িতেই থাকতেন, মানে বাড়ি থাকতেন সেই গুণী মানুষেরা, এবং এই বাড়িটাই ছিল একটি চলমান সংস্কৃতির কেন্দ্র। কারণ সকাল থেকে শুরু হতো গানের সুরে, দুপুরে হয়তো সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে, কিংবা বিকেলে নাটকের মহড়া, রাতে ছবি, কবিতা আর দর্শন নিয়ে আড্ডা, এবং সেখানে আসতেন দেশ বিদেশের নানান বিশিষ্ট ব্যক্তিরা। আর সেই পরিবারেই বড় হয়ে ওঠেন অবনীন্দ্রনাথ। জানো, মানে ছোটবেলায় অবনীন্দ্রনাথ যে একেবারেই খুব শান্ত ছিলেন সেটা একেবারেই নয়, তবে তিনি নাকি বইয়ের পাতার মতন মানুষের মুখও পড়তে ভালোবাসতেন। তিনি বাড়ির বাগানের গাছ, পুরনো বারান্দার ছায়া, জানলাতে ঢুকে পড়া বিকেলে আলো, এই সব কিছুর মধ্যে একটা আলাদা সৌন্দর্য খুঁজে পেতেন। আর হয়তো তখনও কেউ জানতো না যে এই ছেলেটাই একদিন ভারতীয় শিল্পের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করবে। আর ঠাকুর বাড়িতে শিল্প ছিল জীবনের একটি অংশ, তাই ছবি আঁকার প্রতি তার যে আগ্রহ সেটা কিন্তু খুব ছোটবেলা থেকেই তৈরি হয়। এবং এই যে ছোটবেলা থেকে তার ছবি আঁকার প্রতি আগ্রহ, এইটা অনেকটা শুরু হয় যখন তিনি স্কুল থেকে বাড়িতেই লেখাপড়া শুরু করে। ঠিক সেই সময় তার বাবা মশাইয়ের আদেশে, তিনি গুণেন্দ্রনাথের আদেশে, তিনি তখন বাড়িতেই পড়াশোনা করা শুরু করেন, আর সেখান থেকেই তার ছবি আঁকার হাতে খুঁটি তৈরি হয়। তার ছোট পিসিমার ঘরে ঝোলানো থাকতো নানান রকমের দেবদেবীর পট আর অয়েল পেন্টিং। সেখানে তিনি অবাক হয়ে দেখতেন শ্রীকৃষ্ণের পায়েশ ভক্ষণ, শকুন্তলা এবং বিভিন্ন রকমের ছবি। আর একদিনই সেরকম কিছু খুঁটিয়ে দেখতে দেখতেই আঁকতে শুরু করে দিলেন। আর ছোট পিসিমশাই একখানা হাসির ছবি দিয়েছিলেন, সেটাই প্রথম কপি করলেন অবনীন্দ্রনাথ। আর তারপরে একটা ঘষা কাঁচের ট্রেসিং স্লেটও তাকে কিনে দেওয়া হয়, এবং সেখান থেকেই কিন্তু তার আঁকার যে যাত্রা সেটা শুরু হয়। আর তার বয়স যখন প্রায় 10, তখন মানে কিছুদিনের জন্য তারা সপরিবারে একটি বাগান বাড়িতে যায়, এবং সেখানে যে বাগানের বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ, সেখানে কলসি কাঁখে মেয়েরা ঘাটে যাচ্ছেন, রাখালরা গরুনিং ঘরে ফিরছেন, নদীর বুকে ভেসে যাচ্ছে পাল তোলা নৌকো, এই সব তিনি মন ভরে দেখলেন আর আঁকলেন। আসলে ছবি আঁকার আবহটা তার বাড়িতেই ছিল, এবং তার বাবা গুণেন্দ্রনাথের আঁকার শখও ছিল, এবং গগনেন্দ্রনাথ আঁকা শিখতেন তখনকার সময় সেন্ট জেভিয়ার স্কুলে, এবং পোর্ট্রেট আঁকতেন তার কাকা জ্যোতিরিন্দ্রনাথ। এই সব কিছুর মধ্যে থেকেই কিন্তু তার বড় হয়ে ওঠা, তাই ছবি আঁকার প্রতি আগ্রহ খুব ছোটবেলা থেকেই তাই তার তৈরি হয়ে যায়। পরবর্তীকালে তিনি ইতালির বিভিন্ন রকমের শিল্পীর কাছে, এবং ইংরেজ শিল্পী চার্লস পামারের কাছে তিনি আঁকার প্রশিক্ষণ নেন, এবং সেই সময় পাশ্চাত্য ধারার যে বাস্তবধর্মী ছবি ছিল সেই আঁকাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হতো। তখন শরীরের গঠন, আলো, ছায়া এবং তার যে গভীরতা, এই সব কিছু নিয়ে নিখুঁতভাবে ফুটি তুলতে পারলেই শিল্পী সফল, এই একটা ধারণা কিন্তু ছিল। আর অবনীন্দ্রনাথও সেই শিক্ষার মধ্যে দিয়েই যাচ্ছিলেন, কিন্তু খুব বেশি দিন তার লাগেনি এটা বুঝতে যে নিখুঁত করে আঁকা এটা অনুকরণ আর শিল্প, এই দুটোর মধ্যে যেটা পার্থক্য আছে। তখন তার মনে একটা প্রশ্ন হয় যে ভারতবর্ষের যে হাজার হাজার বছরের শিল্প, তাহলে তার ঐতিহ্য কোথায়? অজন্তার যে গুহাচিত্র আছে, মুঘল মিনিয়েচার, রাজপুত চিত্রধারা, এইসব কি শুধুই অতীতের একটা স্মৃতি হয়ে থাকবে? আর এখান থেকে কিন্তু তিনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চলে আসে, আর তারপর কি হয় সে নিয়ে আমাদের আড্ডা চলতে থাকবে। তবে তার আগে তোমার জন্য থাকছে শাহানা বাজপেয়ীর কণ্ঠে এই গান।

ফিরে এসেছি গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা, আর তোমার সঙ্গে আছি আমি মৌলিক। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনে সেই বিশেষ মুহূর্তটা কী, যেখান থেকে তার জীবনের আঁকার যে ধরনটা সেটা একটু পাল্টে গেল। আর এটার যদি উত্তর খুঁজতে হয় তাহলে কথা বলতে হবে সেই সময়টায় যখন তার সঙ্গে পরিচয় হয় কলকাতা আর্ট স্কুলের অধ্যক্ষ আর্নেস্ট বেনফুল হ্যাভেলসের সঙ্গে। তিনি একজন ইংরেজ হয়েও ভারতীয় যে শিল্পীর যে সক্রিয়তা সেটাকে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, এবং তিনি অবনীন্দ্রনাথকে বলেন যে শুধু আঁকলে হবে না, তোমার নিজের দেশের যে নিজের শিল্প আছে সেটাকে নতুন করে চিনতে হবে, এবং তিনি তাকে সেই চেনাটাকে বুঝতে অনেকটা সাহায্য করেন।

0: এবং সেই সময় থেকেই অবনীন্দ্রনাথ ভারতীয় যে ক্ষুদ্র চিত্র, মুঘল শিল্প, রাজপুতের শৈলী, বৌদ্ধ শিল্প এবং অনেকটা জাপানের যে ওয়াশ পদ্ধতি আছে সেটা নিয়ে তিনি গভীরভাবে পড়াশোনা শুরু করেন। মানে বুঝতে পারছো তো, পড়াশোনা কিন্তু তোমাকে সবসময় করে যেতে হবে, এবং তিনিও সেটা বুঝেছিলেন। এবং তিনি এটাও বলছেন যে আধুনিক হওয়ার অর্থ হচ্ছে নিজের শিকড়কে ভুলে যাওয়া একেবারেই নয়, এবং বরং নিজের যে ঐতিহ্য আছে সেটাকে নতুনভাবে তুলে ধরাই হচ্ছে প্রকৃত আধুনিকতা। এবং সেই ভাবনা থেকেই জন্ম নেয় বেঙ্গল স্কুল অফ আর্টস, এবং সেখানে ভারতীয় শিল্পের যে আত্মপরিচয় ফিরে পাওয়ার একটা সাংস্কৃতিক আন্দোলনও বলা চলে এই বেঙ্গল স্কুল অফ আর্টসের যে সৃষ্টির সময়টাকে। মানে একদিকে যখন বেঙ্গল স্কুল অফ আর্টস মানে বিভিন্ন রকমের শিল্পিক জগতের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক সেই সময় দেশ জুড়ে স্বদেশী আন্দোলনে আবহ, মানে মানুষ বিদেশি কাপড় বর্জন করছে, দেশীয় শিল্পকে গুরুত্ব দিচ্ছে। আর এই আবহেই অবনীন্দ্রনাথ কিন্তু আঁকেন তার জীবনের যে সবচেয়ে আলোচিত যে ছবিগুলোর মধ্যে একটি, ভারত মাতার ছবি, যেখানে চার হাতে এক শান্ত স্নিগ্ধ তরুণী, হাতে বই, ধানের শীষ, সাদা বস্ত্র আর জপমালা। এবং প্রথম দেখায় ছবিটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু মন দিয়ে দেখলেই দেখবে যেখানে কোনো যুদ্ধের আহ্বান নেই, কোনো অস্ত্র নেই। তিনি যেন এটাই বলতে চেয়েছেন যে একটি দেশের প্রকৃত শক্তি জ্ঞান, অন্ন, বস্ত্র আর আত্মিক চেতনা। আর তাই ভারত মাতা একটি ছবি শুধু বলা যাবে না, এটি এমন একটি সময়ের ভাবনা যেটি একটি জাতির আত্মসম্মানের প্রতীক। এবং স্বদেশী আন্দোলনের সময় এই ছবিটি অসংখ্য মানুষের মনে নতুন করে আত্মবিশ্বাস জাগাতেও কিন্তু সাহায্য করে। আর অবনীন্দ্রনাথের যে শিল্পচর্চা সেটা কিন্তু শুধুমাত্র দেশপ্রেমে একেবারেই সীমাবদ্ধ ছিল না, তার কল্পনার জগৎ ছিল অনেক বড়। তিনি আরব্য রজনী সিরিজের যে ছবিগুলো আছে সেগুলো দেখবে, তার আঁকা ছবিগুলো দেখলে মনে হয় বাস্তব আর স্বপ্ন এই সব যেন পাশাপাশি হাঁটছে। কোথাও তিনি রহস্য, কোথাও আবার আলো ছায়া নিয়ে নানান রকমের খেলা, আর কোথাও দেখবে যেন তার আঁকার মধ্যে তার যে নিস্তব্ধতা আছে সেটার মধ্যে যেন গভীর গল্প লুকিয়ে আছে। তাই তার যে ছবিগুলো আছে সেগুলো রং কখনোই চোখে লাগে না, বরং ধীরে ধীরে মনে গিয়ে বসে যায়। আর তিনি বিশ্বাস করতেন যে একটা ছবি যদি সব কথাই বলে ফেলে তাহলে দর্শকের কল্পনা আর কোনো কাজ থাকে না। তাই তিনি ছবি আঁকতেন না, তিনি ছবির মাধ্যমে গল্প বলতেন। আর বাস্তব জীবনেও কিন্তু তিনি অসাধারণ গল্প বলতেন, সেই আড্ডা নিয়ে ফিরে আসবো। তবে আর এটা তো আগস্ট মাস চলছে, আর অগস্ট মাসে যুববাণীর জন্মদিন উপলক্ষে যে কন্টেস্টটা আছে সেই কন্টেস্টে তুমি যদি অংশ নিতে চাও তাহলে সেটা কীভাবে করবে বলো তো? সেটা আমি বলবো না, আমি সেটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, তাই মন দিয়ে শুনে নাও। অগস্ট মাসে যুববাণীর যে কন্টেস্ট আছে সেটাতে তুমি যদি অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে?
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
0: আচ্ছা, আর যদি ধরো তুমি ভাবলে যে যুববাণীতে তুমি আরও কিছুভাবে যুক্ত হতে চাও, তাহলে তোমার জন্য আছে অগস্ট মাসের বলতে চাইয়ের বিষয়। তাহলে চলো আমরা একবার শুনে নিই যে অগস্ট মাসের বলতে চাইয়ের বিষয়টা কি।
6: এই সৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
7: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলতো? মানে আমরা যে উন্নত

0: মতো বৈষম্যহীন প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
0: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল। সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি, যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
0: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেল করতে পারো আমাদের। মেল আইডি yuvavanikolkata@gmail.com। এছাড়া চিঠি পাঠাতে পারো।
0: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
0: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
2: অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু যখন বলছিলাম যে তিনি যে শুধু ছবি আঁকতেন সেটা একেবারেই নয়, তিনি কিন্তু অসাধারণ গল্পও বলতেন। মানে ঠাকুর বাড়ির ছোটরা তার চারপাশে গোল হয়ে বসে থাকতো, আর তিনি কখনো রাজা রানীর গল্প, কখনো পুরাণের গল্প, কখনো আবার নিজের কল্পনার জগৎ খুলে তাদের সামনে বসতেন। আর সেই গল্প শোনার জন্য প্রচুর লোক থাকতো, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার গল্প শুনতে বসতেন। এবং তিনি কিন্তু বুঝতে পারেন যে ভবনের ভিতরে এমন এক অসাধারণ গল্পকার লুকিয়েছেন। তাই তিনি একদিন তাকে বলেছিলেন যে যেমন করে গল্প বলো তেমন করেই লিখে ফেলো। কথাটা খুব সহজ, কিন্তু সেই সহজ কথাই আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে বদলে দিয়েছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর কলম ধরলেন এবং জন্ম নিল ক্ষীরের পুতুল, রাজকাহিনী, লানোক, বুড়ো অ্যাংলার মতো বিভিন্ন রকমের বই, যেগুলো আমরা এখনও পড়ে যাচ্ছি ছোটোবেলা থেকে এবং বড় হয়েও পড়ছি। আর তার লেখার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য এটাই যে তিনি কিন্তু কখনো ছোটদেরকে ছোটোভাবে দেখেনি। দেখবে তার যে গল্পগুলো আছে এবং তার যে লেখাগুলো আছে, সেগুলোর মধ্যে তার লেখা পড়তে পড়তে যেমন দেখবে চোখের সামনে দৃশ্যগুলো যেন চলে আসে, তেমনই তার ছবিগুলো যখন আমরা দেখি, দেখবে গল্পটাও আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায়। আর তিনি শুধু শিল্পী হিসেবেই নয়, একজন শিক্ষক হিসেবেও কিন্তু ছিলেন অনন্য। তার ছাত্রদের মধ্যে ছিলেন নন্দলাল বসু, অসিত কুমার হালদার, কৃতীন্দ্রনাথ মজুমদার, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মতন শিল্পীরা। কিন্তু তিনি কাউকে কখনো বলেননি তার মতন করে ছবি আঁকতেন। তিনি বলতেন যে নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখো। তার কাছে একবার একজন আসেন ছবি আঁকা শেখার জন্য। তিনি তখন তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি তোমার কোনো আঁকা নিয়ে এসেছো, এবং সে উত্তর দেয় যে আমি একটি দুর্গার ছবি এঁকেছি। এবং তাকে অবনীন্দ্রনাথ জিজ্ঞেস করেন যে তুমি ছবিটা কীভাবে এঁকেছো। তার উত্তরে তিনি বলেন যে আমি এটা যখন আমি ধ্যান করছিলাম তখন আমি মনে মনে এই ছবিটা কল্পনা করে এঁকেছি। আর ঠিক তখনই অবনীন্দ্রনাথ তাকে বাধা দিয়ে বলেন যে না, এইটা হবে না, তোমাকে তোমার মনের চোখটাকে খুলতে হবে, তোমার নিজের চোখ দিয়ে দেখে তুমি যেটা দেখছো সেটাকেই তোমার আঁকার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তাই তার কাছে শিল্পের যে মানে একজন শিল্পীর যে শিক্ষা বা শিল্পের শিক্ষা, এটা কিন্তু এটাই মানে ছিল না যে শুধু রং মেশানো বা রেখাটা না। তার কাছে পৃথিবীকে চিনতে শেখা এবং সেটাকে তার শিল্পীর শিল্পের মাধ্যমে প্রকাশ করাটাই ছিল তার শিল্পী হওয়ার পেছনে একটা বড় অবদানও বলতে পারো। এবং তার কাছে তাকে যারা কাছ থেকে দেখেছেন তারা একটা কথা বারবার বলেছেন যে তিনি এত বড় একজন শিল্পী হয়েও মানুষ হিসেবে কিন্তু অবিশ্বাস্য রকমের সহজ ছিলেন, এবং নিজের কাজে বড়াই তিনি কোনোদিনই পছন্দই করতেন না, এবং নতুন কিছু শিখতে আর অন্যের কথা শুনতেই তিনি বেশি ভালোবাসতেন। এবং অনেক সময় ছবি আঁকার ক্লাস যখন শুরু হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর হয়তো দেখা গেছে যে তার আঁকার ক্লাস বিভিন্ন রকমের যে আলোচনা আছে সেখানগুলো ঘুরে লোককথা, পুরাণ, পাখি আর গাছ বা কখনো পুরানো যে যে স্মৃতিগুলো আছে সেইগুলোর দিকেই হয়তো চলে গেছে। তার কাছে শিল্প শেখানো মানে কখনো শুধু তুলি ধরে

শেখা সেটা ছিল না, সেটা ছিল পৃথিবীকে নতুন করে দেখতে শেখানো। কারণ তিনি বিশ্বাস করতেন এবং বলতেন যে একজন শিল্পী সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে প্রকৃতি। আর আজকের সময় দেখবে, আজকের সময়ও আমরা তার যে শিল্পকর্ম, তার লেখা গল্প, তার ছবি, এই সব কিছু কিন্তু আমরা এখনো অবধি পড়ে যাচ্ছি। আর পুরনো, যে পুরনোকে সম্মান দেওয়া আর নিজের কল্পনা শক্তি দিয়ে তিনি যে নতুনভাবে তাকে রূপ দিয়েছেন, সেই কারণেই হয়তো তিনি ভারতীয় আধুনিক যে শিল্পর তার অন্যতম পথিকৃৎ। আর জীবনের শেষ পর্বে সেটা দেখা যায়, তিনি অনেকটাই নিভৃতে চলে যান, কিন্তু তার নিভৃততার মধ্যেও তার সৃষ্টি কিন্তু বজায় রেখেছিলেন। তিনি সৃষ্টি করেছেন নানান ধরনের গল্প, নানান ধরনের চিত্রশিল্প, এবং 1951 সালে 5ই ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর আজ তার জন্মের 150 বছর পেরিয়েও আমরা এটাই বুঝতে পারি যে অবনীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন সাংস্কৃতিক আন্দোলনের মুখ। তার আরব্য রজনী সিরিজ, তার ক্ষীরের পুতুল, রাজকাহিনী, নাটক আজও নতুন করে পাঠকের হাতে পৌঁছে যায়, নতুন পাঠকদের হাতে। আর এতক্ষণ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমার সঙ্গে ছিলাম আমি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আর যেতে যেতে তোমার জন্য থাকছে এই গানটা অর্ক মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী, আকাশবাণী মৈত্রী।

একে পাতা গানও বলা হয়। চৈত্র মাসে সাধারণত পাতা বা পরব গান গাওয়া হয়। যে গানটি শোনানো হচ্ছে তাতে বলা হয়েছে, পাহাড় জঙ্গল গাছপালা দিয়ে ঘেরা চারিদিক, এখানে বাঁশি বেহালার সুর প্রতিধ্বনিত হয় গাছের পাতায় পাতায়, ধামসা মাদলের বোল প্রতিধ্বনিত হয় পাতায় পাতায়, এখানে গাছের ডালে ডালে শোনা যায় পাখির কলরব, আনন্দ ছড়িয়ে পড়ে। আসুন শুনি এই পরব গান, শিল্পী মতিলাল কিষ্কু।

এবারে লাগড়ে গান। এই গান বছরের যে কোনো সময় গাওয়া হয়। এই গানটিতে এক বাবা তার মেয়েকে বলছে, খুকি, বাড়ির উঠোনে যে ফুল গাছ লাগিয়েছিলে তাতে যে ফুল ফুটেছিল তা শুকিয়ে গেছে। কেঁদো না খুকি, কেঁদো না, ফুল তো একদিন না একদিন শুকিয়ে ঝরে পড়বেই, এটাই তো প্রকৃতির নিয়ম। উত্তরবঙ্গের সুরে গানটি শোনাচ্ছেন ধনু হাস্তা।

উত্তরবঙ্গের সুরে লাগড়ে গানের পর দক্ষিণবঙ্গের সুরে একটি লাগড়ে গান শুনি, শোনাচ্ছেন বুলবুলি হাঁসদা ও সহশিল্পী বৃন্দ। ওগো মাঝি, আমাকে জীবন নদী পার করে দাও, এখানে সুখ নেই, শান্তি নেই, কেবলই রেষারেষি। এখানকার দুঃখ বিপদ থেকে, খিদে তৃষ্ণা থেকে আমাকে পার করে দাও, এ কথাই বলা হয়েছে গানটিতে। আসুন শুনি।

সাঁওতাল সমাজে দং হলো বিয়ের গান। বিয়ের প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন সুরের অজস্র দং গান রয়েছে। তা থেকে একটি দং গান এখন শোনা যাক। এটি উত্তরবঙ্গের সুরের দং গান, শিল্পী কার্তিক মুর্মু। গানটিতে বলা হয়েছে, ভর দুপুরে বাড়ির উঠোনে বাড়ির ভেতরে কেবলই তোমার ভালোবাসার কথা প্রতিধ্বনিত হয়। হায়, পোষা পায়রা যে উড়ে গেল, এখন কি করি।

এবারে একটি লাগড়ি গান শুনি। এই গানের কথায় ও সুরে আধুনিকতার ছোঁয়া আছে। গানটি শোনাচ্ছেন লক্ষ্মীরাম মুর্মু। গানটিতে এক বাবা তার ছেলেকে বলছে, খোকা, বাইরের কাজে যেও না, কষ্ট হবে, সইতে পারবে না, তার চেয়ে লেখাপড়া শেখো, সুখে থাকবে। আর নেশা করো না, তাতে তোমার শরীর রোগে কাহিল হয়ে যাবে।

পরের লাগড়ি গানে সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু কানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বলা হয়েছে, হে সিধু কানু, তোমরা সাঁওতাল জাতির জন্য, দেশের জন্য লড়াই করেছ, তোমরা চিরদিন আমাদের অন্তরে বেঁচে থাকবে। শিল্পী ফিলিপ মার্ডে। গানটি উত্তরবঙ্গের সুরের লাগড়ে গান হলেও কোথায় যেন আধুনিকতার ছোঁয়া আছে। আসুন শুনি এই গান।

শেষ গানটি দং গানেরই একটি প্রকার, এর নাম ডাহার দং। এর সুরেও কোথায় যেন একটা নতুনত্বের ছোঁয়া পাওয়া যায়। গানটিতে বলা হয়েছে, ওগো বউ কথা কো পাখি, এই ফাগুনে আমার বিয়ের লগ্ন এনে দাও, যদি তা হয় তবে তোমার পা ধুয়ে দেব, আর দেব শাড়ি, আর সেটাকে হলুদ রঙে রাঙিয়ে দেব। গানটি শোনাচ্ছেন মুদং সরেন ও সহশিল্পীবৃন্দ।

এই সঙ্গে শেষ হল আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, উপস্থাপনা ও প্রযোজনা পরিমল হেমব্রম।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন নাটক।
2: আজকের নাটক শেষ।

কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ নিরূপ মিত্র, প্রযোজনা আশিস গিরি, নাটক শেষের রাত্রি।

0: দাদা বাবু, দাদা বাবু, খুব কষ্ট হচ্ছে দাদা বাবু, বুকে হাত বুলিয়ে দেবো
1: না, কিছুতেই স্বস্তি পাই না। মাসি কোথায় গেল রে শম্ভু?
2: মাসিমা, মাসিমা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেছে নিচের ঘরে, ডাকবো কি?
1: না না না, 24 ঘন্টাই তো শিয়রে বসে আছে, যেন আগলে রাখলে মৃত্যু আসতে পথ পাবে না।
2: না না, অমন করে বলুন দাদাবাবু, দেখো দেখো না, তুমি ঠিক সেরে উঠবে।
1: না রে শম্ভু, কাল রোগে ধরেছে, না নিয়ে যাবে না।
2: লক্ষ্মী দাদাবাবু, লক্ষ্মী দাদাবাবু, আমি অলক্ষণে কথা বলতে নাই গো। ও দাদাবাবু, দাদাবাবু তুমি ঘুমোবার চেষ্টা করো, চেষ্টা করো, আমি আমি তোমার গায়ে হাত ডলে দিই। হ্যাঁ
1: তাই দে, বড় ক্লান্তি রে শম্ভু, বড় ক্লান্তি।

0: কেমন দেখলে ডাক্তার?
1: না, ভালো না, একেবারেই ভালো না।
0: আমার যতীন কি?
1: অযথা সান্ত্বনা দিয়ে লাভ নেই মাসিমা, মনকে তৈরি রাখুন।
0: তৈরি আছি ডাক্তার, একটা অনুরোধ করব।
1: হ্যাঁ?
0: আমি সব বন্দোবস্ত করে রাখছি, আজকে রাত্রিটা যদি নিচের ঘরে থাকো খুব ভরসা পাবো।
1: ব্যস্ত ব্যস্ত রাতে থাকবো, তবে ভরসা কতটা?
0: তবু থাকো ডাক্তার।
1: বেশ, এখন তো দুপুর, আমি সন্ধ্যের পরে চলে আসবো মাসিমা।
0: কি বলেছে, তোমাকে ধন্যবাদ দেব বাবা।
1: ধন্যবাদের কিছু নেই মাসিমা, এ তো আমার কর্তব্য। আমি আমি চলি মাসিমা।
0: এসো বাবা।

0: গাড়ি এনেছিস? আমি তৈরি হয়ে নিচ্ছি। মাসি, আমি তোমাকেই খুঁজছিলুম।
1: দেখি মনি, এই ভরা ভর্তি বিকেলে এমন সেজে গুজে ব্যাপার কি?
0: বাপের বাড়ি থেকে খবর এসেছে।
1: খবর? কে আনলো? ও হ্যাঁ, তোমার জ্যাঠতো ভাই অনাথকে দেখলুম যেন।
0: হ্যাঁ, অনাথই তো, একেবারে ঘোড়ার গাড়ি নিয়েই এসেছে। মা বলে পাঠিয়েছেন আমার ছোট বোনের অন্নপ্রাশন আগামী শুক্রবার, আমাকে যেতে হবে।
1: যেতে হবে? কি বলছো তুমি? তোমার স্বামীর এমন অবস্থা, তুমি যাবে? তার চেয়ে এক গাছি সোনার হার পাঠিয়ে দাও, মা খুশি হবেন।
0: আমি যাব, আমার ছোট বোনকে তো আমি এখন অব্দি চোখেই দেখিনি।
1: যতীনকে ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছো তো?
0: বলে আমার তিন ভাইয়ের পরে এই একটি বোন, বড় আদরের মেয়ে, শুনেছি খুব ধুম করে অন্নপ্রাশন হবে।
1: যতীনের এই সময় তুমি যদি যাও, তোমার বাবার হাক করবেন, সে আমি বলে রাখছি।
0: তা জানি। ও মাসি, মাসি তুই একলাই লিখে দাও, ভাবনার কিছু নেই, আমি কদিনের জন্য গেলে বিশেষ কোনো ক্ষতি?
1: তুমি গেলে কোনো ক্ষতি নেই সে আমি জানি, কিন্তু সে কথাটা আমি লিখে দিতে কিছুতেই পারবো না।
0: বেশ বেশ, লিখো না, আমি ওকে দিয়ে লিখে নিচ্ছি, উনি কখনোই না করবেন না।
1: দেখো বউ, তোমার যা ইচ্ছে তাই করো গে, কিন্তু তুমি যদি এই নিয়ে যতীনের কাছে যাও, সে আমি কিছুতেই সইব না, কিছুতেই না।

0: ছিল সই, এমন সাজগোজ করে দাঁড়িয়ে কেন? বর্ষা হলো নাকি?
1: দেখ না সই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে আটকে রাখতে চায়।
0: ওমা, ঠিকই তো করছে, স্বামীর রোগে ভুগছে, এ সময়
1: ভুগছে আজ নাকি, কে কবে থেকে? তাছাড়া আমি কিছুই করিনি, করতেও পারিনি, আমার এই নিত্যি রোগের বাড়িতে প্রাণ হাঁপিয়ে ওঠে, এমন করে আমি থাকতে পারবো না।
0: তুমি ধনী মেয়ে মানুষ, যা হোক,
1: আমি ভাই তোমাদের মতো লোক দেখানো ভান করতে পারিনি, পাছে কেউ কিছু মনে করে বলে, মুখ গুজতে ঘরের কোণে পড়ে থাকা আমার কম্ম নয়।
0: তা কি করবি শুনি?
1: আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না।
0: অবাক করলি বটে, বাড়ি চললুম, আমার কাজ আছে।
1: আমিও যাচ্ছি, অনাথ টিকিটকে টেনেছে, বাপের বাড়ি সীতারামপুরে যাব ট্রেনে করে, আগামী শুক্রবার অন্নপ্রাশন। ও, আমার যে কি আনন্দ হচ্ছে!
0: কালামুখী, তুমি মরো।
2: শম্ভু, যতীন কি ঘুমোচ্ছে?
3: কি কষ্ট পেয়েছে মানুষটা,
2: অসুস্থ লোকের ঘরে কাঁপি নেই, অমঙ্গল হয়। তুমি যাও, আমি বসছি।
4: মাসি,
2: বাবা,
4: মাসি জানলাটা একটু খুলে দাও না, আলো আসুক।
2: ঘুম ভেঙে গেল যতীন?
4: মনি তো এখনো এলো না।
2: হ্যাঁ হ্যাঁ, আসলো নাকি? হ্যাঁ, সব কাজ সারা হোক।
4: ও খুব ব্যস্ত না মাসি?
2: হ্যাঁ বাবা, ব্যস্তই তো, সারা দিন হয় তোমার জন্য পথ্য করছে, নয় স্নানের জল গরম করছে, নয় তো কবিরাজি পাঁচন মেরে রাখছে। তোমার কথায় ওকে বাপের বাড়ি সীতারামপুরে যেতে বলেছিলাম কদিন ঘুরে আসতে, তা যায় কখনো? কেঁদে কেটে একসা।
4: মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছো মনির মন খুব চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি, অথচ দেখো
2: না। বাবা, ভুল বুঝেছিল, সময় হলেই মানুষকে চেনা যায়।
4: মাসি,
2: এত কথা বলো না যতীন, ক্ষতি হয় বাবা।
4: আমাকে কথা বলতে দাও, বিরক্ত হইও না মাসি।
2: না বাবা না, বেশ বলো বলো, যা মনে হয় বলো।
4: আমি বলছিলাম, মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে, কিন্তু মাসি, মন তো মাটি ঢেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম মনি এখনো নিজের মন বোঝেনি, কোনো একটা আঘাতে যেদিন বুঝবে।
2: ও, এবারে বুঝবে বাবা।
4: সেই জন্যই তো ওর ছেলে মানুষিতে কোনো দিন কিছু মনে করিনি মাসি, কিন্তু কিন্তু মনির মনটি যখন জাগবার সময় হলো, তখনই আমি আমি আর থাকবো না মাসি।
2: বাবা,
4: মাসি ওকে একবার এঘরে আসতে বলো না।
2: এখনই পাঠিয়ে দিচ্ছি বাবা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো।

0: মাসি, এ কি বউ, তুমি সত্যি যাচ্ছ নাকি?
1: আমি তো বলেইছি মাসি, যাব। অনাথ ঘোড়ে এক গাড়ি এনেছে, স্টেশনে যেতে হবে। প্রণামটা সেই নিন।
0: লক্ষ্মীমা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু কিন্তু আজ নয়।
1: তা কি করে হবে, টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে।
0: তা হোক মা, ও লোকসান সইবে, তুমি কাল সকালে যেও। আজ নয় মা, আজ নয়, আমার কথা রাখো।
1: মাসি, আমি তোমাদের তিথি।

0: আর মানি নে, আজ গেলে দোষ কি?
1: যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে একটু কথা বলবো।
0: বেশ তো, এখন একটু সময় আছে, আমি ওকেই বলে আসছি।
1: না, তুমি বলতে পারবে না যে তুমি যাচ্ছ।
0: বেশ, বলবো না, কিন্তু দেরি করতে পারবো না।
1: আমি জোড়া থাকছি বউ, আমার কথা একদিনের জন্য রাখো, আর আর হয়তো অবসর হবে না।
0: তা আমি বা কি করবো বলো, গাড়ি তো আমার জন্য বসে থাকবে না, আমি বরং এইবারে তার সঙ্গে দেখাটা সেরে আসি।
1: না, এমন করে তার কাছে যেতে দেব না। তুই তুই যাকে এত দুঃখ দিলি, সে তো সব বিসর্জন দিয়ে চলেই যাচ্ছে। ভগবান আছেন, এদিদের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে, চিরদিন।
0: মাসি, শুভ কাজে যাচ্ছি, তুমি অমন করে সাপ দিও না বলছি।
1: না, সাপ দেব কেন, সাপ দেব কেন? তোমার মঙ্গল হোক মা, তোমার মঙ্গল হোক।

0: মাসি
1: ঘুমো জ্যোতি, রাত হলো যে।
0: হোক না রাত, আমার দিন তো আর বেশি নেই মাসি, যতটা পারি একটু জেগে নি।
1: অমন করে বলিস না বাবা।
0: ঘড়িতে কটা বাজে মাসি?
1: 9টা বাজবে।
0: সবে 9টা? আমি ভাবলুম মাঝরাত। সন্ধ্যের পর থেকে আমার তো দুপুর রাত আরম্ভ হয়ে যায়। এখনই আমার ঘুমের জন্যে অত ব্যস্ত হয়েছিল কেন মাসি?
1: বেশি কথা বললে তোমার যে ঘুম আসে না বাবা। কাল কত রাতে ঘুমালে বলতো?
0: মাসি মনে কি ঘুমিয়ে পড়েছে?
1: এখনই ঘুমোবে, সে তোমার জন্যে মুসুরির ডালের স্যুপ তৈরি করছে।
0: বলো কি মাসি, মনে কি তবে?
1: সেই তো তোমার জন্য সব পথ্যির তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে?
0: আমি ভাবতুম মনে বুঝি।
1: মেয়ে মানুষকে এসব শিখতে হয় বাবা, দায়ে পড়লে আপনিই শিখে।
0: মাসি মাসি, আজ দুপুর বেলায় মোরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটা তার ছিল, আমি ভাবছিলাম হয়তো তুমি।
1: কপাল আমার, মনে কি আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে, তোমার বাইরের বৈঠকখানা দুবেলা ঝেড়ে মুছে তকতকে করে রেখে দিয়েছে।
0: মাসি মনি একবারও আমার ঘরে আসে না কেন?
1: বড় নরম মন তোর, তোমার কষ্ট দেখলে দুদিনেই ওর শরীর খারাপ হয়ে পড়বে।
0: তাই আসে না?
1: ডাক্তারেরা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দিলে ও হয়তো।
0: না মাসি না, ও ও ভালো থাকুক, ও ভালো থাকুক, তাই আমি চাই। মাসি মাসি, ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে?
1: আমাকে ও বড্ড মানে বলেই তো পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়, ওই আমার এক কাজ হয়েছে।
0: মাসি মাসি, মনিকে একবারটি আসতে বলবে? আমি আমি বেশিক্ষণ এ ঘরে রাখতে চাইনি মাসি, কেবল 5 মিনিট।
1: আমি এখনই ডেকে দিচ্ছি বাবা, এখনই ডেকে দিচ্ছি, অপেক্ষা করো।

0: মনি?
1: না বাবা, বউ এক কাণ্ড করে বসেছে।
0: মনি এলো না?
1: গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে।
0: তাতে কি হয়েছে?
1: আমিও তো তাই বললুম, হয়েছে কি? আরো তো দুধ আছে, কিন্তু তার কান্না আর থামে না। অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে, এ লজ্জা তার কিছুতেই যায় না। অনেক করে ঠান্ডা করে বুঝিয়ে বিছানায় শুইয়ে রেখে আমি এসেছি। আজ আজ আর তাকে ডেকে আনলুম না, একটু ঘুমুক।

0: কেমন? কই বাবা, কিছু বললে না?
1: মাসি, বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে। আমার আমার মনে কিন্তু কোনো খেদ নেই মাসি, মনে আমার জন্য কেঁদেছে।
0: হ্যাঁ হ্যাঁ, কেঁদেছে বই কি, সে কান্না যদি দেখতে বাবা।
1: মাসি মাসি, কেঁদো না কেঁদো না মাসি, তুমি আমার জন্য শোক করো না।
0: না বাবা, শোক করব না। জীবনে যে মঙ্গল আর মরণে যে নয়, এ কথা আমি মনে করি না।
1: মাসি মাসি, বহুদিন আগে একটা গান শুনেছিলাম, আজ আমার বড্ড মনে পড়ছে মাসি। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল ঝরে আমি।

0: দাদাবাবু, পিঠের নিচে আর একটা বালিশ দেবো কি?
1: বালিশ দিবি কেন রে?
0: না, তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, একটু আরাম পাবে হয়তো।
1: কষ্ট কষ্ট হচ্ছে, তবে যত কষ্ট মনে করছো তার কিছু নয়। আমার সঙ্গে কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে।
0: এইসব কি বলতিস দাদাবাবু?
1: আমার কষ্ট বোঝাই নৌকর মতো এতদিন আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল রে, আজ যেন বাঁধন কাটা পড়েছে। তাকে দেখতে পাচ্ছি ভেসে যাচ্ছে অকুলের পানে, কিন্তু কিন্তু তাকে আর যেন আমার বলে মনে হচ্ছে না।
0: দাদাবাবু, আমি মুখ্য মানুষ, তোমার এমন তোরা কথা আমি কিছুই বুঝিনি গো। ইয়ে মাসিমাকে ডেকে দিব?
1: আমার মনে হচ্ছে মনিও যেন চলে গেছে, আমার আমার ওই বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাঠির মতো।
0: দাদাও, মাসিমা এসেছেন, আমি যাই।
1: মাসি, মাসি তুমি কোথায় গিয়েছিলে?
2: এই যে বাবা, তোমার বেদানা রস করে আনলো, খাও, তোমার গলা শুকিয়ে আসছে, খাও।
1: দাও দাও মাসি, মুখ আমার তো কিছুই ছিল না, তোমার কে, তোমার হাতে আমি মানুষ, তাই বলছিলাম।
2: সে আবার কি কথা যতীন, আমার তো কেবল এই বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল, বাকি সবই তো তোমার নিজের রোজগার।
1: কিন্তু এই বাড়িটা
2: কিসের বাড়ি? কত দালান কত ঘর তুমি বাড়িয়েছ বলো তো, আমার সেই এতটুকু বাসা আজ আর খুঁজেই পাওয়া যায় না।
1: মাসি মাসি।

0: মনি তোমাকে ভেতরে ভেতরে খুব,
1: সে কি জানে রে যতীন, মিথ্যে ভাবিস না বাবা।
0: আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু কিন্তু তোমারই সব রইল মাসি, ও তো তোমাকে কখনো অমান্য করবে না। তুমি তুমি আমার উইলটা দেখে মনে করো না যে
1: ও কি কথা যতীন, তোমার জিনিস তুমি বনিকে দিয়েছো বলে আমি মনে করব? আমার এমনি পোড়ামন, তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো, এই সুখে তো আমার সকল সুখের বেশি বাপ। না আর কথা নয়, একদম কথা নয়, এবার একটু ঘুমো।
0: এবারে এবারে ঘুমোবো আমি, আর জাগতে চাই না।

0: মাসি, মাসি মনি কি এসেছিল?
1: হ্যাঁ এসেছিল বাবা, তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে। শিয়রের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপরে
0: আশ্চর্য, আমি যেন স্বপ্নে দেখলাম মনি আমার ঘরে আসতে চাইছে, দরজাটা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলা ঠেলি করছে, কিন্তু কিন্তু কিছুতেই সেটুকুর বেশি আর খুলছে না মাসি।
1: বাবা, তোমার পায়ের পরে যে শালটা ঢেকে দিল সেটা মনি তোমার জন্য রাত জেগে তৈরি করেছে।
0: তাই?
1: হ্যাঁ,
0: কিন্তু আমি জানতাম মনি সেলাই করতেই জানে না, সেলাই করতে তো ভালোবাসে না।
1: মন দিলে শিখতে কতক্ষণ লাগে বাবা, তাকে দেখিয়ে দিতে হয়েছে, ওর মধ্যে অনেকগুলো ভুল সেলাইও আছে।
0: তো ভুল থাক না মাসি, ও তো আর প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না, ভালো করে ঢেকে দাও মাসি।
1: এই যে বাবা,
0: আমার আমার ভালো লাগছে।
1: ডাক্তার, এখন কেমন দেখছো?
2: অবস্থা অবস্থা আরো খারাপ হয়েছে বোধহয়। এ রাত্রির আর
1: আজই শেষের রাত্রির না ডাক্তার?
2: সান্ত্বনার কোনো ভাষা আমার জানা নেই মাসিমা।
1: ফোড়া কপালই জানতেও পাবে না, ওর কপাল চিরতরে ভাঙলো।
2: আমি আছি মাসিমা, আমি আছি, যথাসাধ্য করব, তারপর তারপর ভগবানের মর্জি।
1: তোমাকে তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বাবা?
2: আপনি যান মাসিমা, আমি থাকছি, প্রয়োজন হলেই ডাকবো।

0: মণি?
1: না না দাদাবাবু, আমি শম্ভু।
0: ও শম্ভু, একটা কাজ করবি?
1: হ্যাঁ বলেন বলেন দাদাবাবু, নিশ্চয় করব।
0: একবার তোর বউ ঠাকুরকে ডেকে দিবি?
1: কাকে?
0: বউ ঠাকুরকে। মাসি ওর অসুখ করবে বলে আসতে দেয় না এঘরে। এই বেলা একবার বলবি, বলে আমি ডেকেছি, অল্পক্ষণ থাকলে।
1: বউ ঠাকুরুন তো এখনো ফেরেননি দাদাবাবু।
0: ফেরেননি? কোথায় গেছেন?
1: ওই সীতারামপুরে।
0: সীতারামপুরে আজ গেছেন?
1: না আজ আজ তিন দিন হলো।
0: তিন দিন?
1: হ্যাঁ হ্যাঁ। তো
0: তুমি আমাকে দুর্বল মনে করো, আমাকে দুঃখ দিতে চাও, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও?
2: অমন করছিস কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে? শালটা খুলে ফেললি কেন?
0: এই মস্ত পাখিটা, এই মস্ত পাখিটা আমার পায়ে থেকে সরিয়ে নাও মাসি, আমার পা থেকে তুলে নাও।
2: আচ্ছা বেশ তো, বেশ তো বাবা, বেশ তো, ভালো না লাগে, সরিয়ে দিচ্ছি
0: মাসি। মাসি, এই জীবনের শিক্ষা

0: আমি আমি এই জীবনে কাটাবার সময় পেলুম না মাসি, সমস্তটা সমস্তটা জমা রইল মাসি, আসছে বারে মানুষ কি পারে আমি দেখাবো।
1: যতীন যতীন, অমন করে উত্তেজিত হোস না বাবা, সে দেখ সে দেখ পায়ের কাছে খেয়ে বসে।
2: দাদু দাদু, এই দেখো বৌদিমণি এসেছে গো। হ্যাঁ, বৌদিমণির বাবা বৌদিমণিকে নিয়ে এসেছেন।
3: তুমি তুমি কেমন আছো, কেমন আছো তুমি? আমার সঙ্গে কথা বলবে না
0: মাসি? মাসি কোথায় তুমি মাসি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মাসি?
1: এই তো বাবা, এই তো আমি
0: মাসি। মাসি, আর জন্মে তুমি, তুমি আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে আমি তোমাকে বুকে করে মানুষ করব।
2: দাদু দাদু দাদু, দেখো দেখো দেখো দেখো দেখো, তোমার পায়ের পরে বৌদিমণি।
0: শালটা ফেলে দে শম্ভু। মাসি মাসি কোথায়?
1: এই তো দাদু, এই তো বাবা, তোমার মাথা তুলে নিয়ে আমি বসে আছি। এই তো
0: মাসি, মাসি একটা একটা গর্ব আমি করব।
2: দাদু
0: এই আমি সুখের উপর জবরদস্তি করিনি, যা পাইনি তা নিয়ে তা নিয়ে কাড়াকাড়ি করিনি। আমার আমার সমস্ত জীবন হাত জোর করে আমি অপেক্ষা করলাম, এইবারে এইবারে সত্য হয়তো দয়া করবে না।
2: দাদু সারা দিলে নাই দাদু,
1: অমন করে কাঁদিস নে বউ, কাঁদ বাসন হয়ে আসছে। একবার
4: ডাক্তার
5: নেই।
4: আমি

রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে শেষের রাত্রি নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ নিরূপ মিত্র, অভিনয় করেছেন শম্ভু, ধীমান চক্রবর্তী, ডাক্তার ও সঙ্গীতে অনুরূপ মল্লিক, মণি শর্মিলা ঘোষ, মণির বান্ধবী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং যতীন সৌমেন বসু ও মাসি বাসন্তী চট্টোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে ধীরেন মিশ্র, চিন্ময় কর্মকার ও তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালাম, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোহাম্মদ আসফাক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি পুরুষদের 400 মিটারে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে এই তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। ভারতের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প ও সংস্কৃতি প্রসারে তাঁত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে। তিনি বলেন, ভারতের তাঁত শিল্পে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত, এদের মধ্যে 25 লক্ষ হলেন মহিলা।
1: 7 আগস্ট 1905 স্বদেশী আন্দোলন কা औपचारिक शुभारंभ हुआ था। इसी ऐतिहासिक घटना के सम्मान में भारत सरकार 2015 से 7 अगस्त की राष्ट्रीय हथकरघा दिवस के रूप में मनाने आ रही है। ये अवसर है सरकार और बुनकर समाज के उन साझे प्रयासों का याद करने हैं जो भारत के हथकरघा सेक्टर को प्रीमियम क्वालिटी की छवि दे रहे हैं। मुझे बताया गया है कि इस क्षेत्र में देश की 35 लाख से भी अधिक आबादी संलग्न है। विशेष बात यह है कि इसमें 25 लाख से अधिक महिलाएं हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। প্রথমে পুলিশের কথিত পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর 12টা পর্যন্ত সভা মুলতবি করা হয়। লোকসভা মুলতবি করা হয় সকাল 11টায়। অধিবেশন শুরু হলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের 84তম বার্ষিকী। মহাত্মা গান্ধীর ঐতিহাসিক করেঙ্গেয়া মরেঙ্গে আহ্বানের কথা তিনি স্মরণ করেন। শ্রী বিড়লা বলেন, এই আন্দোলন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিল।
2: भारत छोड़ो आंदोलन की 84वीं वर्षगांठ है। वर्ष 1942 में इसी दिन राष्ट्रपिता महात्मा गांधी जी ने देशवासियों को करो या मरो का मंत्र दिया था। ये सभा राष्ट्रपिता महात्मा गांधी जी तथा भारत की स्वतंत्रता के लिए अपना बलिदान करने वाले अमर स्वतंत्रता सेनानियों और शहीदों को विनम्र श्रद्धांजलि अर्पित करती है।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নিলে বিরোধীরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপের বিষয়টি উল্লেখ করেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। হই হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে একই বিষয় নিয়ে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে দুপুর 12টা পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়েছিল। সকাল 11টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
3: The 9th of August 2026 marks the 84th anniversary of the historic Quit India Movement, one of the defining milestones in our nation's freedom struggle. Launched under the leadership of our great Mahatma Gandhi ji on the 9th of August 1942, the movement gave decisive impetus to India's relentless quest for independence. Let us pay our respectable homage to all those who participated in the Quit India Movement and made immense sacrifice for the freedom of our motherland.
0: পরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন স্থগিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি দিল্লির 57তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারের সমাবর্তনে 3000

এরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এদের মধ্যে 587 জন পিএইচডি গবেষক। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রেসিডেন্টস গোল্ড মেডেল, ডিরেক্টরস গোল্ড মেডেল, শঙ্করদয়াল শর্মা গোল্ড মেডেল এবং পারফিট 10 গোল্ড মেডেলে সম্মানিত করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরম প্রজ্ঞার সূচনা করবেন। পরম প্রজ্ঞা হল আইআইটি দিল্লির সোনিপথ ক্যাম্পাসে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারতের আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বাধীনতা আন্দোলনে এক নতুন চেতনা সৃষ্টি করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ ধর্মের অষ্টম গুরু শ্রী গুরু হরকিষাণ সাহিবের প্রকাশ পর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বালা প্রীতম নামে পরিচিত এই শিখ গুরু জ্ঞান ও সেবা সমাজকে সম্প্রীতির পথ দেখিয়েছিলেন। নিঃস্বার্থ সেবার মাধ্যমে তিনি বলেছিলেন, মানব সেবাই হল শ্রেষ্ঠ ধর্ম। সমাজ কল্যাণের পথ দেখাতে তাঁর অবদান গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানের জন্য ভারত ও চীন গতকাল নতুন দিল্লিতে 36তম বৈঠকে অংশ নেয়। বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বিশ্লেষণ করতে খোলামেলা আলোচনা করে। দুটি দেশই সীমান্ত নির্ধারণ ব্যবস্থাপনা এবং কার্যপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেয়। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব সুজিত ঘোষ। অন্যদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাও ইয়াংকি। হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতিয়ান ইউথ কংগ্রেসের চীনের জাতিগত ঐক্য আইন প্রয়োগের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অনশন আজ 20তম দিনে পড়েছে। তাদের এই ধারাবাহিক অনশনের মূল লক্ষ্যই হল চীনের আইনের বিরোধিতা করা, কারণ তারা মনে করে এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হবে। এদিকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নির্বাসিত তিব্বতী সংসদের তিনজন সদস্য ধর্মশালায় এই অনশন কর্মসূচিতে যোগ দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সময় টিওয়াইসি সাধারণ সম্পাদক তেনজিং লাপসং এই বিষয়টি রাষ্ট্রসংঘে জানাবেন বলে জানিয়েছেন। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকেজিকে 20-22, 21-15, 21-19 ব্যবধানে হারান। এর আগে দক্ষিণ কোরিয়ার কিম মিনজিকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। এদিকে পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণ প্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার ম্যান ওয়িং চং ও সো উই ইক জুটির। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোহাম্মদ আসফাক জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি পুরুষদের 400 মিটারে সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। 19 বছরের আসফাক প্রথম রাউন্ডে 5 নম্বর হিটে এই কৃতিত্ব দেখান। তিনি সময় নেন 45.81 সেকেন্ড। অন্যদিকে পুরুষদের হাই জাম্পে ভারতের বসন্ত 2.14 মিটার লাফিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। এছাড়াও ভারতের আমানত কাম্বোজ মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে ষষ্ঠ স্থান পেয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁত শিল্প কেবলমাত্র জীবিকার উৎসই নয়, এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নীট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরে শুনছেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ লোকগীতের ব্যান্ড মাদল, তাদের পরিবেশনায় শুনবেন গান।

অনুরোধের আসরের পরের অনুরোধ রাখার পালা। ঠাকুরপুকুর মারগ্রাম মুর্শিদাবাদ থেকে উত্তম প্রামাণিক, পৌলমী প্রামাণিক ও প্রীতম প্রামাণিক, তারা অনুরোধ জানিয়েছেন। আজ 7ই আগস্ট, জাতীয় তাঁত দিবস, সেই উপলক্ষে গান শুনতে চেয়েছেন রজনীকান্ত সেনের লেখা সেই বিখ্যাত গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলিয়ে নিয়ে রে ভাই। শোনাচ্ছি এই গানটি ইন্দিরা শিল্পগোষ্ঠীর পরিবেশনায়।

শুনছেন অনুরোধের আসর আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। চলে যাব পরের অনুরোধে, কিশোর কুমারের কণ্ঠে কি উপহার সাজিয়ে দেব। জীবনমরণ ছায়াছবি থেকে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শুভম চক্রবর্তী, বাবু সোনা, পরিমল দাস ও দুর্গাপুর কয়ারের সদস্যবৃন্দ। তারা অনুরোধ জানিয়েছেন সিটি সেন্টার দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। আপনাদের সকলের জন্য রইল কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরের পরের অনুরোধে চলে যাব। মারো মানকর পূর্ব বর্ধমান থেকে রাজু, মিঠু, বুলটু ও ছুটি, তারা আমাদের কাছে শুনতে চেয়েছেন এই অনুরোধের আসরে নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি। রইল আপনাদের সকলের জন্য।

শুনছেন অনুরোধের আসর আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শোনাচ্ছি শ্রোতা বন্ধুদের মনের মতো গান, অনুরোধের গান। চলে যাব পরের অনুরোধে। মান্নাদের কণ্ঠে জীবনে কি পাব না, তিন ভুবনের পারে ছায়াছবি থেকে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন এবং শ্রেয়সী সেন কোতলপুর বাঁকুড়া থেকে। আপনাদের জন্য রইল এই গানটি।

পরের অনুরোধ জানিয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শ্রোতাবন্ধু শুনতে চেয়েছেন ছদ্মবেশী ছায়াছবি থেকে আমার দিন কাটে না আমার রাত কাটে না, শিল্পী আশা ভোসলে।

শুনছেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুদের প্রিয় অনুষ্ঠান, শোনাচ্ছি বন্ধুদের অনুরোধ করা গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। শ্রোতাবন্ধু তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন একটি গান শোনাতে, আকাশের অস্তরাগে, সূর্যমুখী ছায়াছবি থেকে রইল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজকের অনুরোধের আসর শেষ করতে হবে। শোনাবো অনুরোধের আসরের শেষ গান। বাইরের আবহাওয়া বলছে আজ কিন্তু ঝরঝরো বৃষ্টির দিন, আকাশের মন বেশ মেঘলা, তাই আজকে বৃষ্টির গান দিয়ে অনুরোধের আসর শেষ করব। অনুরোধ জানিয়েছেন গড়তরচা বিষ্ণুপুর থেকে চিরশ্রী পাল ও মঙ্গলা গঙ্গোপাধ্যায়। তারা শুনতে চেয়েছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। এই গানটি শুনেই শেষ করব আজকের অনুরোধের আসর। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রইল এই গানটি। এতক্ষণ অনুরোধের আসর নিয়ে সঙ্গে ছিলাম আমি আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। শোনাব সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। রইল সকল বন্ধুদের জন্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল পাঁচটায় এবং বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বেজে ত্রিশ মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় তিনটে বেজে আঠাশ মিনিট এবং বাংলাদেশ সময় তিনটে বেজে একত্রিশ মিনিট হয়ে দশ সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:16 এবং বাংলাদেশের সময় বিকেল 5:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস কম, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 99% ও 90%। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 007.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। 7/8/2026 থেকে, অর্থাৎ আজ থেকে 8/8/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে এবং সেই হাওয়ার গতিবেগ ঘণ্টায় 35-45 কিলোমিটার থেকে 55 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের 7/8/2026 থেকে 8/8/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর এখন এ পর্যন্তই।

এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। পাঁচটা বেজে পাঁচ মিনিটে অর্থাৎ এখন শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ, পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, সন্ধে সাতটায় বেতার নাটক শেষের রাত্রি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হাউসফুল, রাত আটটা বেজে পনেরো মিনিটে মহিলাদের আসর, রাত নটায় কথায় গানে, নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন জৌনপুরীর আগে খেয়াল, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পুরিয়া ধনেশ্রী রাগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান নিয়ে উপস্থাপনায় থাকবেন মৈত্রীবন্ধু স্বর্ণাভ রায়, রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

আমার এপার ওপার দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় নিয়ে আমি রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজকে রাত সন্ধ্যায় জুড়ে কি কি থাকছে ছোট্ট করে বলে দিই। আজ সাহিত্য জগতে, সংস্কৃতির জগতে বিশিষ্ট মানুষদের জন্মদিন, দুই বিশিষ্ট মানুষের জন্মদিন, থাকবে তাদের কথা। আজকের দিনের রয়েছে বিশেষ গুরুত্ব, সেই কথাও বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় অনুষ্ঠানে মৈত্রীর তরফ থেকে থাকবে সমাজ সচেতনতার বার্তা। আর বন্ধু আর গান, এই দুই ছাড়া কি কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে? শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে গানে গানে শুরু করব আজকের আজ সন্ধ্যায়। এখন আমাদের সঙ্গে থাকবেন শিল্পী অঞ্জন দত্ত। গানটি রইল সকল বন্ধুদের জন্য।

নিজের সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে, তার লেখক সত্তার পরিচয় আমাদের সঙ্গে ঘটাতে তিনি সম্রাট আকবরের সভাসদ বীরবলের নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেন। ঐতিহাসিক চরিত্র এই বীরবলের প্রত্যুৎপন্ন মতিত্ব, তীক্ষ্ণ ব্যঙ্গ, প্রখর কাণ্ডজ্ঞান এবং যুক্তিনিষ্ঠা তাঁর সাহিত্য চর্চায় প্রতিফলিত হয়েছে বারবার। তিনি লেখক প্রমথ চৌধুরী। আজ তাঁর 158তম জন্মদিন। জন্ম যশোর জেলায়। তার জন্মের বেশ কিছু বছর পর পুরো পরিবার চলে আসেন নদিয়ার কৃষ্ণনগরে। প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন পুরোটাই অতিবাহিত হয়েছে বলা যায় কলকাতায়। হেয়ার স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো শেষ করে বাড়ি সুদূর বিলেতে ব্যারিস্টারি পড়তে। কোট প্যান্টের আড়ালে তার মন কিন্তু ছিল খাঁটি বাঙালি। দেশে ফিরে এসে আইন পেশায় যোগদান করেন ঠিকই, কিন্তু পরবর্তীতে আইন পেশা ছেড়েও দেন, ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। বলা যায় তিনি বাংলা সাহিত্যে নবযুগের পথিকৃৎ। একই সঙ্গে সংস্কৃতে সুপণ্ডিত, আবার ফরাসি ভাষা ও সাহিত্য সম্পর্কেও যার বিশেষ জ্ঞান। তার পাণ্ডিত্য এবং সুমধুর রসবোধ ছাপ ফেলেছে তার প্রবন্ধগুলিতে। প্রমথ চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরম আত্মীয়। রবি ঠাকুরের অতি রোম্যান্টিকতার বিপরীতে দাঁড়িয়েও সেই সময়ের সমাজ আর রাজনীতির অসঙ্গতিকে তুলে ধরে সৃষ্টি করে গেছেন তেল নুন লাকড়ি বা বীরবলের হালখাতার মতো প্রবন্ধ গ্রন্থ। 1902 সালে ভারতী পত্রিকায় পাতায় প্রথম তাকে বীরবল ছদ্মনামে লিখতে দেখা যায়। রচনাটির নাম খেয়াল খাতা। বাংলা গদ্যের প্রকৃতি তার হাত ধরেই ক্রমশ এগিয়ে চলেছে। বাংলা কথ্যচলিতের প্রয়োগ লক্ষ্য করা যায় তার লেখায়, আর সেটাই হয়ে উঠেছিল বীরবলীয় স্বতন্ত্র গদ্য। সাল 1914, দিনটি ছিল 25শে বৈশাখ। বিশেষ দিন আমাদের কাছে, সকলের কাছে, রবি ঠাকুরের জন্মদিন। সেদিনেই বাংলা সাহিত্যের আমূল পরিবর্তন ঘটিয়ে প্রকাশ পায় একটি পত্রিকা, নাম সবুজপত্র, সম্পাদক প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের ইতিহাসে সবুজপত্র বাংলা ভাষার, বিশেষ করে কথ্য ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্যই মানুষের মনে থেকে যাবে। সবুজপত্র নামটা শুনেই বোঝা যাচ্ছে প্রচ্ছদটি একদম সবুজ। তারুণ্যের জয়গান, গুণগান গাওয়া হয়েছে এই পত্রিকায়। সমাজের সমস্ত রক্ষণশীলতাকে ভেঙে দিয়ে সেই সময়ে যে প্রবন্ধগুলো, সেই সময়ের তৎকালীন সময়ের সমাজকে তুলে ধরা হয়েছে এই পত্রিকায়। 20শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে গদ্যের জগতে, নতুন পথের দিশা দেখিয়ে চিরস্মরণীয় হয়ে আছেন আমাদের মনে বাংলার বীরবল প্রমথনাথ চৌধুরী। রবি ঠাকুরের কথা যখন বললাম, সমবেত কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত রইল বন্ধুদের জন্য।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এক সুস্থ শিশুর হাসিতেই লুকিয়ে আছে আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর যখন জন্ম হয় তখন মায়ের চেয়ে বেশি আপন আর কেউ হতে পারে না। বাচ্চাটি যেন মাকে ছাড়া কিছুই বোঝে না, এই মাই তো তাকে সকল বিপদ আপদ থেকে আগলে রাখে। মাতৃদুগ্ধ

জন্মের পর মায়ের ভালোবাসার প্রথম উপহার হিসেবে পায় তার শিশু। প্রতি বছর পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন যৌথভাবে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পরিচালনা করে। মা ও শিশুর স্বাস্থ্যের জন্য স্তন্যপানের উপকারিতা প্রসঙ্গে এই সম্পর্কে সচেতন করতে এবং স্তন্যদানকারী মায়েদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এই সপ্তাহ পালন করা হয়। প্রতি বছর বিশ্ব স্তন্যপান সপ্তাহ বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক পালনের জন্য একটি বিশেষ থিম থাকে। এবছরও রয়েছে, 2026 সালের থিম হল ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেন্থেনড ফোর্ট ওয়ার্কস। মাতৃদুগ্ধ শিশুর কাছে অত্যন্ত দামি একটি উপহার বললামই। শিশুর হজম শক্তি বাড়ায় এই মাতৃদুগ্ধ, শিশুকে কোষ্ঠকাঠিন্য এবং পেটের অসুখ থেকে দূরে রাখে, শিশুর সংক্রমণের ফুসফুসের সংক্রমণের ঝুঁকি কমায়। স্তন্যপান করানো একজন মায়ের দায়িত্ব কর্তব্য, কিন্তু নতুন মা যাতে পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তিতে থাকতে পারেন তার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু এগিয়ে আসতে হবে একটুভাবে, কারণ সকলে ভালো থাকলেই মাও ভালো থাকবেন, শিশুও ভালো থাকবেন এবং ওই উল্টো দিকে তারা ভালো থাকলেই পরিবারের সকলে হাসি খুশিতে থাকতে পারবেন। সর্বোপরি বলা চলে যে মাতৃদুগ্ধ পান মা ও শিশুর মধ্যে এক পরম মানসিক ও আত্মিক বন্ধন তৈরি করে।

গানে গানে ছিলেন অরিজিৎ সিং গোত্র ছায়াছবি থেকে। প্রথমেই বলেছিলাম সাহিত্য সংস্কৃতি জগতের দুই বিখ্যাত মানুষের আজ জন্মদিন। একজনের কথা বললাম প্রমথ চৌধুরী, আরেকজনের কথা বলবো। প্রমথ চৌধুরীর কথা বলতে গিয়ে বারে বারে এসেছেন রবি ঠাকুর, তাই ঠাকুর পরিবারের আরও অন্যতম এক জাদুকরকে নিয়ে বরং আজ কথা বলা যাক, যার ছবির ভুবন যেমন রহস্যময়, তার বুড়ো আংলা খ খবর বা রাজকাহিনীর জগৎ তেমনি মায়াবী, যিনি একই সঙ্গে রঙের জাদুকর আবার শব্দের রূপকার, আমাদের সকলের প্রিয় অবন ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। আজ তাঁর 154তম জন্মবার্ষিকী। ছবি আঁকার প্রতি অবনীন্দ্রনাথের আগ্রহ ছিল প্রবল। তার শুরুর দিকের পড়াশুনো ছিল ইউরোপীয় কায়দায়। গিলহার্ডি পামার সাহেবের কাছে তিনি ওয়েস্টার্ন আর্ট শিখেছিলেন, কিন্তু ভোলেননি তাঁর নিজের শিকড়কে। বুঝেছিলেন আমাদের নিজস্ব ঐতিহ্য অজন্তা ইলোরা মুঘল রাজপুতের মিনিয়েচারের নিজস্ব ভাষা। এই সব কিছু সমন্বয়ে ভারতীয় ঘরানায় তিনি এক নতুন রূপ তৈরি করেছিলেন, যা আমাদের সকলের কাছে এখন পরিচিত বেঙ্গল স্কুল অফ আর্ট নামে। তার রূপকার অবন ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার আঁকা ভারত মাতার ছবিটি তৎকালীন পরাধীন ভারতের মুক্তির প্রতীক হয়ে উঠেছিল। ভগিনী নিবেদিতা এই ছবি দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এটি ভারতীয় শিল্পকলার এক অনন্য নবজাগরণ। তার সৃষ্টির মূল শক্তি আবেগ আর সূক্ষ্মতা, যার প্রভাব রয়েছে সাহিত্যেও। ক্ষীরের পুতুল, শাকাকার বাদি, বুড়ো আংলা পড়ে বড় হননি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। ইতিহাসকে তিনি যেভাবে ছোটদের উপযোগী করে তুলেছিলেন তার প্রমাণ পাওয়া যায় রাজকাহিনীর পাতায়। এছাড়াও তার যে স্মৃতিকথামূলক বইগুলো রয়েছে, জোড়াসাগরের ধারে, ঘরোয়া বা বাংলার ব্রত, আমাদের ফিরিয়ে নিয়ে যায় ঠাকুরবাড়ির অন্তর্মহলের সেই সোনালি দিনগুলোয়। তার শিল্প, আদর্শ, চিন্তাভাবনা আজও আমাদের অনুপ্রাণিত করে। অবন ঠাকুরের চিরন্তন সৃষ্টিসুধা আমাদের মনের মণিকোঠায় এভাবেই অক্ষয় হয়ে থাকুক। এখন শোনাব বন্ধুদের গান, শিল্পী জয়তী চক্রবর্তী।

আজ 7ই আগস্ট, এক বিশেষ দিন। আজ জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে। সুতোর বুননে লুকিয়ে থাকা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মনির্ভরতার গল্প মনে করার দিন আজ। 1905 সালের এই দিনে শুরু হওয়া ঐতিহাসিক স্বদেশি আন্দোলনকে সম্মান জানিয়ে 2015 সালে প্রথম এই দিন পালনের ঘোষণা করা হয়। দেশের তাঁত শিল্প ও তাঁতিদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং দেশীয় বস্ত্রের ব্যবহার বাড়ানো এই দিন পালনের প্রধান উদ্দেশ্য। একটা একটা সুতো দিয়ে অত্যন্ত দক্ষতা আর পরিশ্রমে দিন রাত এক করে যারা এই কাপড়গুলো বোনেন, তারাই আমাদের দেশের তাঁতি ভাই বোনেরা। ফুলিয়া শান্তিপুরের তাঁত, বিষ্ণুপুরের বালুচরি, ওড়িশার সম্বলপুরি কিংবা অসমের মুগা সিল্ক, প্রতিটি কাপড়ের ভাঁজে জড়িয়ে আছে একটা আস্ত ইতিহাস, একটা অদ্ভুত শিল্পকলা। আজকের এই আধুনিক ফার্স্ট ফ্যাশনের যুগে আমাদের এই ঐতিহ্যবাহী কুটির শিল্প কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে, তাঁত শিল্পীদের একটু ভালো রাখতে।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু বলছে সময় আর বেশি বাকি নেই, আজ সন্ধ্যায় শেষ করতে হবে। বলি কিছু কথা, ছোটবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে কি, যেখানে মা ঠাকুমাদের ঘুম পাড়ানি গানের সুরে আমাদের ঘুম আসত? এই গানের সুর, তাল, লয় আর মা ঠাকুমার হাতের স্পর্শ, এতেই যেন ঘুম এমনিই চলে আসত। বর্তমানে মধ্যবয়সী বা প্রাপ্তবয়স্কদের মধ্যে একটা কথা যেন খুবই কমন, যে রাতে ঘুম হয় না। মানসিক চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম বা দুশ্চিন্তা ইত্যাদি ধীরে ধীরে মানুষের জীবন থেকে ঘুমকে বলা মানে কমিয়ে বলা ভালো সরিয়ে দিচ্ছে। অথচ ঘুম হলো ওষুধ যা শরীর নিজের জন্য নিজেই তৈরি করে, এবং আমরা নিজেরাও জানি ঠিকমতো ঘুম না হলে শরীর কতটা ক্লান্ত হয়ে থাকে। আর এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে বর্তমানে অনেকেই স্লিপ মিউজিক অন করে ঘুমানোর চেষ্টা করছেন। গবেষণা বলছে ঘুমের সমস্যা দূর করতে মিউজিক বা

সঙ্গীতকে হাতিয়ার করা যায়। ধীরগতির কোমল সুরের মিউজিক স্নায়ুকে শিথিল করে, শরীরে আরাম এনে দেয় এবং মস্তিষ্ক রেস্ট মোডে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। পছন্দের গান বা স্লো মিউজিক কর্টিসল হরমোনের মাত্রা কমায় এবং স্ট্রেস থেকে তাকে মুক্তি দেয়। পছন্দের গান, আপনাদের প্রত্যেকের পছন্দের গান তো রয়েছেই, তা কিন্তু সকলেরই মানসিক চাপ কমায়, কমে যায় উদ্বেগ দুশ্চিন্তা। তাই এই ধরনের গান শুনলে, একটু কোমল মিউজিকের গান শুনলে কিন্তু চোখের পাতায় ধীরে ধীরে ঘুম নেমে আসে। কিন্তু এখানেও যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হল, এই মিউজিক মোবাইলে শুনলে কিন্তু সেটা ক্ষতিকারক, তা ডেকে আনতে পারে বিপদ। কারণ মোবাইলের নীল রশ্মি শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয়, আর এই হরমোন আমরা সকলেই জানি ঘুমের জন্য খুব জরুরি। তাছাড়া ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামের অবস্থায় যেতে পারে না, অর্থাৎ ডিপ স্লিপে বাধা দেয় মোবাইল। বিশেষজ্ঞরা বলছেন, ঘুমোতে যাওয়ার সময় গান শোনার অভ্যাস খুবই ভালো, কিন্তু তার জন্য এমন একটি ডিভাইস আমাদের বেছে নিতে হবে যার থেকে কোনো নীল রশ্মি নির্গত হবে না। অর্থাৎ বিছানা থেকে কিছুটা দূরে স্পিকারে গান চালিয়ে রাখা যেতে পারে, তবে তা অবশ্যই কিন্তু অল্প ভলিউমে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান কেমন লাগলো আজকের রাত সন্ধ্যায় জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com। আরেকবার বলি, মৈত্রীবন্ধু maitribondhu, maitribondhu23@gmail.com। আমাদের আকাশবাণী মৈত্রী যে ফেসবুক পেজ রয়েছে, আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে বি। আমাদের এটি একমাত্র ফেসবুক পেজ। এখানে এই পেজে যে পোস্টটি রয়েছে আজ সন্ধ্যায়, সেখানে গিয়ে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চিঠি লেখার ঠিকানাটি আরেকবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আজ সময় প্রায় শেষ, সুন্দর একটি গান রেখে যাব আপনাদের জন্য। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রীবন্ধু রমা ঘোষ। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চেষ্টা করবেন সকলকে আনন্দে রাখার। অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়র কণ্ঠে এই গানটি রেখে গেলাম বন্ধুদের জন্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নবনীতা রাহা।

0: নজরে।
1: মহিলাদের এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিল এশীয় ক্রিকেট সংস্থা অর্থাৎ ACC। এশিয়ান গেমস এবং ব্রাজিলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলবে ভারতের দুটি আলাদা আলাদা ফুটবল দল। ডুরান্ট কাপে আজ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেলে ভারতকে পেরোতে হবে লম্বা সাফল্যের পথ। আবার জয় পেলেন আর প্রজ্ঞানন্দ। ক্লাবের জার্সিতে আবারও সফল লিওনেল মেসি। বিশ্বকাপে সোনার বলজয়ী রড্রিকে দলে নিতে চায় বার্সেলোনা, আবার রিয়াল মাদ্রিদও চলছে বড়সড় তরজা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। প্রতিদিনের মতো আজও ক্রীড়াঙ্গনের শুরুতেই এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলোতে।

0: when you hear that beat.
1: এবার চোখ রাখবো আতশ কাচের তলায়, দেখে নেব বিস্তারিত খবর।
2: আতশ কাচের তলায়।
1: মহিলাদের এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিল এশীয় ক্রিকেট সংস্থা অর্থাৎ ACC। 28 আগস্ট থেকে দুবাইয়ে এই প্রতিযোগিতা শুরু হবে। হংকং বনাম তাইল্যান্ড ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে। 5ই সেপ্টেম্বর হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপে সব ম্যাচ হবে ফ্লাড লাইটের আলোয়। 13ই সেপ্টেম্বর ফাইনাল, সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত 8টা থেকে হবে ম্যাচগুলি। ভারত রয়েছে গ্রুপ এ তে। 30শে আগস্ট প্রথম ম্যাচ খেলবেন হরমনপ্রীত কৌররা, প্রতিপক্ষ তাইল্যান্ড। 3রা সেপ্টেম্বর ভারতের দ্বিতীয় ম্যাচ হংকং এর বিপক্ষে। 5ই সেপ্টেম্বর প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ বি তে বড় ম্যাচ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যে হবে, সেই ম্যাচ হবে 6ই সেপ্টেম্বর। সেই গ্রুপের বাকি দুটি দল হল ইন্দোনেশিয়া এবং আমিরশাহী। গ্রুপ পর্বে প্রতিটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রথম দুটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। এই নিয়ে ষষ্ঠবার মহিলাদের এশিয়া কাপ টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে। শ্রীলঙ্কা গতবারের বিজয়ী। বাংলাদেশ 2018 এশিয়া কাপ জিতেছে। বাকি তিনবার 2012, 2016 এবং 2022 সবচেয়ে বেশি বার এশিয়া কাপ জিতেছে কিন্তু ভারত। ক্রিকেট থেকে এবার ভারতীয় ফুটবলের আসরে। জল্পনা একটা ছিলই, সেই জল্পনায় শিলমোহর পড়েছে ফিফা অনূর্ধ্ব-15 বিশ্বকাপে ভারতের কোচ ভিভিয়ানো ফার্নান্ডেজ, আর ম্যানেজার হিসেবে দেখা যাবে রঞ্জিৎ বাজাজকে। গতকাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মূল প্রশ্ন ছিল কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য এশিয়ান গেমসে কি যাবে ভারতীয় দল নাকি যাবে না। এবার সে ব্যাপারে মুখ খুলল ফেডারেশন। পাশাপাশি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে কোন দল খেলবে সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে AIFF। বৃহস্পতিবার নয়াদিল্লির ফুটবল হাউসের মিটিংয়ে ঠিক হয়েছে 3রা অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। একই সঙ্গে 24শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসেও অংশ নেবে ভারত। দুটি ক্ষেত্রে সূচি মিলে যাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে ভারতীয় দল কি হবে বা কেমন হবে বা কি করে খেলবে। এই উত্তর পাওয়া গিয়েছে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে। আলাদা দুটি দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে AIFF। কার্যকরী কমিটির মতে ব্রাজিলের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেললে ভারতীয় ফুটবলাররা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ক্ষমতা যাচাই করার সুযোগ পাবেন। তাই ব্রাজিল ম্যাচ এবং এশিয়ান গেমস দুটি প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার কথা ফিফাকে সরাসরিভাবে জানানো হবে ভারতের পক্ষ থেকে, এবং এক্ষেত্রে দুটি দল হল একমাত্র স্বাভাবিক সমাধান। অন্যদিকে ভারতের অনূর্ধ্ব-15 পুরুষ দলের

হেড কোচ হিসেবে ভিভিয়ানো ফার্নান্ডেজের নাম অনুমোদন করেছে কার্যকরী কমিটি। এবারই প্রথম অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের আয়োজন করছে ফিফা। এই প্রতিযোগিতা যতটা না প্রতিদ্বন্দ্বিতামূলক, তার থেকেও বেশি ফুটবলকে কেন্দ্র করে ফেস্টিভ্যালের চেহারা দিতে চাইছে ফিফা। সেই কারণেই ফিফার অন্তর্ভুক্ত দেশ যে কটা রয়েছে সবাইকে এই জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। সেই কারণেই অক্টোবর মাসে আজারবাইজানে অনুষ্ঠিত এই জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ভারতীয় দল। সেখানে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিয়ানো। টেকনিক্যাল কমিটির অনেকেই তার পক্ষে রায় দিয়েছিলেন।

আজ ডুরান্ট কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল নামছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এটি ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই সাউথ ইউনাইটেড আবার শেষ ম্যাচে মোহনবাগানের কাছে 0-8 গোলে হেরে গিয়েছিল। গত সিআইএসএফ ম্যাচে যে দল খেলিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনিও হাভাস, সেই দলের থেকে আজ খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রক্ষণে আনোয়ারের পাশে নবাগত বিদেশি নাচো মনসালভের খেলার সম্ভাবনা রয়েছে। নাচো খেললে রক্ষণভাগের শক্তি বাড়বে লাল হলুদের। এমনকি সদ্য ইস্টবেঙ্গলে যোগ দেওয়া আরেক বিদেশি ক্রিস ইকোনমেরিসকেও স্কোয়াডে রাখতে পারেন হাবাস, তবে প্রথম একাদশে তার থাকার সম্ভাবনা খুবই কম। বড় ম্যাচ হারের পর সিআইএসএফ কে 8-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ট পরের পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও কিন্তু রয়েছে ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্ব থেকে 6টি গ্রুপের সেরা 6টি দল এবং 2টি দ্বিতীয় সেরা দল পরবর্তী পর্বে যাবে। এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সেই সম্ভাবনা যথেষ্ট থাকলেও অঙ্কের বিচারে অন্য দলগুলোর সঙ্গে শেষ ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী পর্বের সম্ভাবনা উজ্জ্বল করতে হলে আজ বড় ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। আপাতত ডুরান্ট বড় ম্যাচ ছাড়া খুব কঠিন প্রতিপক্ষের সামনে এখনও পর্যন্ত পড়েনি ইস্টবেঙ্গল। তার উপর 12 আগস্ট ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 কোয়ালিফায়ারের ম্যাচে নামছে লাল হলুদ শিবির। এখন দেখা যাক ইস্টবেঙ্গল পরপর এই চ্যালেঞ্জগুলো সামলে উঠতে পারে কি না।

ফুটবল থেকে আবার একটু ক্রিকেটে। 2025 থেকে 27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ওভালে। ফাইনালে উঠতে হলে ভারতের যাত্রাপথ এখনও বেশ কঠিন। এই আসরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে 0-2 ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের আর কোনো ভুল করার সুযোগ নেই। বর্তমান আসরে ভারতের আরও 9টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে, যা তাদের ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে। এই চ্যালেঞ্জ শুরু হবে আগামী 15 অগস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। 2025 থেকে 2027 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ওভালে। ফাইনালে উঠতে হলে ভারতের যাত্রাপথ এখনও বেশ কঠিন। এই আসরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে 0-2 ব্যবধানে শোচনীয় পরাজয়ের পর শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের আর কোনো ভুল করার সুযোগ কিন্তু নেই। বর্তমান আসরে ভারতের আর 9টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে, যা তাদের ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে। এই চ্যালেঞ্জ শুরু হবে আগামী 15 অগস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। WTC পয়েন্ট টেবিলে মোট পয়েন্টের পরিবর্তে শতাংশ পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয়। এই পর্যন্ত 9টি ম্যাচ খেলে ভারত 4টি জয়, 4টি পরাজয় এবং 1টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে তাদের প্রাপ্ত শতাংশ পয়েন্ট 48.15। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় ভারতকে অনেকটাই পিছিয়ে দিয়েছে, যার ফলে শুভমান গিলের দলের জন্য প্রতিটি আসন্ন ম্যাচই এখন বাঁচা মরার লড়াইয়ে কিন্তু পরিণত হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

গতকাল এক রাউন্ড বাকি থাকতেই ভারতের আর প্রজ্ঞানন্দ গ্র্যান্ড চেস ট্যুর সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজ 2026-এর শিরোপা জিতে নিয়েছিলেন। পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের শুরু থেকেই প্রজ্ঞানন্দ এগিয়েছিলেন এবং উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভোকির সিন্ডারভ লড়াই করেও শেষ পর্যন্ত 1.5 পয়েন্টের ব্যবধানে হেরে যান, অর্থাৎ প্রজ্ঞানন্দ জয় ছিনিয়ে নেন। প্রজ্ঞানন্দ কিন্তু দুর্দান্তভাবে এই জয় পেয়েছেন, একথা বলাই যায়।

0: ফুটবল ক্রিকেট দাবা হয়ে এবার আমরা চলে যাব টেবিল টেনিসের আসরে। কলকাতায় ছোট ছোট ছেলে মেয়েদের টেবিল টেনিস প্রতিযোগিতার কথা শুনব আমরা। একটি প্রতিযোগিতায় বিভিন্ন কচিকাচাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের প্রশিক্ষকদের সঙ্গেও কথা বলেছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। আসুন শুনি সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন টেবিল টেনিস নিয়ে।
1: দক্ষিণ কলকাতার সিএলটিতে হয়ে গেল ছোটদের জন্য সিএলটি টেবিল টেনিসের 47তম টুর্নামেন্ট। এবার সারা বাংলা প্রতিযোগিতায় ছিল বালক এবং বালিকাদের 4টি করে বিভাগ, যথাক্রমে অনূর্ধ্ব 9, 13 এবং 16। এছাড়া শুধু সিএলটির শিক্ষার্থীদের জন্য ছিল আলাদা প্রতিযোগিতা। আলাদা প্রতিযোগিতা হয় সিএলটির বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীদের নিয়েও। আরেকটি প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যা ভারতী স্কুলের বিভিন্ন শাখার ছাত্রীরা। সব মিলিয়ে প্রায় 300 প্রতিযোগী ছিল। 4 দিনের এই টেবিল টেনিস প্রতিযোগিতা ঘিরে ছোটদের উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ছোটদের উৎসাহ দিতে হাজির ছিলেন পদ্মশ্রী অলিম্পিয়ান টেবিল টেনিস তারকা মৌমা দাস, প্রাক্তন খেলোয়াড় অর্জুন। এখন শুনব অন্যতম উদ্যোক্তা রবি চট্টোপাধ্যায় কি বললেন।
2: 1979 সালে আমাদের চিলেসলি থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত সমর চট্টোপাধ্যায় এবং অসিত মৈত্র দুজনে ঠিক করেন যে শিশু বর্ষে শিশুদের নিয়ে কিছু একটা করবার জন্য। তাই আমরা এই প্রতিযোগিতা শুরু করি 1979 সালে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চিলড্রেন্স থিয়েটারের নামে এই টুর্নামেন্ট করান, যেটা আজকে 47 বছর একইভাবেতে এটা আমরা করতে পেরে নিজেরা খুব গর্ব অনুভব করি। এবং বাংলার বহু টেবিল টেনিস প্লেয়ার তার জীবনের প্রথম জয়ের স্বাদ পেয়েছে এই সিএলটি টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। খুব বড় কথা যে আজকের মৌমা দাস পদ্মশ্রী, সে 5 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন, ঠিক ইকুয়ালি সিএলটিরও 5 বারের সে চ্যাম্পিয়ন, আজকে পুরস্কার বিতরণীতে এসে আমাদের গর্বিত করেছে। আমরা ভীষণ রকম আপ্লুত যে এই চ্যাম্পিয়নশিপ করতে পারার জন্য।
1: সিএলটি সচিব শঙ্কর মুখোপাধ্যায়ের কথায়,
3: যদিও আমরা এটা আমাদের 47 বছর, অথচ আমরা বলতে কিন্তু আবার আমাদের সিএলটির 75 বছরের সেলিব্রেশন আমরা করছি, তার মানে হচ্ছে আমাদের যখন সিএলটি শুরু হয় তখন কয়েকটা মুষ্টিমেয় যেমন নাচ গান ছবি আঁকা এই নিয়ে আমাদের শুরু হয়। তারপরে দীর্ঘ 40 বছর পরে আমরা এই টেবিল টেনিস শুরু করি, সেখান থেকে অবিচ্ছিন্নভাবে আমাদের এই সিএলটির টেবিল টেনিসের চ্যাম্পিয়নশিপ চলছে। যেটা সব থেকে বড় কথা, আমাদের শুধু সুস্থ বাচ্চারা নয়, যারা সমস্ত স্পেশাল চাইল্ড যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, তাদের ভিতরেও আমরা এই খেলাধুলোটাকে ঢুকিয়ে দিয়ে তারা যে কি আনন্দ করে খেলে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের ইচ্ছা রইল এই রকম ভবিষ্যতে যদি আরও কিছু আমরা কোনো ইভেন্ট পাই আমরা এই বাচ্চাদের ভিতরে ছোট।
1: প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আমাদের জানালেন,
4: কোথায় থাকো?
5: ঢাকুরিয়া।
4: কি জিতলে আজকে, কোন বিভাগে চ্যাম্পিয়ন হলে?
5: আন্ডার 15 সিএলটি বয়েজ।
4: কেমন লাগছে?
5: ভালো।
4: খেলা কেমন হলো?
5: টাফ।
4: আর কি হতে চাও ভবিষ্যতে? টিটি খেলতে চাও আরো ভালো করে? তোমার নাম কি?
5: আমার নাম ঈশান ভট্টাচার্য।
4: তুমি কি জিতেছো?
5: আমি আন্ডার 11 আর আন্ডার 13 এ সিএলটিতে জিতেছি।
4: কি কোথায় থাকো তুমি?
5: আমি চেতলায় থাকি।

0: আর কি হতে চাও, টিটি খেলা কেমন লাগে?
1: আমি চাই যে আমি একদিন ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়াকে ন্যাশনালে জেতাবো এবং আমাদের দেশের নামকে উজ্জ্বল করবো।
0: আমার প্রিয় খেলোয়াড় কে?
1: আমার প্রিয় খেলোয়াড় শরৎ কমল।
2: বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরাও এই বিভাগে চ্যাম্পিয়ন হয়। তাদের কোচ জানালেন,
3: আমি কিঞ্জল রয় যে চ্যাম্পিয়ন হয়েছে ওর কোচ পার্সোনালি আমি।
0: আপনার নাম?
3: মেন আমার নাম হচ্ছে শুভেন্দু শেখর চ্যাটার্জি, কিন্তু স্যার বলে সবাই চেনে। আমার নিজস্ব সুইমিং ক্লাস আছে হিদুপুরে, স্যাটারডে স্যাটারডে আমি স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করি। তা আদার্স যত অল স্পোর্টস এর উপর আমি প্র্যাকটিস করাই। তা কিঞ্জল রয় আমার খুব পুরনো, ও রিসেন্ট আহমেদাবাদ গেছিলো গুজরাটে, সেইখানে ও চ্যাম্পিয়ন হয়েছে 50 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে, আর 100 মিটার হচ্ছে সাইক্লিংয়ে, এবং ও গত বছর লাস্ট ইয়ার সিএলটিতে চ্যাম্পিয়ন হয়েছে। তা আমার কাছে ও সারাক্ষণই ও প্র্যাকটিস করে নানা রকম স্পোর্টস আইটেমের উপর। সেই হচ্ছে ব্যাপার।
0: টেবিল টেনিসে
3: ও লাস্ট ইয়ারেও চ্যাম্পিয়ন হয়েছে, এবারেও চ্যাম্পিয়ন হয়েছে।
0: আচ্ছা, এই স্পেশাল চাইল্ডের যে খেলার প্রতি আকর্ষণ সেই বিষয়টাকে
3: আমি একজন এডুকেটর এবং আমি স্পেশাল চাইল্ডের জুলিয়ান ডে স্কুলের আমি স্পোর্টস টিচার। তা আমি এটাকে ভীষণ ছোটবেলা থেকেই আমার একটা শখ ছিল যে আমি এদের নিয়ে কাজ করব, স্পেশাল চাইল্ড হাইপার স্টুডেন্ট থেকে শুরু করে ইয়ে সব। তা এরা খুব ভালো জায়গায় পৌঁছায় এবং এদের উপর খাটতে হবে আমি এটা মনে করি, কিন্তু এদেরকে বকে জোকে মেরে দিয়ে কোনো কাজ হবে না, অথচ এরা ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেটও হবে না। কিন্তু আমরা চাই এদের স্কিল পাওয়ারটাকে তুলে ধরতে, সেই স্কিল পাওয়ার আমার কিঞ্জল রয় থেকে শুরু করে আরও আমার অনেক স্পোর্টস আছে, এরা প্রত্যেকটা ইভেন্টেই ওরা কিন্তু পারফর্ম করে থাকে।
2: এদিন হাজির ছিলেন মৌমা দাস, তিনি আগামী প্রজন্মের উদ্দেশ্যে বললেন,
4: খুবই ভালো লাগছে, কারণ নর্মালি আমি একটু আগে একটা বাচ্চার দুটো বাচ্চা খেলছিল, একটা বাচ্চা মনে হয় হাওড়া যে জিতলো, দেখছিলাম যে ওর রাবারটাও ফ্যান্টম লাগিয়েছে, মানে মনে হয় মানিকার খেলা দেখে ডেফিনেটলি হয়তো ওরও ইচ্ছা হয়েছে মানে এরমভাবে গ্রু, বাট ভালোই খেলছিল। মানে এইসব বাচ্চাদের ধরে ভালো করে, মানে এটাই তো গ্রাসরুট লেভেল থেকে যেটা আমরা শিখে এসেছি আর কি, সেই জিনিসটা করতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে এখনকার বাচ্চারা বেশি হারিয়ে যাচ্ছে বিকজ তারা প্যারেন্টসরাও ডিসিশন মেকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যেমন কোচদের ওপর একটা ভরসা ছিল বাবা মায়েদের, যে এখনও অবধি আপনি হয়তো বলে বিশ্বাস করবেন না আমার মা বোঝেই না আমি কী খেলতাম, আমি ছেড়েও দিলাম খেলা এরম আর কি। তো সেই জন্যে কোচের ওপর ওই বিলিভনেসটা তো রাখতে হবে, মানে যেটা দরকার। আর খুব কুইকলি তারা রেজাল্ট চাইছে, যেটা একদমই পসিবল না, মানে আপনি যতটা সময় দেবেন তারপর অনেক পরে গিয়ে রেজাল্টটা আসবে, এটাই ভাবা উচিত। এই জন্যে বাচ্চাদেরকে যদি এত প্রেশার, মানে পড়াতেও ভালো হতে হবে, খেলাতেও ভালো হতে হবে, তারপর তো আদার্স রয়েছে, দেন ইট ইস ভেরি ডিফিকাল্ট। তবে এইসব যে বাচ্চারা সিএলটি থেকে গেছিলো, আমি প্রত্যেকবারই সময় পেলে আসি, যেটু আমাকে বলে খুব ভালো লাগে। কিন্তু এটা তো আজকে না, অনেক বছর মানে কিছুদিন দেখি কি বাচ্চাগুলো আর হারিয়ে গেছে, আবার নতুন মুখ, মানে সেটাই, মানে একসময় বেঙ্গল টেবিল টেনিস মানে বেঙ্গলের যে রমরমা ব্যাপারটা ছিল, যে এখন কিন্তু অন্য স্টেট অনেকটা বেটার পারফর্ম করছে। তো সেটাই মানে মানে আমি বাইরেও বলছিলাম না যে অনলি বেঙ্গল, বাইরেও তো যখন খেলতে গিয়ে দেখি বাবা মারা স্পেশালি ক্যাডেট মানে আন্ডার 11-13 এখন তো অনেক ক্যাটাগরি করে দিয়েছে, ওখানে পারলে বাবা মারাই আর কি নেমে পড়ছে, মানে সবই মানে এটা করো ওটা করো সেটা করো, তাহলে কোচকে রাখা কি দরকার? তারাই যদি এতটাই জানেন তো কোচকে দেন, সেটাই মানে তারা ভাবছি কি আমরা স্পেন করছি অ্যামাউন্টটা ওটা কেন তাড়াতাড়ি, তো পসিবল না না, কারণ আমরা ইভেন হয়তো তারাও অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন, তো তারাও আস্তে আস্তে রেজাল্ট পেয়েছে। তো সেটাই, হ্যাঁ, এবার একটা বাচ্চা একটা জায়গায় পৌঁছে গেলে তখন সে ঠিক করতে পারে, সে আরও খেলবে বা অন্য লাইনে যাবে, তখন তো তার সেই ক্ষমতাটা চলে আসবে, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে। বাট একটা সার্টেন এজ অবধি তো প্যারেন্টসকে তো ফুললি গাইডেন্স দিতেই হয়। যেমন আমি ফর এক্সাম্পল, আমি আমার মেয়ে এখন 6 ইয়ার্স 5 মান্থস, তো ও 1 মাস খেলছে টেবিল টেনিস, 1 মাস খেলছে ব্যাডমিন্টন, 1 মাস খেলছে, 1 মাস করছে ডান্স, কিন্তু আমরা কি সবেতেই ও যেটা বলছে আমরা দিচ্ছি, যে কারণ ওর সেই ব্রেনে এখনও বুদ্ধিটাই হয়নি যে কোনটা অ্যাকচুয়ালি, ইভেন আমরাও বুঝতে পারছি না কোন দিকে যাবে, তো ও যেটা এনজয় করতে চাইছে আমরা এখন সেটাই সাপোর্ট করছি। হ্যাঁ, কিন্তু ওখানেও একটা যেখানে লেভেল হবে সেখানে আমাদের জায়গাটাকে ওকে শুনতে হবে, সেই সেটা ইট উইল টেক টাইম, বাট এখন আগে আমাকে দেখতে হবে যে বাচ্চাটা এক্স্যাক্টলি কোন পথটা ধরছে, না সেই সাপোর্টটা তো আমাদেরকে দিতে হবে। এখন আমিও প্যারেন্টস একদম বাচ্চার মা, তো সেখানে আমি দেখি অনেক বাচ্চা এত ভালো খেলে বাট হারিয়ে যায় কোথাও, খুব খারাপ লাগে। আর

0: এখন কি আমরা যেমন এখন এর দিন দিনে দিনে চেঞ্জ হচ্ছে, এখন আমাদের সময় যেমন এইসব ফোনই ছিল না, বাবার কাছে ফোন থাকতো যে কিপ্যাড ফোনগুলো, এখন সব বাচ্চারা মানে এডুকেশন সিস্টেমও কিছু কিছু হচ্ছে মোবাইলে পড়া নেই আর কি, এইটা অনেকটা এফেক্ট পড়ছে। যে তারপর ধরুন যেমন কোভিডের সময় ঠিক আছে, কিছু এরকম সার্টেন মোমেন্ট থাকে তখন ওটাকে অ্যাগ্রিড করা যায়, বাট যতক্ষণ আপনি ফিজিক্যালি যে অনলাইনে ক্লাস হয়, অনলাইনে কখনো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় আমার তো মনে হয় না, যতক্ষণ আপনি জিনিসটা নিজে গিয়ে করছেন সবার সাথে করছেন। আর এখন একটা টেবিল টেনিসে নতুন ইয়ে হয়েছে, এটা হয়তো অনেকে সাপোর্ট করছে, মেবি হয়তো আমি এখন ভেটারেন, তারা হয়তো এটা বলতেই পারে, না খোঁজ করতেই পারে যে পার্সোনাল কোচ চাই, পার্সোনাল মেন্টাল ট্রেনার চাই, পার্সোনাল ফিজিক্যাল ট্রেনার চাই, কিন্তু অ্যাজ এ আমি ফিল করি বাচ্চা যত বেশি সবার সাথে খেলবে না, তাহলে ওর নিজের ভুলটাও দেখবে, অনেক রকম ভ্যারাইটি অফ প্লেয়ার্স পেয়ে যাবে প্র্যাকটিস পার্টনার। তারপর তো কোচরাই রয়েছে, কারণ আজকে কোচরা যেই জায়গায় তারা তো একটা যোগ্যতা অর্জন করে এসছে বলেই না তারা আজকে কোচ, তো আমার সেটাও মাথায় রাখতে হবে। তবে আমি এটাই বলবো, এখন মানে অনেক কোচের সাথে আমার কথা হয়েছে, তারা সবাইকেই প্যারেন্টসে নিয়ে খুব আর কি স্ট্রাগল করছে, মানে বাচ্চাদের কথা হলেই আগে তাদের মনে হয় তারা বলে, অনেক সময় বলেও ফেলেছে আমাকে, আমি তার নাম বলছি না, সে বলেও ফেলেছে আগে তো আমাদের প্যারেন্টসের ট্রেনিং দিতে হবে, মানে সেটাই। বাট আমি চাই যে আগে যেন বেঙ্গল ডমিনেট করতো সেই জিনিসটা আবার যেন ফিরে আসুক। তারপর তো দেখুন আগে এত সাপোর্ট ছিল না, আগে যতটা করতো আমরা তার মধ্যেই করেছি, এখন সেন্ট্রাল বেঙ্গল এত ভালো সাপোর্ট করছে স্পোর্টসে, ডেফিনেটলি কিছু করা উচিত, এরকম সুযোগ তো বারবার আসে না। না
1: শুনলেন সিএলটি টেবিল টেনিস নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।
2: হ্যাঁ বন্ধুরা, অঞ্জন চট্টোপাধ্যায়ের সম্পাদনায় আপনারা শুনলেন একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন, টেবিল টেনিস নিয়ে, বাচ্চাদের টেবিল টেনিস নিয়ে বেতার প্রতিবেদন শুনলেন আপনারা। এবার আমরা চলে যাব অন্যান্য খবরে, আর চোখ রাখব প্রথমেই ইতিহাসের পাতায়। 2016 সালে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি 100 মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা পেয়েছিলেন আজকের দিনে, 57.13 সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি, রিও ডি জেনেরোতে আজকের দিনেই এই বিশেষ রেকর্ডটি তিনি করেছিলেন। একই দিনে 400 মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছিলেন আমেরিকার মহিলা সাঁতারু কেটি লিডিকি, 3 মিনিট 56.46 সেকেন্ডে 400 মিটার ফ্রিস্টাইল শেষ করেছিলেন সেদিন কেটি। জলে সেবার একই দিনে আরও একটি রেকর্ড গড়েছিলেন বিশ্বখ্যাত এক সাঁতারু, তিনি আর কেউ নন স্বয়ং মাইকেল ফেলপস, তিনি 4x100 মিটার পুরুষদের ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন, অর্থাৎ তার দল সেবার 4x100 মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিল, তার ফলে সে বছরই তিনি রেকর্ড গড়েছিলেন অলিম্পিক্স সোনা জেতায়, তিনি 19তম স্বর্ণপদকটি জয় করেছিলেন সেই দিনে, অর্থাৎ আজকের দিনে ঠিক 10 বছর আগে, অর্থাৎ 2016 সালের আজকের দিনে মাইকেল ফেলপস তার অলিম্পিক্সের 19তম সোনাটি জিতেছিলেন। জল থেকে উঠে আবার ক্রিকেট মাঠে, কয়েকদিন আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন আজিঙ্কিয়া রাহানে, তার 10 দিনের মধ্যেই আবার 22 গজে ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক, নতুন একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিনি। 30শে জুলাই এই ঘোষণার পর আবার তিনি ফিরে এসেছেন আর চুক্তিবদ্ধ হয়েছেন বিদেশের একটি ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে, নতুন শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগে খেলবেন এবার রাহানে, নেদারল্যান্ডসের ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন তিনি, অ্যামস্টারডামের ফ্লেমসের হয়ে খেলবেন, তাদের রাহানের সঙ্গে চুক্তির কথা সরাসরিভাবে ঘোষণা করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়। নতুন প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বসিত রাহানে তিনি বলছেন, ক্রিকেট তাকে অনেক কিছু দিয়েছে, তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের দায়িত্ব হল খেলাটাকে আরও বেশি শক্তিশালী করে তোলা, ইউরোপে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আগামী দিনে ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হতে পারে ওই অঞ্চল, ভারতের হয়ে 85টি টেস্ট, 90টি একদিনের ম্যাচ এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন রাহানে, আন্তর্জাতিক ক্রিকেটে তার 8000-এর বেশি

রান রয়েছে। সব মিলিয়ে 15টি শতরানের মালিক তিনি। 2020-21 মরশুমে রাহানের নেতৃত্বেই 2-1 ব্যবধানে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত। পিছিয়ে পড়ার পরেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতান অধিনায়ক রাহানে। এহেন রাহানে আবার নতুন অধ্যায় শুরু করছেন, সেদিকে কিন্তু নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

আবার একটু ফুটবলে, আর ফুটবল মানে এবার ফুটবলের মহাতারকার কথায়। বিশ্বকাপের মঞ্চ থেকে ক্লাব ফুটবলে রেকর্ডের পালা অব্যাহত, ফিরেই গোল পাননি অবশ্য, কিন্তু অপেক্ষা মাত্র এক ম্যাচের। ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচেই গোল পেলেন লিওনেল মেসি, গড়লেন আরও একটি রেকর্ড। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ক্লাব ফুটবলে, সেখান থেকেই শুরু করলেন আর্জেন্টাইন তারকা। বৃষ্টি এবং বজ্রপাতের জন্য ম্যাচে সাময়িক বিঘ্ন ঘটলেও মেসির দুরন্ত পারফরমেন্সে পিছিয়ে পড়েও লিগস কাপে জয় তুলে নিল ইন্টার মায়ামি। গত রাতে নিউ স্টেডিয়ামে অ্যাটলেটিকো সান লুইসকে 4-2 গোলে হারিয়ে টানা অষ্টম ম্যাচে অপরাজিত থাকল মায়ামি। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে গোল পাননি মেসি। ম্যাচের 11 এবং 44 মিনিটে গতকাল জোড়া গোল করে মায়ামির জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্টও। জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করলেন লিওনেল মেসি। 12 ম্যাচে মেসির গোল সংখ্যা এখন 14, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার থেকেও বেশি।

বিশ্বকাপে সোনার বল জয়ীকে নিয়ে এবার এল ক্লাসিকো। রদ্রিকে দলে নিতে কোমর বেঁধে নেমে পড়েছে স্পেনের দুই বড় ক্লাব রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা। ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিতে রিয়েল কর্তৃপক্ষ অনেক আগেই প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষের কাছে। পরে লড়াইয়ে নেমে দৌড়ে এগিয়ে গিয়েছে এখন অনেকটাই বার্সেলোনাও। 2019 থেকে ম্যানচেস্টার সিটিতে রয়েছেন রদ্রি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে গত কয়েক বছরের সাফল্য যে এনে দেওয়া হয়েছে তাতে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তার। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত রদ্রি বিশ্বের যে 11 জন ফুটবলার বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি অর জিতেছেন তাদের মধ্যে অন্যতম এই রদ্রি। এবার স্পেনের বিশ্বজয়ের অন্যতম কারিগর তিনি। 2026-27 মৌসুমে সিটির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। তারপর তাকে পেতে ঝাঁপিয়েছে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে স্প্যানিশ ফুটবলারকে যে ম্যানচেস্টার সিটি ছেড়ে দেবে এমন নিশ্চয়তা কিন্তু এখনো পাওয়া যায়নি। স্পেন অধিনায়ক শেষ পর্যন্ত কোন ক্লাবে যাবেন তা নিয়ে আগ্রহ রয়েছে ফুটবল প্রেমীদের। একসময় অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতেন রদ্রি। তার ফুটবলার হয়ে ওঠার পেছনে অ্যাটলেটিকোর একাডেমির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রদ্রি আবার কয়েক বছর আগে রিয়েলের বিশ্বের সেরা ক্লাব বলেছিলেন রিয়েল মাদ্রিদকে। রিয়েলে খেলার ইচ্ছেও জানান সে সময়। তবে এই মুহূর্তে তিনি রিয়েল মাদ্রিদ না বার্সেলোনা কোন ক্লাবে খেলবেন সেটা অবশ্য সময়ই বলবে।

বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় প্রায় শেষ হয়ে আসছে। তবে তার আগে আপনাদের বলে দিই ফুটবলেরই আরেক বড় ফ্লু ফুটবলারের কথা। তিনি আর কেউ নন, তিনি হলেন মোহাম্মদ সালাহ। তিনি এবার তুরস্কের ফুটবল ক্লাবে খেলতে যাচ্ছেন, এবং তাও প্রথম সারির ক্লাব নয়, একেবারে চতুর্থ সারির ক্লাব। কেন খেলছেন, কিসের জন্য খেলছেন, সে কথা এখনো জানা যাচ্ছে না। তবে তিনি কিন্তু প্রথম সারির ক্লাব ছেড়ে তুরস্কের ক্লাবে খেলতে যাচ্ছেন। আজ ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ, তবে আপনারা কিন্তু ক্রীড়াঙ্গন কেমন লাগছে সে কথা জানিয়ে আমাদের ইমেল করতে ভুলবেন না, aircolkatasports@gmail.com এই আইডিতে। aircolkatasports@gmail.com এই আইডিতে।

ক্রীড়াঙ্গন সম্বন্ধে আপনারা আপনাদের যাবতীয় মতামত জানাতে পারেন। আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, আবার ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে কথা হবে আগামীকাল।

0: শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন নবনীতা রাহা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের, যে সমস্ত মানুষ যারা কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন, বিশেষ করে আমরা যারা গ্রামীণ এলাকায় থাকি, গ্রামীণ এলাকার কথা বলতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু বাড়ি, এমন কিছু পরিবেশ, যেখানে প্রতিটা বাড়িতে আপনি যদি কল্পনা করেন একটি পুকুর রয়েছে, পুকুরের মধ্যে হাঁস চড়ে বেড়াচ্ছে, আবার সেই পুকুর পাড়ে দেখবেন দুই একটি ছাগলও বাঁধা রয়েছে, আবার কারো কারো বাড়িতে গরু তো থাকেই। মোটামুটি গ্রাম বাংলার একটি সামগ্রিক চিত্র আমরা যদি কল্পনা করি এমনটাই ভেসে ওঠে। আর এই সমস্ত গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজনরা থাকেন, তাদের যে গৃহপালিত পশু যেগুলো থাকে বাড়িতে, সেগুলো বছরের বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং তাদের সঠিক চিকিৎসা না করাতে পেরে অনেক ক্ষতির সম্মুখীন হন কৃষক বন্ধুরা। আজকের আমরা আমাদের আসরে আলোচনা করব গৃহপালিত পশুর জীবাণুঘটিত রোগ ও তাদের প্রতিকার। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে পেয়েছি যুগ্ম অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও প্রাণী স্বাস্থ্য অধিকার ডক্টর অনিমেষ সিকদার। ডক্টর সিকদার, আপনাকে আজকের আসরে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত। ডক্টর সিকদার, শুরুতেই আজকের আমরা জানতে চাইব যে আমরা বললাম যে গৃহপালিত পশু অনেক হতে পারে, কিন্তু যদি আপনার থেকে জানতে চাই যে গৃহপালিত পশু বলতে আমরা কোন কোন পশুগুলোকে ঠিক বলব।
2: আমরা এখানে মূলত গ্রামীণ অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত প্রাণী, অর্থাৎ সাধারণভাবে একজন গ্রামবাসী, একজন চাষি তার বাড়িতে যে সমস্ত প্রাণী তারা পালন করেন, মূলত গরু, ছাগল, হাঁস, মুরগি, শূকর এবং মহিষ, এইগুলোকে আমরা মূলত গৃহপালিত প্রাণী হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এবং সেই প্রাণীদেরই বিভিন্ন রকমের যে রোগ ব্যাধি, সেই নিয়ে আলোচনার জন্য আজকে আমরা এখানে।
1: একদম তাই। এবারে সংক্রামক রোগ, আমরা তো রোগ তো অনেক রকমের হতে পারে, আমরা সংক্রামক রোগ বলছি, সংক্রামক রোগ বলতে কি বোঝাতে চাইছেন?
2: আসলে সংক্রামক রোগ, আমরা প্রাণীদের সংক্রামক রোগ সেগুলোকেই বলি যেগুলো বিভিন্ন জীবাণু দ্বারা সংঘটিত হয়, সংক্রমিত হয়। জীবাণু বলতে আমি ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, বিভিন্ন রকমের জীবাণু। এবং সংক্রমিত একটি প্রাণী, সেই প্রাণী থেকে আরেকটি প্রাণী সংক্রমিত হয় অত্যন্ত দ্রুত, এই সংক্রামক রোগ আমরা তাকেই বলি, অর্থাৎ যা জীবাণু দ্বারা সংঘটিত হয় এবং দ্রুত এক প্রাণী থেকে আরেক প্রাণীতে সংক্রমিত হয়ে সেই প্রাণীটিকেও আক্রান্ত করে।
1: বেশ, আমাদের যে সমস্ত গৃহপালিত পশুগুলো থাকে বাড়িতে, তারা কি কি সংক্রামিত রোগে আক্রান্ত হতে পারে?
2: আমাদের সারা বছর যে বিভিন্ন রকমের রোগের প্রতিকার এবং প্রতিরোধ আমাদের করতে হয় গৃহপালিত পশুদের ক্ষেত্রে, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যাকে আমরা গ্রামীণ ভাষায় বলি খুরিয়া বা এঁসো রোগ। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এছাড়া হয় গলা ফোলা রোগ, অর্থাৎ হেমোরেজিক সেপ্টিসিমিয়া, বা সংক্ষেপে আমরা যাকে বলি এইচএস বলি, গলা ফোলা রোগ, এটাও গরুর হয়। ব্ল্যাক কোয়ার্টার বা পা পচা রোগ বলি, যাকে সংক্ষেপে আমরা বিকিউ বলি, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটিও কিন্তু গরু, অর্থাৎ গরুর সাধারণত অল্প বয়সী যে বাছুর তাদেরই হয় এটা। এছাড়াও হয় অ্যানথ্রাক্স, আমরা অত্যন্ত পরিচিত এই নামটির সঙ্গে অ্যানথ্রাক্স। এই অ্যানথ্রাক্স এক ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটি শুধু যে গরুর হয় তা নয়, এটি ছাগলেরও হয়। এছাড়াও হয় কি টিউবারকুলোসিস, যাকে আমরা সংক্ষেপে টিবি বলি। ছাগলের হয় পিপিআর, অর্থাৎ পেস্টিডিপেটিস রুমিনেন্টস, ছাগলের প্লেগ বলি যাকে আমরা, এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও ছাগলের অত্যন্ত সাধারণ কমন একটি রোগ হচ্ছে গোট পক্স বা ছাগ বসন্ত। এছাড়াও সম্প্রতি সারা ভারত জুড়ে ভাইরাস ঘটিত একটি রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেটি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি।
1: আচ্ছা,
2: এটি একটি

0: ভাইরাস ঘটিত রোগ।
1: মূলত তাহলে আমরা পাচ্ছি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত এবং পরজীবী, এছাড়া আর কিছু আছে এরকম
0: ছত্রাক ঘটিত
1: রোগ হতে পারে।
0: হ্যাঁ, সেগুলো অপেক্ষাকৃতভাবে তার ইনসিডেন্স কম, কিন্তু মূলত আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পরজীবী ঘটিত রোগে কিন্তু আমাদের সারা বছর এর প্রতিকার এবং মোকাবিলা করতে হয়।
1: বেশ, ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলির কথা আপনি বললেন, আমাদের যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষজনেরা থাকেন বা তাদের গৃহপালিত যে সমস্ত পশুগুলো রয়েছে বাড়িতে, তারা বুঝবেন কিভাবে তার বাড়িতে যে পশুটি রয়েছে কোন রকম ব্যাকটেরিয়া ঘটিত হোক বা ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হতে চলেছে বা হয়েছে?
0: দেখুন, একদম প্রাথমিক লক্ষণ যে কোনো রোগের ক্ষেত্রে, সেটা ব্যাকটেরিয়া ঘটিত হোক, ভাইরাস ঘটিত হোক অথবা পরজীবী ঘটিত হোক, ছত্রাক ঘটিত হোক, প্রথমে কিন্তু গরুটি তার খাওয়া দাওয়া কিন্তু ভীষণভাবে কমিয়ে দেবে অথবা বন্ধ হয়ে যাবে।
1: আচ্ছা,
0: আমি যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগের একটি রোগের কথা ভাবি, সেটির যেমন ধরুন অ্যানথ্রাক্স, যদিও অ্যানথ্রাক্স এর প্রাদুর্ভাব সব জায়গায় হয় না, কিছু কিছু নির্দিষ্ট ফোকাল পয়েন্ট আছে যেখানে অ্যানথ্রাক্স হয়, এইটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে অতিরিক্ত জ্বর হবে, শরীরের যে স্বাভাবিক দেহছিদ্র অর্থাৎ ন্যাচারাল অরিফিস সেখান থেকে কিন্তু রক্ত বেরোতে থাকবে, রক্ত নিঃসরণ হতে থাকবে এবং হঠাৎ করে কিন্তু গরুটি মারা যাবে। এই যদি লক্ষণ হয়, অর্থাৎ অতিরিক্ত জ্বর, স্বাভাবিক দেহছিদ্র, ন্যাচারাল অরিফিস অর্থাৎ পায়ু হতে পারে, নাসারন্ধ্র হতে পারে, তার কান হতে পারে, এখান থেকে ভীষণ রকমের ব্লিডিং অর্থাৎ রক্ত বেরোতে থাকবে এবং বিশেষ কিছু সিমটম না দেখি হঠাৎ করে গরুটি মারা যাবে, এটা হচ্ছে অ্যানথ্রাক্সের লক্ষণ। তেমনি ভাবে যদি আমি বলি যে বিকিউ অর্থাৎ ব্ল্যাক কোয়ার্টার, যেটা বলছিলাম পা পচা রোগ, এটাও কিন্তু গরুরই হয় সাধারণত। এখানে প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর অর্থাৎ হাই টেম্পারেচার এবং গরুটি কিন্তু খোঁড়াতে থাকবে এবং যেইখানে যে পায়েতে মূলত এই রোগটি আক্রমণ করে সেইখানে যদি আমরা মাংসপেশিতে হাত দিই সেখানে বজবজে শব্দ আসতে থাকবে,
1: ফুলে থাকবে।
0: হ্যাঁ, আমি টিপলেই বুঝতে পারবো ওখানে বজবজে একটা আওয়াজ হচ্ছে এবং প্রচন্ড রকমের এটা একটা টক্সিমিয়া তৈরি করে, অর্থাৎ ওই যে বললাম উচ্চ জ্বর। এবং এর একটা ভ্যাকসিন রয়েছে, অ্যানথ্রাক্সের যেমন ভ্যাকসিন আছে তেমনি এই রোগেরও ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিন নিয়ে হয়তো আমরা পরে বলতে থাকবো। তেমনি ভাবে যদি বলি ব্রুসেলাও কিন্তু এটিও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে, এই রোগটি আবার গরু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় যাকে আমরা জুনোসিস বলি।
1: আচ্ছা, ব্রুসেলাটা,
0: ব্রুসেলার ক্ষেত্রে এবং ব্রুসেলা সাধারণভাবে কোন লক্ষণ সাধারণত দেখা দেয় না, হঠাৎ করেই গর্ভবতী গাভী সে কিন্তু হঠাৎ করে তার অ্যাবর্শন অর্থাৎ গর্ভপাত হয়ে যায় এবং গর্ভপাত হয়ে যাওয়া শুধু নয়, তারপরে তার যে প্লাসেন্টা যেটি স্বাভাবিকভাবে বেরিয়ে আসার কথা সেই প্লাসেন্টাটাও কিন্তু সহজে বের করা যায় না, রিটেইন প্লাসেন্টা বলি। এবং এই ক্ষেত্রেও ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে, মাস ভ্যাকসিনেশন কিন্তু চলছে, এটা একটা তথ্য আমি দিয়ে রাখি, অর্থাৎ প্রত্যেক গ্রামেই, প্রত্যেক জেলার, প্রত্যেক ব্লক এবং প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই ভ্যাকসিন চলছে, কার্পেট ভ্যাকসিন। যদিও এই বয়সটা হচ্ছে এটা কাফুট ভ্যাকসিনেশন করতে হয়, অর্থাৎ বকনা বাছুর 4-8 মাস বয়স তাদেরকে এই ভ্যাকসিনটা করা হয়। এটা গেল ব্রুসেলা। তেমনি হিমোরেজিক সেপ্টিসিমা, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা সাধারণত গরু, মহিষ, ছাগল এবং ভেড়াকে আক্রমণ করে এবং সাধারণত এটা ওই ঠিক বর্ষার ঠিক প্রাদুর্ভাব যখন শুরু হয় বর্ষার সময় এটা শুরু হয়ে যায় এবং যে সমস্ত গরুগুলো অত্যন্ত স্ট্রেস অর্থাৎ অত্যন্ত খাটাখাটনির মধ্যে থাকে, যাদের শারীরিক
1: কসরত
0: করতে হয়, সাধারণত সেই সমস্ত গরুরই এগুলো দেখা যায়। এর লক্ষণ হচ্ছে বললাম প্রত্যেক রোগেরই এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগের প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে প্রচন্ড রকমের জ্বর আসবে। এই ক্ষেত্রে হিমোরেজিক সেপ্টিসিমিয়ার ক্ষেত্রে নাসিকা রন্ধ্র দিয়ে একটা নিঃসরণ হবে, রসের নিঃসরণ হবে, ভীষণ রকমের ক্ষুধামন্দ অর্থাৎ কিছু খেতে চাইবে না, দুধেল গাই হলে তার দুধ ভীষণ রকম কমে যাবে এবং গলা এবং চোয়ালের নিচে ফুলে যাবে, এটা হিমোরেজিক সেপ্টিসিমিয়া এইচএস, একে আমরা অনেক সময় গলা ফোলাও বলি, এবং আস্তে আস্তে গরুটি ঝিমিয়ে যাবে এবং তারপর মৃত্যু হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আমি এখানে একটা কথা একটু জোর দিয়ে বলতে চাই, আমাদের এই রোগ প্রতিকারের বিষয়ে তো আজকে আমরা আলোচনা করতে বসেছি, অর্থাৎ আমাদের সরকারিভাবে কিন্তু একদম ক্যালেন্ডার তৈরি করা আছে কোন সময় কোন রোগের ভ্যাকসিন করতে হবে।
1: আচ্ছা,
0: এটা সরকারিভাবে আমাদের প্রত্যেক প্রাণী চিকিৎসা কেন্দ্র, প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকে রয়েছে, শুধু তাই নয় অনেক গ্রাম পঞ্চায়েতেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যেখানে প্রাণী চিকিৎসকরা মাঝে মাঝে যান এবং এছাড়াও আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারা ওখানে থাকেন। আমাদের সামগ্রিকভাবে সারা বছর কিন্তু বিভিন্ন রোগ প্রতিকারের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে এবং আমি অনুরোধ করব গ্রাম বাংলার প্রাণীপালকদের, আপনারা নিয়মিত প্রাণী চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখুন যেখানে আপনার কোন প্রাণীর কোন সময়

0: সময় কি টিকা দিতে হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত পরামর্শ আপনি কিন্তু ওখান থেকে পাবেন। অর্থাৎ আমরা এই যে রোগগুলোর ভয়ঙ্কর রোগের কথা আলোচনা করছি, এই রোগগুলোর প্রাদুর্ভাব আমরা একেবারেই কমিয়ে দিয়েছি বা কমিয়ে দিতে আরও একেবারেই শূন্য করে দিতে পারব যদি আমরা নিয়মিতভাবে সারা বছর যখন যে টিকাকরণের শিবির বা টিকাকরণের পরিকল্পনা, টিকাকরণের অনুষ্ঠান যেটাই বলি হবে, আপনারা সেইখানে গিয়ে শিবিরে গিয়ে অবশ্যই টিকা করাবেন। তাহলে কিন্তু
1: খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিলেন এবং আমাদের যারা গ্রাম বাংলায় প্রাণীপালক রয়েছেন তাদেরকে অবশ্যই আমরাও অনুরোধ করব যে আপনারা যেমনভাবে বললেন প্রত্যেকটা ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু রয়েছে এবং আপনারা যে সমস্ত জায়গাগুলোতে গেলে পরিষেবা পেতে পারবেন সে জায়গায় অবশ্যই আপনারা যান। এবং
0: কারণ এই মুহূর্তে যেমন সারা দেশ জুড়ে এবং আমার তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা এসো বললাম, এসো রোগে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম চলছে সারা দেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রাণীকে একদম কার্পেট ভ্যাকসিনেশনের জন্য কিন্তু ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। পাশাপাশি কি চলছে, পাশাপাশি আমাদের যেমন ব্রুসেলা কন্ট্রোল প্রোগ্রাম, সেখানেও কিন্তু ব্রুসেলোসিস ভ্যাকসিনও কিন্তু মাস এরকম যে নির্দিষ্ট একটা এজ গ্রুপ আছে 4 থেকে 8 মাসের বকনা বাছুরকে এই ব্রুসেলা ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনেশনের প্রোগ্রামও কিন্তু চলছে। এবং লাম্পি স্কিন ডিজিজ, যেটা আমরা গত বছর আমরা উত্তপ্ত হয়েছি এই রোগটির কারণে, এবং তারও কিন্তু কার্পেট ভ্যাকসিনেশন একটা ফেজ হয়ে গিয়েছে এবং প্রতি বছর এই ভ্যাকসিনেশনের কিন্তু প্রোগ্রাম অলরেডি তো নেওয়া হয়েছে। এছাড়া যেসব জায়গাতে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের কোনো ইতিহাস আছে সেই সব জায়গায় কিন্তু সেই অ্যানথ্রাক্স ভ্যাকসিনও কিন্তু করানোর জন্য সেই নির্দিষ্ট প্রাণী চিকিৎসা কেন্দ্র সেইখানে যোগাযোগ করলে কিন্তু ওনারা বলে দেবেন যে কোন সময় আপনার অ্যানথ্রাক্স ভ্যাকসিন করাতে হবে। কারণ এই অ্যানথ্রাক্স ভ্যাকসিন এটা আমরা নিজেরা তৈরি করে আমাদের যে দপ্তর রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেই দপ্তরের যে অধীনস্থ যে ল্যাবরেটরি রয়েছে সেইখানে কিন্তু আমরা অ্যানথ্রাক্স ভ্যাকসিন তৈরি করি।
1: এটা আপনার বেলগাছিয়া,
0: বেলগাছিয়াতে, বেলগাছিয়া স্থিত। ওখানে আমরা 13টি ভ্যাকসিন এবং অ্যান্টিজেন তৈরি করি, 3টি অ্যান্টিজেন এবং 13টি ভ্যাকসিন, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ভ্যাকসিন, একমাত্র প্রতিষ্ঠান যেখানে এই 13টি প্রাণীজ ভ্যাকসিন আমরা তৈরি করি।
1: বাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কৃষক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে কিভাবে কখন আপনারা ভ্যাকসিন দেবেন বা দেওয়ার প্রয়োজন কেন রয়েছে সেগুলো যদি যোগাযোগ করেন প্রাণী সম্পদ দপ্তরে তাহলে আপনারা নিশ্চয়ই আপনার সাধের যে গৃহপালিত পশুটি রয়েছে তাকে বাঁচাতে পারবেন বা তার থেকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর একটা বিষয় আপনার কাছে একটু জানি যে আপনি বললেন যে এদের সংক্রমণের প্রথম লক্ষণ হচ্ছে একটা প্রচন্ড পরিমাণে জ্বর আসবে, সেক্ষেত্রে আমাদের তাহলে কৃষক বন্ধুদের বা গৃহপালিত গ্রাম বাংলার যে সমস্ত প্রাণীপালক রয়েছেন তাদের বাড়িতে যে প্রাণীটি রয়েছে তিনি বুঝবেন কিভাবে যে তার শরীরে জ্বর এসেছে প্রচন্ড পরিমাণে?
0: দেখুন, প্রথমে হচ্ছে যে কোনো প্রাণীর স্বাভাবিক গতি প্রকৃতি হচ্ছে সে কান নাড়বে, স্বাভাবিকভাবে খাবে, তাকে যে খাবার দেওয়া হবে সে সঙ্গে সঙ্গে সেই খাবারটি খাওয়ার চেষ্টা করবে। এবং তার সাধারণভাবে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত প্রাণীপালকরা রয়েছেন সাধারণভাবে যে বাড়িতে যে গবাদি প্রাণী থাকে তার চাল চলনে কোন রকমের অসঙ্গতি ধরা পড়লে কিন্তু বাড়ির যিনি প্রাণীপালক মালিক তার চোখে কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে যায়। অর্থাৎ প্রাণীটি কোনো না কোনোভাবে কিন্তু স্বাভাবিক আচরণ করছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে এবং থমকে দাঁড়িয়ে রয়েছে। আবার কোনো কোনো সময় কিছু কিছু ক্ষেত্রে আমি যদি বলি জলাতঙ্কের কথা যদি বলি, জলাতঙ্ক তো একটা অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাস ঘটিত রোগ, এটা কুকুর থেকে সংক্রমণ হয়, কুকুর থেকে আসে সাধারণত। এই ক্ষেত্রে আবার সে প্রচন্ড রকমের চঞ্চল এবং অস্বাভাবিক আচরণ করবে, সেটা যেমন একটা বিষয়। তেমনি আবার যদি বলি যে গোট প্লেগ যাকে পিপিআর বলি, সেই ক্ষেত্রে যেমন তার চোখে এবং নাক দিয়ে প্রচুর পরিমাণে একটা ডিসচার্জ অর্থাৎ একটা রস নিঃসরণ হবে, মুখ যদি খেয়াল করি মুখের মধ্যে ঘা হবে, প্রচন্ড জ্বর হবে এবং তার সাথে সাথে পাতলা পায়খানা হবে। তেমনি যদি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আমরা যেটা এসো বলি, এসোতে দেখবেন গরুটি প্রথম কথায় থমকে দাঁড়িয়ে খাওয়া বন্ধ করে দেবে, মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা বেরোবে, গায়ে হাত দিলে বোঝা যাবে তার প্রচুর তার শরীরের তাপমাত্রা ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। এবং যদি আমরা জিভটি খেয়াল করি জিভের মধ্যে দেখব যে ভীষণ রকমের ঘা হয়েছে এবং কোন রকমে সেই ঘায়ের উপর হাত পড়লে কিন্তু তার উপরের কিছুটা অংশ কিন্তু খসে পড়ে যাবে। এবং শুধু তাই নয়, সেই গরুটির পায়ের যে ইন্টারডিজিটাল হুপ অর্থাৎ খুরের মাঝখানে যে জায়গাটি সেই জায়গাটিতে আমরা দেখব ঘা হয়ে গিয়েছে এবং সেইখানে মাছি বসবে। এবং আমি এক অনুরোধ করব যে যখন এই ধরনের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আমরা যেহেতু একটা ইন জেনারেল এখানে রোগের আলোচনা করছি এবং খুব কমন রোগের মধ্যে খুব স্বাভাবিক সাধারণ যে রোগগুলোর প্রাদুর্ভাব আমাদের ঘটে, তার মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এসরোগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোগ। এই ক্ষেত্রে স্বাভাবিক একটা ধারণা রয়েছে যে পায়ে ঘা হলে তাকে অনেকে কাদার মধ্যে, নোংরার মধ্যে দাঁড় করিয়ে রাখে যাতে মাছি না বসতে পারে। এই

0: ধারণা একেবারেই ভুল ধারণা। অর্থাৎ আপনি যখনই এই ধরনের রোগ, যে কোনো রোগী আপনার বাড়িতে যদি তার প্রাদুর্ভাব ঘটে, প্রথম কথা হচ্ছে তা আপনার গোয়ালঘর বা গরু রাখার যে জায়গাটি সেই জায়গাটিকে সবসময় ভীষণভাবে পরিষ্কার রাখুন। হালকা করে ফিনাইল জল কিংবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছড়িয়ে দিতে পারেন। মাছি যাতে না আসে, আমি ফিনাইলের কথা এই কারণে বললাম, ফিনাইল দিলে, হালকা ফিনাইল দিলে সেখানে মাছি আসাটা বন্ধ হবে। এবং পা ধুয়ে দেবেন হালকা কুসুম গরম পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল দিয়ে। জীবের ঘায় ক্ষেত্রে আমি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলছি, এসর কথা বলছি, জীবে ঘা যেখানে হয়েছে সেখানে আমাদের সাধারণভাবে সোহাগা পাওয়া যায়, সেই সোহাগাকে আমরা যে রুটি শাকা তাওয়া, সেই তাওয়াতে যদি ভেজে নিই, ভেজে নিলে সেই সোহাগা ফুটে যাওয়ার পরে তার সঙ্গে নারকোল তেল মিশিয়ে, অথবা মধু, মধু সবসময় হয়তো পাওয়া নাও যেতে পারে, নারকোল তেল মিশিয়ে সেই সোহাগাকে গুঁড়ো করে নিয়ে আপনি জীবেতে প্রলেপ দিন। তাতে গরুটি অত্যন্ত আরাম পাবে, কিছুটা তার উপশম হবে এবং অন্তত তিন চার দিনের মধ্যে সেই গরুটি সুস্থতার দিকে এগিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, এই ধরনের রোগের ক্ষেত্রে আমি যেটা বললাম প্রাথমিক চিকিৎসার কথা, কিন্তু নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্র যেগুলি আছে সেইখানে ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ কোনোভাবেই এখানে কিন্তু কোনো গাফিলতি আপনারা করবেন না। কারণ প্রাথমিক চিকিৎসা সেটা আপনি বাড়িতে বসে, অর্থাৎ যেখানে ঘা হয়েছে ঘা ধুয়ে দিলেন, তার যদি কোনো অ্যান্টিবায়োটিক লাগে বা অন্য কোনো ইঞ্জেকশন লাগে সেটা একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবুই একমাত্র বলতে পারবেন।
1: আচ্ছা ডক্টর সিকদার, আপনার কাছে আর একটা জিনিস জানি, এই যে সমস্ত ভয়ঙ্কর রোগের কথাগুলো আপনি বললেন আমাদের গৃহপালিত পশুরা আক্রান্ত হচ্ছে, এদের ধারক বা বাহক কারা, কোথা থেকে এরা আক্রান্ত হচ্ছে?
0: দেখুন, কিছু রোগের তো একটা সিজনাল একটা ইনসিডেন্স থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়েতে কিছু রোগ হয়, কিছু রোগের হঠাৎ করে প্রাদুর্ভাব ঘটে। প্রাদুর্ভাব যখন একটা রোগের ঘটে তখন সেই রোগটা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়িয়ে যায়, হাওয়াতে ছড়ায়, এটা যেমন। এখন আমরা মনে বলতে পারি যে তাহলে প্রাথমিকভাবে রোগটি কিভাবে এলো, এই রোগগুলো সারা বছরই আমাদের বাতাসে আবহাওয়ার মধ্যে থাকে। যখন কোনো একটি প্রাণীর তার শারীরিক ক্ষমতা কোনোভাবে দুর্বল হয়, শারীরিক ক্ষমতা কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তখনই তাকে সেই রোগটি আক্রান্ত করে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হচ্ছে আমাদের মাছি। আমাদের যে ডাঁশ মাছি বা অন্যান্য যে সমস্ত মাছি রয়েছে, অনেক ভাইরাস ঘটিত রোগ ছড়িয়ে পড়ে কিন্তু এই মাছির কারণে, যে কারণে এই মুহূর্তে যেটা আমরা ভেক্টর বলি, অর্থাৎ এই মুহূর্তে তো ভেক্টর কন্ট্রোলের উপরে অত্যন্ত জোর দেওয়া হচ্ছে। ভেক্টর কন্ট্রোল করতে পারলে কিন্তু অনেক রোগের প্রাদুর্ভাবকে কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে দিতে পারবো বা ঠেকাতে পারবো। আর যে মুহূর্তে একটি প্রাণী আক্রান্ত হচ্ছে তখন তার লালা, তার সংস্পর্শ, সেখান থেকে একটি অসুস্থ গরু থেকে, একটি অসুস্থ প্রাণী থেকে আর একটি সুস্থ প্রাণীতে ছড়িয়ে পড়ছে।
1: সেক্ষেত্রে তাহলে আমাদের যারা প্রাণীপালক রয়েছেন গ্রাম বাংলার, ধরুন একটা একসঙ্গে একটা গোয়ালে হোক বা খামারে অনেকগুলো ছাগল বা গরু রেখেছেন, ধরুন একটি প্রাণী আক্রান্ত হলো, বাকিগুলো তো আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি কি করবেন বা তারা কি করবে?
0: একদম প্রাথমিক কাজ হচ্ছে, যদি তার বাড়িতে, আমি ধরে নিচ্ছি যদি ধরুন তার ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে বা পিপিআর হয়েছে ছাগলের ক্ষেত্রে, অর্থাৎ একসঙ্গে অনেক প্রাণী রয়েছে, প্রথম কাজ হবে অসুস্থ প্রাণীটিকে সুস্থ প্রাণী থেকে একদম আলাদা করা।
1: আচ্ছা,
0: একদম আলাদা করা, এবং বাতাসের যে বয়ে যাওয়ার যে দিক, অর্থাৎ আপনি যেন সুস্থ প্রাণী থেকে অসুস্থ প্রাণীর দিকে হাওয়া আসতে পারে, হাওয়া আসুক, এরকম এই ডিরেকশনে প্রাণীটিকে রাখুন। অসুস্থ প্রাণীর গায়ে হাওয়া লেগে সেই হাওয়া সুস্থ প্রাণীর দিকে যাতে না যায়, তাতে এই ভাইরাস সংক্রমণ ক্ষেত্রে বা ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসুস্থ প্রাণীকে যেমন আলাদা করলেন, তার চিকিৎসা, তার পরিচর্যা যেমন শুরু করলেন, সুস্থ প্রাণীগুলোকে আপনি, তাদেরও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শে তাদের কি করণীয়, তাদের ভিটামিন বা অন্যান্য কোন রকমের ওষুধ লাগবে কিনা সেটা যেমন জানা। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, অসুস্থ প্রাণীকে যেমন আপনি চিকিৎসা করবেন, সুস্থ প্রাণীগুলোকে ভ্যাকসিনেশন ব্যবস্থা, অ্যানথ্রাক্সের ক্ষেত্রে যেমন যেগুলো সুস্থ থাকবে, এইচএস এর ক্ষেত্রে হেমোনজিক সেপ্টিসিমিয়া, গলাফোলা বা বজবজে, বিকিউ, এদের ক্ষেত্রে অসুস্থ প্রাণীর চিকিৎসা, সাথে সাথে সুস্থ প্রাণীগুলোকে, আপাতভাবে সুস্থ প্রাণীগুলোকে ইমিডিয়েটলি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ আপনার গোয়ালঘর বা আপনার যেখানে প্রাণী থাকে সেখানে নিয়মিত প্রতিদিন পরিষ্কার করবেন। এবং যে মানুষটি অসুস্থ প্রাণীকে পরিচর্যা করছেন সেই মানুষটি যেন সুস্থ প্রাণীকে পরিচর্যা না করেন ওই সময়টাতে, অর্থাৎ তার হাত, তার ছোঁয়া, তার স্পর্শের মাধ্যমেও কিন্তু অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণী আক্রান্ত হতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সর্বোপরি অসুস্থ প্রাণীর চিকিৎসার সাথে সাথে সুস্থ প্রাণীদের ভ্যাকসিনেশনের কথা যেমন বললাম এবং নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ঠিকঠাক পরামর্শ নিয়ে যাতে করে আপনার পরবর্তী আরও প্রাণী যাতে অসুস্থ না হয় বা তার সম্ভাবনা যাতে কম হয় সেইভাবে ব্যবস্থা নিতে হবে।
1: আচ্ছা, আমাদের ধরুন প্রাণীরা তো আক্রান্ত হলো, আপনি আরেকটা যেটা ব্রুসেলার কথা বললেন সম্ভবত, যে সেখান থেকে আমরা প্রাণী থেকে আবার মানুষেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: যদিও সম্ভাবনা আছে, যদিও যদি স্বাভাবিকভাবে সাবধানতা অবলম্বন করে যদি সেই প্রাণীটিকে হ্যান্ডেল করা যায় বা পরিচর্যা করা যায়, কারণ ব্রুসেলার কিন্তু প্রাথমিকভাবে কোনো সিমটম আমরা সাধারণত বুঝতে পারি না, হঠাৎ করে অবর্ষণ হয়ে যায়, গর্ভবতী গাভীর হঠাৎ করে অবর্ষণ হয়ে যায়। সব অবর্ষণ মানেই ব্রুসেলা হয়েছে এটা ধরার কোনো কারণ নেই, বিভিন্ন কারণে অবর্ষণ হতে পারে। তবে একটা প্রাণী যদি বারবারই গর্ভবতী হওয়ার পরে অবর্ষণ হতে থাকে, তখন ডাক্তারবাবু অবশ্যই সেটা বিবেচনা করবেন বা তার পরীক্ষা নিরীক্ষা করবেন, বেলগাছিয়া স্থিত ল্যাবরেটরিতে তার স্যাম্পল এনে পরীক্ষা করলে অর্থাৎ সেখানে ব্রুসেলা হয়েছে কিনা সেটা আমরা নির্ধারণ করতে পারব। শুধুমাত্র যদি কনফার্ম ব্রুসেলা হয়, ব্রুসেলা যদি পরীক্ষিত হয় বা ডায়াগনোসিস কনফার্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে একমাত্র সাবধানতার কথা বা অন্যান্য যে বিষয়গুলো আসবে তখনই সেইগুলো আমরা মেনটেন করব। আদারওয়াইজ প্যানিক তৈরি করার কোনো জায়গা এখানে নেই। সব গর্ভবতী গাভী গর্ভাবস্থার অবস্থায় গর্ভপাত হয়ে যাওয়া মানে কিন্তু ব্রুসেলা নয়। তবে যে কোনো ধরনের গর্ভপাতের ক্ষেত্রে যিনি গরুটি হ্যান্ডেল করবেন তিনি যেন হাতে গ্লাভস পরে মুখে মাস্ক পরে যেন সেই গরুটি কোন তার গর্ভপাত হবে সেক্ষেত্রে, এবং তার যে প্লাসেন্টা বা অন্যান্য যে সমস্ত গর্ভপাতের পরে যে সমস্ত রক্ত বা অন্যান্য রক্তরস বা অন্যান্য যা জিনিস সেগুলোকে উপযুক্তভাবে গর্ত করে সেখানে চুন বা ব্লিচিং দিয়ে সেগুলো পুঁতে ফেলা।
1: আচ্ছা, আর যেটা বললেন আপনি যে স্যাম্পেল নিয়ে এসে টেস্ট করানোর ব্যাপারে, সেক্ষেত্রে আমাদের প্রাণীপালক যারা রয়েছেন তারা কি ধরনের স্যাম্পেল বা কিভাবে সংগ্রহ করবেন?
0: না, আসলে প্রাণীপালক তো সিদ্ধান্ত নেবেন না কোন স্যাম্পেল, আসলে নিকটবর্তী যে প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে যে ডাক্তারবাবু রয়েছেন তিনি কোন প্রাণী কি রোগে আক্রান্ত হয়েছেন বা কি রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করছেন উনি সেই রকম ভাবে স্যাম্পল, বিভিন্ন রোগের স্যাম্পল বিভিন্ন রকম হয়। কোন রোগের জন্য যদি আমার ব্লাডের স্লাইড পাঠাতে হয়, আবার কোন রোগের জন্য আমার দেখা যাবে অন্য কোনো ডিসচার্জ পাঠাতে হচ্ছে, কোন রোগের জন্য আমার নাকের ভিতর থেকে কিছু নিয়ে পাঠাতে হয়, যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজের ক্ষেত্রে ওটা সত্যি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ কিনা বা অন্য কোন রোগ কিনা সেটার জন্য যেমন জীবের ছেঁড়া অংশ পাঠাতে হয়, তার জন্য নির্দিষ্ট মিডিয়াম রয়েছে, খুরের মাঝখান থেকে মাংস যেটা খসে আসে সেই মাংস পাঠাতে হয়, এইটা নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট স্যাম্পল সেটা ডাক্তারবাবু নির্ধারণ করবেন এবং তিনি যা ফর্মালিটি রয়েছে সেই ফর্মালিটি করে আমাদের বেলগেছে ল্যাবরেটরিতে পাঠালে সেখানে থেকে আমরা ডায়াগনোসিস করে আমরা সেই ডাক্তারবাবু কিংবা সেই জেলাকে রিপোর্ট পাঠিয়ে দিই।
1: মোটামুটি তাহলে আমাদের কৃষক বন্ধুরা বা প্রাণীপালক ভাইরা তো জানতে পারলেন কিভাবে আপনারা স্যাম্পেল করবেন বা কাদের সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা জিনিস, এই যে সংক্রামক রোগগুলোর কথা আপনি বললেন, এক্ষেত্রে তাহলে আমাদের যারা রয়েছেন গ্রাম বাংলার মানুষজনেরা তারা প্রতিরোধ করবেন কিভাবে বা কিভাবে মুক্তি পাবেন?
0: দেখুন, সংক্রামক রোগে যদি প্রাণীর মৃত্যু ঘটে অবশ্যই প্রথমেই যেটা বলেছেন অসুস্থ প্রাণীকে যেমন আলাদা করে রাখতে হবে, মৃত প্রাণীর দেহকে কিন্তু নিরাপদ জায়গায় ফেলতে হবে। আমি যেখানে সেখানে, এটা আমার একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে একজন প্রাণীপালক হিসেবে, যে আমার অসুস্থ প্রাণীর কারণে আমার বাড়ির অন্য প্রাণী যেমন আক্রান্ত যাতে না হয় সেইটা যেমন আমি দেখব, তেমনি আমার প্রতিবেশী আমার পাশের বাড়ির প্রাণীও যাতে আক্রান্ত না হয় সেটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে। অর্থাৎ আমার যে মৃত প্রাণী সেই মৃত প্রাণীকে নিরাপদ জায়গায় ফেলবো কিংবা মাটিতে পুঁতে দেবো কিংবা পুড়িয়ে ফেলা, সেই নিয়ম যা আছে সেটা তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আপনারা কি রোগে মারা গেল প্রাণীটি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। অসুস্থ বা মৃত প্রাণীর নমুনা পরীক্ষাগারে পাঠাতে হবে, সেটা আমি আগেও বলেছি। আর প্রাণীটিকে মানুষের মধ্যে রোগ ছড়ানোর যদি কোনো সম্ভাবনা থাকে প্রাণী থেকে, সেখানে কিন্তু বিশেষ সতর্কতা নিতে হবে। আর যেটা বললাম সুস্থ প্রাণীদের টিকাকরণ, এই পাঁচটি ছটি কথা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা আমাদের প্রাণীগুলোকে ঠিকঠাকভাবে প্রতিরোধ এবং রক্ষা করতে পারবো, প্রতিরোধ দিতে পারবো এবং রক্ষা করতে পারবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সঠিক এবং দ্রুত রোগ নির্ণয় কিন্তু সময় মতো রোগ প্রতিরোধের প্রাথমিক কাজ। আমি যদি সঙ্গে সঙ্গে আমার নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি তাহলে আমার রোগটি যেমন দ্রুত নির্ণয় হবে তেমনি আমার রোগ প্রতিরোধও কিন্তু অসুস্থ প্রাণী যেমন তার তাড়াতাড়ি সারিয়ে তুলতে পারবো, তেমনি আপাতভাবে সুস্থ প্রাণীগুলোকেও কিন্তু আমি রক্ষা করতে পারবো। সেই জন্য দ্রুত রোগ নির্ণয় এবং তার চিকিৎসা কিন্তু অত্যন্ত জরুরি।
1: আর সব শেষে আরেকটা জিনিস আমার মাথায় এলো যে আমাদের গ্রাম বাংলার অনেক প্রাণী পালক বন্ধুদের বাড়িতে দেখা যায় যে ছাগলও থাকে, তাদের একটা ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়ার একটা ব্যাপার থাকে।

0: এটা ভাইরাস ঘটিত, আমাদের যেমন ঠান্ডা লাগে, আমাদের যেমন ফ্লু হয়, এটাও এটাও এক ধরনের গোটকে গোটের প্লেগ বলি, কিন্তু এটি অত্যন্ত ছোঁয়াচে এবং এতে এতে মৃত্যু হার অত্যন্ত বেশি, যে কারণে মুখে ঘা থাকে, এর ক্ষেত্রেও ভীষণ পরিমাণে জ্বর আসে এবং পাতলা পায়খানা হয় এবং নিউমোনিয়া হয়ে মৃত্যু হয়। এই ক্ষেত্রে আমি বললাম যেহেতু এটা ভাইরাস ঘটিত রোগ, এটার ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সম্প্রতি একটা সারা দেশ জুড়ে, তার মধ্যে আমাদের রাজ্য জুড়েও একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, এই পিপিআর কন্ট্রোল প্রোগ্রাম।
1: আচ্ছা,
0: তাই কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আমাদের সমস্ত ছাগল এবং ভেড়াকে আনা হচ্ছে এবং অতি শীঘ্রই কিন্তু এর ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে। এছাড়া অসুস্থ যে ছাগল যেগুলো যেগুলো অলরেডি রোগ যদি হয়ে গিয়ে থাকে, তার চিকিৎসা, তার অ্যান্টিবায়োটিক বা তার অন্যান্য যে চিকিৎসা, সেটা নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে ডাক্তারবাবু ঠিকঠাক পরামর্শ দেবেন।
1: ওভারঅল আমরা একটা ধারণা বা শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করলাম, বা ডক্টর শিকদার আমাদেরকে, যারা প্রাণীপালক রয়েছেন তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যে কেমনভাবে কি হতে পারে, কি কি থেকে আক্রান্ত হতে পারে, তার প্রতিকার কি করবেন। আশা করি আমাদের যারা রয়েছেন শ্রোতা বন্ধুরা, আপনারা যদি সেইভাবে মেনে চলেন এবং নিকটবর্তী যে প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করলে নিয়মিত যোগাযোগ করুন, ভ্যাকসিন যেগুলো দেওয়ার সেগুলোও দিন, দিলে আশা করা যায় আপনাদের গৃহপালিত প্রাণীগুলি সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের আমরা কথা বলছিলাম গৃহপালিত প্রাণীদের জীবাণুঘটিত রোগ ও তার প্রতিকার। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অনিমেষ শিকদার, যুগ্ম অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ ও প্রাণী স্বাস্থ্য অধিকার। ডক্টর শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো। নমস্কার।
0: অনেক ধন্যবাদ। নমস্কার।

ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কেলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় স্তন্যদান ও মায়ের শরীর, বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়।
1: আমরা এটা নিশ্চয়ই জানি যে মা বলে জিনিসটা তখনই তৈরি হয় যখন একটা সন্তানের জন্ম হয়। তার আগে পৃথিবীতে যেটা ছিল একটি মেয়ে, মা জিনিসটা তৈরি হলো সন্তান যখন পৃথিবীতে চলে এলো। মায়ের শরীরের গঠন এবং স্তন্যপান, এটা নিয়ে নানা ধরনের মতামত বহু যুগ ধরে চলে আসছে। যে জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম এটা অবশ্যই বলতে হবে, স্তন্যপান যেই শুরু করা হলো গর্ভ অবস্থা শেষ হওয়ার পরেই, যে ব্লিডিংটা চলছিল, যে রক্তক্ষরণটা হচ্ছিল মায়ের শরীরে, স্তন্যপানের কারণে সেটা কমে যায়। স্তন্যপান করালে শরীরের যে ক্যালোরিটা খরচা হয়, তার ফলে মায়ের শারীরিক গঠনের সৌন্দর্যতাটা ফিরে আসে। যখন আমরা গর্ভবতী থাকি, সেই সময় মায়ের শরীরের নানা রকম শারীরিক গঠনের অদলবদল ঘটে, যেটাকে আমরা পরবর্তীকালে আর ধরে রাখতে চাই না। পুরনো সুন্দর শরীর ফিরিয়ে আনার জন্য স্তন্যপান ভীষণ দরকার। এখন অনেকেই জানেন যে স্তন্যপান করানোর ফলে ক্যান্সার বিভিন্ন জায়গা থেকে আটকানো সম্ভব হয়। তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার রয়েছে, তার মধ্যে ওভারির ক্যান্সার রয়েছে। অনেক সময় দেখা গেছে যে হাড়ের ক্ষয়খানাও অনেকখানি আটকে ফেলা যায় যদি মা ঠিক করে ব্রেস্ট ফিড করায়। মা যখন

0: ওকে দুধ দিচ্ছে সেই সময়টায় অন্য আবার সন্তান এসে যাওয়ার প্রবণতাটা কম থাকে। সেই সময় মায়ের আবার সন্তান নেওয়ার ইচ্ছা বা দরকার থাকে না। ব্রেস্ট ফিডিং করার ফলে সেইটাকে আটকানো সম্ভব। অবশ্যই মা ও সন্তানের যে সুন্দর বন্ডিং, সেইটা আরো আরো সুন্দর হয়ে ওঠে মায়েরা যখন শিশুকে দুধ দিতে থাকে। ব্রেস্টের গঠন বা স্তনের গঠন, ব্রেস্ট মিল্ক যত বাচ্চা পান করবে স্তনের গঠন তত সুন্দর হয়ে ওঠে। এছাড়াও স্তনের বিভিন্ন জায়গায় যেহেতু সেই সময় একটা কেয়ার দেওয়া হয়, সেই সময় যত্ন নেওয়া হয়, ফলে স্তনের যে কালো ভাবটা গর্ভবতী অবস্থায় তৈরি হয়েছিল সেটাও কিন্তু যত ব্রেস্ট মিল্ক খেতে থাকে তত এই জিনিসটা কমে যায়। এছাড়া একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে স্তন, স্তনের গঠন, কোমর, কোমরের গঠন, বাচ্চাকে কোলে নেবার ফলে আগে যে পূর্ববর্তী অবস্থায় ছিল সেই জায়গাটায় ফিরে আসবার জন্য ভীষণভাবে সাহায্য করে। মা যত সুন্দর খাবার খাবেন এবং বাচ্চাকে দুধ দিতে থাকবেন তত সুন্দর শরীর মাও পাবেন, বাচ্চাও পাবে। বাচ্চা স্তনের প্রতি যে আগ্রহটা থাকে প্রথম দিন থেকেই অথবা তার পরদিন থেকেই, তাকে স্তনদানের ফলেই বাচ্চার সেই আগ্রহটা বৃদ্ধি পায়। এবং কতটা দুধ তৈরি হবে সেটা নির্ভর করে সেটার উপরেই। কাজেই বাচ্চা জন্মে যত তাড়াতাড়ি সম্ভব দুধ দেওয়া শুরু করলে মা এবং শিশু দুজনেরই ভালো। প্রথম যে হলদে ভাবের দুধটা তৈরি হয় যেটাকে বলা হয় কলোস্ট্রাম, সেই দুধটা আসলে মা এবং শিশু দুজনের পক্ষে ভীষণ দরকারি। সেইটা বাচ্চার শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে, বাচ্চার পেট ঠিক রাখতে সাহায্য করে। কাজেই বাচ্চার শরীরে এই দুধের পরিমাণ যত বেশি করে যাবে তত মা এবং শিশু দুজনেই উপকৃত হবেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্তন্যদান ও মায়ের শরীর, বললেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব 7/8/2026 আজকের শুক্রবারের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 7টায় বেতার নাটক শেষের রাত্রি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ নিরূপ মিত্র, প্রযোজনা আশিস গিরি। 7:45 অনুষ্ঠান হাউসফুল। এই অনুষ্ঠানে শুনবেন চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আম্রপালি ঘোষ মিত্র। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 8:15 মহিলাদের আসর নিয়ে উপস্থিত থাকবেন সুস্মিতা সরকার। এই অনুষ্ঠানে শুনবেন খেলার জগৎ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবপমা মিশ্র। রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় স্বর্ণা ভোরায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 সঙ্গীত শিক্ষার আসরে জৌনপুরের আগে খেয়াল শুনবেন। সামগ্রিক পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পুরিয়া ধনশ্রীর আগে সন্তুর শুনবেন পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করবেন জ্যোতির্ময় রায়চৌধুরী। রাত 10:45 উপমহাদেশের খবর। 11টায় হারানো দিনের গান নিয়ে উপস্থাপনায় থাকবেন স্বর্ণা ভোরায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ 7/8/2026 শুক্রবারের মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ 7ই আগস্ট রাত 11টার হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। আচ্ছা, মানুষ কি স্বপ্ন দেখে বলেই বাঁচে, নাকি বাঁচে বলেই স্বপ্ন দেখে? এই প্রশ্নের উত্তর হয়তো এক এক মানুষের কাছে এক এক রকম। কারো কাছে স্বপ্ন ঘুমের নিঃশব্দ গল্প, কারো কাছে জীবনের সবচেয়ে বড় শক্তি। বিজ্ঞান বলে স্বপ্ন আমাদের মস্তিষ্কের এক স্বাভাবিক অভিজ্ঞতা। সাহিত্য বলে স্বপ্ন মানুষের আশা, ভালোবাসা আর ভবিষ্যতের ভাষা। সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু যে মানুষ স্বপ্ন দেখতে জানে সে কখনো পথ হারায় না। এইসব স্বপ্ন নিয়ে কথা আজ ঘুমোতে যাবার আগেই। স্বপ্নের জাল বোনা হবে হারানো দিনের গান অনুষ্ঠানে, আর স্বপ্নের জাল বুনবেন স্বর্ণা ভোরায়। জানিয়ে দিলাম আজ রাত 11টায় হারানো দিনের গানের বিষয় সম্পর্কে।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক, আজকের বেতার নাটক শেষের রাত্রি।

আজকের নাটক শেষের রাত্রি, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ নিরূপ মিত্র, প্রযোজনা আশিস গিরি। নাটক শেষের রাত্রি।

0: Dadu, dadu, খুব কষ্ট হচ্ছে দাদু, বুকে হাত বুলিয়ে দেব
1: না, কিছুতেই স্বস্তি পাই না। মাসি কোথায় গেল রে শম্ভু?
2: মাসিমা, মাসিমা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেছে নিচের ঘরে।

0: ডাকবো কি?
1: না না না, 24 ঘন্টাই তো শিয়রে বসে আছে, যেন আগলে রাখলে মৃত্যু আসতে পথ পাবে না।
0: না না, অমন করে বলো দাদাবাবু, ডাকো ডাকো না, তুমি ঠিক সেরে উঠবে।
1: না রে শম্ভু, কাল রোগে ধরেছে, না নিয়ে যাবে না।
0: লক্ষ্মী দাদাবাবু, লক্ষ্মী দাদাবাবু, আমি অনেকক্ষণে কথা বলতে নাই গো। ও দাদাবাবু, দাদাবাবু তুমি ঘুমোবার চেষ্টা করো, চেষ্টা করো, আমি আমি তোমার গায়ে হাত ডলে দিই। হ্যাঁ
1: তাই দে, বড় ক্লান্তি রে শম্ভু, বড় ক্লান্তি।

0: কেমন দেখলে ডাক্তার?
1: না, ভালো না, একেবারেই ভালো না।
0: আমার যতীন কি?
1: অযথা সান্ত্বনা দিয়ে লাভ নেই মাসিমা, মনকে তৈরি রাখুন।
0: তৈরি আছি ডাক্তার, একটা অনুরোধ করব।
1: হ্যাঁ?
0: আমি সব বন্দোবস্ত করে রাখছি, আজকে রাত্রিটা যদি নিচের ঘরে থাকো খুব ভরসা পাব।
1: ব্যস্ত ব্যস্ত রাতে থাকবো, তবে ভরসা কতটা?
0: তবু থাকো ডাক্তার।
1: বেশ, এখন তো দুপুর, আমি সন্ধ্যের পরে চলে আসবো মাসিমা।
0: কি বলেছে, তোমাকে ধন্যবাদ দেব বাবা।
1: ধন্যবাদের কিছু নেই মাসিমা, এ তো আমার কর্তব্য। আমি আমি চলি মাসিমা।
0: এসো বাবা।

0: অনাথ, গাড়ি এনেছিস? আমি তৈরি হয়ে নিচ্ছি। মাসি, আমি তোমাকেই খুঁজছিলুম।
1: দেখি মনি, এই ভরা ভর্তি বিকেলে আমার সেজে গুজে ব্যাপার কি?
0: বাপের বাড়ি থেকে খবর এসেছে।
1: খবর? কে আনলো? ও হ্যাঁ, তোমার জ্যাঠতো ভাই অনাথকে দেখলুম যেন।
0: হ্যাঁ, অনাথই তো, একেবারে ঘোড়ার গাড়ি নিয়েই এসেছে। মা বলে পাঠিয়েছেন আমার ছোট বোনের অন্নপ্রাশন আগামী শুক্রবার, আমাকে যেতে হবে।
1: যেতে হবে? কি বলছো তুমি? তোমার স্বামীর এমন অবস্থা, তুমি যাবে? তার চেয়ে এক গাছে সোনার হার পাঠিয়ে দাও, মা খুশি হবেন।
0: আমি যাব, আমার ছোট বোনকে তো আমি এখন অব্দি চোখেই দেখিনি।
1: যতীনকে ফেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছো তো?
0: বারে, আমার তিন ভাইয়ের পরে এই একটি বোন, বড় আদরের মেয়ে। শুনেছি খুব ধুম করে অন্নপ্রাশন হবে।
1: যতীনের এই সময় তুমি যদি যাও, তোমার বাবার হাক করবেন, সে আমি বলে রাখছি।
0: তা জানি। ও মাসি, মাসি তুই এক লাইন লিখে দাও, ভাবনার কিছু নেই, আমি কদিনের জন্য গেলে বিশেষ কোনো ক্ষতি।
1: তুমি গেলে কোনো ক্ষতি নেই সে আমি জানি, কিন্তু সেই কথাটা আমি লিখে দিতে কিছুতেই পারবো না।
0: বেশ বেশ, লিখো না, আমি ওকে দিয়ে লিখে নিচ্ছি, উনি কখনোই না করবেন না।
1: দেখো বউ, তোমার যা ইচ্ছে তাই করোগে, কিন্তু তুমি যদি এই নিয়ে যতীনের কাছে যাও, সে আমি কিছুতেই সইব না, কিছুতেই না।
2: সই কিলো সই, এমন সাজগোজ করে দাঁড়িয়ে কেন? গোসা হলো নাকি?
0: দেখ না সই, আমার একমাত্র বোনের অন্নপ্রাশন, এরা আমাকে আটকে রাখতে চায়।
2: ওমা, ঠিকই তো করছে, স্বামী রোগে ভুগছে, এ সময়
0: ভুগছে আজ নাকি, সে কবে থেকে? তাছাড়া আমি কিছুই করিনি, করতেও পারিনি, আমার এই নিত্য রোগের বাড়িতে প্রাণ হাঁপিয়ে ওঠে, এমন করে আমি থাকতে পারবো না।
2: তুমি ধনী মেয়ে মানুষ, যা হোক,
0: আমি ভাই তোমাদের মতো লোক দেখানো ভান করতে পারিনি, পাছে কেউ কিছু মনে করে বলে, মুখ গুঁজতে ঘরের কোণে পড়ে থাকা আমার কম্ম নয়।
2: তা কি করবি শুনি?
0: আমি যাবই, আমাকে কেউ ধরে রাখতে পারবে না।
2: অবাক করলি বটে, বাড়ি চললুম, আমার কাজ আছে।
0: আমিও যাচ্ছি, অনাথ টিকিট কেটে এনেছে, বাপের বাড়ি সীতারামপুরে যাব ট্রেনে করে। আগামী শুক্রবার অন্নপ্রাশন, ও আমার থেকে আনন্দ হচ্ছে।
2: কালামুখী, তুমি মরো।
1: শম্ভু, যতীন কি ঘুমোচ্ছে?
3: কি কষ্ট পেয়েছে মানুষটা,
1: অসুস্থ লোকের ঘরে কাঁপতে নেই, অমঙ্গল হয়। তুমি যাও, আমি বসছি।
4: মাসি।
1: বাবা।
4: মাসি, জানলাটা একটু খুলে দাও না, আলো আসুক।
1: ঘুম ভেঙে গেল যতীন?
4: মনি তো এখনো এলো না।
1: হ্যাঁ হ্যাঁ, আসবে বাকি, হ্যাঁ সব কাজ সারা হোক।
4: ও খুব ব্যস্ত না মাসি?
1: হ্যাঁ বাবা, ব্যস্তই তো, সারা দিন হয় তোমার জন্য পথ্য করছে, নয় স্নানের জল গরম করছে, নয় তো কবিরাজি পাঁচন মেরে রাখছে। তোমার কথায় ওকে বাপের বাড়ি সীতারামপুরে যেতে বলেছিলুম কদিন ঘুরে আসতে, তা যায় কখনো? কেঁদে কেটে একসা।
4: মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ, মনির মন খুব চঞ্চল, আমাদের ঘরে ওর মন বসেনি, অথচ দেখো
1: না। বাবা, ভুল বুঝেছিল, সময় হলেই মানুষকে চেনা যায়।
4: মাসি,
1: এত কথা বলো না যতীন, ক্ষতি হয় বাবা।
4: আমাকে কথা বলতে দাও, বিরক্ত হইও না মাসি।
1: না বাবা না, বেশ বলো বলো, যা মনে হয় বলো।
4: আমি বলছিলাম, মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে, কিন্তু মাসি, মন তো মাটি ঢেলা নয়, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম, মনি মনি এখনো নিজের মন বোঝেনি, কোনো একটা আঘাতে যেদিন বুঝবে।
1: ও এবারে বুঝবে বাবা,
4: সেই জন্যই তো ওর ছেলে মানুষিতে কোনো দিন কিছু মনে করিনি মাসি। কিন্তু কিন্তু মনির মনটি যখন জাগবার সময় হল, তখনই আমি আমি আর থাকবো না মাসি।
1: বাবা
4: মাসি ওকে একবার এ ঘরে আসতে বলো না।
1: এখনই পাঠিয়ে দিচ্ছি বাবা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো।

0: মাসি, এ কি বউ, তুমি সত্যি যাচ্ছ নাকি?
1: আমি তো বলেইছি মাসি, যাব। অনাথ ঘোড়ে এক গাড়ি এনেছে, স্টেশনে যেতে হবে। প্রণামটা সেই
0: লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু কিন্তু আজ নয়।
1: তা কি করে হবে, টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে।
0: তা হোক মা, ও লোকসান সইবে, তুমি কাল সকালে যেও। আজ নয় মা, আজ নয়, আমার কথা রাখো।
1: মাসি, আমি তোমাদের তিথি বার মানি নে, আজ গেলে দোষ কি?
0: যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে একটু কথা বলি।
1: বেশ তো, এখন একটু সময় আছে, আমি ওকে বলে আসছি।
0: না, তুমি বলতে পারবে না যে তুমি যাচ্ছ।
1: বেশ, বলবো না, কিন্তু দেরি করতে পারবো না।
0: আমি জোরাত করছি বউ, আমার কথা একদিনের জন্য রাখো, আর আর হয়তো অবসর হবে না।
1: তা আমি বা কি করবো বলো, গাড়ি তো আমার জন্য বসে থাকবে না। আমি বরং এইবার তার সঙ্গে দেখাটা সেরে আসি।
0: না, এমন করে তার কাছে যেতে দেব না। তুই তুই যাকে এত দুঃখ দিলি, সে তো সব বিসর্জন দিয়ে চলেই যাচ্ছে। ভগবান আছেন, এদিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে, চিরদিন।
1: মাসি, শুভ কাজে যাচ্ছি, তুমি অমন করে সাপ দিও না বলছি। আসি।

0: মাসি
1: ঘুমো জ্যোতি, রাত হলো যে।
0: হোক না রাত, আমার দিন তো আর বেশি নেই মাসি, যতটা পারি একটু জেগে নি।
1: অমন করে বলিস না বাবা।
0: ঘড়িতে কটা বাজে মাসি?
1: 9টা বাজবে।
0: সবে 9টা? আমি ভাবলুম মাঝরাত, সন্ধ্যের পর থেকে আমার তো দুপুর রাত আরম্ভ হয়ে যায়। এখনই আমার ঘুমের জন্যে অত ব্যস্ত হয়েছিল কেন মাসি?
1: বেশি কথা বললে তোমার যে ঘুম আসে না বাবা। কাল কত রাতে ঘুমালে বলতো?
0: মাসি মনি কি ঘুমিয়ে পড়েছে?
1: এখনই ঘুমোবে, সে তোমার জন্য মুসুরির ডালের স্যুপ তৈরি করছে।
0: বলো কি মাসি, মনি কি তবে?
1: সেই তো তোমার জন্য সব পথ্যির তৈরি করে দেয়, তার কি বিশ্রাম আছে?
0: আমি ভাবতুম মনি বুঝি।
1: মেয়ে মানুষকে এসব শিখতে হয় বাবা, দায়ে পড়লে আপনি শিখে।
0: মাসি মাসি, আজ দুপুর বেলায় মোরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটা তার ছিল, আমি ভাবছিলাম হয়তো তুমি।
1: কপাল আমার, মনে কি আমাকে কিছু করতে দেয়? তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে, তোমার বাইরের বৈঠকখানা দুবেলা ঝেড়ে মুছে তক্তকে করে রেখে দিয়েছে।
0: মাসি মনি একবারও আমার ঘরে আসে না কেন?
1: বড় নরম মন তোর, তোমার কষ্ট দেখলে দুদিনেই ওর শরীর খারাপ হয়ে পড়বে।
0: তাই আসে না?
1: ডাক্তারেরা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দিলে ও হয়তো।
0: না মাসি না, ও ও ভালো থাকুক, ও ভালো থাকুক, তাই আমি চাই। মাসি মাসি, ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে?
1: আমাকেও বড্ড মানে বলেই তো পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়, ওই আমার এক কাজ হয়েছে।
0: মাসি মাসি, মনিকে একবারটি আসতে বলবে? আমি আমি বেশিক্ষণ এ ঘরে রাখতে চাই না মাসি, কেবল 5 মিনিট।
1: আমি এখন ডেকে দিচ্ছি বাবা, এখন ডেকে দিচ্ছি, অপেক্ষা করো।

0: মনি?
1: না বাবা, বউ এক কাণ্ড করে বসেছে।
0: মনি এলো না,
1: গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে।
0: তাতে কি হয়েছে?
1: আমিও তো তাই বললুম, হয়েছে কি, আরো তো দুধ আছে, কিন্তু তার কান্না আর থামে না। অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে, এ লজ্জা তার কিছুতেই যায় না। অনেক করে ঠান্ডা করে বুঝিয়ে বিছানায় শুইয়ে রেখে আমি এসেছি। আজ আজ আর তাকে ডেকে আনলুম না, একটু ঘুমুক কেমন? কই বাবা, কিছু বললে না?
0: মাসি, বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে। আমার আমার মনে কিন্তু কোনো খেদ নেই মাসি, মনে আমার জন্য কেঁদেছে।
1: হ্যাঁ হ্যাঁ, কেঁদেছে বই কি, সে কান্না যদি দেখতে বাবা।
0: মাসি মাসি কেঁদো না, কেঁদো না মাসি, তুমি আমার জন্য শোক করো না।
1: না বাবা, শোক করবো না।

দিন আগে একটা গান শুনেছিলাম, আজ আমার বড্ড মনে পড়ছে মাসি। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল ঝরে আমি।

0: দাদাবাবু পিঠের নিচে আর একটা বালিশ দেব কি?
1: বালিশ দিবি কেন রে?
0: না তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, একটু আরাম পাবে হয়তো।
1: কষ্ট কষ্ট হচ্ছে, তবে যত কষ্ট মনে করছো তার কিছু নয়। আমার সঙ্গে কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে।
0: এইসব কি বলতিস দাদাবাবু?
1: আমার কষ্ট বোঝাই নৌকোর মতো, এতদিন আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল রে, আজ যেন বাঁধন কাটা পড়েছে। তাকে দেখতে পাচ্ছি ভেসে যাচ্ছে অকুলের পানে, কিন্তু কিন্তু তাকে আর যেন আমার বলে মনে হচ্ছে না।
0: দাদাবাবু আমি মুখ্য মানুষ, তোমার এমন তোর কথা আমি কিছুই বুঝিনি গো। ইয়ে মাসিমাকে ডেকে দিব?
1: আমার মনে হচ্ছে মনিও যেন চলে গেছে, আমার আমার ওই বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাঠির মতো।
0: হয়তো হয়তো দাদাও, ওই দেখো ওই দেখো ওই দেখো মাসিমা এসতেছেন, আমি যাই।
1: মাসি বাবা, মাসি তুমি কোথায় গেছিলে?
2: এই যে বাবা, তোমার বেদানা রস করে আনলো, খাও, তোমার গলা শুকিয়ে আসছে, খাও।
1: দাও দাও মাসি, মুখ আমার তো কিছুই ছিল না, তোমার কে, তোমার হাতে আমি মানুষ, তাই বলছিলাম।
2: সে আবার কি কথা যতীন, আমার তো কেবল এই বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল, বাকি সবই তো তোমার নিজের রোজগার।
1: কিন্তু এই বাড়িটা
2: কিসের বাড়ি? কত দালান কত ঘর তুমি বাড়িয়েছো বলতো? আমার সেই এতটুকু বাসা আজ আর খুঁজেই পাওয়া যায় না।
1: মাসি মাসি মনি তোমাকে ভেতরে ভেতরে খুব,
2: সে কি জানে না যতীন, মিথ্যে ভাবিস না বাবা।
1: আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু কিন্তু তোমারই সব রইল মাসি, ও তো তোমাকে কখনো অমান্য করবে না। তুমি তুমি আমার উইলটা দেখে মনে করো না যে
2: ও কি কথা যতীন, তোমার জিনিস তুমি বনিকে দিয়েছো বলে আমি মনে করব? আমার এমনি পোড়া মন, তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো, এই সুখই তো আমার সকল সুখের বেশি বাপ। না আর কথা নয়, একদম কথা নয়, এবার একটু ঘুমো।

0: মাসি মাসি মনি কি এসেছিল?
1: হ্যাঁ এসেছিল বাবা, তুমি তখন ঘুমিয়ে পড়েছিলে। শিয়রের কাছে বসে বসে অনেকক্ষণ বাতাস করে তারপরে
0: আশ্চর্য, আমি যেন স্বপ্নে দেখলাম মনি আমার ঘরে আসতে চাইছে, দরজাটা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলা ঠেলি করছে, কিন্তু কিন্তু কিছুতেই সেটুকুর বেশি আর খুলছে না মাসি।
1: বাবা, তোমার পায়ের পরে যে শালটা ঢেকে দিল সেটা মনি তোমার জন্য রাত জেগে তৈরি করেছে।
0: তাই?
1: হ্যাঁ,
0: কিন্তু আমি জানতাম মনি সেলাই করতেই জানে না, সেলাই করতে তো ও ভালোবাসে না।
1: মন দিলে শিখতে কতক্ষণ লাগে বাবা, তাকে দেখিয়ে দিতে হয়েছে, ওর মধ্যে অনেকগুলো ভুল সেলাইও আছে।
0: তো ভুল থাক না মাসি, ও তো আর প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না, ভালো করে ঢেকে দাও মাসি।
1: এই যে বাবা,
0: আমার আমার ভালো লাগছে।
1: ডাক্তার, এখন কেমন দেখছো?
2: অবস্থা অবস্থা আরো খারাপ হয়েছে বোধহয়। এ রাত্রির আর
1: আজই শেষের রাত্রির না ডাক্তার?
2: সান্ত্বনার কোনো ভাষা আমার জানা নেই মাসিমা।
1: ওরা কপালই জানতেও পাবে না, ওর কপাল চিরতরে ভাঙলো।
2: আমি আছি মাসিমা, আমি আছি, যথাসাধ্য করব, তারপর তারপর ভগবানের মর্জি।
1: তোমাকে তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বাবা?
2: আপনি যান মাসিমা, আমি থাকছি, প্রয়োজন হলেই ডাকবো।

0: মণি?
1: না না দাদা, আমি শম্ভু।
0: ও শম্ভু, একটা কাজ করবি?
1: হ্যাঁ বলেন বলেন দাদা, নিশ্চয় করব।
0: একবার তোর বউ ঠাকুরকে ডেকে দিবি।
1: কাকে?
0: বউ ঠাকুরকে। মাসি ওর অসুখ করবে বলে আসতে দেয় না এঘরে। এই বেলা একবার বলবি, বলে আমি ডেকেছি, অল্পক্ষণ থাকলে।
1: বউ ঠাকুরন তো এখনো ফেরেননি দাদাবাবু।
0: ফেরেননি? কোথায় গেছেন?
1: সীতারামপুরে।
0: সীতারামপুরে আজ গেছেন?
1: না আজ তিন দিন হলো।
0: তিন দিন?
1: হ্যাঁ তো।
0: পায়ের উপর থেকে শালটা তুলে ফেল, তুলে ফেল শুনো।
1: এই তো, মাসি এসছেন। তুমি তাকি বলো, তাকি বলো দাদু।
0: মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো, আমাকে দুঃখ দিতে চাও, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও।
2: অমন অমন করছিস কেন? কি হয়েছে বাবা, কি হয়েছে? শালটা খুলে ফেললি কেন?
0: এই মস্ত পাখিটা, এই মস্ত পাখিটা আমার পায়ের থেকে সরিয়ে নাও মাসি, আমার পা থেকে তুলে নাও।
2: আচ্ছা বেশ তো, ভালো না লাগে, সরিয়ে দিচ্ছি।
0: মাসি মাসি, এই জীবনের শিক্ষা আমি এই জীবনে খাটাবার সময় পেলুম না মাসি। সমস্তটা জমা রইল মাসি, আসছে বারে মানুষ কি পারে আমি দেখাবো।
2: যতীন যতীন, অমন করে উত্তেজিত হোস না বাবা। সে দেখ, সে দেখ পায়ের কাছে গিয়ে বসে।
1: দাদু দাদু, এই দেখো বৌদিমণি এসেছে গো। হ্যাঁ বৌদিমণি, বাবা বৌদিমণিকে নিয়ে এসেছেন।
2: তুমি তুমি কেমন আছো, কেমন আছো তুমি? আমার সঙ্গে কথা বলবে না
0: মাসি? মাসি কোথায় তুমি মাসি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মাসি?
2: এই তো বাবা, এই তো আমি।
0: মাসি মাসি, আর জন্মে তুমি, তুমি আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে বুকে করে মানুষ করবো।
1: দাদু দাদু দাদু, দেখো দেখো দেখো দেখো দেখো, তোমার পায়ের পরে বউ জীবনে।
0: শালটা ফেলে দে শম্ভু। মাসি মাসি কোথায়?
2: এই তো হ্যালো, এই তো বাবা, তোমার মাথা তুলে নিয়ে আমি বসে আছি। এই তো
0: মাসি, মাসি একটা গর্ব আমি করব।
1: হ্যালো,
0: এই আমি সুখের উপর জবরদস্তি করিনি, যা পাইনি তা নিয়ে কাড়াকাড়ি করিনি। আমার সমস্ত জীবন হাত জোর করে আমি অপেক্ষা করলাম, এইবারে সত্য হয়তো। দয়া করবেন
2: হামন করে কাঁদিস নে বউ, কাঁদ বাসন হয় আসছে। একবার একবার ডাক্তারকে ডাক তো শম্ভু।
3: ডাকতে হবে না, ডাকতে হবে না মাসিমা, আমি এসেছি। দেখি দেখি, আমাকে দেখতে দিন।
2: কি কি দেখলে ডাক্তার, কি দেখলে ডাক্তার?
3: নেই
2: জ্যোতি,
4: আমি কুড়ি।

0: রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে শেষের রাত্রি নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ নিরূপ মিত্র, অভিনয় করেছেন শম্ভু, ধীমান চক্রবর্তী, ডাক্তার ও সঙ্গীতে অনুরূপ মল্লিক, মণি শর্মিলা ঘোষ, মণির বান্ধবী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং যতীন সৌমেন বসু ও মাসি বাসন্তী চট্টোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে ধীরেন মিশ্র, চিন্ময় কর্মকার ও তরুণ কুমার বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: এতক্ষণ শুনলেন নাটক শেষের রাত্রি, আকাশবাণী মৈত্রী।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15।

মিনিটে বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। সরকার ই বাজার বা জেমের মাধ্যমে গত 10 বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে।
1: जहाँ तक भारत के अपने विधायी मामलों का सवाल है, ये हमारी अंदरूनी मामला है जिसपे हमारी संसद उस पर निर्णय लेती है। मैं आपको यह भी बताना चाहता हूँ कि दुनिया में कई एक ऐसे राष्ट्र हैं

0: इसमें अमेरिका भी शामिल है, जो विदेशी कोष को, विदेशी फंड्स को विनियमित करते हैं।
1: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানের ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা নেই। সরকার এ ধরনের অনুষ্ঠানে কথিত বক্তব্য সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।
2: I have already stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh.
1: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত রাতে টেলিফোনে কথোপকথনের বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ইসরায়েলের দিক থেকেই ফোন কলটি করা হয়েছিল। সে দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক বিদ্যমান বলেও শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য চব্বিশ ঘণ্টা হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েক মাস ধরেই এই হেল্পলাইনগুলি চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ নিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলে তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর লক্ষ্য রেখে চলেছে। ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে সরকার আগ্রহী। যত দ্রুত সম্ভব এই সম্মেলনের সম্ভাব্য দিনক্ষণ স্থির করা হবে বলেও জয়সওয়াল জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমাশুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। সরকার বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসি স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্ব আরও সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। ইউএনএসসির পাঁচ স্থায়ী সদস্য দেশ সহ বিভিন্ন দেশের কাছেও মন্ত্রকের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বলে কীর্তিবর্ধন সিং জানান। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছ থেকে পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে সমস্ত বিলের অর্থ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বিষয়টি সালিসির মাধ্যমে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় এই উপলক্ষে নিরবতাও পালন করা হয়। পরে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর শ্রী রাধাকৃষ্ণন চিৎকার চেঁচামেচির মধ্যে শূন্যকালের কাজ শুরু করেন। বেশ কিছু সদস্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য উত্থাপনের দাবি জানান। হৈহট্টগোলের মধ্যেই সভা প্রথমে দুপুর ১২টা এবং পরে দিনের মতো মুলতবি হয়ে যায়। লোকসভাতেও সকাল ১১টায় অধিবেশনের শুরুতে অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নিরাপত্তাকে ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, গত কয়েক বছরে গৃহীত বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের জন্য রেল দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2015-16 সালে

0: যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135, 2026-27 আর্থিক বছরে তা এ পর্যন্ত নেমে 2-এ এসেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ই বাজার বা জেমির মাধ্যমে গত 10 বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। সরকারি ক্রয় ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসনের মাধ্যমে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে 2016 সালের 9ই আগস্ট জেম চালু হয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে জেমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কুমার জানান, 2016-17 অর্থবর্ষ জেমের মাধ্যমে ব্যবসার পরিমাণ ছিল 422 কোটি টাকা, গত এক দশকে তা বেড়ে 20 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। আইআইটি দিল্লির এক সমীক্ষা অনুযায়ী জেমের মাধ্যমে বিক্রি হওয়া 74% পণ্যের দাম অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ইন্ডিয়া মার্টের তুলনায় অনেকটাই কম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। 3টি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানান, সরকারের গৃহীত উদ্যোগের ফলে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে যাচ্ছে।
1: हमारे हथकथा सेक्टर में भारत की रूरल प्रीवियन इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए है। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপাত ক্যাম্পাসের এআই ক্ষমতাসম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরমপ্রজ্ঞার সূচনা করবেন। পশ্চিমবঙ্গে আগামী 16 ও 17 সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আয়োজন করা হবে। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 33তম এই বিজ্ঞান কংগ্রেসে দেশ বিদেশের বিজ্ঞানের গবেষক ও ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা জালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভি শর্মাকে হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ পাচাই হিনা আকেচিকে হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছেন। আগামীকাল অস্মিতা এবং রক্ষিতা একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়েছে। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাস হয়েছে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষ। তার সঙ্গে কথা বলেছেন আম্রপালি ঘোষ মিত্র। আজ প্রথম পর্ব।
4: আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের দেশলাই কাঠি কবিতা। এই মুহূর্তে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় আগুন ছড়াচ্ছে অদম্য গতিতে, যাকে গতিময় করে তুলেছেন ডিরেক্টর সহ 6 জনের ছোট্ট একটা টিম। ঠিক ওই দেশলাই কাঠির মতোই তারা প্রমাণ করে দিয়েছেন ছোট হলেও অদম্য উচ্ছ্বাসে জ্বলে ওঠা যায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ সেই দেশলাই কাঠির

0: লাল হরফে আমরা দেখতে পাচ্ছি ডমিনিক ভ্যালেন্সকি, অডোর গোপালাকৃষ্ণন, শাবানা আজমি এবং জাভেদ আখতারের মেসেজ। আমরা আজ কথা বলছি ছবি রিলিজের প্রায় দু মাসের বেশি সময় পরে। এই সময়ের মধ্যে এইরকম অভিজ্ঞতা আপনার আর কিছু হয়েছে?
1: না, এই সময়ের মধ্যে এরকম অভিজ্ঞতা আমার আর হয়নি, কেননা এটা প্রথম এরকম একটা বিষয় হয়েছে যেখানে একটি স্বাধীন চলচ্চিত্র, একটি স্বাধীন ছবি, ইন্ডিপেন্ডেন্টলি ডান ছবি, তাও আমি এবং আরো পাঁচটা বাচ্চা ছেলে মিলে যেটা করেছি, সেরকম একটি ছবি এইভাবে যে 50 দিনের দিকে এগিয়ে যাবে এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। এবং যখন ছবিটা আমরা মুক্তির জন্য গেরিলা স্টাইলে প্রচার করছি, মানে সেদিক যাচ্ছি ওদিকে যাচ্ছি, নন্দন চত্বর, শ্যামবাজার ময়দান, ল্যাপটপ নিয়ে নিয়ে আমরা ট্রেলার দেখাচ্ছি, টিজার দেখাচ্ছি, গান দেখাচ্ছি, লিফলেট বিলি করছি, প্যাম্পলেট বিলি করছি, তখন অনেকে আমাদের বলেছিলেন যে এত কিছু করার কি দরকার ছিল এই ছবিটা নিয়ে, কেননা এরকম ছবি তো সাধারণত নন্দন দুইয়ে এবং রাধাতে একটা দুটো শো করে পায় এবং তারপর তিন থেকে চার দিন, মানে শুক্র শনি রবি পেরিয়ে সোমবার অব্দি পৌঁছতে পারে না, তো এত করার দরকার নেই। সেই তিন দিনের আশঙ্কা থেকে সেই ছবিটা আর কি 50 দিনের যে একটা উদযাপনে পৌঁছবে এটা ভাবতে পারা যায়নি, অবশ্যই যায়নি।
0: এই জায়গা থেকে আমি পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে ছবির রিলিজের আগেই আপনি কিন্তু নিজে ছবিটা নিয়ে গ্রাম থেকে গ্রামে মুভ করেছেন, সেখানে এরকম ধরনের কোন রিমার্কেবল মেসেজ বা কোন মেমোরেবল ইনসিডেন্ট?
1: খুবই, কেননা আমাদের ইচ্ছে ছিল যে গ্রামগুলিতে গিয়ে, সুন্দরবনের কিছু প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা ছবিটা শুটিং করি চার মাস থেকে, তো আমার ইচ্ছে ছিল যে ছবির টিজার লঞ্চটাও সেই গ্রামেতেই হোক, সেই গ্রামগুলিতেই দেখানো হোক। এবং আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে, 2 জানুয়ারি আমরা সেই গ্রামে চলে যাই। সেখানে শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে ওইখানে কোনো সিনেমা হল নেই, হ্যাঁ, মানে সুন্দরবনের শেষ সিনেমা হল হচ্ছে লক্ষ্মীকান্তপুরে, তারপর সুন্দরবন অঞ্চলে কাকদ্বীপ থেকে শুরু করে আরো 6-7 ঘন্টার যে একটা দূরত্বে যে গ্রামগুলো আছে সেখানে কোনো ওদের এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই, কোনো ক্লাব ঘর নেই, কোনো থিয়েটার নেই, সিনেমা ঘর তো নেই, ওদের কোনো ক্যাফে নেই, ওদের কোনো কফি শপ নেই, ওদের কোনো লাইব্রেরি নেই, ওদের কোনো সেই অর্থে মানে সেরকম বা এন্টারটেনমেন্টের কোনো সিস্টেম নেই। ওদের একটাই ছিল, সেটা হচ্ছে ওদের গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান, এবং ওরা সন্ধ্যাবেলা সারাদিন কাজের পর সেই চায়ের দোকানে তারা বসেন, এসে সবাই মিলিত হন, টিভি দেখেন, টিভিতে হয়তো সংবাদ শোনেন, খবর শোনেন বা কোনো সিনেমা দেখেন, আড্ডা দেন, চা পান করেন, পান খান, এসব করেন। তো আমরা সেই আবার ল্যাপটপ নিয়ে সেই প্রত্যেকটা চায়ের দোকানে গিয়ে গিয়ে তাদের এই টিজার ট্রেলারগুলো সব দেখাতাম, এবং দেখে ওদের থেকে যে আমরা রেসপন্স পেয়েছি যে আপনারা এই ছবিটা নিয়ে আমাদের এখানে দেখাচ্ছেন না কেন, আমাদের অঞ্চলেই তো আপনাদের শুটিংটা হয়েছে, তো আপনারা দেখান, আমাদের সিনেমা দেখার কোনো মাধ্যম নেই, আপনারা আসুন, আমরা নিজেরা মানে বিভিন্ন বাজারে বা বিভিন্ন জায়গায় আমরা পর্দা খাটিয়ে সাউন্ড সিস্টেম ব্যবস্থা করে এবং প্রজেক্টর রেখে ছবিটা দেখাতে চাই, আপনারা শুধু আসুন। তো এই ওদের যে অদম্য ইচ্ছে ছবিটা দেখার, এটা আমাকে খুবই আপ্লুত করেছিল। আমরা তো সাধারণত কি হয়, একটা ছবি তৈরি হলে সেটাকে শহুরে ছবি, গ্রামীণ ছবি বলে তকমা লাগিয়ে দিই এবং সেটাকে দাগিয়ে দিই বলে এই ছবিটা গ্রামের জন্য নয় বা এই ছবিটা শহরের জন্য নয়, এটা যে কতটা ভ্রান্ত এবং এটা কতটা রেসিস্ট সেটা আমার ওই গ্রামে গিয়ে ওই মানুষজনদের টিজারগুলো দেখিয়ে গানগুলো শুনিয়ে আমার মনে হয়েছিল যে ওদের কাছে ছবিটা নিয়ে যাওয়া যেতেই পারে। এবং আমরা সেরকমই একটা পন্থা নেব এপ্রিল মাসে, আমাদের থিয়েট্রিক্যাল রান শেষ হয়ে গেল।
0: আচ্ছা, এবার একটু শুরুর দিকে যাই, আপনি তো অত্যন্ত ভালো স্টুডেন্ট, যাদবপুর থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলেন, তারপর মার্চেন্ট নেভি জয়েন করা এবং তারপর ওয়েসলিং বুডসে ফিল্ম স্টাডিজ, এই পুরো প্ল্যানিংটা কি শুরু থেকেই আপনার করা ছিল নাকি মাইন্ড চেঞ্জ?
1: একেবারে শুরু থেকে করা ছিল বলবো না, তবে স্কুলে যখন ওই ক্লাস 6-7 এ পড়ি, আমি দুর্গাপুরে সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করেছি, সেখানেই আমার জন্ম দুর্গাপুরে, তো মোটামুটি যখন 6 আর 7 এরকম ক্লাসে পড়ি তখন থেকে একটা ছবির প্রতি আমার, সিনেমার প্রতি আমার ইন্টারেস্ট জন্মায় এবং সেই আগ্রহটা জন্মায় ক্যামেরার পিছনের ভূমিকাতে। ক্যামেরার সামনেতে আমার কখনোই কোন রকম আগ্রহ ছিল না, আগ্রহটা ছিল ক্যামেরার পিছনে এবং ছবি করার দিকেই আমার আগ্রহটা তৈরি হয় সেই স্কুল লাইফ থেকে। মোটামুটি ক্লাস 10 এ আমি ঠিক করে নিই যে আমি ছবি পরিচালনার দিকেই থাকবো, ছবি বানানো দিকে থাকবো আর কি, ছবি পরিচালক হিসেবে কাজ করতে চাই। তারপর কি হয় যে দুর্গাপুরের মধ্যবিত্ত ঘরের ছেলে, সেখানে আমাদের 3টে পথ দেওয়া হতো, হয় তুমি ডাক্তার, নয় তুমি ইঞ্জিনিয়ার, নয় তুমি ফেলিয়ার, হ্যাঁ, তো তুমি কোনটা তুমি চুজ করে নেবে। তো আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফেলিয়ার কোনোটাই চুজ করিনি, আমি মোটামুটি বাড়ি থেকে লুকিয়ে অল ইন্ডিয়া এন্ট্রান্স পরীক্ষাগুলো দিতাম যখন যাদবপুরে ফিজিক্স নিয়ে পড়ছি গ্রাজুয়েশন করতে করতে, যাতে বাড়ি থেকে পালাতে হবে আর কি, পালিয়ে নিয়ে কিছু একটা করতে হবে। করে করে তারপর ওই যেটা বলে, when you are really mad about something, the entire universe conspires to get you।

0: সেটা করে নিয়ে আমি ওই মাতৃনামিতে সুযোগ পেয়ে যাই এবং ওখান থেকে আমি 5 বছর মতো ওখানে চাকরি করি, নিজে আর্থিকভাবে স্বাধীন হই। সেই টাকা দিয়ে আমি ওয়েস্টলিং উডস ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করি, আমার স্পেশালাইজেশন ছিল স্ক্রিন রাইটিং। তো হ্যাঁ, ছোটবেলা থেকেই মোটামুটি ইচ্ছেটা ছিল, কখনো হুট করে হঠকারী কোনো সিদ্ধান্ত নিইনি।
1: আপনার প্রথম কাজ হিসেবে আমরা তো হৃদমাঝারে পেয়েছি, ডিরেক্টর হিসেবে ওই কাজটাই আপনার প্রথম?
0: হ্যাঁ, পরিচালক হিসেবে হৃদমাঝারেই আমার প্রথম।
1: আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুদের সকলকে যদি একটু আপনার এই শুরুর দিনের পথ চলা এবং তারপর আপনি পরপর যে বিভিন্ন ব্যতিক্রমী ছবি আমাদের সকলকে উপহার দিয়েছেন, এই চলার পথের কোন ভালো এক্সপিরিয়েন্স যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন।
0: চলার পথের শুরুটা হয়েছিল একেবারে ওই ওয়েস্টলিং উডস ইন্টারন্যাশনালে, ওই ফিল্ম স্কুলেই, যখন আমি আমাদের কোর্স চলাকালীন আমি জানতে পাই যে আমাদের ওখানের একজন শিক্ষক শ্যামল সেনগুপ্ত, তিনি অন্তহীন বলে একটি ছবির স্ক্রিপ্ট রাইটার হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি সেটি লিখছেন। আমি তখন তাকে বলি যে স্যার, আমি আপনার সঙ্গে এই স্ক্রিপ্টটা লিখতে চাই। তখন আমি অন্তহীনের স্ক্রিপ্টের সঙ্গে স্ক্রিপ্ট অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত হই এবং যুক্ত হতে হতে তারপর আমরা দেখি যে কাস্টিং কিভাবে হচ্ছে, কারা কারা কাস্টিং এ আসছেন। অপর্ণা সেন এলেন, তারপর শর্মিলা ঠাকুর এলেন, রাহুল বোস এলেন, তারপর রাধিকা আপটে, একদম শুরুর দিকের কাজ, প্রথম কাজ বলতে গেলে আর কি, রাধিকা এলো। তখন সেই সেটে গিয়ে আমার অপর্ণা সেনের সঙ্গে পরিচয় হলো। আমি অনিরুদ্ধ রায়চৌধুরীকে অ্যাসিস্ট করতেও আর কি ইচ্ছে প্রকাশ করেছিলাম এবং আমাকে স্কুল থেকে, মানে ফিল্ম স্কুল থেকে ছাড়া হয়েছিল এক মাসের জন্য। তো আমার সেটে অপর্ণা সেনের সঙ্গে পরিচয় হলো। সেখানে আমি গিয়ে তাকে বললাম যে আমি আপনার জন্য কোন স্ক্রিপ্ট লিখতে চাই। উনি বললেন, আমি তো কখনো কোন চিত্রনাট্য, আমি আমার নিজের চিত্রনাট্য নিজেই লিখি, আমি কারোর সঙ্গে কোলাবোরেট করি না, তো ওটার কোনো সুযোগ নেই, কোনো আশা নেই সেই জায়গায়, কিন্তু আমি ওর পিছনে পড়ে থাকি। এবং উনি এখন বলেন যে রঞ্জন ইউজ টু চেজ মি উইথ অ্যান অর্ডার অফ আ লাভার, হি নেভার লেট গো। হ্যাঁ, তো কখনো আশা ছাড়েনি রঞ্জন। তো ওই প্রায় 6-7 মাস ওর পেছনে পড়ে থাকার পর উনি তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি লেখো কিন্তু আমার কোনো চিত্রনাট্য না, কঙ্কনার একটা আইডিয়া আছে, সেটা তুমি যদি নিজের কাজে তুমি লাগাতে পারো তোমার স্ক্রিপ্ট রাইটিং সিলেবাসে, তুমি সেটা করো। তো কঙ্কনার একটি আইডিয়া থেকে আমি সেই চিত্রনাট্য লিখতে শুরু করি, ওর সঙ্গে আমি শেয়ার করি, ওকে দেখাই ইত্যাদি ইত্যাদি করতে করতে। তারপর উনি নিজেই একদিন আমাকে বললেন যে শোনো, আমি একটা নতুন ছবি করছি, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর সঙ্গে আমার প্রথম কাজ, তো তুমি তো এই 1 মাস ধরে আমার জন্য এগুলো সব লিখে যাচ্ছ, আমার খারাপ লাগছে না তুমি কি লিখছ, তো তুমি কি আমার সঙ্গে এটা কোলাবোরেট করতে চাইবে নতুন চিত্রনাট্যে? এবং এই অফার কে আর কে কি বলবে, মানে ইউ নো ইটস কামিং ফ্রম হার। তখন আমি বললাম একদমই। তো সেখান থেকে ইতি মৃণালিনীর চিত্রনাট্যে আমরা একসঙ্গে কাজ করতে শুরু করলাম। একসঙ্গে কাজ মানে কি, মানে আমি শুধু শিখতাম, আমি লিখতাম আর ওর থেকে শিখতাম, সেটাই একসঙ্গে কাজ করে আমি বলতে পারি, মানে হোয়াট এভার আই হ্যাভ, যা কিছু শিখেছি আমি। হ্যাঁ, ওই সময়টা ওর সঙ্গে যে আমি 1-2 বছর কাটিয়েছিলাম চিত্রনাট্য লেখা থেকে শুরু করে, চিত্রনাট্য লেখাতে সহযোগিতা থেকে শুরু করে, পরিচালনায় সহযোগিতা থেকে শুরু করে, সেটে থাকা থেকে শুরু করে, অ্যাক্টর হ্যান্ডলিং, সেট হ্যান্ডলিং, জেনারেল মানে কিভাবে আর কি নিজেকে চালিত করতে হয়, সবটাই ওকে দেখে শেখা, সেভাবে শুরুটা হয়। তারপর অতি মৃণালিনী মুক্তি পায় 2011 সালে, আমি ওয়েস্টলিং উডসে ফিরে যাই এবং জীবিকা নির্বাহের জন্য ওইখানে আমি প্রায় 1.5 বছর অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ফিল্ম স্কুলেই আমি চাকরি করতে করতে তারপর এই হৃদমাঝারের অফারটা পাই। হ্যাঁ, এবং হৃদমাঝারের অফার পেয়ে চাকরিতে ইস্তফা দিয়ে আমি কলকাতা চলে আসি। সে আবির, রাইমা এদের সঙ্গে যোগাযোগ করে আমি হৃদমাঝারের স্ক্রিপ্টটা, আমি কেন প্রডিউসার আমি পেয়ে গিয়েছিলাম বম্বে থেকে, স্ক্রিপ্টটা আমি মানে এখান থেকে ওরা রাজি হয় আবির এবং রাইমা, এবং তারপর হৃদমাঝারে তৈরি হয় এই শুরুর দিন।
1: রঞ্জনদা, আপনি সবসময় স্ক্রিপ্ট রাইটিং কে খুব গুরুত্ব দেন এবং প্রত্যেকবার আপনার থেকে দর্শক একেবারে ইউনিক কিছুই পায়। আমার প্রশ্ন হচ্ছে যে ছোটবেলায় সাধারণত বাচ্চারা গল্প শুনতে খুব ভালোবাসে, আপনি কি কোনোভাবে ছোট থেকে গল্প বলতে ভালোবাসতেন?
0: মানে আমি খুব গল্প করতে ভালোবাসতাম, মানে ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে এত আমি কথা বলতাম যে স্কুলে পানিশমেন্ট হিসেবে আমাকে পাশে ঘুরিয়ে বসিয়ে দেওয়া হতো, মানে সবাই সামনের দিকে মুখ ঘুরিয়ে বসে আছে সব বাচ্চারা, আমি এত কথা বলতাম, এত গল্প করতাম যে আমাকে পানিশমেন্ট হিসেবে সাইড করে দেওয়া হতো, তো আমি সাইডের দিকে বসে থাকতো তো পুরো ক্লাস। তো হ্যাঁ, আমি ভীষণ আড্ডাবাজ ছিলাম, ভীষণ গল্প করতে পছন্দ করতাম এবং ওকে এবং ভীষণ গুল মারতাম, মানে বানিয়ে বানিয়ে আর কি আমি তাদের গল্প শোনাতাম, এসব করতাম, মানে কাল্পনিক কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। তো হয়তো কোথাও একটা বীজ সেখানে ছিল, আর বাড়িতে পরিবেশ ছিল গল্প পড়ার, মানে আমি বাবা মাকে এবং আমার দিদিকে সবসময় দেখতাম, দিদিকে দেখেছি স্কুলের টিফিনের পয়সা বা কলেজের টিফিনের পয়সা বাঁচিয়ে বইমেলা থেকে বই কিনছে, বাবাকে দেখেছি সবসময় খবরের কাগজ, মাকে দেখেছি সবসময় খবরের কাগজ পড়তে, বই পড়তে, বই কিনে দিতে, এই পরিবেশটা বাড়িতে ছিল, তো এগুলো তো ছোটবেলা থেকেই তৈরি হয়, সেই পরিবেশটা আমি বাড়ির থেকে পেয়েছি। এবং বই পড়া এবং বই কেনা

0: বই উপহার দেওয়া, এইগুলোই ছিল তো। হ্যাঁ, গল্পের সঙ্গে ছোটবেলা থেকেই সংযোগ ছিল।
1: ঠিক এই জায়গাটাতে আমিও ভাবছিলাম একটা কথা, একটু আগে আমার সঙ্গে যখন আপনার কথা হচ্ছিল আমি শুনলাম যে আপনি ক্লাস টুতে পড়ার সময় স্কুলের একটি অনুষ্ঠানে ঠিক এই দেশলাই কাছি কবিতাটাই বলার চেষ্টা করেছিলেন, কিন্তু লাইন ভুলে গিয়ে আপনি স্টেজ থেকে নেমে পড়েছিলেন, সেই দুঃখটা আপনার মনের মধ্যে থেকে গিয়েছিল। ক্লাস টু এর একটা বাচ্চারও কিন্তু নর্মালি দেশলাই কাঠি কবিতার প্রতি আগ্রহ থাকা বা দেশলাই কাঠি জানার কথা নয়, আপনার ক্ষেত্রে এটা কেন হলো? এটাও কি বাড়ির ওই পরিবেশটার জন্য?
0: তখন সবে সবে আসলে বাবা আমাকে আবৃত্তিতে ইন্ট্রোডিউস করিয়েছিলেন এবং আবৃত্তি করতে শুরু করি তখন ওই ছোট বয়সে, কবিতা বলা এবং কবিতা শেখা তো সবে সবে শিখেছিলাম আর কি, সেটা বাড়ির পরিবেশের জন্যই। আমার বাবাও আবৃত্তি করতেন এবং আমার দিদিও আবৃত্তি করে, তো কাজে কাজে আমি সব থেকে ছোট, আমি আবৃত্তিতে ঢুকেছিলাম এবং প্রথম শুরু করি ওই দেশলাই কাঠি, তারপর জীবনানন্দ দাশের কবিতা, তো সেটা বাড়ির পরিবেশের জন্যই, কবিতার যে কবিতা করা বা কবিতা বলা সেটা বাড়ির পরিবেশের জন্যই। হ্যাঁ,
1: আগের চারটে ছবিতে আপনার পরিচিত খুবই পপুলার আর্টিস্ট এবং অভিজ্ঞ একটা টেকনিক্যাল টিম, তারপর সেখান থেকে সরে এই পঞ্চম ছবিতে একেবারে বিপরীত দিকে হাঁটলেন কেন?
0: এটার কারণ ছিল যে ওই চারটে ছবি করে একটা সিস্টেমের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম এবং আমার মনে হচ্ছিল যে কোথাও গিয়ে যে আমি ঠিক যেই গল্পটা বলতে চাইব বা বলতে চাইছি সেই গল্পটার জন্য যেই ধরনের সাপোর্ট সিস্টেম দরকার, সেই ধরনের সাপোর্ট সিস্টেমের যে এনভায়রনমেন্টটা সেটা কোথাও গিয়ে একটু কমে যাচ্ছে হয়তো। যেই ধরনের গল্প বলতে চাই সেই ধরনের গল্পকে যে ধরনের ফান্ডিং দরকার সেটা হয়তো পাচ্ছি না, যেই ধরনের প্রযোজক সবসময় সব গল্পেতে হ্যাঁ করবেন না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছিল যে পুরোটাই আর কি নির্ভর করে যাচ্ছে কতগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর, তারপর হচ্ছে দিন কমে যাচ্ছে সবকিছুতে, কমতে কমতে বাজেট কমে যাচ্ছে, বাংলা ছবির বাজার খারাপ। হ্যাঁ, মানে যা ছবি তৈরি হচ্ছে অর্ধেকের বেশি, মানে 90% 90% 80% কোন টাকা রিকভারি হচ্ছে না, সেখান থেকে প্রযোজকদের ওপর চাপ, তারাও ফান্ডিং কমিয়ে দিচ্ছেন, ফান্ডিং কমে গেলে কি হচ্ছে দিন কমে যাচ্ছে, তো বাংলা ছবি লিটারালি একটা বাক্সবন্দী হয়ে পড়ছে ঘরের মধ্যে, বা এক ধরনের গল্পই শুধু বলতে পারছে এবং আমি সেই ধরনের গল্প কোনোদিনই বলতে চাইনি। আমার প্রথম ছবি থেকে শুরু করে চতুর্থ ছবি পর্যন্ত আমি একটু অন্য ধরনের গল্পই বলার চেষ্টা করেছি। এবার যখন এই অদম্যর ভাবনাটা আমার মাথায় আসে তখন অদম্যর যে এক্সপ্যান্স, যে স্কেল, সেই স্কেলটার প্রতি আমি কোথাও গিয়ে কমিটেড হয়ে পড়েছিলাম এবং গল্পটার প্রতি আমি কোথাও গিয়ে কমিটেড হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই গল্পটা এখন আমাকে বলতেই হবে এবং এই সিনেমাটাই, এই ছবিটাই আমি এখন করতে চাই। কিন্তু আমি তারপর ভাবলাম যে তাহলে কি পুরোটাই একটা এক্সটার্নাল ভ্যালিডেশনের ওপর, এক্সটার্নাল পারমিশনের ওপর হয় আমি ছবি করতে পারবো না, আমি ছবি করতে পারবো না? আর যদি একক চরিত্রের গল্প ছিল, আমার মনে হয়েছিল যে এটা একটু নিয়ে একটু ঝাঁপ দিতে পারি, একবারে রিস্ক নিয়ে দেখতে পারি যে এটা এইভাবে করা যায় কিনা। তখন আমার মনে হলো যে না, এটা আমি নিজেই নিজের মতো করে ছোট টিম বানিয়ে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি একদম স্বাধীনভাবে, কোনো সরঞ্জাম না নিয়ে, কোনো বাজেট না নিয়ে একদম নিজের মতো করে করার চেষ্টা করি। সেই থেকে এই ভাবনাটা এসেছিল, কেননা যেই গল্পটা বলতে চাই এর জন্য কোনো প্রযোজক পাচ্ছিলাম না, কেউ এই ধরনের পলিটিক্যাল ছবি হয়তো করতে চাইছিলেন না, একক চরিত্রের গল্প কখনো বাংলা সিনেমাতে এইভাবে আগে হয়তো হয়নি, তারা জানতেন না, তারা সেই দিকে রিস্ক নিতে চাইছিলেন না, নতুন অভিনেতা নিয়ে কাজ করতে চাই, না হলে এই গল্পটা চার মাস কোন প্রতিষ্ঠিত অভিনেতা সে হয়তো করতে চাইবে না চার মাস থেকে যেভাবে আমি করতে চাইছি, সেখানে আমার নতুন অভিনেতা চাই, নতুন মুখ চাই, নতুন মুখে আবার ফান্ডিং পাবো না। তো এরকম নানান কারণ ছিল যে আমি নিজে বললাম যে এটা আমি নিজেই করব, করে নিজেই করলাম।
1: আর এই ছবির শুরু থেকেই আপনি খুব গোপনীয়তা বজায় রেখেছিলেন, সেইটা কেন? মানে কাউকে, আপনি নিজেই এই কথা বলেছেন যে আপনি স্ক্রিপ্ট ডিসকাশন অনেক সময় অপর্ণা সেনের সঙ্গে করতেন এবং এই ছবির ক্ষেত্রে কিন্তু তিনিও কিচ্ছু জানতেন না, একেবারে একটা সারপ্রাইজ পেয়েছিলেন তিনি, এটা কেন?
0: এটা এই জন্য ছিল যে আমি নিজেই শুরুর দিকে একদম শিওর ছিলাম না এই যে রিস্কটা নিচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি একটা রিস্ক নেওয়া, একটা এক্সপেরিমেন্ট করা। ছজনে পৃথিবীতে এর আগে কখনো কোন সিনেমা তৈরি হয়নি, মানে আমরা ফিল্ম স্কুলে যখন ছবি করেছি স্টুডেন্ট ফিল্ম, তখনও 40 জন 30 জন 40 জন নিয়ে আমরা ছদিনে শুট করেছি একটা 10 মিনিট বা 20 মিনিটের ছবি। আমি নিজে সেই আবহাওয়ায় বড় হয়ে এসেছি, ফিল্ম স্কুলের আবহাওয়ায়, সেখানে 6 জন নিয়েই পুরো ব্যাপারটা আমি আদৌ করতে পারবো কিনা, হ্যাঁ, তো সেটা আমি নিজেই জানতাম না। সেই জন্য যখন স্ক্রিপ্ট লিখেছি আমাকে রিনাদি জিজ্ঞেস করতেন যে কি করছিস, স্ক্রিপ্ট লিখছি আর কি, কি লিখছি কি করছি আমি জানাইনি, কেন আমি নিজে জানতাম না যে এটা আমি সফল হব কিনা এই প্রয়াসে। করতে গিয়ে তারপর যখন আস্তে আস্তে শুট করছি এবং শুটটা যখন শেষ হলো, তখন আমি আসলে বিশ্বাস করলাম যে আচ্ছা, আমরা 6 জন মিলে এই ছবির

0: এইভাবে শেষ করতে পারলাম, কেননা আমি ছোটবেলা থেকেই ওই একটা কিছু করতে গেলাম, করতে গিয়ে হলো না, লোক হাসানো, ওইটার মধ্যে আমি যেতে চাইনি। আমি যে আচ্ছা ঠিক আছে, এবার শেষ করলাম, এটা করতে পারলাম, ঠিক আছে।
1: দেখানো নাকি দেখার চোখ, অ্যাজ এ ফিল্ম মেকার আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমি বোথ ফর দ্য অ্যাক্টার্স অ্যান্ড দ্য অডিয়েন্স দুটোই জানতে চাইছি।
0: আমার মনে হয় দেখার চোখ, দেখার চোখ অডিয়েন্সের জন্য খুবই জরুরি, কেননা অডিয়েন্সের দেখার চোখ যদি উন্নত না হয় এবং সেটা যদি উন্নতির মধ্যে দিয়ে যদি না যায়, যদি সেখানে একটা উত্তরণ না ঘটে, তাহলে সিনেমা বা যে কোনো শিল্পকর্ম, যে কোনো শিল্প উন্নতি হবে না। যদি অডিয়েন্সের বা দর্শকের বা যারা শিল্পভোক্তা, উপভোক্তা যারা, তাদের যদি দেখার চোখের উন্নতি না হয়, উত্তরণ না ঘটে, তো আমি বলব অবশ্যই দেখার চোখ অডিয়েন্সের ক্ষেত্রে খুব খুব জরুরি। এবং অভিনেতা হোক বা পরিচালক হোক বা লেখক হোক, যে কোনো জায়গায় দেখার চোখটা খুব জরুরি। কেননা আমরা বলি যে ক্যামেরার পিছনে যে থাকে তাকে কবি হতে হয়, সিনেমাটোগ্রাফারের কথা আমরা বলি। সে যদি, ক্যামেরা তো একটি যন্ত্র, আমি টেকনিক্যাল ভাষায় কথাটা বলছি, ক্যামেরা একটি যন্ত্র এবং ক্যামেরার পিছনে চোখ যদি কবির চোখ না হয়, তাহলে ক্যামেরাও কবিতা দেখতে পায় না। সেরকম ভাবেই একজন অভিনেতা হোক বা একজন টেকনিশিয়ান হোক বা পরিচালক হোক বা লেখক হোক বা অডিয়েন্স হোক, যে কেউ হোক, তাদের প্রত্যেকের দেখার চোখ যদি ঠিক না হয় বা সেখানে যদি একটা শিল্পের প্রতি সেই রস সৃষ্টি যদি না হয়, সে যদি সেই রস সাধন না করে উঠতে পারে, তাহলে সেই রস কোনোদিন তৈরিই হবে না। হ্যাঁ, সেজন্য দেখার চোখটা আমার কাছে খুব জরুরি।
1: আচ্ছা, সোশ্যাল টার্বুলেন্স বা সোশ্যাল ইস্যুজ নিয়ে তো আপনি আগেও কাজ করেছেন, এবারেও করলেন, মাঝে আপনার একটু অন্য রকমের একটা ছবি, রান্নাকে ফোকাস করে একটা খুব নরম ভালোবাসার ছবি হচ্ছে আহারে, এই কনসেপ্টটা কি করে ডেভেলপ করেছিল? আপনি কি নিজে খুব রান্না ভালোবাসেন বা খেতে ভালোবাসেন এরকম?
0: আমি নিজে খুব রোমান্টিক, প্রেমে পড়তে ভালোবাসি এবং খুব পেটুক, খেতে ভালোবাসি। তো কোথাও গিয়ে ওই বয়সটাতে ওই প্রেমে পড়া, প্রেমে হেরে যাওয়া, খাওয়া দাওয়া, রান্না, এটার প্রতি আমার একটা, যেটা হয় একটা এক একটা বয়সের এক একটা চাহিদা থাকে, সেই বয়সে সেই চাহিদার মধ্যে দিয়ে হয়তো আমি যাচ্ছিলাম, সেই গল্পটা আমার তখন এসেছিল।
1: এই প্রসঙ্গে একটা কথা আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা জানেন বা যারা জানেন তো তারা জানেনি, যারা জানেন না, এই আহারে ছবিতে কিন্তু ঠিক আমাদের আকাশবাণী মৈত্রীর মতোই, মানে এরকম দুই বাংলার একটা সংযোগ রয়েছে, অভিনেতাও এই বঙ্গ এবং ওই বাংলা দু জায়গা থেকে, এবং সাথে কিন্তু দুই বাংলার রান্নার মেলবন্ধন এবং সেখান থেকে সম্পর্কের বন্ধন, তাই তো? এই যখন রান্না নিয়ে কথা উঠল, শুটিং ফ্লোরে খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা রাখেন আপনি, মানে সেই ব্যাপারে আপনি কিরকম?
0: এ যাবৎ তো ইন্ডাস্ট্রি ফরম্যাটে যে ছবি করেছি সেইখানে সকলের জন্য যা খাবার আসত আমরা সেই খাবার সবাই ভাগ করে নিতাম, এবং আমাদের বাংলা ছবিকে আমরা বলি গরিবের সংসার, তো সেই গরিবের সংসারে খুব বেশি পদ কিছু রাখা যেত না, কিন্তু যেটুকু আসতো আমি সবাইকে বলতাম যে স্টারদের বাদ দিয়ে, তারকাদের বাদ দিয়ে, তারা তো সব ধরনের খাবার খেতে পান না, তাদের অনেক বাজবিচার করে খেতে হয় তাদের স্বাস্থ্যের জন্য, বাকি আবার আমরা সবাই ওই সেটের খাবারই খেতাম, যেটা আর কি গিল্ড থেকে যেই ধরনের খাবার তৈরি করা হতো সেটা আমরা খেতাম।
1: আচ্ছা, এই ফিল্ম স্কুলে যখন পড়তেন সেখানে পড়ার সময় বা আপনাদের যে আপনি বললেন স্টুডেন্ট ফিল্ম তৈরি, এই রকম সময়ে এমন কোন অভিজ্ঞতা বা এমন কারো অ্যাডভাইস যেটা আপনি আপনার নিজের জীবনে, কাজের ক্ষেত্রে তো বটেই, দৈনন্দিন চলার পথেও আপনি সারা জীবন ফলো করবেন, এবং তার সঙ্গে যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার বা স্ক্রিপ্ট রাইটার বা অ্যাক্টর তাদেরকেও সাজেস্ট করবেন এরকম কিছু?
0: খুব জরুরি প্রশ্ন, এবং আমার মনে হয় এটা সকলেরই জানা উচিত যে আমরা যখন ফিল্ম স্কুলে পড়তাম তখন একবার আমাদের মাস্টার ক্লাস নিতে এসেছিলেন শ্যাম বেনেগল। এবং এটা আরেকটা জিনিস আমি বলে রাখি অন রেকর্ড, সেটা হচ্ছে যে শ্যাম বেনেগলের সঙ্গে আমার একটা স্ক্রিপ্ট লিখে একটা ছবি হওয়ার কথা ছিল, মানে আমি ওর সঙ্গে একটি স্ক্রিপ্ট লিখতাম এবং সেখান থেকে একটি ছবি হতো, কিন্তু সেইটা আর হয়ে ওঠেনি। তো এটা আমার জীবনের একটা বড় আক্ষেপ,
1: যাই হোক,
0: সেটা হচ্ছে হ্যাঁ হৃদমাঝারের আগে, ইতি মৃণালিনীর পর।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কিন্তু সেটা হয়ে ওঠেনি, যাই হোক। তো ওই শ্যামবাবু যখন একদিন এসেছিলেন আমাদের ফিল্ম স্কুলে, উনি একটা খুব দামি কথা বলেছিলেন, দুটো দামি কথা আসলে বলেছিলেন। একটা ছিল যে সিনেমাকে তোমাকে নিঃস্বার্থ

0: হবে, ভালোবেসে যেতে হবে। সিনেমা হচ্ছে এমন এক প্রেমিকা, তোমার কাজ হচ্ছে সেই প্রেমিকাকে প্রেম দিয়ে যাওয়া, প্রেম নিবেদন করে যাওয়া। সে সেই প্রেম ফেরত দেবে কিনা তুমি জানো না, কিন্তু তোমাকে তোমার কাজটা করে যেতে হবে। তাকে প্রেম নিবেদন করে যেতে হবে, তাকে ভালোবেসে যেতে হবে নিঃস্বার্থভাবে, কোন রকম শর্ত রাখা যাবে না। হতেই পারে যে সে তোমাকে ভালোবেসে ফেলল, বা হতেই পারে সে তোমাকে আর কি রিজেক্ট করে দিল, তোমাকে ফিরিয়ে দিল, সেটা অন্য বিষয়। তোমাকে তাকে ভালোবেসে যেতে হবে, না হলে কোনো উপায় নেই। এটা সিনেমার একটা জিনিস উনি বলেছিলেন। আরেকটা উনি খুব কথা মানে খুব দামি কথা বলেছিলেন যে এখন এই প্রচারের যুগে সিনেমাটা কোথাও গিয়ে গৌণ হয়ে যায় এবং প্রচারটা মুখ্য হয়ে ওঠে। উনি আমাদের একটা কথা দামি কথা বলেছিলেন, দ্যাট সিনেমা ইজ ইয়র বিগেস্ট পিআর ভেহিকল। সিনেমার থেকে বড় পিআর তোমার নিজে যে ছবিটা তৈরি করলে, তার থেকে বড় পিআর কেউ তোমার জন্য করে দিতে পারবে না। ছবিটা যদি তোমার ঠিক হয় তাহলে তোমার পিআর হবে, তোমার প্রচার হবে। ছবিটা যদি তোমার ভুল হয় বা ঠিক না হয়, ভালো না হয়, তুমি যত বড় প্রচারই করো না কেন সে ছবি ডুবে যাবে। তো ছবিটা যেন ভালো হয় সেটা তোমাকে সব থেকে যদি কোনো কিছু তোমাকে উতরে দিতে পারে, একমাত্র তোমার ছবি। এই দুটো খুব দামি কথা এবং আমি আমার নিজের এই অদম্য ছবিতে সেটা একেবারে হাতে নগদে আমি প্রমাণ পেয়েছি যে ছবি যদি ভালো হয় তাহলে একমাত্র মানুষের মুখে প্রচারে, মানে যেটা ওয়ার্ড অফ মাউথ, যেটা মুখের প্রচারে ছবি যে কোথায় যেতে পারে এবং কিভাবে সফল হতে পারে এটা আমি প্রমাণ পেলাম এই অদম্যতে এসে। এবং শ্যাম বেনেগালের কথা সত্যি আমি প্রমাণ পেলাম, এবং শ্যাম বেনেগালের ওই কথাটা যে সিনেমাকে ভালোবেসে যেতে হবে নিঃস্বার্থভাবে, ওটা আমি ফলো করে গেছি আজীবন এখনো অবধি।
1: আচ্ছা রঞ্জনদা, আকাশবাণী মৈত্রী আজ হাউসফুল শো এর প্রথম পর্বে আপনাকে আমাদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। আপনার সঙ্গে রেডিওর বা আকাশবাণীর যোগসূত্র কতটা? ছোট থেকে কি রেডিও শোনা হতো বা এখনো হয়?
0: ছোট থেকে অবশ্যই রেডিও শোনা হতো, ছোট থেকে তো আমাদের রেডিওই শোনা হতো। আমাদের টিভি এসেছে অনেক পরে, তখন একদম সেই ছোটবেলার সেই গান থেকে শুরু করে, তারপর নাটক থেকে শুরু করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সবটা তো রেডিওই ছিল আমাদের জীবনে। অবশ্যই আকাশবাণী শোনা হতো এবং এখনো হয়, এখন অনেকটা সময়ের অভাবে হয়তো কমে গেছে, কিন্তু এখনো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো অবশ্যই শোনা হয়।
1: আচ্ছা, এক্সপিরিয়েন্সড এস্টাবলিশড একজন অভিনেতাকে ডিরেকশন দেওয়া আর একজন নবাগত অভিনেতা বা অভিনেত্রীকে ডিরেকশন দেওয়া, তফাৎ তো ডেফিনেটলি আছে, সেটা ঠিক কতটা এবং কিরকম?
0: ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা ফলো করি, মানে অভিনেতাকে ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা অ্যাকচুয়ালি ফলো করি সেটা হচ্ছে যে কাস্টিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, ক্যারেক্টারের লুকটা ঠিকঠাক বসছে কিনা, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে। কেননা কাস্টিংটা যদি সেরকম হয় যে চরিত্রের সঙ্গে মানানসই হয়ে যাচ্ছে তাহলে তোমার 50% কাজ হয়ে গেল, 50% অব দ্য জব ইজ ডান, যদি কাস্টিংকে চরিত্রের সঙ্গে মানানসই হয়। ঠিক আছে, তারপর তার যে ব্যক্তিত্ব, অভিনেতার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে জাজ করাটা খুব জরুরি। হ্যাঁ, কেননা অভিনেতা তো একটি চরিত্র ফুটিয়ে তুলছে, সেখানে তার ব্যক্তিত্ব চলে আসবেই। সেই চরিত্রটাকে আর সেই ব্যক্তিত্বটাকে যতটা আমরা মেলমেশ ঘটাতে পারব, যতটা সহজভাবে মেলমেশ ঘটানো যাবে, তত অভিনেতা নিজে কনফিডেন্স পাবে এবং অভিনয়টা তার ঠিকমতো বেরোবে। সেই জন্য আমি কখনো ওভার ডিরেক্ট করি না। আমি প্রতিষ্ঠিত অভিনেতাদের ক্ষেত্রেও তাই এবং নতুনদের ক্ষেত্রেও তাই, আমি বোঝার চেষ্টা করি এদের ক্ষমতাটা কতটা, এরা কতটা কি করে উঠতে পারবে, তারপর একটু একটু করে ধরিয়ে দেওয়া। এবং সব থেকে যেটা বড় বিষয় আমি যেটা করে থাকি সেটা হচ্ছে যে অভিনেতাকে ভীষণভাবে আত্মবিশ্বাস, তাকে কনফিডেন্স দেওয়া, তাকে এটা বোঝানো যে তুমি আমার সব এবং তুমি এই চরিত্রটাকে ফুটিয়ে তুলছো, ইউ আর দ্য ভেসেল যার মাধ্যমে আমাদের গল্পের ইমোশনটা বেরোচ্ছে। তাকে সেই মতো যদি প্যাম্পার করা যায়, তাকে সেই মতো যদি কনফিডেন্স দেওয়া যায়, তাকে সেই মতো যদি ছোট ছোট টুকরো টুকরো জিনিসগুলো যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে অভিনয় কোনো রকেট সায়েন্স নয়। এবং সে যদি একটা চর্চার মধ্যে থাকে, সে যদি তার মধ্যে অভিনয় ক্ষমতাটা থাকতে হবে, এটার একটা বিষয় হয়, তার মধ্যে সেটা আছে নয় তার মধ্যে সেটা নেই, সেটা যদি তার মধ্যে থাকে তাহলে আমি ওভার ডিরেকশনে বিশ্বাস করি না। একটু একটু আর কি ধরিয়ে দেওয়া এবং সেই মতো করে তাদের গাইড করা, সেটা করলে হয়ে যায়। আমি সেই মতোই এখন অবধি করে এসেছি এবং আমি তাতে ফল পেয়েছি।
2: শুনলেন হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষ, তাঁর সঙ্গে কথা বললেন আম্রপালি ঘোষ মিত্র, প্রযোজনা দুর্বাদে আকাশবাণী মৈত্রী।
3: শুনলেন হাউস

0: ফুল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ্ব নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী, আজ শুক্রবার। এখন শুনবেন মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ, উপস্থাপনায় সুস্মিতা সরকার।

নমস্কার, আমার দুই বাংলার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজ মহিলাদের আসরে অনুষ্ঠান সূচিতে আছে অর্ধেক আকাশ। বাইরে থেকে অনুষ্ঠান সংগ্রহ করে এনেছেন মহিলা বিভাগের তরফ থেকে দেবোপমা মিশ্র। এখন সেই সাক্ষাৎকারটি আপনার জন্য, কারণ আজ একটি বিশেষ দিন। আজ

1905 সালে স্বদেশী আন্দোলনের জেরে বাংলা তথা ভারতবর্ষ যে উত্তাল হয়ে উঠেছিল তারই প্রেক্ষাপটে তৈরি আজকের জাতীয় তাঁত দিবস। আর এই তাঁত দিবসে তাঁত শিল্প সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া ভালো। বাংলার যে তাঁত শিল্প তার যদি ইতিহাস আমরা ঘাঁটি তাহলে দেখতে পাব তা সুপ্রাচীন কাল থেকেই চলে আসছে এবং তা অত্যন্ত যার গৌরবময় ভিত্তি রয়েছে, বিশেষ করে বলতে পারা যায় মুসলিম এমনই একটা তাঁতের তৈরি বস্ত্র ছিল যা বিদেশের বাজারে রপ্তানি হতো। ইউরোপীয় দেশগুলোতে এর চাহিদা তো ছিলই, তাছাড়াও নদীপথে মুসলিমের তৈরি কাপড় এবং রুমাল চীন দেশেও বাণিজ্য করা হতো। সাথে সাথে বলতে পারা যায় জামদানির কথা, যা আজকেও বিশেষভাবে সমাদৃত। তাঁত বলতে ফুলিয়ার তাঁত আমরা জানি, এছাড়াও টাঙ্গাইল এবং ধনেখালির তাঁত মানুষের মনকে কেড়ে দিয়েছিল। বঙ্গভঙ্গের পরে পূর্ববঙ্গের তাঁতিরা আমাদের পশ্চিমবঙ্গে এসে তারা নতুনভাবে কাজ শুরু করেন, তার ফলে আমরা বিভিন্ন জায়গায় বিশেষ তাঁতের তৈরি নানা রকম বস্ত্রের সম্ভার আমরা পেয়ে থাকি বা শাড়ি পেয়ে থাকি। উল্লেখ্য বিষ্ণুপুরে যেন তাঁতের আলাদা একটা ঘরানা তৈরি হয়েছে, রেশম সুতো তা দিয়ে তৈরি আজকের জগৎ বিখ্যাত বালুচুরি এবং স্বর্ণচুরি। অন্যদিকে ফুলিয়ার তাঁতের পাশাপাশি ফুলিয়া থেকে একটু দূরে শান্তিপুরে আমরা দেখতে পাই শান্তিপুরি তাঁত বা শান্তিপুরি ধুতি, তাঁতের ধুতি। এছাড়াও আমরা মুর্শিদাবাদ এবং মালদায় রেশমের একটা বিশেষ সমাহার দেখা যায় এবং বর্তমান দিনে তো হুগলিতেও একটা বড় সড় প্রভাব দেখা গেছে এই তাঁত শিল্পে। সারা বিশ্বে এর গ্রহণযোগ্যতা অনেক, কিন্তু কেমন আছেন তাঁতিরা, কেমন আছেন বস্ত্র বিপণনীরা? আমরা

0: পদক দিবস উপলক্ষে আপনি যেহেতু এই শাড়ি বা বস্ত্র বিপণনের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত, আচ্ছা আপনার কি মনে হয় তাঁতের যে শাড়ি বা তাঁতের এখন নানা রকমের ড্রেস আমরা দেখতে পাই, সেইগুলো এখন মানুষের কাছে কতটা চাহিদা রয়েছে?
1: এটা খুব ভালো প্রশ্ন, স্পেশালি হ্যান্ডলুমের আগে এটা ভীষণ ভালো একটা প্রশ্ন। কারণ হচ্ছে আমরা হ্যান্ডলুম বলতে আজকাল না বেশ কিছু স্টিরিওটিপিক্যাল জিনিস বোঝায়, বুঝি, যেখানে জামদানি পরে, যেখানে খুব মিনিমালিস্টিক, যেখানে মনে হয় যে হাতের কোনো কাজ আছে সেটাকে আমরা বুঝি হ্যান্ডলুম। কিন্তু প্রত্যেকটা জিনিস, যেমন তাঁত, তাঁতের মধ্যেও অনেক, তাঁত তো একটা বড় ছাতার মতন, তার আন্ডারে প্রচুর রকমের শাড়ি, প্রচুর রকমের মেটেরিয়াল পরে, সবটাই কিন্তু হাতে বোনা হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে আমাদের মতন প্রচুর যারা এন্টারপ্রেনর, যারা এই নিয়ে কাজ করছেন, তাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে চাহিদাটা বাড়ছে। কিন্তু তার সাথে সাথে আবার এর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, যারা যারা চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাটা কারুর কারুর কাছে দামটা কম থাকার একটা একটা ইচ্ছে থাকে যে কম দামের কিছু কিনবো, সেখানে আবার চাহিদাটা ম্যানিপুলেটও হচ্ছে সত্যি কথা বলতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই লে অফ হোপ আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে চাহিদা বাড়ছে, এইটুকুই মানে আমার মনে হয় এই ক্ষেত্রে।
0: আচ্ছা, নতুন ধরনের কিছু যুক্ত হয়েছে কি তাঁতের জগতে?
1: হ্যাঁ, আমার মনে হয় যেমন আমরা তাঁত বা কটন বলতে যেটাকে বুঝতাম সেটা হচ্ছে শুধুমাত্র ফুলিয়ার শাড়ি, সেটাই যে দাঁড়িয়ে আমার মনে হয় এখন কিন্তু আমরা হুগলি ডিস্ট্রিক্টটাকে খুব সুন্দর ভাবে ইনকর্পোরেট করেছি। সে জায়গায় দাঁড়িয়ে যেমন আমি স্পেশালি শুধুমাত্র বাংলার তাঁত বা বাংলার কটনকে শুধুমাত্র ফুলিয়াকে ফ্রেমিং করে বাংলা কিন্তু গড়ে ওঠেনি, এটুকু আমি বলতে চাই। হুগলি ডিস্ট্রিক্ট প্লেজ অ্যান ইকুয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট রোল এবং পিভোটাল রোল প্লে করে এক্ষেত্রে। যেমন বেগমপুরি, ধনেখালি বা ধনিয়াখালি, এই এই দুটো শাড়ির প্রচন্ড চাহিদা বেড়েছে এবং এগুলো হ্যান্ডলুম, এগুলোকে মানুষ আস্তে আস্তে রেকগনাইজ করছেন, সেটা একটা খুব ভালো দিক।
0: আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা যেটা বিষ্ণুপুরের কাজ, যেখান থেকে আমরা পৃথিবী বিখ্যাত যেটা কালুচুরি বা স্বর্ণচুরি শাড়ি পাচ্ছি, সেইগুলো তো এর মধ্যেই পড়ে নাকি?
1: একদম অবশ্যই, আসলে তাঁত তো একটা মেশিন, তাঁতটাকে আমরা খুব ছোট চোখে দেখি। আসলে তাঁতটার একটা একটা ছাতার মতন, এই করে এই কারণেই বললাম বট গাছের মতন, কারণ তাঁত একটা মেশিন, মেশিন হাতে বোনা তাঁত, এবং তার আন্ডারে যে ধরনের তাঁত মানে শাড়ি তৈরি হয় তাদেরকে বিভিন্ন নামে আমরা নামাঙ্কিত করি। কিছু তাঁত জামদানি, কিছু হয় তাঁত ধনেখালি, কিছু হয় তাঁত বেগমপুরি এবং বিভিন্ন। তো আমার মনে হয় উপসর্গ এবং অনুসর্গ যোগে তাঁতের আশেপাশে অ্যাডজেক্টিভ জুড়তে পারে, কিন্তু তাঁত কিন্তু বিষ্ণুপুরেও তাঁত, যেখানে আমাদের সিল্ক তৈরি হচ্ছে, মুর্শিদাবাদের সিল্ক তৈরি হয়েছে, এতকাল ধরে মুর্শিদাবাদের সিল্ক তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায়ও তাঁত, হুগলি এবং ফুলিয়া দুজনেই খুব ভালো উৎপন্ন করছেন। তো সেক্ষেত্রে অবশ্যই বিষ্ণুপুর মুর্শিদাবাদ দুটোই এর মধ্যে অবশ্যই ইনকর্পোরেট করা যায়। একদম একদম।
0: আচ্ছা, আর একটা ভীষণ জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখনকার যুগে পেশা হিসেবে আমাদের কাছে নানা রকম অপশন চলে এসছে, তার ফলে আমরা কৃষক ঘরের ছেলে মেয়েদের দেখছি অন্যান্য পেশায় নিযুক্ত হতে। এরকম কি তাঁতের যে ঘর সেটা কমেছে, মেশিন বেড়েছে?
1: আমার তো মানে এটা তো খুবই একটা মানে কন্টেম্পোরারি এবং ভীষণ যুগোপযোগী একটা প্রশ্ন, কারণ হচ্ছে সত্যি খুব কমেছে। দেখবেন আমাদের ডিমান্ড অনেক আছে, যেহেতু আমি এই পার্টিকুলার পেশায় বহুদিন ধরে নিযুক্ত আছি, আমার মনে হচ্ছে ডিমান্ড এখন মানুষ যেহেতু এই যে চিনতে শিখেছে, বুঝতে শিখেছে, ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই কম। তার মূল কারণ হচ্ছে সঠিক মজুরি না পাওয়া। একজন তাঁতি ভাই বা তাঁতি কাকু বা তাঁতি কাকিমা বা তাঁতি মা, সেই তিনি যখন একটা শাড়ি তৈরি করছেন সেখানে দাঁড়িয়ে তার এতটাই নমিনাল এবং নগণ্য মজুরি, কিন্তু যখন সেটা চার হাত ধরে আমরা যখন শাড়িটা দেখাচ্ছি এবং বড় বড় এক্সপো, বড় বড় মেলা, বড় বড় র‍্যাম্প ওয়াকে যখন সেই শাড়িটা যখন পোর্ট্রে হচ্ছে, এত বেশি দাম, আকাশ ছোঁয়া দাম হচ্ছে, জাস্ট বিকজ ইটস আ হ্যান্ডলুম। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস হ্যান্ডলুম ডে ইজ সো বিগ নাও, ইটস আ বিগ ইভেন্ট নাও, কারণ এতদিন তো ছিল না। আমার মনে হয় আগে অনেক বেশি হ্যান্ডলুমের প্রচলন ছিল, কিন্তু হ্যান্ডলুম ডে বলে আলাদা করে হ্যান্ডলুম ডে কে আমরা আইডেন্টিফাই করতাম না, কারণ এখন হ্যান্ডলুমের পরিমাণটা কমছে।

0: মা কাকি বাবাদের পরিমাণ কমছে, কারণ তারা এই নগণ্য মজুরির বিনিময়ে তারা কাজ করতে চাইছেন না। ডিমান্ড বাড়ছে, সাপ্লাই কমছে, যে কারণে মানুষের মাথার মধ্যে বারবার করে ঢুকিয়ে দেওয়ার জন্যই হয়তো এই হ্যান্ডলুম ডের একটা নতুন করে একটা কি বল ইভেন্ট শুরু হয়েছে।
1: আচ্ছা, বিশ্ব হ্যান্ডলুম ডে উপলক্ষে কি আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কিছু কথা বলতে চান?
0: একদম অবশ্যই আমি বলতে চাই যে হাতে বোনা জিনিসে রুমাল থেকে শুরু করে শাড়ি যেটাই হোক না কেন, হাতে বোনা জিনিসের কদর দিন, আমাদের বাংলাকে বাঁচান, এবং বাংলার সহ যে কোনো প্রদেশের তাঁতি ভাই তাঁতি মা তাঁতি বাবাদের বাঁচান, কারণ তারা আপনাদের জন্য সারাটা দিন ব্যয় করে যখন একটা শাড়ি বা একটা হয়তো রুমাল তারা তৈরি করেন, তার মধ্যে থাকে অনেক শ্রম আর অনেক ভালোবাসা। যেমন ঠিক মায়ের হাতের খাবারের একটা আলাদা স্বাদ থাকে, সে আমরা যে কোনো রেস্টুরেন্টে খেলেও সেই স্বাদ মেটে না, ঠিক সেরকম আমার মনে হয় হ্যান্ডলুম ডে বলে আলাদা করে ডিসকাউন্ট দিয়ে বা হ্যান্ডলুম ডে এর জন্য আলাদা করে প্রচার করে হ্যান্ডলুমকে একটা দিন ইভেন্ট না করে ডেইলি দিন মানে প্রত্যেক দিনের নিয়মে প্রত্যেক দিনের যাপনে আমার মনে হয় হ্যান্ডলুমকে যে কোনো ভাবে ইনকর্পোরেট করা সংযুক্তকরণ করা খুব দরকার, কারণ আপনাদের জন্য আমাদের জন্য তারা নিরলস পরিশ্রম করতে রাজি আছেন কিন্তু সঠিক মূল্যের বিনিময়ে, সুতরাং মূল্যটা দিতে শিখতে হবে আমাদের এইটুকুই।
1: একদম। আচ্ছা, আমি শেষ প্রশ্ন আরো একটা রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ সময় মানে আমাদের ছোটবেলার থেকেই তাঁতি বিষয়টাকে এই পেশাটাকে আমরা পুরুষতান্ত্রিক পেশা হিসেবে ভেবে থাকি, মহিলা তাঁতিকে খুব কম এখনো দেখা যায়।
0: এটা মানে খুবই ভালো একটা প্রশ্ন, আমি প্রত্যেকটা প্রশ্নতেই আপনাকে মানে ভালো বলেছি, কারণ এই প্রশ্নগুলো সাধারণত আমরা পাই না। সেক্ষেত্রে বলবো তাঁত বিষয়টা একটা পুরুষতান্ত্রিক একেবারেই নয়, এটা না পুরোপুরি মাতৃতান্ত্রিক। কিভাবে আমি একটু বলি, সেটা হচ্ছে যখন সুতোটা চরকায় কাটা হয় এই তাঁতি মারাই কিন্তু সুতোটা চরকায় কাটেন, ঠিক উরুতে বা আমরা যেটাকে থাই বলি সেখানে রেখে তাঁত সে সিল্ক হোক বা কটন, তাঁদের ছাড়া চরকায় কাটা সুতো ছাড়া কিন্তু কোন পুরুষ সে তিনি যদি তাঁতি হন তিনি কিন্তু তাঁতটা বুনতে পারবেন না। আমার মনে হয় ফাউন্ডেশন যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে মা, কারণ সেই মহিলারা যদি এই চরকায় সুতোগুলো না কাটেন তাহলে কিন্তু সেই বাবারা বসে তাঁত বুনতে পারবেন না। সেজন্য আমার মনে হয় পুরোটাই মাতৃতান্ত্রিক, এবং আমি বহু এরকম ইন্টেরিয়ারে গিয়ে প্রত্যন্ত জায়গায় গিয়ে আমি দেখেছি যেখানে মহিলারা তাঁত বুনছেন, এবং যেহেতু মহিলারা ঘরে বসে তাঁতটা বুনতে পারেন এবং সংসার দেখা ছেলে মেয়ের পড়াশুনো দেখা তার সঙ্গে তাঁতটা বোনাটা খুব সহজ, সেজন্য কিন্তু এটাকে আমার মনে হয় পুরোপুরি মাতৃতান্ত্রিক বলাই উচিত, পুরুষতান্ত্রিক খুব কম, এবং আজকের দিনে দাঁড়িয়ে তো আরো কম, কারণ পুরুষরা বাইরে যাচ্ছেন কাজের সূত্রে, কারণ এই আবারও ওই নগণ্য মূল্যের বিনিময়ে তাদের সংসার না চলার মতনই, সেই জন্য তাদেরকে অন্য পেশা বেছে নিতে হচ্ছে, ছেলেটা যেহেতু বাইরে গিয়ে কাজ করতে পারেন সেই জন্য তারা অন্য পেশা পাচ্ছেন, আর সেখানে তাঁতি বাবারা অন্য পেশা পাচ্ছেন, তাঁতি মারা কিন্তু সেই মাতৃতান্ত্রিক সমাজ থেকে একদম ফাউন্ডেশন থেকে একদম এন্ড প্রোডাক্ট মানে যেটা ফিনিশিং প্রোডাক্ট অব্দি সেটা কিন্তু মানে মায়েরাই বাঁচিয়ে রেখেছেন, সুতরাং আমার মনে হয় এটা কিন্তু মাতৃতান্ত্রিক এখনো।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় আমাদেরকে দিয়ে এবং এত সুন্দর করে দিনটার তাৎপর্য বলুন বা তাঁত শিল্পের তাৎপর্য বলুন আমাদের সামনে তুলে ধরলেন, অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের সামনে তুলে ধরার, কারণ আমরা দৈনন্দিন শুধুমাত্র বাহ্যিক রূপগুলো দেখি কিন্তু ভিতরে কি কি চলছে মানুষের সেগুলো সত্যি দেখি না। থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ। শুনব বিষ্ণুপুরের তাঁতি সমাপ্তিদের কথা। আচ্ছা সমাপ্তিদি, আপনি এই তাঁতের জগতে মানে তাঁত শিল্পে কতদিন?
2: তাও 10 বছর।
1: 10 বছর কোথা থেকে শিখেছেন এই তাঁতের কাজ?
2: আমাদের বাড়িতে তাঁত আছে তো, হাজব্যান্ডের কাছ থেকে সব শেখা।
1: আচ্ছা, বিষ্ণুপুর মানেই তো আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে বালুচরি বা স্বর্ণচুরি যে শাড়ি জগৎ বিখ্যাত জিআই ট্যাগ প্রাপ্ত, তো আপনারা সেই শাড়ি কি বোনেন?
2: হ্যাঁ, আমাদের সেই শাড়িই বোনা হয়।
1: এছাড়া আর কি কি শাড়ি বোনা হয় আপনাদের?
2: না, আমাদের বালুচরি স্বর্ণচুরি, আমাদের বাড়িতে স্বর্ণচুরিটাই বেশি বোনা হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলোর বিশেষত্ব কি আছে সেটা যদি একটু বলেন, মানে অন্য শাড়ির থেকে আলাদা।

0: এই রামায়ণ মহাভারতের কাহিনী ধরে এই শাড়ির বিশেষত্ব একটা আছে।
1: আচ্ছা আচ্ছা, এই কাহিনী গুলো কি আঁকা হয় নাকি, মানে শাড়িটা বুনে নেওয়ার পর কি আঁকা হয় নাকি অন্য কোনো ভাবে, বা আপনারা বোনাতেই সেই কাহিনীকে তুলে ধরেন, কোনটা?
0: আমাদের শাড়ি বোনাতেই কাহিনীকে তুলে ধরা হয়। ডিজাইন আছে, পাটা আছে কিছু, সে পাটার ইয়েতে লকে লকে ডিজাইনটা ওঠে, মানে শাড়িটা বোনার পর হয় না, শাড়িটা তৈরি হতে হতেই ওগুলো সব হয়।
1: আচ্ছা, সুতো তো একরকমের থাকে, সেই দড়িগুলোকে ওই একসাথে যুক্ত করা হয় তারপরে বোনা হয়, তাই তো?
0: না, তিন রকম সুতো থাকে।
1: আচ্ছা আচ্ছা, একটু যদি একটু বলেন যদি।
0: আমাদের সুতো নয়, যেটা রেশম গুটি থেকে হয়,
1: রেশম সুতো, তাই তো?
0: হ্যাঁ, রেশম সুতো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুটি কি আপনারা মানে বাড়িতেই চাষ হয়, বা আপনাদের কাছাকাছি কোথাও চাষ হয়, নাকি সেই গুটি আসে নাকি আসে
0: না? এটা ব্যাঙ্গালোর কিংবা মালদার থেকে ছোটটা আসে, এখানে ডিস্ট্রিবিউটর হয় বিষ্ণুপুরে, সেখান থেকে মহাজন থেকে আমাদের নেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে, যে এই রেশম সুতো হিসেবে আমরা অ্যাকচুয়ালি জানি মুগা সুতোটাই রেশম সুতো, একদম যেটা হালকা একটা হলুদ কালারের মতো কালার, তারপরের যে রঙিন হওয়ার ব্যাপারটা, সেইটা সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন, মানে রঙিন সুতোর ব্যাপারটা? হ্যাঁ,
0: ওটা আমাদের মানে জলটা গরম করে ওটা যেভাবে কালার নেওয়া হয়, মানে হয় লাল বা সবুজ, যেরকম কালার করবো বলি সেটাই ওটা করা হয়।
1: আচ্ছা,
0: হলুদ, এটা আমাদের গরম জলে সেদ্ধ করে সোডা দিয়ে ফুটিয়ে ওটা কালারটা বানাতে হয়।
1: আচ্ছা আচ্ছা, সেই কালার তারপরে আবার শুকানোর জন্য কি রোদে মেলতে হয় নাকি?
0: না, রোদেও দেওয়া যায়, কিন্তু পাখাতে দিলেই বেশি বেটার হয়।
1: আচ্ছা আচ্ছা, আপনি এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, আপনি বলতে পারবেন যে এই তাঁতের বোনা যে কাপড়গুলো, সেগুলোকে যত্ন করতে চাইলে কিভাবে করা সম্ভব, মানে কি হিসেবে বাড়িতে রাখলে এই তাঁতের বোনা কাপড়গুলো একদম সেই রং এবং কোয়ালিটি খুব ভালো থাকে?
0: এই শাড়িগুলো যখন বিয়ে বাড়িতে বা কোনো অকেশনে পরা হয়, তারপরে ড্রাই ওয়াশে দিলে এটা সব দিকে বেটার, কারণ ওরা ড্রাই ওয়াশ করে পরে, আমাদের এখানেই হয়, বিষ্ণুপুরে হয় বা আমাদের বাড়িতেও হয়, তো ড্রাই ওয়াশ করে তারপরে ওটা রাখাটাই বেটার, তাহলে ওই যে আইসক্রিম বা কোনো কিছু হলুদ দাগ লাগলো সেগুলো আর মানে হয়ে থাকে না আর কি, সেগুলো পরিষ্কার করে নিলে সঙ্গে সঙ্গে দাগটাও উঠে যায় আর রংটাও ভালো থাকে।
1: আচ্ছা, আর একটা জিনিস, যে গোটা বিষ্ণুপুর জুড়ে কি সবাই এই কাজ জানেন, নাকি কোনো বিশেষ অঞ্চল আছে বিষ্ণুপুরে যেখানে এই কাপড় বোনা হয়?
0: না, এখানে সব জায়গাতেই হয় প্রায় মোটামুটি, যে পার্টিকুলারলি মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বিষ্ণুপুরের কাজ হয়, তো তার আশেপাশে গ্রামও হয়, হয় বিষ্ণুপুরে পার্টিকুলারলি হয় তা নয়, সোনামুখিতেও তো মানে হয়ে থাকে।
1: আচ্ছা আচ্ছা, আপনাদের মহিলা তাঁতিরা কতটা এগিয়ে আসছেন এই কাজ শিল্পে?
0: মহিলারা সহযোগিতা করে, যেমন লোলি পাকানো বা সুতোটা গুটাটা হয়, যে বড় ফেটি তো আছে বাইরের থেকে, সেটা গুটোতে সময় লাগে, সেই গুটোর থেকে লোলি পাকাতে হয়, সেগুলো মহিলারা প্রত্যেকটা মহিলা সহযোগিতা করে, কিন্তু বোনার দিক থেকে খুব কমই থাকে।
1: সেটা কি মানে যেহেতু পুরুষ যারা হন তাদের শারীরিক শক্তি বেশি বলে সেই হিসেবে, নাকি এটা এমনি আর কি তারা শুধুই সহকারী হিসেবে কাজ করেন, সেটা বলতে পারবেন?
0: প্রচুর সময় লাগে তো, তারপরে বাইরে বোনাটাও তো একটা মেয়েদের কিরকম হয় না, অনেকে বোনে না, বাড়িতে যারা আছে তাদের তো দুজন করে বাণিদার রাখে, মানে পার্টিকুলারলি শাড়িটা তৈরি করার জন্য কর্মচারী।
1: আচ্ছা, শেষ প্রশ্নে আসবো, সেটা হচ্ছে

0: আমাদের সামনে বিশ্ব তাঁত শিল্প দিবস, তো সেই উপলক্ষে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যদি কিছু বলেন।
1: আমরা চাই যে এই তাঁত শিল্পটা বিশ্ববাজারে ছড়িয়ে পড়ুক আর কি, আরো উন্নতির দিকে যাক।
0: একদম, সেটা আমরাও চাই। আপনাদের বোনা তাঁতের কাপড়গুলো আমাদের মহিলা মহলে বা মহিলাদের আসরে সহ সমস্ত মহিলাদের অঙ্গে উঠুক, শোভা পাক। আমরা আপনাদের বোনা কাপড়ে আমরা আরো বেশি উজ্জ্বল উজ্জ্বল হয়ে উঠি, এইটুকুনি কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
2: নমস্কার।
0: নমস্কার।
3: শান্তিপুরের মহিলা তাঁতি জয়ন্তী সরকার আমাদের যা জানালেন।
0: আচ্ছা, প্রথমে জানতে চাইব যে আপনি যে তাঁতের জগতে কতদিন রয়েছেন?
4: ও, আমি তাঁত মেনে করে তো আমি ভালোই বুঝি, বুঝেছেন, আমি মেনে করে 20 বছর তাঁতের মধ্যে জড়িয়ে আছি।
0: আচ্ছা আচ্ছা, এই তাঁতের কাজ আপনি কোথা থেকে শিখেছেন?
4: তাঁতের কাজ আমাদের বাড়িতে বলতে পারে বাড়ির লোক, ওনার কাছ থেকে শিখেছি আমি তাঁত।
0: আচ্ছা, বাড়িতে বলতে বাবা মা নাকি বিয়ের পর?
4: বিয়ের পর বাবা মা বুনতে পারে না, বিয়ের পরে আমাদের আমার স্বামী বুনতো, ওনার কাছে শিখেছি।
0: আচ্ছা, শান্তিপুরের তাঁত বা বিষ্ণুপুরের তাঁত বা ফুলিয়ার তাঁত, বিভিন্ন জায়গার এই তাঁতের যে কাজ সেটা তো আলাদা, তো শান্তিপুরের তাঁত মানে তাঁতের শাড়ি বা তাঁতের বস্ত্র মানুষ কিনবে কেন সেটা যদি বলে?
4: ও, শান্তিপুরের তাঁতের মধ্যে বেশ ভালো ভালো গুটি আছে, হাতে গুটি তোলা, বুঝেছেন, তারপরে হাতে কটকি, এই কটকি মূলে তো হয় ভালো ভালো বেশ হাত দিয়ে গুটি তোলা কাজ হয়। তারপরে ওই কি বলেন তো, ওই যে কটকি, হাতে কটকি নকশা, বড় কটকি বুনতে পারি আমি, বড় একখানা 20 টাকা রথ আমি হাত দিয়ে ওই কটকিটা নিয়ে তুলে দেবো। এইসবের জন্য শান্তিপুরের কাপড় খুব সুন্দর লাগে, অনেকে কাপড় কেনে, আর শান্তিপুরের শাড়ি অনেকে পছন্দ করে।
0: আচ্ছা আচ্ছা, আগামী দিনে যদি কেউ তাঁত শিল্পী হিসেবে থাকতে চায়, আসতে চায়, আপনি তাকে কি বলবেন?
4: আমি তাকে বলবো, বলো এরকম নকশা নিয়ে কাপড় বুনতে পারলে তারই ভালো, ওই নকশা মানুষের কাছে পৌঁছে কাপড়টা দেখতে শুনতে লাগবে, আর সবাই সব শাড়ি লোকে কিনবে, বুঝলেন তো।
0: শান্তিপুরের যে তাঁতের কাজটা সেটা তো আমাদের সুতির শাড়ি দিয়ে হয়, মহিলারা কতটা এর মধ্যে যুক্ত থাকেন?
4: মহিলারা বলতে কি বলেন তো, আমাদের যে বন্যা হলো, ইয়ে হলো না, সে করোনা, করোনার পর থেকে আমাদের তাঁত কাজ মধ্যে মানুষের দিকে অতটা নেই, এই করোনার পরে কাজ চলে গেল, তারপরে আর বেশি এখন মানুষের এই তাঁতের দিকে মানুষের উৎসাহ নেই, তা আমি আর কোন দিকে যাইনি, আমি এখন টুকটুক করে এই তাঁতের শাড়ি বুনছি, চলে গেছে অন্য পরে, অনেকে অন্য কাছে চলে গিয়েছে, তা আমি কাজটা ইয়ে করি, আমি টুকু করে নকশাওয়ালা কাপড় বুনি, ওই হাতে বুঝি তুলি, ওই হাত দিয়ে ওই কটকি মিলাই এই বুনি কটকি।
0: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় আমাদেরকে দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে।
4: আচ্ছা ঠিক আছে।
3: এনাদের প্রত্যেককেই আমাদের কর্মীর, এনারা আছেন বলেই আমাদের বিশ্বের বাজারে বস্ত্রের মান খুবই উন্নত। আশা করব ওনাদের হাতের সুতো যেন আমাদেরকে আরো ভরিয়ে তোলে। আজকের মতো বিদায় নিলাম, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি দেবপ্রমা মিশ্র।

এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি প্রোগ্রাম। প্রোগ্রামটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মহিলা বিভাগের তরফ থেকে দেবোপমা মিশ্র। বাংলার বিভিন্ন প্রান্তের তাঁতি বন্ধুর কথা আপনাদের কাছে পৌঁছে দিলেন দেবোপমাদি। এখন মনে করিয়ে দেব এই মাসে চিঠি লেখার বিষয়। এই মাসে আমার কলমের বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে। ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনোমর্জির কোনো ঘটনা যা সেই সময়

সময় স্বাধীনতা মনে হয়েছিল, আজ যদি সেই পেন্সিল দিয়ে লেখা খাতায় ইরেজার দিয়ে আবার একটু সাদা করে দেওয়া যায় তাহলে কি একটু অন্যরকম হতো জীবনের রোজনামচা? সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahilamahol.airkolkata@gmail.com। চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। মনে করিয়ে দেব আরও একটি বিষয়, এক কলমে দুই নারীর বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র। দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আর একজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন আমাদের মেল আইডি mahilamahol.airkolkata@gmail.com। চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখতে হবে চিঠি পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আর এপারে অপেক্ষা করি আমরা মহিলা মহল সেই চিঠিগুলির অপেক্ষা, যা আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও একটু মজবুত করে তোলে। আজ আমরা বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত কাজ করে চলা তাঁতি বন্ধুদের গল্প শুনলাম, আর সেই শাড়িতেই সেজে ওঠে আমাদের বাংলার প্রতিটি নারী। তাই আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব একটি গানের মধ্য দিয়ে। এখন এই গানটি আপনাদের জন্য।

আজ মহিলাদের আসরে আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনার বন্ধু সুস্মিতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।

পুতুল প্রসাদ সেনের প্রেমে বিরহ এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রিয়জনের অনুপস্থিতি, স্মৃতির মাধুর্য এবং অপেক্ষার দীর্ঘশ্বাস তাঁর গানকে অপূর্ব করে তুলেছে। এই বিরহ হতাশার নয়, বরং প্রেমকে আরও গভীর ও অর্থবহ করে তোলে। তাঁর প্রেমে রয়েছে আত্মমর্যাদা, মমতা, নীরব নিবেদন। তাঁর সুর সৃষ্টিতেও প্রেমের আবেগ অনন্য মাত্রা পেয়েছে। ঠুমরি, খেয়াল ও উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব তাঁর গানে এক কোমল, মধুর এবং আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে। ফলে তাঁর প্রেমের গান যেমন গীতিময়, তেমনি গভীরভাবে সাহিত্যগুণেও সমৃদ্ধ। এবং এই প্রেমিক প্রেমিকার সম্পর্কের যে সীমাবদ্ধতা, তা কিন্তু শুধুমাত্র এই গানে নেই, তা আছে মানুষের অন্তর্জগতের এক চিরকালীন অনুভূতির ভাষা। সেই ভাষারই আরেকটি গান এবার নীলা মজুমদারের কণ্ঠে।

অতুলপ্রসাদ সেনের প্রেমের গান বাংলা সঙ্গীতকে নতুন সংবেদনশীলতা ও সৌন্দর্য দিয়েছিল। তাঁর প্রেম কখনো ব্যক্তিগত, কখনো সর্বজনীন, কখনো বিরহময়, কখনো পূর্ণ আত্মনিবেদন। ভাষার সরলতা, সুরের মাধুর্য এবং অনুভূতির গভীরতা তাঁর প্রেমের গান বাংলা সঙ্গীত ভাণ্ডারকে এক অমূল্য সম্পদে পরিণত করেছে। সময়ের পরিবর্তন হলেও মানুষের হৃদয়ে প্রেমের যে চিরন্তন সুর বেজে চলে, অতুলপ্রসাদের গান আজও সেই সুরেরই অনুসরণ করে থাকে আর আমাদের মনে সেই সুর অনুকরণ করে। সেই প্রেমের ভাষা, সেই প্রেমের শব্দ। অতুলপ্রসাদ সেনের প্রেমের গান দিয়ে সাজানো ছিল আজকের কথায় গানে। শেষ গানটি শোনাতে শোনাতে বিদায় নেব। শেষ গানটি শুনবেন মিতা হকের কণ্ঠে। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে সংসদে প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলে এক মার্কিন সংসদের তোলা আপত্তি খারিজ করে দিয়েছে।
1: শুধুমাত্র সন্ত্রাস, শত্রুতা এবং হিংসামুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্ভব, লোকসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: সংসদে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন।
0: জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করা এবং বার্থ ট্যুরিজম বন্ধে দুটি আদেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
1: থাইল্যান্ডে 14 বছর বয়সী এক কিশোর পড়ুয়া 7 জনকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছে।
0: কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রাক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। সংসদে প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধন বিলে এক মার্কিন সাংসদের তোলা আপত্তি ভারত খারিজ করে দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, দেশের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং এ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত সংসদেই গ্রহণ করা হয়। বিদেশ সচিব উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী একাধিক দেশে বিদেশি তহবিলের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে।
2: We have seen the comments. Legislative matters concerning India are our internal affairs on which decisions are taken by the parliament of our country. I would also like to point out that there are several nations, including the United States, which regulate the flow of foreign funds.
0: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র আবারও স্পষ্ট করে দেন যে একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের কোনো ভূমিকা ছিল না। তিনি আরও বলেন, উক্ত অনুষ্ঠানে বলা কোনো বক্তব্যের দায়ভার ভারত সরকার বহন করে না বা সমর্থন করে না।
2: I have already stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity. And government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh.

0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর টেলিফোনে কথোপকথন প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, দুই নেতা পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি ও ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, এই ফোন ইসরায়েলের তরফেই করা হয়েছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র উল্লেখ করেন, ইসরায়েলের সঙ্গে ভারতের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে।
1: The telecon between our prime minister and the prime minister of Israel. This telephone call was made from the Israeli side and it was received by our prime minister. As you know, with Israel we have a special strategic partnership. During the conversation between the two prime ministers, it was discussed as to how we can further strengthen this bond, this friendship that we have with Israel across various sectors, as also both leaders discussed the ongoing situation and developments in the West Asia.
2: ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন শ্রী জয়সওয়াল। তিনি জানান, উপসাগরীয় অঞ্চল জুড়ে অবস্থিত ভারতীয় মিশনগুলি সংশ্লিষ্ট দেশগুলির জাহাজ পরিবহন মন্ত্রক ও সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ সমন্বয় রেখে চলেছে। যোগাযোগের প্রয়োজনে 24 ঘণ্টার হেল্পলাইন চালু রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ চলাচলে ভারত তার অবস্থান বজায় রেখেছে। এছাড়া অসামরিক পরিকাঠামো এবং জাহাজ ও নাবিকদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার জন্য ভারত সবার প্রতি আহ্বান জানিয়েছে। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এই ঘটনা প্রবাহের উপর নজর রাখা হচ্ছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়েও তিনি বলেন, ভারত এ ধরনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মুখপাত্র আরও জানান, ভারত ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট আয়োজনের অপেক্ষায় রয়েছে। সম্মেলনের সুবিধাজনক তারিখ নির্ধারণের বিষয়ে উভয় পক্ষ একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ লোকসভায় এক লিখিত জবাবে জানান যে, শুধুমাত্র সন্ত্রাস, শত্রুতা এবং হিংসামুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্ভব। তিনি স্পষ্ট জানান, পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদের নীতি অনুসরণ করে চলেছে এবং ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তিনি আরও উল্লেখ করেন, পুলওয়ামা জঙ্গি হামলার পরপরই ভারত পাকিস্তানকে দেওয়া সর্বাধিক সুবিধাপ্রাপ্ত প্রতিবেশীর সুযোগ প্রত্যাহার করে নেয় এবং সেদেশ থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে 200% করা হয়। মন্ত্রী জানান, পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের নেওয়া একাধিক কূটনৈতিক পদক্ষেপের মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা, আটারি স্থলবন্দর ও চেকপোস্ট বন্ধ করা, ভিসা প্রদান সীমিত করা এবং উভয় দেশের হাইকমিশনে কূটনৈতিক আধিকারিকদের সংখ্যা হ্রাস করা। এছাড়া পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করতে সামরিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছিল। বিদেশমন্ত্রী জানান, বর্তমানে ভারত ও পাকিস্তান একে অপরের রাজধানীতে সীমিত কূটনৈতিক মিশন চালু রেখেছে। বর্তমানে উভয় দেশের মধ্যে নির্দিষ্ট কিছু প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ডিজিএমও পর্যায়ের সামরিক বার্তা আদান প্রদান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগাম তথ্য জানানো, পারমাণবিক শক্তিকেন্দ্রের তালিকা বিনিময় এবং পরস্পরের হেফাজতে থাকা বন্দীদের তালিকা আদান প্রদান।
2: সংসদে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2024 আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। রাজ্যসভার অনুমোদনের পর আজ লোকসভাতেও বিলটি পাশ হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঞ্ঝি বিলটি উত্থাপন করেন। এই বিলের মূল উদ্দেশ্য হল এমএসএমই ক্ষেত্রের বকেয়া অর্থ পরিশোধের বিলম্ব রোধ করা এবং দ্রুত বিরোধ নিষ্পত্তি করা। নতুন আইনে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেমের মাধ্যমে অর্থ পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা ব্যর্থ হলে 30 দিনের মধ্যে সালিসি প্রক্রিয়ায় যাওয়া এবং পরবর্তী 90 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অধিবেশনের শুরুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনের 84তম বার্ষিকী উপলক্ষে জাতির জনক মহাত্মা গান্ধী এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যক্ষ তার বক্তব্যে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক করেঙ্গে ইয়া মেরেঙ্গে আহ্বানকে স্মরণ করে এই আন্দোলনকে জাতীয় ঐক্য, সাহস ও স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে বর্ণনা করেন। সভার সমস্ত সদস্য শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। তবে শ্রদ্ধা জ্ঞাপনের পর সভার স্বাভাবিক কাজ শুরু হতে না হতেই ছাত্র বিক্ষোভের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগে বিরোধী সদস্যরা হৈহট্টগোল শুরু করেন। বিরোধীরা এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি জানাতে থাকেন। প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের মাধ্যমে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ ও সময় নষ্ট করার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বারবার সভার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানানো হলেও বিরোধীদের হৈহট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন আগামী সোমবার বেলা 11টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়।
0: দিল্লির যন্তর মন্তর

0: পিইটি ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও ব্যাহত হয়। সকালে অধিবেশন শুরুর পর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: The 9th of August 2026 marks the 84th anniversary of the historic Quit India movement, one of the defining milestones in our nation's freedom struggle. Launched under the leadership of our great Mahatma Gandhiji on the 9th of August 1942, the movement gave decisive impetus to India's relentless quest for independence. Let us pay our respectable homage to all those who participated in the Quit India movement and made immense sacrifice for the freedom of our motherland.
0: শহীদদের স্মৃতির উদ্দেশ্যে রাজ্যসভায় নীরবতা পালন করা হয়। এরপর প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সদনে পেশ করা হয়। পরে বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান জিরো আওয়ারের কার্যক্রম শুরু করেন। কয়েকজন সদস্য অত্যন্ত জরুরি কিছু বিষয় উত্থাপন করেন, তবে বিরোধীরা ক্রমাগত স্লোগান দিতে থাকায় চেয়ারম্যান প্রথমে দুপুর পর্যন্ত এবং পরে সোমবার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
2: 31 জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার 10.5 বিলিয়ন মার্কিন ডলার বেড়ে 692.8 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, এই সময় বৈদেশিক মুদ্রার সম্পদের পরিমাণ 8.7 বিলিয়ন মার্কিন ডলার বেড়ে 564.6 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মজুত সোনার আর্থিক পরিমাণের মজুত 1.6 বিলিয়ন মার্কিন ডলার বেড়ে 104.7 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হস্তচালিত তাঁত শিল্প বা হ্যান্ডলুম কেবল জীবিকার উৎসই নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শক্তিশালী হাতিয়ারও বটে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে হস্তচালিত তাঁত শিল্প ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার যাত্রাপথের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে। তিনি আরও বলেন, তাঁত শিল্প ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে যেমন সংরক্ষণ করেছে, তেমনই কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির প্রতি ভালোবাসার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
3: হাজারো বর্ষে হস্তকর্তা ভারতকে প্রকৃতিপোষক সভ্যতা কি বিকাশ যাত্রা কা অভিন্ন হিসা রা হ্যায়। ইসমে হামারে রাষ্ট্র কি অসাধারণ বিবিধতা দিখাই দেতি হ্যায়। হস্তকর্তা ক্ষেত্র সে রোজগার, মহিলা সশক্তিকরণ, কলা সংস্কৃতি আর প্রকৃতি প্রেম কো বড়াওয়া মিলতা হ্যায়। হস্তকর্তা ভারত কে স্বতন্ত্রতা সংগ্রাম আর আত্মনির্ভরতা সে ভি জুড়া হুয়া হ্যায়।
0: রাষ্ট্রপতি বলেন, দেশের তাঁত শিল্পের সঙ্গে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন, এদের মধ্যে 25 লক্ষই মহিলা। রাষ্ট্রপতি বলেন, এই শিল্পের সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও আত্মনির্ভরতার ভাবনার গভীর যোগসূত্র রয়েছে। রাষ্ট্রপতি দেশের তন্তুবায় সম্প্রদায়, উদ্যোক্তা, নকশা শিল্পী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
3: হামারে হস্তকর্তা সেক্টর মে ভারত কি রুরাল প্রিমিয়ম ইকোনমি কা সবসে সুন্দর ওর মানবীয় উদাহরণ বন্নে কি সম্ভাবনায় বলবতি হুই। মহত্বপূর্ণ হ্যান্ডলুম ক্লাস্টার্স কো আধুনিক প্রৌদ্যোগিকী ওর সাময়িক প্রশিক্ষণ বিধিও সে জোড়া যা রাহা হ্যায়। বুনকারং কি আয় বড়ানে কে লিয়ে অনেক পারদর্শী উপায় সরকার নে হাত মে লিয়ে হ্যায়। বুনাকারং কো উনকি মেহনত কা পুরা লাভ সিধে মিলনে কি রাস্তে খুলে হ্যায়।
2: এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, আগামী দিনে হস্তচালিত তাঁতজাত পণ্যের চাহিদা বিপুল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাজারের এই চাহিদা সরাসরি যেন তাঁতিদের কাছে পৌঁছয় সরকার তা নিশ্চিত করবে। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে পেশা হিসেবে তাঁত শিল্পকে বেছে নেওয়ার জন্য উৎসাহিত করেন।
4: 7 আগস্ট কো হি প্রধানমন্ত্রী নে হ্যান্ডলুম দিবস কো স্থাপিত করনে কা কাম কিয়া। বুনকার ভাইও কো এক সন্দেশ দিয়া, আপকে নেতৃত্ব মে ভারত কা বস্ত্র বুনকরো কে আমদানি কো ভি এক উচাই পর লে জানে কা সংকল্প লেতা হু। আইআইটি দিল্লি কে সাথ আপকো জোড় করকে মুঝে গর্ব হ্যায় কি আইআইটি দিল্লি আব হ্যান্ডলুম কে সারে চিজো পে কাম করনা শুরু কিয়া হ্যায়।
0: জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তাঁতি ও কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের এই ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করে চলেছেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁত শিল্প গ্রামীণ ক্ষমতায়ন, নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ।

0: তিনি নাগরিকদের তাদের পছন্দের হস্তচালিত তাঁতজাত পণ্যের ছবি ও ভিডিও শেয়ার করার আহ্বান জানান। এই উপলক্ষে প্রধানমন্ত্রী গত রাতে এক ভিডিও বার্তায় দেশবাসীকে তাঁতের পণ্য কেনার আহ্বান জানান।
1: হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় বুনকর পরিবার আর আপনি তো ইস প্রকার সে এক হ্যান্ডলুম কে ভ্যারাইটি কে সাথ GRWM ভিডিও করকে দুনিয়া কে সামনে আপনি বাত রাখ সকতে হ্যায় হ্যান্ডলুম কে লিয়ে লোগো কো প্রেরিত কর সকতে হ্যায় হামারা কাম হ্যায় আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে গরীব পরিবারো কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ কর আইয়ে হাম স্বয়ং হ্যান্ডলুম সে কুছ না কুছ খরিদে।
2: উল্লেখ্য, দেশজুড়ে আজ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উদযাপন করা হচ্ছে। 1905 সালে আজকের দিনেই স্বদেশী আন্দোলন শুরু হওয়ার স্মরণে প্রতিবছর 7ই আগস্ট এই দিনটি পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের বস্ত্র প্রতিমন্ত্রী অশোক দিন্দা জানিয়েছেন, তন্তুজ এই মেলার আয়োজন করবে। এছাড়া তন্তুবায়দের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে সেখানে তাঁত শিল্প মেলারও আয়োজন করা হবে।
3: আমি তন্তুজকে বলবো একটা মেলার আয়োজন করার জন্য, এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো।
4: করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
2: ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজকের দিনে রাজ্যের তাঁতি ও কারুশিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ত্রিপুরার প্রাণবন্ত তাঁত শিল্পকে রাজ্যের সাংস্কৃতিক পরিচিতি, ঐতিহ্য এবং অনন্য শৈল্পিক উৎকর্ষের এক প্রতিফলন হিসেবে অভিহিত করেন।
0: আগামীকাল 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সারা পশ্চিমবঙ্গে কবিকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, শান্তিনিকেতনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সেই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
2: অবনীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী উদযাপন এবং 22শে শ্রাবণের প্রাক সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আজ বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ কবির গানে রাম নাম শীর্ষক এক আলোচনার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তন্ময় ভট্টাচার্য, কাটোয়া কলেজের ইতিহাসের অধ্যাপক রবিরঞ্জন সেন প্রমুখ। শুরুতেই বিষ্ণুপুরী ঘরানার পণ্ডিত জগন্নাথ দাশগুপ্ত রামায়ণের গান পরিবেশন করেন। পরে ডক্টর সৌম ভৌমিকের পরিচালনায় উপস্থাপিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম গীতিনাট্য কালমৃগয়া।
0: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে তা ঘনীভূত হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এখন বিদেশের খবর।
2: জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করা এবং বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে বিদেশীদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রবণতা রোধ করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি আদেশনামায় স্বাক্ষর করেছেন। ওভাল অফিসে বক্তব্য রাখার সময় ট্রাম্প সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত একটি রায়কে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে এ বিষয়ে হতাশা প্রকাশ করেন।
5: We had a very unfortunate decision in the Supreme Court concerning birthright. It was close, but a very, very unfortunate decision. So we're making adjustments because it's very unfair. This was done for a different reason. This was done right after the Civil War. This was for the babies of slaves.
2: উল্লেখ্য, এর আগে গত জুন মাসে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত যেসব বাবা মায়ের বৈধ অভিবাসন স্বীকৃতি নেই বা যারা সেখানে সাময়িকভাবে বসবাস করছেন, তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের সংবিধানের 4th সংশোধনীর নাগরিকত্ব বিষয়ক ধারার আওতায় মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকারী।
0: ইরানের সঙ্গে সংঘাত খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরানের পক্ষে বেশিদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা অপরিহার্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্প জানান, এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং ইতিবাচক অগ্রগতিও হচ্ছে। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে রেজা তেহরানের প্রতিরক্ষার সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে

0: হুমকির বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাব দিতে তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন।
1: আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা সংক্রান্ত শীর্ষস্থানীয় একটি সংগঠন পাকিস্তানকে ফরেন মিডিয়া ফেসিলিটেশন গাইডলাইন্স 2026 প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি এই নিয়মগুলিকে কঠোর ও দমনমূলক হিসেবে অভিহিত করেছে। এর ফলে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অস্থিরতা বিষয়ক সংবাদ প্রচার বাধাগ্রস্ত হবে বলেও তারা সতর্ক করেছে।
0: তরুণদের উপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সংক্রান্ত একটি মামলায় $567 মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল কোম্পানি মেটাকে নির্দেশ দিয়েছে নিউ মেক্সিকোর একটি আদালত। বিচারক ব্রায়ান বিটশেড রায় দিয়েছেন এই অর্থের মধ্যে $420 মিলিয়ন তরুণদের চিকিৎসা সেবায় ব্যয় করা হবে, বাকি অর্থ আগামী 5 বছর ধরে সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি, স্ক্রিনিং এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যয় করা হবে।
1: থাইল্যান্ডের ব্যাংককের নন্থাবুরি প্রদেশে 14 বছর বয়সী এক শিক্ষার্থী গুলি চালিয়ে 7 জনকে হত্যা করেছে। জানা গেছে ওই শিক্ষার্থী তার স্কুলের 5 জন কর্মীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। স্কুলে হামলা চালানোর আগেই সে তার নিজের বাড়িতে দাদু ঠাকুমাকেও হত্যা করেছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চনভিরাকুল হামলাকারীর বয়স নিশ্চিত করে জানান ওই কিশোর মানসিক চাপে ভুগছিল। পুলিশ জানিয়েছে হামলায় ব্যবহৃত ছোট আকারের আগ্নেয়াস্ত্রটি আইনানুগভাবে ওই কিশোরের দাদুর নামে নিবন্ধিত ছিল।
0: ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত 30 জন সরকারি সেনা নিহত হয়েছেন, আহত আরও 50 জন। ইয়েমেনের সরকারি আধিকারিকরা জানিয়েছেন মারিব এবং হাদ্রামুত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর ক্যাম্পগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইয়েমেনে নিযুক্ত মার্কিন মিশন নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। একজন হুথি নেতা দাবি করেছে সৌদি সমর্থিত সেনাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, এতে শতাধিক সেনা নিহত বা আহত হয়েছে।
1: সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে এক বিস্ফোরণে অন্তত 2 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে জারামানা এলাকায় একটি মিনিভ্যান ট্যাক্সিতে পেতে রাখা বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
0: কলম্বিয়ার রক্ষণশীল নেতা আবেলার্দো দ লা এসপ্রিয়েলা আজ সেদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। চলতি বছরের 21 জুন হাড্ডাহাড্ডি নির্বাচনে ইভান সেপেদাকে পরাজিত করে 48 বছর বয়সী নেতা প্রাক্তন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হতে চলেছেন। এখন খেলার খবর।
1: কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভি শর্মাকে 18-21, 21-19, 21-18 গেমে হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ বাছাই হিনা আকেচিকে 20-22, 21-15, 21-19 গেমে হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছেন। আগামীকাল অস্মিতা এবং রক্ষিতা একে অপরের মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ভারতীয় খেলোয়াড় পৃথ্বী কিরণমূর্তি রায় এবং প্রসাদ গার্গ।
0: দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের সেন্ট লুই পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন। র্যাপিড এবং ব্লিটজ উভয় বিভাগেই জেতার সুবাদে সার্বিক বিচারে শিরোপা জিতলেন প্রজ্ঞানন্দা। এই প্রথম কোন র্যাপিড ও ব্লিটজ সুপার টুর্নামেন্টের খেতাব জিতলেন তিনি। র্যাপিড বিভাগে 18 রাউন্ডের ম্যাচে 12 পয়েন্ট পেয়ে আগেই বিজয়ী হয়েছিলেন প্রজ্ঞানন্দা। ব্লিটজ বিভাগে 18 রাউন্ডের মধ্যে 1 রাউন্ড বাকি থাকতেই 11 পয়েন্ট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1.5 পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থানাধিকারী হিসেবে চ্যাম্পিয়ন হলেন 20 বছর বয়সী এই দাবাড়ু।
1: উজবেকিস্তানের তাশখান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপো জিতেছেন। তিতলি স্ন্যাচে 65 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 80 কেজি, মোট 145 কেজি ওজন তুলে রূপো পান। একই ইভেন্টে 141 কেজি ওজন তুলে পরিস্মিতা চতুর্থ স্থান অধিকার করেছেন। এখন দৃষ্টিকোণ।
0: ছবি লেখা গল্প আঁকার জাদুকর অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: একবার নিজের পরিচয় দিতে গিয়ে পরিহাস ছলে তিনি নিজেই বলেছিলেন অবন ঠাকুর ছবি লেখে। এই কথাটি তাঁর সম্পর্কে প্রাঞ্জল হয়ে ওঠে। রেখায় লেখায় তিনি ঠাকুরবাড়ির উত্তরাধিকার কি শুধু ধরেই রাখেননি, বরং তাকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। লীলা মজুমদারের মতে অবনীন্দ্রনাথের রচনা সবই শিল্পীর মনের কথা, তাই ছবিগুলো যেমন বাংময় গল্পগুলিও তেমন চিত্রময়। এই বাংময় চিত্র এবং চিত্রময়

0: গল্পের সাধনাই ছিল শিল্পীর সারা জীবন ধরে। অষ্টাদশ শতকে রেনেসাঁ সময়ের এই নন্দনতাত্ত্বিক চিত্রশিল্পী ও লেখকের সম্বন্ধে বললেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সংগঠক তপন পাঠক।
1: 1880 থেকেই মধ্যে ছবি আঁকার একটা নিদর্শন পাওয়া যায়। 1881 থেকে 1890 তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। এইবার আসছেন ছবি আঁকার ব্যাপারে। 1892 ওলিন্টো ভিলার চাকরিকর্তে তার কাছে প্রথম ছবি আঁকার পাঠ উনি নিয়েন। 1891 থেকে 1896-97 পর্যন্ত রিয়েলিস্টিক বাস্তব ভাবে স্বাভাবিক আঙ্গিকে উনি ছবি আঁকা শুরু করেন। 1892 রবীন্দ্রনাথ তাকে চিত্রঙ্গদার জন্য ছবি আঁকতে উদ্বুদ্ধ করেন, অর্থাৎ রবি কাকা, রবীন্দ্রনাথ ঠাকুরের রবি কাকা তাকে চিত্রঙ্গদার জন্য ছবি আঁকতে উদ্বুদ্ধ করেন। অনুচিত্রের অর্থাৎ মোগল পিরিয়ডে যে অনুচিত্রের আঙ্গিকের পরিমণ্ডলেই 1897 থেকে 1900 মধ্যে করা তার ছবিগুলি বিকশিত হতে থাকে। যেমন তার মধ্যে আমি নাম করতে পারি বুদ্ধের জন্ম, বুদ্ধ ও সুজাতা তাদের নির্মাণ, আরো ভীষণ ভালো হয়েছে শাহজাহানের মৃত্যু ইত্যাদি ছবিগুলোতে। ছবি মানে হচ্ছে মুখে বলে ছবির বর্ণনা করা যায় না, কিন্তু আমি চেষ্টা করছি ছবিকে কতটা প্রাসঙ্গিক ভাবে কতটা সবার শ্রোতাদের কাছে আমি ছবিটাকে গুছিয়ে বলতে পারি। ভারতীয় আধুনিকতার তনিতে ভারতীয় রীতির সন্ধান আমরা এখান থেকে অবনীন্দ্রনাথের মধ্যে লক্ষ্য করি। শাহজাহানের মৃত্যু ছবিটি কাঠের উপরে তেল রঙে আঁকা। ছবিটার মধ্যে স্বভাবতই বিষাদ দৃশ্য, করুণা ঘন একটা ভাবের গভীরতার ছবিটিতে অনবদ্য। 1929 মুখোশ চিত্রমালা শেষ করেন অবনীন্দ্রনাথ। সেই বছরই শেষ হলো 1921 থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত বাগেশ্বরী বক্তৃতামেলা। সৃজনের ক্ষেত্রে তার নান্দনিক অবস্থানকে স্পষ্ট করে ব্যক্ত করলেন সেখানে। ঐতিহ্যের শিকড় থেকে উন্মিলিত হয়ে বিশ্বের দিকে প্রসারিত হওয়া বা বিশ্বকে আত্মস্থ করার যে দর্শন, এটাই শেষ পর্যন্ত হয়ে উঠতে পেরেছে নব্য ভারতীয় ঘরানার দর্শন। এরই প্রকাশ ঘটেছে তার আরব্য রজনীর চিত্রমালা যদি আমরা দেখি। 1905 সালের মধ্যে অবনীন্দ্রনাথ অনেকটাই এগিয়ে গেছেন। সেই সময় স্বদেশী একটা আন্দোলন চলছে, সেই স্বদেশী আঙ্গিস তার ওনার ভেতরেও সেই ঢেউ, ওনার ভেতরেও সেই আবেগ আসতে শুরু করে। তার স্বদেশী আঙ্গিকের ভিত্তিতেই গড়ে তোলা ছবি নিয়ে আসলো ভারত মাতা ছবিটি। ওই সময়ের রচনা, সেই সময়ের স্বাদেশিকতা বা জাতীয়তাবোধের পরিমণ্ডলকে তিনি কিভাবে দেখেছেন তার কিছু নজির ধরা আছে ঘরোয়ার স্মৃতিচারণায়। শেষ পর্বে অর্থাৎ 1938 নাগাদ কৃষ্ণমঙ্গল কবি কঙ্কন চণ্ডী চিত্রমালায় তিনি দেশীয় লৌকিকতা থেকেও গ্রহণ করেছিলেন। দেশীয় লৌকিক যে অনুষ্ঠানগুলো হয় বা লৌকিক যে ভাষাগুলো বা যে শিল্পগুলো আছে ওখান থেকে উনি গ্রহণ করেছিলেন। সেই প্রসঙ্গে শাহজাহানের মৃত্যু ছবিটা বাস্তবতা ও আদর্শায়িত ভাব ব্যঞ্জিত বিষাদের অসামান্য সমন্বয় দেখা যায়। 1930 সালে আমরা দেখি রজনী চিত্রমালায় আরব্য রজনীর যে পুরানো কল্পকে দেশীয় সমকালীন বাস্তবতায় ব্যঞ্জিত করতে গিয়ে তিনি দেশীয় অনুচিত্রের পদ্ধতির সঙ্গে জাপানীয় আঙ্গিকে সমন্বয় ঘটান। ভাবের ব্যঞ্জনা আমরা এই জন্যে আনার জন্যে তিনি ওয়াশ পদ্ধতিটাকে ব্যবহার করেন এবং ওয়াশ পদ্ধতিটা একটা ব্যাপক চর্চাও করেন। ওয়াশ মানে জল রং করার পরে তারপর তাকে বারে বারে জল দিয়ে ধুয়ে ধুয়ে আবার রং করতে হয়, একটু পাতলা করে। এটা একদম ভারতীয় চিত্রকলা একটা বিশেষ ওয়াশ। কাটুম কুটুমে অবনীন্দ্রনাথের একক উত্তরে নিজস্ব আঙ্গিকের সন্ধানের মধ্য দিয়ে 1895 থেকে 1897 সালের মধ্য দিয়ে যে আন্দোলন সূচনা হয়েছিল তখন এর মধ্যে কোনো নাম ছিল না। অবনীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট অভিধান মন্দির এক বাধ্যেও চালাননি। 1897 উনি ইউবি হ্যাভেল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেন। এই আন্দোলনের বিকাশ ঘটতে থাকে। তখন এই দুজনের কেউ কোনো নামের কথা ভাবেনি। পরবর্তীকালে একে বেঙ্গল স্কুল বলে চিহ্নিত করেছে। আসলে বেঙ্গল স্কুলে আসার জন্য

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলে এক মার্কিন সাংসদের তোলা আপত্তি ভারত খারিজ করে দিয়েছে।
1: শুধুমাত্র সন্ত্রাস, শত্রুতা এবং হিংসামুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্ভব, লোকসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: সংসদে অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন।
0: জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করা এবং বার্ডস ট্যুরিজম বন্ধে দুটি আদেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
1: থাইল্যান্ডে 14 বছর বয়সী এক কিশোর পড়ুয়া 7 জনকে গুলি করে হত্যা করার পর আত্মহত্যা করেছে।
0: কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
1: আজকে সঙ্গীত শিক্ষার আসরে আমরা জৌনপুরী রাগটা নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব, গাইব। জৌনপুরী রাগটা সকালে গাওয়া হয়, এটা ভাতখণ্ডের মত অনুযায়ী আশাবরী ঠাটের রাগ। এটাতে গা, ধা আর নি এই তিনটে স্বর কোমল স্বর, বাকি স্বর শুদ্ধ। এটার বাদি ধা, সমবাদি রে। এই রাগটা সকালে আমাদের যখন আমরা নিদ্রা ভঙ্গ করে উঠি, তখন আমাদের মধ্যে একটা আনন্দ থাকে। ঘুম থেকে উঠে একটা সকাল দেখে আমাদের মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়। সেই আনন্দেরই যেন একটা রূপ বা বহিঃপ্রকাশ যেন জৌনপুরি দিয়ে আসছে, জৌনপুরি হচ্ছে। আমি এর আরোহণ অবরোহণটা বলছি। এটা হচ্ছে আরোহণ হচ্ছে ছটা স্বর, অবরোহণ সাতটা স্বর, অর্থাৎ সারব সম্পূর্ণ।

জিনিসটা আমি বলছি, কথাগুলো, এর ওয়ার্ডগুলো তোমরা যারা শুনছ আকাশবাণী বেতার এর মাধ্যমে রেডিও সেটেতে, তারা লিখে নাও বন্দিশটা, তিন তালের বন্দিশ।

করছে, ঝনঝন বাজে সবসময় বাজছে। কাইসে মরি পিয়াসে মিলন কো যাও আব মায়, আমি কি করে পিয়ার সঙ্গে আমার প্রিয়র সঙ্গে মিলন করতে যাব, এ তো জেনে যাচ্ছে সবাই আমি যাচ্ছি। এই হলো গানটা অন্তরা। বিরহা সে তন তাপ তপত হয় বিরহা বয়হসই, বিরহা সে তন তাপ তপত হয় অঙ্গ অঙ্গ সব লাগ রহিলা, অঙ্গ অঙ্গ সব লাগ রহিলা। তারপর সদা রঙ্গিলে উঠত জিয়া হুক, সদা রঙ্গিলে উঠত জিয়া হুক, হুক মানে হচ্ছে হিক্কা দিয়া ওটা, হিক্কা দিয়া ওটার মতো সাদা রঙের অবস্থা হয়েছে। তিন তাল। পায়েল কি ঝনকার কাতে সোম, ফাঁক থেকে শুরু।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লা এসপ্রেয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রুপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছ থেকে পণ্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে বিলের অর্থ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম ট্রেডস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিশের জন্য বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান আজ লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটি বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ড জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।
1: About the safety and security of our vessels and our seafarers. This is a subject of high importance and we attach high priority to the issue. Our missions all across the Gulf region, they are in constant contact with the Ministry of Shipping so that as and when any support is required to be provided to our seafarers or Indian flagged ships, they can do that. In fact, they have been running 24/7 helplines so that any person who needs support.
0: শ্রী জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে। নাগরিক পরিকাঠামো যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি ভারত খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন রাষ্ট্রসহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর নিবিড় নজর রেখে চলেছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির দিকটিও সরকার খতিয়ে দেখছে বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করেন। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে তিনটি দেশে যে কোনো একটির ওপর চালানো আক্রমণকে সকলের বিরুদ্ধে হামলার সামিল বলে গণ্য করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান মক্কায় এক বৈঠকে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে পাকিস্তান ও সৌদি আরব একই রকম কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সরকার বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসির স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের আরও প্রতিনিধিত্ব সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। তিনটি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
2: हमारे हथकोता सेक्टर में भारत की रूरल प्रीवियन इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए हैं। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লে এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। রাজধানী বোগোটায় শপথ গ্রহণের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার ক্যালি শহরে কঠোর নিরাপত্তার মধ্যে আজ তাঁর শপথ নেওয়ার কথা। 48 বছর বয়সী অ্যাভেলার্ডো গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হবেন। গত 21 জুন কলম্বিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। উদ্যান সংলগ্ন চাষ খেতে ফলে থাকা টমেটো খাওয়ার পরই বিষক্রিয়া শুরু হয়। সায়ানাইডের প্রভাবেই এই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের সময় হাতিদের পাকস্থলিতে যে টমেটো পাওয়া গিয়েছে তাতেই সায়ানাইডের অস্তিত্ব মিলেছে। তদন্তকারীরা এর উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন। থাইল্যান্ডের উত্তর পশ্চিম ব্যাংককের নন্থাবুরি প্রদেশে 14 বছর বয়সী এক কিশোরের গুলিচালনায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 23 জন। এদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহননের আগে সে স্থানীয় একটি হাইস্কুলের 5 কর্মীকে হত্যা করে। স্কুলে আসার আগে বাড়িতে দাদু ঠাকুমাকেও হত্যা করে সে। প্রধানমন্ত্রী অনুতিন চার্নিভারাকুল ওই কিশোরের বয়স নিশ্চিত করে জানিয়েছে, ছেলেটি দাদু ঠাকুমার সঙ্গেই থাকত। স্কুলে অতিরিক্ত চাপের কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী আনুরা করুণাথিলেকের সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে হাইড্রোকার্বন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও দুদেশের মধ্যে অংশীদারিত্বের বিষয়ে এবং ভারত শ্রীলঙ্কা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে গভীরতর করা নিয়ে আলোচনা হয়। ষোড়শ ব্রিক্স বাণিজ্যমন্ত্রীদের বৈঠক আজ রাজস্থানের জয়পুরে সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। এতে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এবং বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালও। উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপো জিতেছেন। তিতলি স্ন্যাচে 65 কেজি ভার তুলেছেন, ক্লিন অ্যান্ড জার্কে 80 কেজি ভার তুলেছেন। মোট 145 কেজি ওজন তুলে তিনি রূপো পান।

0: একই ইভেন্টে 141 কেজি ওজন তুলে পারিস্মিতা চতুর্থ স্থান অধিকার করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আগামীকাল 8 আগস্ট 2026 শনিবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো শুনবেন খেয়াল, ছায়া ভৈরব ও গান্ধারীর আগে, পরিবেশনায় রাকা মুখোপাধ্যায়। 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে শুনবেন হিতোপদেশ থেকে পাঠ। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য পাট পাতা বিকল্প আয়ের উৎস, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর দেবীপ্রসাদ রায়। 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আগামীকালের গন্তব্য পতিশর রবীন্দ্র কাছাড়ি বাড়ি, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 8:30 পথ চলতে, রেডিও রদ বদল, এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না। 8:45 কীর্তন, শিল্পী প্রণতি সেনগুপ্ত। 9:00 ছোটদের আসর, শুনবেন ভারত ছাড়ো আন্দোলন, আন্তর্জাতিক যুব দিবস নিয়ে অনুষ্ঠান, শুনবেন মহাজীবনের মণিকণা এবং আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 10:30 তর্জা গান, পরিবেশনায় সুশীল নস্কর ও সহশিল্পীবৃন্দ। 11:00 শিল্প প্রাঙ্গণ, প্রথমে শুনবেন ভবতোষ্যুতারের সাক্ষাৎকার এবং পরে তেলেঙ্গানা হস্তশিল্প, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত ও সোমা রায়। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলী সরকার। 12:30 নাটক বিসর্জন, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা বহুরূপী। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা আগামীকাল ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, 22শে শ্রাবণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, শুনবেন অস্মিতা ত্রিবেদীর সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন ব্রততী দাস, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন, সাপের উপদ্রব বিষয়ে অনুষ্ঠান, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ওয়েন্দ্রিলা রায়। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় উৎসব সিনহা, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, 6:20 ক্ষেত খামারের কথা, 22শে শ্রাবণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, জীবন ও মরণের সীমানা ছাড়ায়, রচনা ডক্টর ব্রজ সৌরভ চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে দীর্ঘমেয়াদী কিডনির অসুখ, বলবেন ডাক্তার অর্পিতা রায় চৌধুরী। 7:45 নস্টালজিয়া, অভিনেতা ধীমান চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা দুর্বা দে। 8:15 শ্রবণী, শুনবেন 22শে শ্রাবণ সংখ্যা, স্মৃতি আলেখ্য 22শে শ্রাবণের কলকাতা ও শান্তিনিকেতন, বলেছেন অভীক চট্টোপাধ্যায়। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:45 আলোর সন্ধানে, বিষয় মানসিক স্বাস্থ্য সচেতনতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়, প্রযোজনা অনন্যা।

মজুমদার। দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন সেতার শিল্পী নীলাদ্রি সেন। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর। রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

শুনলেন আগামীকাল সারাদিন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ শুনবেন জৌনপুরীর আগে খেয়াল, মাফ করবেন, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন পুরিয়া ধনেশ্রীর আগে সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তবলা সহযোগিতায় জ্যোতির্ময় রায়চৌধুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন সন্তুর, পরিবেশনায় পণ্ডিত তরুণ ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, সংসদে প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলে এক মার্কিন সাংসদের তোলা আপত্তি ভারত খারিজ করে দিয়েছে। শুধুমাত্র সন্ত্রাস, শত্রুতা এবং হিংসামুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্ভব, লোকসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সংসদে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং স্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। সংসদে প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলে এক মার্কিন সংসদের তোলা আপত্তি ভারত খারিজ করে দিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, দেশের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সম্পূর্ণ নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং এ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত সংসদে গ্রহণ করা হয়। বিদেশ দপ্তরের মুখপাত্র উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী একাধিক দেশে বিদেশী তহবিলের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে।
1: We have seen the comments. Legislative matters concerning India are our internal affairs on which decisions are taken by the parliament of our country. I would also like to point out that there are several nations, including the United States, which regulate the flow of foreign funds.
0: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র আবারও স্পষ্ট করে দেন যে একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের কোনো ভূমিকা ছিল না। তিনি আরও বলেন, উক্ত অনুষ্ঠানে বলা কোনো বক্তব্যের দায়ভার ভারত সরকার বহন করে না বা সমর্থন করে না।
1: I have already stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity. And government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh.
0: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর টেলিফোনে কথোপকথন প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, দুই নেতা পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি ও ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, এই ফোন ইসরায়েলের তরফেই করা হয়েছিল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র উল্লেখ করেন, ইসরায়েলের সঙ্গে ভারতের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে।
1: Israel. This telephone call was made from the Israeli side and it was received by our Prime Minister. As you know, with Israel we have a special strategic partnership. During the conversation between the two Prime Ministers, it was discussed as to how we can further strengthen this bond, this friendship that we have with Israel across various sectors, as also both leaders discussed the ongoing situation and developments in the West Asia.
0: ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সুরক্ষার বিষয়টি ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন শ্রী জয়সওয়াল। তিনি জানান, উপসাগরীয় অঞ্চল জুড়ে অবস্থিত ভারতীয় মিশনগুলি সংশ্লিষ্ট দেশগুলির জাহাজ পরিবহন মন্ত্রক ও সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ সমন্বয় রেখে চলেছে। যোগাযোগের প্রয়োজনে 24 ঘণ্টার হেল্পলাইন চালু রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলপথে নিরাপদ অব্যাহত নৌ চলাচলে ভারত তার অবস্থান বজায় রেখেছে। এছাড়া অসামরিক পরিকাঠামো এবং জাহাজ ও নাবিকদের লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকার জন্য ভারত সবার

0: এবং ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তিনি আরও উল্লেখ করেন, পুলওয়ামা জঙ্গি হামলার পরপরই ভারত পাকিস্তানকে দেওয়া সর্বাধিক সুবিধাপ্রাপ্ত প্রতিবেশী সুযোগ প্রত্যাহার করে নেয় এবং সেদেশ থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে 200% করা হয়। মন্ত্রী জানান, পুলওয়ামা জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের নেওয়া একাধিক কূটনৈতিক পদক্ষেপের মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা, আটারি স্থলবন্দর ও চেকপোস্ট বন্ধ করা, ভিসা প্রদান সীমিত করা এবং উভয় দেশের হাইকমিশনে কূটনৈতিক আধিকারিকদের সংখ্যা হ্রাস করা। এছাড়া পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করতে সামরিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছিল। সংসদে অধিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। রাজ্যসভার অনুমোদনের পর আজ লোকসভাতেও বিলটি পাশ হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বিলটি উত্থাপন করেন। এই বিলের মূল উদ্দেশ্য হল এমএসএমই ক্ষেত্রের বকেয়া অর্থ পরিশোধের বিলম্ব রোধ করা এবং দ্রুত বিরোধ নিষ্পত্তি করা। নতুন আইনে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেমের মাধ্যমে অর্থ পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা ব্যর্থ হলে 30 দিনের মধ্যে সালিসি প্রক্রিয়া যাওয়া এবং পরবর্তী 90 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অধিবেশনের শুরুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনের 84তম বার্ষিকী উপলক্ষে জাতির জনক মহাত্মা গান্ধী এবং বীর স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অধ্যক্ষ তার বক্তব্যে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক করেঙ্গে ইয়া মরেঙ্গে আহ্বানকে স্মরণ করে এই আন্দোলনকে জাতীয় ঐক্য, সাহস ও স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তবে শ্রদ্ধা জ্ঞাপনের পর সবার স্বাভাবিক কাজ শুরু হতে না হতেই ছাত্র বিক্ষোভের ওপর পুলিশের পদক্ষেপের অভিযোগে বিরোধী সদস্যরা হই হট্টগোল শুরু করেন। বিরোধীরা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি জানাতে থাকেন। প্রিসাইডিং অফিসার দিলীপ শইকিয়া এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের মাধ্যমে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ ও সময় নষ্ট করার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বারবার সভার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানানো হলেও বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আগামী সোমবার বেলা 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করে দেওয়া হয়। দিল্লি যন্তর মন্ত্রের নিট ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও ব্যাহত হয়। সকালে অধিবেশন শুরুর পর চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: The 9th of August 2026 marks the 84th anniversary of the historic Quit India movement, one of the defining milestones in our nation's freedom struggle. Launched under the leadership of our great Mahatma Gandhi ji on the 9th of August 1942, the movement gave decisive impetus to India's relentless quest for independence. Let us pay our respectable homage to all those who participated in the Quit India movement and made immense sacrifice for the freedom of our motherland.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হস্তচালিত তাঁত শিল্প বা হ্যান্ডলুম কেবল জীবিকার উৎসই নয় বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শক্তিশালী হাতিয়ারও বটে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে হস্তচালিত তাঁত শিল্প ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার যাত্রাপথের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে।
2: হাজারো বর্ষে হস্তকর্তা ভারতকে প্রকৃতিপোষক সভ্যতা কি বিকাশ যাত্রা কা অভিন্ন হিসা রাহা হ্যায়। ইসমে হামারে রাষ্ট্র কি অসাধারণ বিবিধতা দিখাই দেতি হ্যায়। হস্তকর্তা ক্ষেত্র সে রোজগার, মহিলা সশক্তিকরণ, কলা সংস্কৃতি ওর প্রকৃতি প্রেম কো বড়াওয়া মিলতা হ্যায়। হস্তকর্তা ভারত কে স্বতন্ত্রতা সংগ্রাম ওর আত্মনির্ভরতা সে ভি জুড়া হুয়া হ্যায়।
0: এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, আগামী দিনে হস্তচালিত তাঁতজাত পণ্যের চাহিদা বিপুল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাজারের এই চাহিদা সরাসরি যেন তাঁতিদের কাছে পৌঁছয় সরকার তা নিশ্চিত করবে।
3: 7 अगस्त को ही प्रधानमंत्री ने हैंडलूम दिवस को स्थापित करने का काम किया। बुनकर भाइयों को एक संदेश दिया, आपके नेतृत्व में भारत का वस्त्र बुनकरों के आमदनी को भी एक ऊंचाई पर ले जाने का संकल्प लेता हूं। आईआईटी दिल्ली के साथ आपको जोड़ करके तो मुझे गर्व है कि आईआईटी दिल्ली अब हैंडलूम के सारे चीजों पे काम करना।
0: অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম সম্মান এবং জাতীয় হ্যান্ডলুম পুরস্কার প্রদান করেন। ভারতের হস্তচালিত

0: তাঁত শিল্পের ঐতিহ্য সংরক্ষণ এবং এই ক্ষেত্রে কারুশৈলী উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ তাঁতিদের মোট 22টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে 4টি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তাঁতি ও কারিগরদের দক্ষতা, সৃজনশীলতা ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের এই ঐতিহ্যকে সংরক্ষণ ও সমৃদ্ধ করে চলেছেন। তিনি নাগরিকদের তাঁদের পছন্দের হস্তচালিত তাঁতজাত পণ্যের ছবি ও ভিডিও শেয়ার করার আহ্বান জানান। এই উপলক্ষে প্রধানমন্ত্রী গতরাতে এক ভিডিও বার্তায় দেশবাসীকে তাঁতের পণ্য কেনার আহ্বান জানান।
1: হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় বুনকর পরিবার অর আপনি তো ইস প্রকার সে এক হ্যান্ডলুম কে ভ্যারাইটি কে সাথ GRWM ভিডিও করকে দুনিয়া কে সামনে আপনি বাত রাখ সকতে হ্যায় হ্যান্ডলুম কে লিয়ে লোগোঁ কো প্রেরিত কর সকতে হ্যায় হামারা কাম হ্যায় আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে গরীব পরিবারোঁ কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ কর আইয়ে হাম স্বয়ং হ্যান্ডলুম সে কুছ না কুছ খরিদে।
0: শুনছেন উপমহাদেশের খবর।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা সংক্রান্ত শীর্ষস্থানীয় একটি সংগঠন পাকিস্তানকে ফরেন মিডিয়া ফেসিলিটেশন গাইডলাইন্স 2026 প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি এই নিয়মগুলিকে কঠোর দমনমূলক হিসেবে অভিহিত করেছে। এর ফলে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অস্থিরতা বিষয়ক সংবাদ প্রচার বাধাগ্রস্ত হবে বলেও তারা সতর্ক করেছে। উল্লেখ্য, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের বর্বরতার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার এবং মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পর পাকিস্তান ওই অঞ্চলে বিক্ষোভের সংবাদ প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিয়ে আন্তর্জাতিক মহলে তারা সমালোচনার মুখে পড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে তা ঘনীভূত হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী দুদিনে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভি শর্মাকে 18-21, 21-18 গেমে হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ বাছাই হিনা আকেচিকে 20-22, 21-15, 21-19 গেমে হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছে। আগামীকাল অস্মিতা এবং রক্ষিতা একে অপরের মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ভারতীয় খেলোয়াড় পৃথ্বী কিরণমূর্তি রায় এবং প্রসাদ গর্গ। দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা গ্র্যান্ড চেস ট্যুরের সেন্ট লুই পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন। র্যাপিড এবং ব্রিজ উভয় বিভাগেই জেতার সুবাদে সার্বিক বিচারে শিরোপা জিতলেন প্রজ্ঞানন্দা। উজবেকিস্তানের তাস্কান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রুপো জিতেছেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজ মাঠে এসে দেখতে দর্শকদের কোনো প্রবেশমূল্য লাগবে না বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। সংসদে প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলে এক মার্কিন সাংসদের তোলা আপত্তি ভারত খারিজ করে দিয়েছে। শুধুমাত্র সন্ত্রাস, শত্রুতা এবং হিংসামুক্ত পরিবেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি সম্ভব, লোকসভায় এক লিখিত জবাবে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সংসদে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা চালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন হারানো দিনের গান।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের হারানো দিনের গানের পর্বটি। মানুষের ইতিহাস যদি একটু গভীরভাবে জানা যায়, দেখা যায়, তবে দেখা যাবে যে প্রতিটি সভ্যতা, প্রতিটি আবিষ্কার, প্রতিটি শিল্পকর্ম এবং প্রতিটি বিপ্লবের শুরুতে ছিল একটি স্বপ্ন। এই স্বপ্ন বা ইচ্ছা তাই যখন বাস্তব রূপ পায়, তখনই যেন স্বপ্নের তাজমহলটি তৈরি হয়। তাই স্বপ্ন কেবল ঘুমের মধ্যে দেখা কিছু বিচ্ছিন্ন দৃশ্য মাত্র নয়, স্বপ্ন হল মানুষের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে শক্তিশালী প্রেরণা, তাই না? তাই আজ ঘুমোতে যাওয়ার আগে হারানো দিন, হারানো দিনের গান এই জুড়ে থাকুক শুধুই স্বপ্ন, স্বপ্ন দেখা এবং স্বপ্নের জাল বোনা। স্বপ্নের এই মায়া জাল বোনার জন্য স্টুডিও থেকে আমি আছি আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়। স্বপ্ন নিয়ে আরও অনেক কথা হবে, স্বপ্ন দেখা হবে, স্বপ্নের ভাবনা থাকবে। তার আগে প্রথম গানটি মান্না দের কণ্ঠে।

বাংলা ভাষায় স্বপ্ন শব্দটির উৎপত্তি সংস্কৃত স্বপ্ন এই শব্দ থেকেই, যার আদি অর্থ ছিল নিদ্রাকালে অনুভূত মানসিক অভিজ্ঞতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শব্দের অর্থ কিন্তু বদলেছে, বিস্তৃত হয়েছে। একটু ভারতীয় দর্শনের কথা বলি। মাণ্ডুক্য উপনিষদে মানুষের চেতনার চারটি অবস্থার কথা বলা হয়েছে। জাগ্রত মানে জাগরণ, স্বপ্ন মানে স্বপ্নাবস্থা, সুষুপ্তি গভীর নিদ্রা, এবং তুরীয় চেতনাতীত পরম অবস্থা। এখানে স্বপ্নকে কোনো অলৌকিক ঘটনা কিন্তু বলা হয়নি, বরং বলা হয়েছে মানুষের অন্তর্জগতের এক স্বাভাবিক অভিজ্ঞতা। প্রাচীন ভারতীয় ঋষিরা বিশ্বাস করতেন স্বপ্ন মানুষের মনের এমন একটি জগৎ যেখানে বাইরের ইন্দ্রিয় বিশ্রাম নিলেও মনের কার্যকলাপ পুরোপুরি থেমে যায় না, এবং এখনের বিজ্ঞানও কিন্তু সেই কথা অনেকাংশেই স্বীকার করে। প্রাচীন গ্রিস ও মিশরে স্বপ্নকে অনেক সময় দেবতাদের বার্তা হিসেবে মনে করা হতো। তবে আধুনিক চিন্তাভাবনায় অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং এই স্বপ্ন জায়গা নিয়েছে সাহিত্য, সংস্কৃতি, সিনেমায়, সব জায়গায়। কারণ স্বপ্ন তো শুধু ঘুমিয়ে দেখা যায় না, খালি চোখেও দেখা যায়, তবেই না স্বপ্নের বিস্তার হয়। আর কবির কথায়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। তাহলে সেই অন্ধকার যখন মিটে যায়, সরে যায়, যখন কোনো মানুষ তার নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়, সেই পথে এগিয়ে চলাই তো স্বপ্ন পূরণের রাস্তা, তাই না? ঠিক যেমন গোপী গায়েন বাঘা বাহিনে হঠাৎ করে রাতটা পেরোনোর পর, ভূতের বর পাওয়ার পর যখন প্রথম সকাল হয়, সেই সকাল স্বপ্ন পূরণের রাস্তায় প্রথম পদক্ষেপ। অনুপ ঘোষালের কণ্ঠে গোপী গায়েন বাঘা বাহিনী ছায়াছবির এই গানটি।

স্বপ্নেরও তো কত বাহার, তাই না? প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে। শিশুর স্বপ্ন বড় হওয়ার, ছাত্রের স্বপ্ন জ্ঞান অর্জনের, শিল্পীর স্বপ্ন নতুন সৃষ্টি করার, বিজ্ঞানীর স্বপ্ন অজানাকে জানার। স্বপ্ন মানুষকে যে শুধু আনন্দ দেয় তা কিন্তু নয়, সে দায়িত্বও শেখায়। কারণ যে মানুষ সত্যি স্বপ্নকে ভালোবাসে সে জানে, সেই স্বপ্ন পূরণ করতে হলে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলতে হয়। ভারতের আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ড্রিম ড্রিম ড্রিম, ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থটস অ্যান্ড থটস রেজাল্ট।

ইন অ্যাকশন। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। স্বপ্ন চিন্তায় রূপ নেয় আর চিন্তা কর্মে পরিণত হয়। এই কথাটির কিন্তু একটা গভীর তাৎপর্য আছে। স্বপ্ন যদি মানুষের চিন্তাকে পরিবর্তন করে, তবে সেই চিন্তাই কিন্তু ভবিষ্যতে পরিবর্তনের পথে এগোয়। বিভিন্নভাবে সেই পরিবর্তন মানুষকে সাহায্য করে এগিয়ে চলতে। আর যদি কখনো স্বপ্ন হারিয়ে যায়, সেই স্বপ্ন হারিয়ে যাওয়া মানুষগুলোর যন্ত্রণা কিন্তু খুব বেদনাদায়ক হয়ে থাকে। তাই স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়, স্বপ্নকে লালন করতে হয়। এই কথা আমার সঙ্গে হয়তো শ্রোতা বন্ধুরাও একমত হবেন। রাহুল দেব বর্মণের কণ্ঠে এবারের গানটি।

0: ছেলেটি কি আপনার?
1: হ্যাঁ আমার। আপনি কে?
0: আমি আমি কেউ না জানেন, আমি তো এক অচেনা। আমারও একটি ছেলে ছিল, আমারও একটি বউ ছিল।
1: তাই নাকি? কি হলো তাদের, কোথায় তারা?
0: নেই, সেই যে দস্যুরা এলো, বউটাকে আমার ধরে নিয়ে চলে গেল। ছেলেটা চেঁচিয়ে উঠলো, বাঁচাও বাবা, মাকে বাঁচাও। পারলাম না বাঁচাতে কাউকে, জানেন পারলামই না কাউকে বাঁচাতে। ছেলেটা দেখলাম মরেই গেছে, আর আমার সব কিছু হারিয়ে গেছে, হারিয়ে গেছে।

জানেন আমি বাঁশি বাজাতাম, ওই যে বাঁশের বাঁশি, তাই শুনে আমার ছেলের কি হাসি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসত, কি সুন্দর রাঁধতো আর কি সুন্দরই না গান গাইতো।

এই গানটি গাইছিলাম ও আর আমি দুজনেই আত্মহারা স্ত্রী ও স্বামী। এমন সময় হঠাৎ একটা আওয়াজ পেলাম, ধোঁয়া চারিদিকে ধোঁয়া, ওরা এলো সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে গেল। আমি পাগল হয়ে গেছি, পাগল।

স্বপ্ন হারিয়ে গেলে সত্যি বড় বেদনার জায়গা তৈরি হয়, কারণ সেই স্বপ্নই তো আমাদেরকে এগিয়ে যাওয়ার সাথ দেয়, সাধ যোগায়। স্বপ্ন কি শুধুই ধোঁয়াশা? এই প্রশ্নের উত্তরে অনেকেই বলেন স্বপ্নের কোনো মূল্য নেই, বাস্তবটাই শেষ কথা। আসলে এই ধারণাটা হয়তো বা সম্পূর্ণ সঠিক নয়। স্বপ্ন যদি কল্পনাতে সীমাবদ্ধ থাকে তবে তা সত্যিই ধোঁয়াশা। কিন্তু যে স্বপ্ন মানুষকে প্রতিদিন শেখায়, একটু পরিশ্রম করতে বলে, ব্যর্থতার পরেও নতুন করে শিখতে বলে, তখন কিন্তু তা স্বপ্ন দেখা এবং স্বপ্নকে বাস্তবায়িত করার প্রথম পদক্ষেপ হয়ে ওঠে। একটি চারাগাছের মধ্যে যেমন ভবিষ্যতের বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে, তেমনি একটি স্বপ্নের মধ্যেও লুকিয়ে থাকে ভবিষ্যতের বাস্তবতা। ইতিহাস অসংখ্য প্রমাণ জড়ো করে রেখেছে আমাদের চারপাশে। মানুষের ওড়ার স্বপ্ন ছিল একসময় রূপকথা, কিন্তু সেই রূপকথার স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। ওই যে মানুষ স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিল, তাই চাঁদে ভ্রমণ করা সেও তো ছিল এক স্বপ্ন বা কল্পনা, কিন্তু আজ তা ইতিহাসের অংশ। তবে বাস্তব জীবনে চলতে গিয়ে অনেক সময় পারিপার্শ্বিক বিভিন্ন কিছুর জন্য আমাদের স্বপ্ন থেকে আমরা একটু দূরে সরে যাই। তবে লেগে থাকো, এগিয়ে চলো। যে কথাগুলি আমাদের গুরুজনেরা সব সময় বলে থাকেন, সেটি হয়তো এই স্বপ্নকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই স্বপ্নের চারাগাছকে আরো বড় করার জন্য। কিন্তু কখনো কখনো এরকম পরিস্থিতি হয়। আমি যদি একটি উদাহরণ দিই, সাহেব ছায়াছবিতে আপনারা দেখেছিলেন যে সাহেবের স্বপ্নটা পূরণ হয়নি, কারণ তার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছিল সংসারে অর্থের প্রয়োজন। তাই কখনো কখনো হয়তো স্বপ্ন একটু ধোঁয়াশার মধ্যে চলে যায় বটে, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, কিন্তু তা বলে তো এগিয়ে যাওয়া থেকে বিরত হওয়া যাবে না, এগিয়ে তো চলতেই হবে। আমরাও এগিয়ে চলি আমাদের আজকের হারানো দিনের গান নিয়ে। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে সাহেব ছায়াছবি থেকে এই গানটি এবারে।

একসময় মনে করা হতো মানুষ কেবল র্যাপিড আই মুভমেন্ট বা আরইএম এই পর্যায়েই স্বপ্ন দেখে, কিন্তু পরে আধুনিক গবেষণায় দেখা গেছে যে না, মানুষের ঘুমের অন্য পর্যায়েতেও তারা স্বপ্ন দেখে এবং সেটি বেশি চিন্তামূলক হয়। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তো কখনোই নিষ্ক্রিয় থাকে না, যা আমাদের মুনিঋষিরাও বলেছিলেন এবং বিজ্ঞানও তাই বলছে। বরং সেই সময় স্মৃতি সংরক্ষণ, আবেগের ভারসাম্য রক্ষা এবং সারা দিনের অভিজ্ঞতাকে সংগঠিত করার মতো জটিল গুরুত্বপূর্ণ কাজগুলি মস্তিষ্ক করতে থাকে। তাই অনেক সময় স্নায়ুবিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন এই জটিল মানসিক প্রক্রিয়ারই একটি প্রকাশ। যদিও বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি মানুষ ঠিক কেন স্বপ্ন দেখে আর মানুষ কোন স্বপ্ন দেখবে সেটাও বলতে পারছে না এখন, কিন্তু আমরা একদম প্রকৃত অর্থে ঘুমের মধ্যে যে স্বপ্ন তার কথা বলছি। তবে একটু ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা হয়, সেই স্বপ্ন যদি হঠাৎ ঘুম থেকে ওঠার পর দেখা যায় সত্যি হয়ে গেছে, স্বপ্ন হলেও সত্যি, তাহলে কেমন হয়? আসিতে আসিও না ছায়াছবির কথা মনে পড়ছে? সেখানে বৃদ্ধ দম্পতি যুগল যখন আবার ম্যাজিকের মতো একটি পুকুরে স্নানের ফলে আবার তাদের যৌবনের পুনরুদ্ধার হয়, তখন সেটি স্বপ্ন হলেও সত্যি তো? আসিতে আসিও না ছায়াছবি থেকে একটি গান এবার আপনাদের জন্য, মান্না দে এবং নির্মলা মিশ্রের কণ্ঠে।

মনোবিশ্লেষক সিগমন্ড ফ্রয়েড তার বিখ্যাত গ্রন্থ দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমসে মত প্রকাশ করেছিলেন যে অনেক স্বপ্ন মানুষের অবচেতন ইচ্ছা ও মানসিক দ্বন্দ্বের প্রতীক। আবার পরবর্তী সময় গুস্তাভ ইয়ং মনে করেন স্বপ্ন শুধু ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, মানুষের গভীর মানসিক প্রতীক ও আত্ম অনুসন্ধানের ভাষা। আধুনিক মনোবিজ্ঞান এই মতগুলিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মানেন, মূল্যায়ন দেন, কিন্তু সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য বলে মানে না। তবে সত্য মিথ্যে যাই থাকুক, আজকের হারানো দিনের গানে আমরা স্বপ্নে ভেসে বেড়াচ্ছি। খুব বেশি গভীরভাবে স্বপ্ন বিশ্লেষণের মধ্যে বা বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যে আমরা ঢুকব না, বরং ভাবুন তো, ওই একটা কথা বাংলায় প্রচলিত আছে না, যে রাবণ বলেছিল যে পৃথিবী থেকে একদম স্বর্গের সিঁড়ি বেঁধে দেবে, তাহলে আর মৃত্যুর পরে নয়, একদম জীবন্ত অবস্থাতেই স্বর্গে একটু ঘুরে টুরে আসা যায়। তাই এরকম তো হয় না, তবে এরকম কি ইচ্ছা হয় না, স্বপ্ন হয় না কখনো কখনো কারো? বা স্বপ্ন যদি নাও হয়, কেউ যদি স্বপ্নে ঘুমের মধ্যে স্বপ্নেই স্বর্গে আরোহণ করে, তারপর যে স্বর্গের কি অবস্থা হয়, জমালয়ে জীবন্ত মানুষ ছায়াছবিতে নিশ্চয়ই তা দেখেছেন, মনেও আছে। তাই স্বপ্নের এই আজকের আনাগোনা বিচরণ, স্বপ্ন নিয়ে বিচরণের জমালয়ে জীবন্ত মানুষ ছায়াছবি থেকে একটি গান এবার আপনাদের জন্য শ্যামল মিত্রের কণ্ঠে।

সুরের জাদুতে মন যখন স্থির হয়, তখন তা ঘুমের মধ্যেই স্বপ্ন হোক বা জীবন পথে চলার স্বপ্ন, সে স্বপ্ন দেখার স্থিরতা একাগ্রতা বেড়ে যায়। যেন আমরাও একাগ্র চিত্তে স্বপ্ন নিয়ে আজ হারানো দিনের গানে ব্যস্ত হয়ে আছি, তবে ঘড়ির কাঁটা বলছে যে এখন সময় আগামীকাল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গানের বিষয়টি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। এনলার্জড প্রস্টেটের সমস্যায় অনেকদিন ধরেই ভুগেছিলেন বলে সেকালের কয়েকজন নবীন সার্জন প্রথম থেকেই রবীন্দ্রনাথকে পরামর্শ দিয়েছিলেন, রোগের বিষটা কাটিয়ে ফেললেই তাঁর বাবা, মাফ করবেন আমি আরেকবার আপনাদের একটিটা পড়ে শোনাই। এনলার্জ প্রস্টেটের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন বলে সেকালের কয়েকজন নবীন সার্জন প্রথম থেকেই রথীন্দ্রনাথকে পরামর্শ দিয়েছিলেন, রোগের বিষটা কাটিয়ে ফেললেই তাঁর বাবা আরও অনেক দিন সুস্থ মস্তিষ্কে লেখালেখি করতে পারবেন। কিন্তু নিজের শরীরের কাঁটাছেঁড়া করতে দিতে ঘোরতর আপত্তি থাকায় রবি ঠাকুরের ইচ্ছেতেই শান্তিনিকেতনে থাকার শেষের দিকে তাঁর কবিরাজি চিকিৎসাও আরম্ভ হয়। তবে প্রথম থেকেই যেহেতু পাল্লা ভারী ছিল অপারেশনের দিকেই, তাই রেলের একটা প্রাইভেট সেলুন কোচে করে 25 জুলাই তাঁকে কলকাতায় আনা হয় এবং 30 জুলাই সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেই তার অপারেশন হয়। কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার বদলে 1941 সালের 7ই অগস্ট দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের দেহ চিরতরে চেতনাহীন হয়ে যায়। 22শে শ্রাবণের হারানো দিনের গান, তাঁর না থাকা এবং জীবনের শেষ বেলার কিছু কথা স্মরণ করবে তাঁরই সৃজনের সাজি হাতে। স্মৃতিকথায় সঙ্গী হবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আপনারা সকলেই জানেন আগামীকাল 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, সেই দিন হারান দিনের গান অবশ্যই তাঁর কথায়। চলে আসি আমাদের আজকের স্বপ্নের কথায়। আমরা স্বপ্ন নিয়ে রয়েছি। বাংলা ভাষায় স্বপ্ন শব্দটি একই হলে তার দুটি অর্থের মধ্যে কিন্তু একটি মৌলিক পার্থক্য আছে। ঘুমের স্বপ্ন আমাদের ইচ্ছার বাইরে আসে, আমরা চাইলে কোনো নির্দিষ্ট স্বপ্ন দেখতে পারি না, কিন্তু জীবনের স্বপ্ন আমরা নিজেরাই গড়ে তুলি। সেখানে সিদ্ধান্ত আছে, পরিকল্পনা আছে, অধ্যবসায় আছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি ভাব গ্রহণ করো, সেই ভাবকেই তোমার জীবন করে তোলো, তাকে নিয়েই চিন্তা করো, তাকে নিয়েই স্বপ্ন দেখো এবং সেইভাবেই বাঁচো। এ বাণী শুধুমাত্র অনুপ্রেরণার কিন্তু নয়, একটি লক্ষ্যনিষ্ঠ জীবনের একটি দর্শন। মনোবিজ্ঞানীরাও বলে থাকেন যে মানুষ তার জীবনের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করতে পারে, তার মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। সুস্থ ও বাস্তবসম্মত স্বপ্ন মানুষের ব্যক্তিত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ শক্তি। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারে এই গান।

বাংলা সাহিত্যের স্বপ্ন শব্দটি কখনো নিছক ঘুমের অভিজ্ঞতা নয়, বরং মানুষের আশা, প্রেম, স্বাধীনতা, মুক্তি, আত্ম অনুসন্ধানের প্রতীক। তাই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিকদের রচনায় স্বপ্ন বারবার ফিরে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের স্বপ্নকে আত্মমুক্তির সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই শব্দের মধ্যে লুকিয়ে আছে এমন এক সমাজের স্বপ্ন যেখানে মানুষ ভয় মুক্ত, মুক্ত চিন্তা এবং জ্ঞান চর্চায় স্বাধীন। কাজী নজরুল ইসলাম তার স্বপ্ন তার লেখার মধ্যে যেভাবে তিনি দেখিয়েছেন তা ছিল অন্যায় এবং শোষণ মুক্ত সমাজ। তার কবিতায় বিদ্রোহ যেমন আছে, তেমনি আছে সাম্য, মানবতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা। আবার জীবনানন্দ দাশের কবিতায় স্বপ্ন, স্মৃতি, নিঃসঙ্গতা এবং হারিয়ে যাওয়া এক সৌন্দর্যের মিলমিশ। তার কাব্যে বাস্তব এবং স্বপ্নের সীমারেখা প্রায়ই যেন অস্পষ্ট হয়ে যায়, তবু পাঠকরা কিন্তু অনুভব করতে পারেন স্বপ্ন কখনো অতীতের স্মৃতি, কখনো বা ভবিষ্যতের আকাঙ্ক্ষা। সুকান্ত ভট্টাচার্যের স্বপ্ন তো আমরা জানি, ক্ষুধামুক্ত, বৈষম্যহীন এক সমাজ। তার কবিতায়, তার নির্মাণে সমগ্র মানব জাতির জন্য তিনি সুন্দর আগামী নির্মাণ করতে চেয়েছিলেন। এই এই যে রবীন্দ্রনাথের কবিতায় স্বপ্ন প্রকৃতির সঙ্গে মিশে যায়, নজরুলের কবিতায় সংগ্রামের আগুন জ্বালায়, জীবনানন্দের কবিতায় নীরবতার রূপ নেয়, সুকান্তের কবিতায় প্রতিবাদের ভাষা হয়, তাই স্বপ্নেরও কত রকম রূপ, কত রকম রং আমরা সাহিত্যে দেখতে পাই। সাহিত্য তো জীবনেরই ছায়া, জীবনেরই অঙ্গ, তাই আমাদের স্বপ্নের মধ্যেও কিন্তু এই বহু রূপ থাকে। আর যখন স্বপ্ন নিয়ে যুদ্ধ শুরু হয়, অর্থাৎ স্বপ্নের দিকে এগিয়ে যেতে বাস্তবের সঙ্গে যুদ্ধের শুরু হয়, এক সময় যখন এই বাস্তব অসুর ধ্বংস হয় এবং সেই স্বপ্ন পূরণ হয়, তখন কেমন হয়? একটা উদাহরণ দিই ছায়াছবি, স্বয়ং সিদ্ধা ছায়াছবিতে যিনি সিদ্ধ হয়েছিলেন তার স্বপ্ন পূরণে, মনে পড়ে তো? স্বয়ং সিদ্ধা ছায়াছবি থেকে এবারের গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

বাংলা চলচ্চিত্রেও স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নান্দনিক উপাদান। তবে এখানে স্বপ্ন বলতে শুধু ঘুমের মধ্যে দেখা দৃশ্যকে বোঝানো হয়নি, বোঝানো হয় মানুষের আকাঙ্ক্ষা, সংগ্রাম, মানসিক জগৎকে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালিতে ছোট্ট অপুর চোখে যে ভবিষ্যতের স্বপ্ন ফুটে ওঠে, তা

নতুন পৃথিবী দেখতে চাওয়ার, জানতে চাওয়ার, শিখতে চাওয়ার। ছবির বিখ্যাত ট্রেন দেখার দৃশ্যটি মনে পড়ে? এই দৃশ্য কিন্তু একটি নতুন পৃথিবীর আহ্বান, সীমা ভাঙার প্রতীক। আবার গোপীগায়েন বাঘাবাইনে দুই সাধারণ মানুষের স্বপ্ন রূপকথার আবরণে অসাধারণ হয়ে ওঠে। এ কথা আজকের অনুষ্ঠানের প্রথম দিকেই উল্লেখ করা হয়েছে। হীরক রাজার দেশেতে স্বপ্ন স্বাধীন চিন্তার প্রতীক। আবার চারুলতা ছবিতে চারুর অন্তর্জগৎ, অপূর্ণ ইচ্ছা ও মানসিক আকাঙ্ক্ষা সবকিছুই সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এক গভীর বাস্তবতার চালে। অর্থাৎ বাংলা চলচ্চিত্রের স্বপ্ন মানে কেবল কল্পনা নয়, বরং জীবন, সমাজ, স্বাধীনতা এবং মানবিকতার শিল্পিত প্রকাশ। তবে বাংলা ছায়াছবিতে কিছু কিছু জায়গায় তো স্বপ্নের রূপও দেখানো হয়েছে। মনে পড়ে শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবির কথা? যে শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবিতে ফটিকের দ্বিতীয়বার বিয়ের সময় যখন তার ঘুমটা এলো এবং সে যে ভয়াবহ স্বপ্ন দেখল, তাদের অতি প্রিয় হরিদাসের বুলবুল ভাজার যে গান, তাকে সে তার রাজসভার জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করল। এবং তারপর তো সেই ঘটনার পরম্পরা, না আমরা তার ঘটনার পরম্পরা বলবো না, বলবো স্বপ্নের কথা। তাই চলুন ফটিকের স্বপ্নের মধ্যে আমরা একটু প্রবেশ করি এবং তার রাজসভার জাতীয় সঙ্গীতটি শুনি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা মেহমুদ তাঁর অনবদ্য অভিনয়ে যখন বলেছিল খেয়ালো মে খেয়ালো মে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই বলার পর হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিলওয়ালে হ্যায়, এই কথাও, এই গানটির কথা আপনাদের সকলের মনে আছে। হাসির আড়ালেও শিখে

দেখল যে প্রেশে নরকের মতো সেই জায়গায় তেলে রীতিমতো ভাজা হবে। মনে পড়ছে? চলুন সেই জায়গায় একটু প্রবেশ করি অংশুমান রায়ের সঙ্গে।

মুরগ মশলাম খাবো তোকে ধরে ধরে গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা।

আজ হারানো দিনে গানে পর্বটিত স্বপ্ন দেখা, স্বপ্ন নিয়ে ভাবা, স্বপ্নের পথে এগোনো ইত্যাদিরই বিভিন্ন কথা হলো, যা নতুন কিছু নয়, কিন্তু হয়তো একটু মোড়ক নতুন হলো। আর আমরা শুনলাম গান। স্বপ্নকে কেউ বলেন কল্পনা, কেউ বলেন আশা, কেউ বলেন ভবিষ্যতের নকশা, কিন্তু সত্যি কথা হলো স্বপ্ন ছাড়া কিন্তু মানুষের জীবন অসম্পূর্ণ। স্বপ্নকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে তার সঙ্গে যুক্ত করতে হয় কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস। স্বপ্ন কখনোই ধোঁয়াশা নয়, স্বপ্নই মানুষের আগামী দিনের প্রথম আলোকরেখা। হয়তো সেই কারণেই মানুষ আজও আকাশের দিকে তাকিয়ে নতুন স্বপ্ন দেখে, কারণ সে জানে স্বপ্ন দেখার ক্ষমতাই তাকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। স্বপ্ন মানুষকে শুধু ভবিষ্যৎ দেখায় না, মানুষের ভবিষ্যৎ নির্মাণ করতে শেখায়। শ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু স্বপ্ন মানুষকে বাঁচার অর্থ শেখায়। প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এবারের গানটি।

আমারও যত ভাবনা ছিল স্বপ্নকে নিয়ে সব আপনাদের সঙ্গে ভাগ করলাম। এবার বিদায়ের পালা। শুধু শেষে বলি, স্বপ্নের কোনো রং নেই, তবু মানুষ তার জীবনকে রঙিন করে তোলে স্বপ্ন দিয়েই। স্বপ্নের কোনো ওজন নেই, তবু পৃথিবীর সবচেয়ে ভারী দায়িত্ব মানুষ বহন করে নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য। তাই স্বপ্ন কখনো শুধু চোখ বন্ধ করে দেখা দৃশ্য নয়, স্বপ্ন হল চোখ খুলে ভবিষ্যৎকে দেখার সাহস। সেই সাহস আমাদের সবার থাক, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতেই ঠিক পৌঁছে যাব আমরা। এই আশা নিয়ে শেষ গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে রেখে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু স্বর্ণাভ রায়।

0: শুনলেন হারানো দিনের গান। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশের সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 বাংলাদেশের সময় 12:30। একটু পরেই শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুভরাত্রি।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন ইআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিও ঘড়ি কাটার সময় বলছে রাত 12:27, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে আজ 8 আগস্ট 2026 শনিবার। প্রতিদিনের মতন আজও শুনবেন প্রথমে রাত 12 থেকে 2 পর্যন্ত বাংলা আধুনিক গান, 2 থেকে 3 বাংলা ছায়াছবির গান এবং পরবর্তীতে 3 থেকে 4 পর্যন্ত নানা রঙের গান। আজকের এই অনুষ্ঠানের সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজেছে 40 মিনিট হয়ে 48 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 1:44 হয়ে 56 সেকেন্ড। পরবর্তী আধুনিক গানের শিল্পী অমিত কুমার।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী অমিত কুমারের কণ্ঠে। আর এই গানের সাথে সাথে আজকের আধুনিক গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে থাকছে 1981 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি পাহাড়ি ফুল। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:39 হয়ে 15 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবি প্রেম বাই চান্স। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শান এবং শ্রেয়া ঘোষালের ডুয়েটে।

0: পরবর্তী গানটি শুনবেন এই ছায়াছবি থেকে শুভমিতা সঞ্চারী, ঐন্দ্রিলা এবং নন্দিনীর কণ্ঠে।
1: চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন ছায়াছবি বুনোহাঁস থেকে প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়ি কাটা বলছে এখন সময় রাত 3:55। এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে থাকছে লোকগীতি, পরিবেশনায় উৎপলেন্দু চৌধুরী।

এতক্ষণ শুনলেন লোকগীতি।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 3:26 হয়ে 40 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শামা রহমান।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। এই গানের সাথেই আজকের নানা রঙের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এগানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। চলে এসেছি চারটের পর্বে। ঘড়িতে টিকটিক করে সময় দেখিয়ে দিল 4:22। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী শুভ্রকান্তি চ্যাটার্জি, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শুভ্রকান্তি চ্যাটার্জি, রাগ রামকেলি, তবলা বাদনে ছিলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। এখন শুনবেন বাঁশি, শিল্পী আবির লাল নাহা, রাগ ডোরি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন বাঁশি, শিল্পী আবির লাল নাহা, রাগ ডোরি, তবলা সঙ্গতে ছিলেন দেবাশিস সিংহ রায়। আর কিছুটা মুহূর্ত, তারপরে শুরু হবে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 8ই আগস্ট, শনিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজকের দিনটা সত্যি তো একটা বিশেষ দিন, যদিও বলছি আজ 8ই আগস্ট, তার থেকে অনেক বেশি আজ যে 22শে শ্রাবণ।

আজকের এই দিনটি আমরা নানানভাবে পালন করি, শোকও পালন হয়। আসলে শোক নয়, শোক থেকে উত্তরণের দিশা পালন করি আমরা। কারণ আছে দুঃখ, আছে মৃত্যু, তবুও

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আছে দুঃখ, আছে মৃত্যু, শুনছিলাম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু কে বলেছে মৃত্যুতেই শেষ? আপাত দৃষ্টিতে তাই মনে হয়, মৃত্যু মানেই বুঝি শেষ হয়ে গেল সব। তারপর তারপর সময় বুঝিয়ে দেয়, আছে আছে, সব আছে, ওইভাবে ভরে আছে। যদিও সেদিন সেই হারানোতে রবিহারা হয়ে বিদ্রোহী কবি লিখেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ধুলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? আর আমাদের সকলের প্রিয় কবি, আমাদের সকলের বিশ্বকবি, কবিগুরু, তিনি বলে দিলেন, আমার মুক্তি আলোয়ে আলোয়ে। এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে। আজ 22শে শ্রাবণ, এই দিনটায় যদিও আমরা বলি আমাদের হারানোর দিন, কিন্তু ওই যে শুরুতে বলছিলাম সময় বুঝিয়ে দেয়, রয়ে যাওয়া বড় সোজা যদি ভবিষ্যৎ প্রজন্মের সে হয় পথপ্রদর্শক, তবে সে হারিয়ে যাবে কোথায়? শুধু 25শে বৈশাখ নয়, শুধু 22শে শ্রাবণ নয়, সারাটা বছর প্রতিটি দিন আমাদের কাছে তিনি অন্তহীন। আনন্দে, শোকে, দুঃখে, বিষাদে সব সময় আমরা যে তার কাছে হাত পাতে, তিনি না দিয়ে যাবেন কোথায়? সত্যি এমন করি বোধ হয় ওই ভাবনাটা চলে আসে, তিনি আছেন, প্রবলভাবে আছেন, অবশ্যই আছেন। পৃথিবীর এক শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যুর দিন, আমরা শুধুই তার জন্য শোক করার কথা যদি ভাবি, তবে যে তার প্রতি অবিচার করা হয়। তিনি তার জীবন আর তার সৃষ্টিকে এক অভাবিত পূর্ণতায় পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিলেন, আর সেই পূর্ণতাকে আমরা প্রণাম জানাই। সেই পূর্ণতা দিয়ে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করার, পরিপূর্ণ করার কথা ভাবি। আসলে কি হয়, সমৃদ্ধ করার একটা উপায় হল জীবন। বিশেষত মৃত্যু নিয়ে তার কথাগুলো যদি একবার ভাবি, হ্যাঁ, হয়তো একেবারে তরুণ কিশোর যারা, তাদের হয়তো এখনই ভাবার দরকার নেই, কিন্তু একটা না একটা সময় তো কাউকে না কাউকে ভাবতেই হয়। যদিও এই মানুষটি যখন নিছকে কিশোর, তখন থেকেই তার মৃত্যুকে দেখা। একের পর এক বছর পেরিয়েছে, বয়স পেরিয়েছে, আর তার জীবনে এসেছে মৃত্যু। সে মৃত্যুকে নানানভাবে দেখতে দেখতে তিনি তাকে আরো কাছের থেকে গভীরভাবে চেনার চেষ্টা করেছেন। আর তার অনুভবে মৃত্যুর যে রূপ আমরা দেখেছি, না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে শেষ হওয়া নয়, মৃত্যু মানে রয়ে যাওয়া। ঠিক সেই চলার অঙ্গ যেমন পাতলা, পা ফেলা, জীবন আছে তাই মৃত্যু আছে, মৃত্যু আছে তাই মৃত্যু থেকে বুঝিয়ে দিয়ে যায় জীবনের কর্ম, যা কিনা একেবারে জীবনের পথপ্রদর্শক হয়ে, আমাদের জীবনের গাইড হয়ে আমাদের আগে আগে চলছে, পথ দেখাচ্ছে। আছি আছি, সবসময় আছি, পাশে আছি, আছি তো। আর তাই তো তার জীবন কর্ম বুঝিয়ে দেয়, সুধা আছে প্রাণের মাঝে, যাও তবে নাও।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমার প্রাণের মাঝে সুধা আছে, যাও কি শুনছিলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সুধা নেই, তুমি যে সুধার ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছ আমাদের জন্য বিশ্বকবি কবিগুরু। আমরা বলি প্রাণের মানুষ, যিনি প্রতি মুহূর্তে ভরিয়ে তুলেছেন সকলকে। আর আরও এই কথা মনে হয় যখন আমরা ভাবি জীবনটাকে দেখেছি। অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথের ভাবনা থেকে আমরা এই কথা ভাবি। একা রবীন্দ্রনাথই যেন বলেন, বাঁচাকে সার্থক করো, মানুষ প্রাণী প্রকৃতি আর বিশ্বজগতের সঙ্গে মিলে। একা বাঁচা কোনো বাঁচা নয়, একা মানুষ ভয়ঙ্কর অর্থহীন। সেই ভয়ঙ্কর অর্থহীন সবার সঙ্গে যুক্ত হয়ে যখন বাঁচে, তখনই তো সেই বাঁচা মানুষের বাঁচার একমাত্র পথ। পূর্বজন্ম পরজন্ম আছে কিনা না তা আমরা নিশ্চয় করে কেউ জানি না, যদিও আমরা দেখেছি কবি বারংবার জানার চেষ্টা করেছেন মরণের উপারে কি আছে। কিন্তু না, সেই প্ল্যানচেটের একটা পর্ব তার জীবনে চলেছে, আর তিনি জীবনকে মরণকে একাকার করে একটা পরিপূর্ণ জীবনের সুধা আমাদের জন্য রেখে গিয়েছেন। আমাদের জীবন আসলে এই পৃথিবীতে একটা মাত্র রেখা, যেন তা সরল রেখা প্রায় কোনো ক্ষেত্রেই নয়, কিন্তু তার আরম্ভ সীমার বিন্দুটি জন্মের আর শেষ সীমার বিন্দুটি মৃত্যুর, মাঝখানের একটা কম্পমান চেতনার পরিসর। এই চেতনার আঁকাবাঁকা রেখাটির শেষ ছেদই মৃত্যু। রবীন্দ্রনাথ সাধারণভাবে মানুষের জীবন একটা প্রত্যাশিত আয়ু পায় বলে নিজের অতিশয় ইতিবাচক জীবন দর্শন থেকে গীতাঞ্জলিতে লিখেছিলেন, ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ আমার মরণ তুমি কও আমারই কথা। এক একবার মনে হয় সেটাই পৃথিবীর নিয়ম, প্রত্যেক মানুষ প্রকৃতির কাছ থেকে একটা পূর্ণ জীবন পায়। রবীন্দ্রনাথ যেন এই প্রশ্নটা নিয়ে ভাবেনি যে পূর্ণতার অর্থ কি, তাকে নিছক বছরের হিসেবে নাকি অন্য কোনো অর্জন আর উপলব্ধির হিসেবে। রবীন্দ্রনাথের জীবন যে অর্থে পূর্ণতা পেয়েছিল, হরিপদ কেরানির জীবন কি সেই অর্থে পূর্ণ ছিল? কিন্তু এসব প্রশ্নের মধ্যে না গিয়েও রবীন্দ্রনাথ পৃথিবীর একমাত্র অনিবার্য ঘটনা মৃত্যু সম্বন্ধে আমাদের বহু সান্ত্বনার কথা শুনিয়েছেন, যেন এই অসীম বিশ্বজগতের বোধ কিংবা তার নিজস্ব ঈশ্বরের বোধ তার মন থেকে মৃত্যু ভয় মুছে দিয়েছে। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় যেন দুঃখের কূপ, তোমা হতে যাবে হই এব মুখ আপনার পানে যাই। বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে তবুও শান্তি, তবু আনন্দ তবু অনন্ত জাগে। বলেন, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায় মন স্থান পায়। কিন্তু আজ এই কথাগুলো বলতে গিয়ে হয়তো আমরা আবেগ নির্ভর হয়ে যাই, আবেগ তাড়িত হয়ে যাই, কিন্তু দেখব রবীন্দ্রনাথ অমোঘ মৃত্যুর জন্য মানুষের কাছে যে শুশ্রূষা নিয়ে এসেছেন, সারা পৃথিবীর সংবেদনশীল মানুষ তা থেকে সান্ত্বনা পেয়েছে। কয়েকটা গল্প জানি না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু একটা গল্প উল্লেখ করব, আবার পরে বাকি গল্পের উল্লেখ হতে পারে। 1918 সাল প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে, 11ই নভেম্বর তার এক সপ্তাহ আগে মারা গিয়েছেন সেই যুদ্ধের সৈনিক উদীয়মান ইংরেজ কবি উইলফ্রেড আওয়েন। তার মায়ের কাছে এসে পৌঁছল তার ব্যবহারের সামান্য জিনিসপত্র আর তার ডায়েরি। সেই ডায়েরির এক পাতায় লেখা দুটি ছত্র, যার বাংলা আছে গীতাঞ্জলির গানে, যাবার দিনে এই কথাটি যেন বলে যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable. নিচে রবীন্দ্রনাথের নাম লেখা। 2 বছর পর রবীন্দ্রনাথ ইংল্যান্ডে গিয়েছেন, সেখান থেকে ইউরোপের আরও কিছু দেশে তিনি যাবেন। কাগজে খবর দেখে আওয়েনের মা রবীন্দ্রনাথ টেগোর লন্ডন শুধু এইটুকু লিখে একটা চিঠি ডাকে দিলেন, আর লিখলেন, আমার ছেলে যখন যুদ্ধে যায় সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাদের বুক ভাঙা বিদায়ের সময় সেই আশ্চর্য ছত্রগুলি আমাকে শুনিয়েছিল, আর তার মৃত্যুর পর তার নোট বইয়ে আমি এই লেখাগুলি পেয়েছিলাম। আমি যদি আপনার কাছে জানতে চাই কোন বই আমি পুরো কবিতাটি পাব, তা কি আপনার কাছে খুব বেশি চাওয়া হবে? শ্রীমতী আওয়েন তার প্রয়াত পুত্রের প্রথম ও একমাত্র কবিতার বইটি যা প্রকাশিত হতে যাচ্ছে তাও রবীন্দ্রনাথের হাতে পৌঁছে দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কত অপূর্ব একটা অনুভূতি, যেখানে শেষ হয়েও রয়ে গেল জীবনের সব টুকুরেশ। আরেকটি গল্প বলি। তরুণ জাপানি কবি ইউকিও মাসেইনো তখন মরণান্তিক যক্ষা রোগে আক্রান্ত, এমন সময় তার হাতে পড়ল ইংরেজি গীতাঞ্জলি। তিনি এই বইয়ের কবিতা অনুবাদ করতে শুরু করলেন, এক অনুবাদে অতৃপ্ত হন তো আবার অনুবাদ করেন। রোগের প্রকোপ যত বাড়তে থাকে তত যেন গীতাঞ্জলির অনুবাদ তার শান্ত না হয়ে দেখা দেয়। রবীন্দ্রনাথ যেন হয়ে ওঠেন তার ইষ্টদেব, তার কষ্টের কথা তিনি যেন ভুলে যান। রবীন্দ্রনাথ প্রথম জাপানে গেলেন 1916তে, কিন্তু মাসিনোর মৃত্যু এলো তার আগেই, যাকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার, না দেখা হয়নি। আর এমন করে তিনি তার লেখনী ক্রমাগত নতুন নতুন উপহার দিয়ে চলেছেন তার লেখনীর মাধ্যমে, তাতেই তিনি কতজনকে

মৃত্যু থেকে একেবারে মৃত্যুর অপর পারে যেখানে জীবন আর জীবন আছে, এমন বিশ্বাস, এমন উপলব্ধি, এমন গভীরতার সন্ধান।